29শে ভাদ্র 1948 শকাব্দ, 20শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 2রা আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট হয়ে 46 সেকেন্ডে, সূর্যাস্ত বিকাল 5টা বেজে 33 মিনিট হয়ে 26 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের মধ্যভাগে 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 22 থেকে 26 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও বাংলাদেশ উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রপৃষ্ঠ উত্তাল থাকার সম্ভাবনা 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার উত্তর বঙ্গোপসাগরে এবং 22 থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে। মৎস্যজীবীদের এই কারণে 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরের মধ্য ও সংলগ্ন উত্তরভাগে, 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় সালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা, যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 20 সেপ্টেম্বর 2026 রবিবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা, বলবেন ডক্টর জয়িত্রী মজুমদার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, শুনবেন দশম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:00। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় ডালিয়া দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান YV পোস্ট বক্স, উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্পণ চিন্না। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুলগীতি, শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী।

0: দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান 1:45, দুটোয় অনুরোধের আসর, 2:30 নাটক নন্দন কাননে দ্রৌপদী, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শ্যামল ঘোষ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন ইতি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান হইতে হেলকা ধোড়ো গাহি, প্রযোজনা সাঁওতালি বিভাগ। 6:38 যাত্রা ঘটোৎকচ পুত্র বারবারিক, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান, এ মাসের গান 8:55। 9:00 শুনবেন শিক্ষাঙ্গন থেকে, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাও রুকাদিকর, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:00 সঙ্গীতের রবিবাসরীয় অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন। রাত 11:00 নজরুল গীতি শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তরুণ কুমার দাসের কণ্ঠে। 6:35 রামচরিতমানস 239তম পর্ব। 6:45 ভক্তিমূলক গান শুনবেন রামকৃষ্ণ মণ্ডলের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 9:00 শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য। লোকগীতি শুনবেন সমর বৈদ্যের কণ্ঠে 9:20। 9:40 রাস্তাধারা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নম্বর 111। 12:00 সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 4:10 জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের আয়োজনে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 19 ও 20 সেপ্টেম্বর 2026 অনুষ্ঠিত 2-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পরিবেশ ও জলবায়ু, গতি প্রকৃতির ভবিষ্যৎ, এই অনুষ্ঠানের সমাপনী অধিবেশনের সম্প্রচার। 20 সেপ্টেম্বর এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তরুণ কুমার দাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক, অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:16 স্পটলাইট, রাত 11:00 হিন্দি ছায়াছবির গান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় তথ্য সংশোধনে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যুবকদের প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন সরকার বেসরকারি ক্ষেত্রেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যেই প্রায় 1,00,000,000,000 টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি তরুণ তরুণী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভারত বিগত কয়েক বছরে প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের যুবাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
2: भारत ने बीते कुछ वर्षों में करीब 40 देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट भी किए हैं। ये फ्री ट्रेड एग्रीमेंट्स FTA हमारे युवाओं के लिए संभावनाओं के नए द्वार बना रहे हैं। इस तरह के ट्रेड एग्रीमेंट से हमारे एंटरप्रेन्योर्स के लिए नई पार्टनरशिप्स के रास्ते खुलते हैं और हमारे युवाओं के लिए करियर में नई पॉसिबिलिटीज बनती है।
1: চেন্নাইতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, বিভাগ ও সংস্থায় নির্বাচিত 285 জন নবনিযুক্ত প্রার্থীর মধ্যে গতকাল নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন যে সরকারি চাকরিতে যোগদানকারী এই নবনিযুক্ত যুবারা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবনিযুক্ত সরকারি কর্মচারীদের জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমের পোর্ট স্টেডিয়ামের কলাবাণী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 20তম রোজগার মেলায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী 200 জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাইডু যুবকদের উদীয়মান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং ভবিষ্যতের চাহিদার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত এই 3 দিনব্যাপী সম্মেলনে 600-এর বেশি প্রদর্শক অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রায় 300 আন্তর্জাতিক অংশগ্রহণকারী, 52টি দেশের প্রতিনিধি এবং 150-এরও বেশি বক্তা। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি কান্ট্রি প্যাভিলিয়ন এবং 12টি স্টেট প্যাভিলিয়নের মাধ্যমে সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই আয়োজনে মোট 51,656টি নিবন্ধনের পাশাপাশি প্রায় 40,000 মানুষের সমাগম ঘটেছিল। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন যে সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে।
3: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
1: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
4: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে

0: আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
1: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সুসম্পর্ক সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে গতকাল তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে। এদিকে ভারত ওষুধপত্র, তাবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই 11 টন সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে গতকাল হস্তান্তর করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকালের জন্য মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী 3 দিন পূর্ব, মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। বিংশতিতম এশিয়ান গেমসে আজ একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ভারতের টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের ইউইনা সাকামোতোর মুখোমুখি হবেন। ভারতের শুটার এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার এবং বিদর্শা বিনোদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট পদক জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। জাপানের নিসিনের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলছেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
1: ভারত সরকারের প্রকল্পগুলোর কথা বলতে গেলে নারকেল চাষাবাদের সঙ্গে বা নারকেলের বাণিজ্যিকরণের দিক থেকে মূলত গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো আছে সেগুলোর একটা রূপরেখা দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আমরা ভাবতে পারি একটা প্রকল্প, যেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন বা নারকেলের বীজ বাগান তৈরি করার যে প্রকল্প। এই প্রকল্পে যে কোনো ইন্ডিভিজুয়াল চাষি, কোনো কোঅপারেটিভ সোসাইটি, কোনো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, আইসিআর ইনস্টিটিউট বা স্টেট হর্টিকালচার ইউনিভার্সিটি বা কোনো আমরা যে গ্রুপ দেখি ফার্মার্সদের গ্রুপ, তারা কিন্তু এই কাজটা সহজেই হাতে নিতে পারেন। এক্ষেত্রে কস্ট নর্ম বা প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্স যেটা আছে, যে মিনিমাম আমাদের এই নন ট্রেডিশনাল এরিয়ার জন্য মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে বা আমরা যদি বলি 7.5 বিঘা একটা এরিয়া লাগবে, যেখানে উন্নত মানের চারা, সেটা লম্বা চারা হতে পারে, বেটে চারা হতে পারে, হাইব্রিড চারা হতে পারে, সেটা লাগানো হবে। পরবর্তীকালে এই চারা বা এই গাছ থেকে বীজ নারকেল সংগ্রহ করা হবে, কারণ আমরা সবসময় দেখি যে পশ্চিমবাংলা বীজ নারকেলের ব্যাপক একটা চাহিদা আছে। তার জন্য অনেকেই নার্সারি করা আগ্রহী লোক থাকলেও বা আমাদের সরকারি তরফ থেকে অ্যাসিস্ট্যান্স থাকলেও তারা পিছিয়ে আসেন একমাত্র এই সোর্সিংটাতে একটা অসুবিধার জন্য। তাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে নারকেল আনতে হয়, তার জন্য ট্রান্সপোর্ট কস্ট আছে, সিড নাটের কস্ট আছে, একটা মানে প্রথম দিকে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হয় ওনাদের। তো তার জন্য আমরা যেই স্কিমটা বোর্ড এনেছে, যে নারকেলের বীজ বাগান যদি এই রাজ্যেই তৈরি করা যায় মিনিমাম 1 হেক্টর এরিয়া লাগবে, এবং তার জন্য যেটা সাবসিডি বোর্ড প্রোভাইড করবে সেটা হচ্ছে 50% রেশিওতে, সেটা হবে 3,60,000 টাকা। এই 3,60,000 টাকা 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে মূলত, মানে 3টে বছরে। প্রথম বছর 1,80,000 টাকা, দ্বিতীয় বছর 90,000 টাকা এবং তৃতীয় বছর 90,000 টাকা। তো এর জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, যারা আগ্রহী কৃষক বন্ধু বা সোসাইটিস বা এফপিও যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় জমি যদি থাকে তাদের হাতে, তারা কিন্তু এই কাজটি হাতে নিতে পারেন বা এই প্রকল্পটির সুবিধা নিতে পারেন, যেটা আগামী দিনে আমাদের বীজ নারকেল সরবরাহের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারবে। আরেকটা স্কিম আমরা কথা ভাবতে পারি, যেটা হচ্ছে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ স্মল কোকোনাট নার্সারি বা ছোট নারকেলের নার্সারি তৈরি করার যে প্রকল্প, এটাতেও কিন্তু যে কোনো, আমরা যদি প্রাইভেট সেক্টরের কথা ভাবি, যে কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার বা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা এনজিও, তারা কিন্তু এই কাজটাকে হাতে নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করা হয় যে সিডলিং প্রতি যতটা চারা উৎপাদন করা হবে তার জন্য চারা প্রতি 45 টাকা করে কিন্তু তাদের সাবসিডি দেওয়া হবে। এই 45 টাকা করে সাবসিডি দেওয়া হবে, সেটা হচ্ছে যে 50% কস্টটা ধরে, 100% কস্ট ধরা হচ্ছে 90 টাকা, 50% কস্ট 45 টাকা। মিনিমাম 5,000 নারকেলের বীজ বসিয়ে 3,125টা সার্টিফাইড বা সংশিত চারা উৎপাদন করা যেতে পারে। যদি 10,000 নাট বা 10,000 বীজ নারকেল লাগানো হয় তাহলে ওই হিসাবে 62.5% হিসাবে 6,250টা সিডলিং তৈরি করতে পারেন। তার মানে সাবসিডির পরিমাণও সেই মতো হয়ে যাবে, যে যদি 3,125টি চারা তারা উৎপাদন করেন তাহলে 3,125 × 45 বা 10,000 যদি বীজ নারকেল লাগান তাহলে 6,250 × 45, এই হিসাবে কিন্তু তারা 50% সাবসিডি পেতে পারেন। এই 50% সাবসিডির পরিমাণে প্রথম 50% তাদেরকে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে, যখন তারা সিড নাট মানে বসিয়ে দেবেন জমিতে, নাট বসাবেন। আর পরের বার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে যখন সে গাছ বড় হলো, নার্সারিতে চারা বড় হলো, মিনিমাম 9 মাস সময় অতিবাহিত হওয়ার পর সেটাকে সার্টিফাই করা হবে, ওই নার্সারিটাকে একটা কমিটি দ্বারা সংশীতকরণ করা হবে, তারপর ওনারা আবার সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। কারণ আমরা বিভিন্ন সময় দেখছি যে চাষি ভাইরা কিন্তু ঠকে যান, বাজার থেকে অনামি বেনামি বিভিন্ন চারা কিনে এবং অধিক দামে চারা কিনে তারা কিন্তু ঠকে যান। তো নার্সারি প্রকল্পটা এবং বীজ বাগান তৈরি প্রকল্প একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করতে পারে। এই রাজ্যে যে নারকেল বীজের যে চাহিদা এবং নারকেলের সুস্থ সবল কোয়ালিফাইড সার্টিফাইড সিডলিংয়ের যে চাহিদা, সেটা কিন্তু এই ছোট নার্সারির মাধ্যমে পূরণ করা যেতে পারে। আরেকটা প্রকল্প আমাদের হাতে আছে, যেটা হচ্ছে আমরা বলছি একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের, এক্সপানশন অফ এরিয়া আন্ডার কোকোনাট বা ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের এই রাজ্যের কথা যদি আমরা ভাবি, যে মিনিমাম পাঁচটি চারা, পাঁচটি সার্টিফাইড চারা যদি কেউ সংশিত চারা যদি নারকেলের চারা লাগান ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায়, তারা কিন্তু 35% অব দ্য টোটাল প্রজেক্ট কস্টের একটা সাবসিডি পেতে পারেন। এই সাবসিডির পরিমাণ হচ্ছে এবছর যে চারা প্রতি 175 টাকা প্রথম ইনস্টলমেন্ট এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট আবার 175 টাকা। তার মানে মিনিমাম 5টি চারা রোপণ যদি কেউ করেন তাহলে উনি পেতে পারেন 5×175 প্রথম বছর, এবং দ্বিতীয় বছর যদি 5টি গাছই আবার বেঁচে থাকে তাহলে 5×175। যদি গাছ মরে যায় সেক্ষেত্রে যতটা বেঁচে থাকবে তার উপরেই কিন্তু সাবসিডির পরিমাণটা নির্ধারণ হবে। সুতরাং এটাও একটা বেশ ভালো দিক যেখানে কিন্তু আমরা এক্সপেনশন অফ এরিয়ার আন্ডারে আমরা সাবসিডি দিচ্ছি প্রায় হেক্টারে 56,000 টাকা, এবং তার প্যাটার্ন অফ অ্যাসিস্ট্যান্স হচ্ছে 35% অব দ্য কস্ট টোটাল। তাহলে দেখুন আপনি, আমরা যদি একসঙ্গে করি যে নতুন চারা তৈরি, চারা লাগানো তার জন্য সাবসিডি, চারা তৈরির জন্য সাবসিডি, বীজ বাগান তৈরির জন্য সাবসিডি, তো এই ধরনের প্রোডাকশন ওরিয়েন্টেড কিন্তু এই স্কিমগুলো খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। এই সংক্রান্ত বিষয়ে যদি চাষি বন্ধুরা আগ্রহী থাকেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র কলকাতা, তার ঠিকানা হচ্ছে DA 94 DA ব্লক, Sector 1, বিধাননগর, কলকাতা 64। আমাদের মেইল আইডি sc-kolkata@coconutboard.gov.in। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 6290284687।
0: এতক্ষণ শুনলেন নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প। এ বিষয়ে বলেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় এবং পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু একটি জায়গায় বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজকে চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা। এই নিয়ে একটি কথিকা বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়িত্রী মজুমদার।
2: প্রতিটি 100 জন বাচ্চা জন্মানোর মধ্যে একটি বাচ্চা হৃদরোগ নিয়ে জন্মায়, অর্থাৎ 1% ক্ষেত্রে আমরা হৃদরোগ দেখতে পাই। সেক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ লাংস বা ফুসফুসের চাপ অত্যন্ত বেশি থাকে, তখন কিন্তু লক্ষণগুলি বাবা মা দেখতে পান না। যখন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের পরে ফুসফুসের চাপটি কমতে থাকে, তখন হার্টের উপরের কামরার মাঝখানে ফুটো বা নিচের কামরার মাঝখানে ফুটো অথবা এক্সট্রা কানেকশন বা পিডিএ, সেগুলি কিন্তু একটু একটু করে জানান দেয়। কীভাবে? না, বাচ্চাটি দুধ খেতে খেতে হাঁপিয়ে পড়ে, বাচ্চাটির কপালে ঘাম জমে এবং বারে বারে দুধ খেতে খেতে ছেড়ে দেয় এবং সর্দি কাশি লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে বাচ্চার হার্টের নিচের 2 কামরার মাঝখানে ভিএসডি অথবা মহাধমনী এবং ফুসফুসের শিরার মধ্যেখানে যে এক্সট্রা কানেকশন পিডিএ অথবা উপরের কামরার মাঝখানে এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সেটি খোলা আছে। যদিও আমি উল্লেখ করব যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কিন্তু অনেক বড় বয়সে ধরা পড়তে পারে, ছোট বাচ্চা।

পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় সেগুলি কোনো লক্ষণ বা সিমটম জানান দেয় না। এবার আসি, বাচ্চা কি কখনো নীল হতে পারে? যদি জন্মগত হার্টের রোগ থাকে অনেক সময় বাচ্চা নীল হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে ফুসফুসের শিরাটি তৈরি হয়নি, একে বলা হয় পালমোনারি অ্যাট্রেশিয়া, টেট্রালজি অফ ফ্যালো, অর্থাৎ কিনা নিচের দুটো কামরার মাঝখানে বড় ফুটো থাকে এবং লাংসের শিরাটি অত্যন্ত চাপা থাকে, যার জন্য কিনা ভালো রক্ত

0: কিশমিশ খায়। সেক্ষেত্রে বাচ্চা 3 থেকে 6 মাসের মধ্যে নীলভাব আস্তে আস্তে বাড়ে এবং 6 মাসের পরে বাচ্চার কিন্তু ওপেন হার্ট সার্জারি বা বুক কেটে অপারেশন করতে লাগে। আরও কিছু হৃদরোগের মধ্যে আসি, যেমন TGA বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, অথবা TAPVC টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস কানেকশন, অর্থাৎ কিনা বাচ্চার হৃৎপিণ্ডের যে শিরাগুলি লাংস থেকে ভালো রক্ত নিয়ে বাঁ দিকে আসছে হার্টের, সেগুলি বাঁ দিকে না এসে ডান দিকে চলে আসে, এটিকে বলা হয় TAPVC অর্থাৎ টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস কানেকশন। এ সমস্ত ক্ষেত্রে বাচ্চা কিন্তু জন্মের পরপরই প্রচণ্ডভাবে নীল হতে পারে এবং তখন আমরা বলি ডাক্তারবাবুর কাছে যান এবং বাচ্চাদের শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ করে ইকোকার্ডিওগ্রাফি করান এবং বাচ্চার হার্টের সমস্যা ধরা পড়লে প্রকৃত চিকিৎসার শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে বা প্রত্যন্ত গ্রামাঞ্চলে হ্যাঁ বাচ্চার জন্ম হয়েছে, সেক্ষেত্রে বড় হসপিটালে আনতে অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমরা বলি শিশু ডাক্তারকে যে আপনি একটি পেরিফেরাল সেন্টারেও কিন্তু একটি দামি ওষুধ বা জীবনদায়ী ওষুধ আপনি চালু করতে পারেন, যাকে বলা হয় প্রস্টাগ্ল্যান্ডিন। সেটি বাচ্চার ফুসফুসের শিরা এবং মহাধমনীর মধ্যে যে এক্সট্রা কানেকশন যেটি দিয়ে বাচ্চা বেঁচে আছে ইন কেস অফ পালমোনারি অ্যাট্রেসি, অর্থাৎ বাচ্চার ফুসফুসের শিরা যখন তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু প্রস্টিন ড্রাগটি জীবনদায়ী, সেটা কিন্তু ডাক্তারকে খুলে রাখে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটি একটি বড় হাসপাতালে চলে আসছে। তারপরে যখন আমরা বাচ্চাটিকে ইকোকার্ডিওগ্রাফি করে দেখছি, সেক্ষেত্রে তখন আমরা ওই ডাক্তারকে একটি স্টিলের খাঁচা পরিয়ে দিচ্ছি বা ডাকে বলে ডাক্টাল স্টেন্টিং, সেটি কিন্তু বাচ্চার জীবনটি বাঁচাচ্ছে সেই মুহূর্তের জন্য।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা। কথিকাটি বললেন হৃদরোগ বিশেষজ্ঞ
2: ডাক্তার জয়িত্রী মজুমদার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
3: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
5: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

0: রবিবার মানেই সারা সপ্তাহের বাইরের কাজের থেকে একটু ছুটি, আবার সারা সপ্তাহের জমে থাকা বাড়ির কাজ, আবার এই যে পুজো আসছে এগিয়ে প্রস্তুতি সারতে হবে, কেনাকাটার পরিকল্পনা করতে হবে, এই সব কিছু নিয়েই আজকের সারাটা দিন খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: আজ 20 সেপ্টেম্বর। প্রথমে আজকের দিনের কথায় আসি। দুর্গাদাস শেঠের আজ জন্মদিন। চন্দননগর সংস্কৃতির প্রাণপুরুষ হরিহর শেঠের অনুজ দুর্গাদাস।

0: ট জন্মগ্রহণ করেন 1895 সালের আজকের দিনে। স্বদেশানুরাগী দুর্গা দাস দেশ ও দশের হিতের জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। স্বদেশী বাজার নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। মাত্র এক বছরের মধ্যেই রাজরোষে পড়ে সেটি বন্ধ হয়ে যায়। ঋষি অরবিন্দ বিপ্লবী রাসবিহারী বসুকে দেশের প্রয়োজনের সময় বহু অর্থ দান করে দেশমাতৃকার সেবা করেন দুর্গা দাস। দুর্গা দাস শেঠের জন্মদিন আজ।
1: প্রসিদ্ধ ছান্দসিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও ঐতিহাসিক প্রবোধ চন্দ্র সেনের প্রয়াণ ঘটে 1986 সালের আজকের দিনে, অর্থাৎ 20 সেপ্টেম্বর। 1955 সালে বিশ্বভারতীর সম্মানসূচক এমেরিটাস অধ্যাপক পদে নিযুক্ত হন। এর আগে অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে। বাংলা ছন্দের উপর তাঁর আলোচনা স্বয়ং রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিল। 60 বছরেরও বেশি সময়ে তিনি বাংলা ছন্দের বিজ্ঞানসম্মত আলোচনা ও পরিভাষা রচনা করে কবিগুরু প্রদত্ত ছান্দসিক অভিধার যথার্থ মর্যাদা রেখেছেন। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ছন্দগুরু রবীন্দ্রনাথ, ছন্দ পরিক্রমা, ছন্দ জিজ্ঞাসা, বাংলা ছন্দের ক্রমবিকাশ ইত্যাদি। ভারত ইতিহাস চর্চার ক্ষেত্রে তাঁর অবদান ছড়িয়ে রয়েছে। বাংলায় হিন্দু রাজত্বের শেষ যুগ, রামায়ণ ও ভারত সংস্কৃতি, ভারতাত্মা কবি কালিদাস প্রভৃতি গ্রন্থে। তার বাংলার ইতিহাস সাধনা গ্রন্থটি বাংলা ভাষায় হিস্টোরিওগ্রাফির প্রথম বই। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বহু প্রবন্ধে ইতিহাসের পটভূমিতে রবীন্দ্র সাহিত্যের আলোচনা করে প্রবোধচন্দ্র সেন নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তার অসাধারণ পাণ্ডিত্যের সঙ্গে স্বদেশ প্রেম ও মানব প্রেমের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। আজ তার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা।
0: স্মরণ করি সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষকে। বাংলাদেশের ইংরেজি শিক্ষার প্রথম যুগের প্রখ্যাত সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষ প্রয়াত হন 1869 সালের আজকের দিনে, 20 সেপ্টেম্বরে। তার জীবনের প্রধান আকর্ষণ ছিল সাংবাদিকতা। বিশেষভাবে যুক্ত ছিলেন লিটারারি ক্রনিকল এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত পত্রিকা হিন্দু প্যাট্রিয়টের সঙ্গে। 1862 সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গলি পত্রিকা। সে যুগের যে কোনো রাজনৈতিক আন্দোলনের প্রবক্তা গিরিশচন্দ্র সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। জ্বালাময়ী ভাষায় প্রকাশ করতেন একের পর এক রচনা। সমর্থন করতেন নীল বিদ্রোহকে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ডালহাউস ইনস্টিটিউট, বেথুন সোসাইটির সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। বাগ্মী হিসেবেও যথেষ্ট খ্যাতিমান ছিলেন তিনি। সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষের আজ প্রয়াণ দিবস।

আপনাদের লেখায় আসব। তবে তার আগে একটু মনে করিয়ে দিই, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, আপনারা জানেন, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2000

0: 27 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আর ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে আপনারা যে বিষয়ে চিঠি লিখছেন, ভোল বদল, রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন সেই কবেই। গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভুল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত, আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর ইমেল আইডি chithijanpichithirjhapi@gmail.com। তাহলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। আজকের প্রথম চিঠি লিখছেন নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রত্যুষের প্রিয় প্রাত্যহিকী, ভোল বদল শব্দটা কানে এলেই চোখের সামনে অদেখা এক রূপ ভেসে ওঠে। সুকুমার রায়ের সেই রুমাল থেকে বেড়াল হওয়া কিংবা গুটিপোকার প্রজাপতি হয়ে ডানা মেলা, প্রকৃতির এই খেলা কোথাও হাসায়, কোথাও বা ভাবায়। তবে কিছু ভোল বদলের জন্য মন চিরকাল আকুল হয়ে পথ চেয়ে থাকে। যে বদল আধার ঠেলে জীবনে অপার্থিব আলোর সুর তোলে। শিক্ষকতার সূত্রে সেই আধারের ভিড়েই আমার আনাগোনা। কুসঙ্গ, বাল্যবিবাহ আর অন্ধবিশ্বাসের অচলায়তনে ঘেরা ওদের প্রাত্যহিকতা। বৈজ্ঞানিক ভাবনাহীন পরিবেশে ওদের চোখে স্বপ্নের বীজ বুনতে গিয়ে অপমানের তপ্ত ছাই গায়ে মেখেছি বহুবার। সেদিনও ওদের কুসংস্কারের অন্ধকার বোঝাতে গিয়ে অভদ্র বিদ্রূপ সইতে না পেরে পালিয়ে আসছিলাম। ভাঙা মন নিয়ে যেই মোড়টা ঘুরতে যাব, হঠাৎ পিছন থেকে এক কিশোর এসে চেপে ধরল আমার হাত। অশ্রুসজল চোখে আকুল স্বরে বলে উঠল, স্যার আপনিও চলে গেলে আমাদের এই অমাবস্যার রাত যে আর কোনোদিন পোহাবে না। কথাটা বুকে বিঁধল। পরের দিনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। বাল্যবিবাহের ভয়ে দিনগোনা মেয়েটি এসে দুচোখে আগুনের দীপ্তি নিয়ে বলল, আমি আর শিকল পরা পুতুল হব না স্যার, নিজের ভবিষ্যৎ এবার নিজেই লিখব। স্পন্দিত বুকে উপলব্ধি করলাম, কোনো জাদু নয়, হৃদয়ের এই আত্মজাগরণই তো আসল ভোল বদল। আজকের এই মিটমিটে দীপশিখা হয়তো ক্ষীণ, কিন্তু একদিন তাই উত্তাল প্রদীপ হয়ে জ্বলবে। আমার নীরব অপমানের লড়াই সেদিনই সার্থক হবে, যখন অন্ধকার থেকে জেগে উঠে ওরা নিজেরাই নিজেদের সমাজের ভোল বদলে এক নতুন ভোর ছিনিয়ে আনবে। লিখলেন নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: পরের চিঠিতে যাবার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136, অলিভিয়া নার্সিং হোম।
0: পূর্ব অনিল কুমার ঠাকুরের পাঠানো চিঠি কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে। ছোটবেলায় বহুরূপী দেখলে ভয় পেতাম, আনন্দও পেতাম। একই মানুষ কখনো পুলিশ, কখনো সন্ন্যাসী, কখনো বা হনুমানের রূপ। আজ বুঝি বড় হয়ে আমরাও সবাই বহুরূপী হয়ে গেছি। অফিসে এক রূপ, বাড়িতে আরেক রূপ, ফোনে স্ক্রিনে আর এক রূপ। আমার গাছ, গ্রামের নাম ফুলবন। ফুলবনে দেখেছি আম গাছ বসন্তে এক রূপ, বর্ষায় আর এক রূপ। তার ভুল বদলে স্বার্থ নেই, আছে ঋতুর নিয়ম। কিন্তু মানুষের ভুল বদলে আজকাল স্বার্থ থাকে। প্রয়োজনে মানুষ কত আপন হয়, প্রয়োজন ফুরলে চেনাই যায় না। সকালে আমাদের পাড়ার বিরূপাক্ষবাবু চায়ের দোকানে বসে একেবারে দেশের চিন্তায় মশগুল, বিকেলে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ অন্য মানুষ, যেন গিরগিটি। আবার যে বন্ধুটি সবসময় হেসে হেসে কথা বলতো, স্বার্থ ফুরলেই তার ভুল একেবারে বদলে যেত। কিন্তু প্রকৃতির নিয়মে রূপান্তর বা ভুল বদল এক অলৌকিক সৌন্দর্য। ক্ষুদ্র এক শুঁয়োপোকা যখন নিজের চারপাশে নিপুণ বুনে তোলা রেশমের খোলস চিরে রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলে, তখন প্রকৃতির এই পরিবর্তনকে আমরা বিস্ময় আর মুগ্ধতা নিয়ে দেখি। সাপের খোলস ত্যাগ করা কিংবা টিকটিকির ল্যাজ খসানো, প্রকৃতির এই রূপান্তর হল বেঁচে থাকার লড়াই, বৃদ্ধির প্রকাশ। কিন্তু প্রাণী জগতের এই রূপান্তর যতটা দৈহিক ও প্রাকৃতিক, মানুষের ভুল বদল কিন্তু ততটাই সুন্দর নয়, বরং কিছুটা কুৎসিত বা কদাকার। সবচেয়ে কষ্ট হয় মানুষ যখন ভুল বদলায়। মানুষের জীবনে এই ভুল বদল শব্দটির অর্থ আরও গভীর এবং বৈচিত্র্যময়। বাহ্যিক ভুল বদল হল কেবলই পোশাক, সাজসজ্জা বা খোলস পরিবর্তন করা, যা অনেক সময় সাময়িক বা কৃত্রিম হতে পারে। কিন্তু আসল ভুল বদল ঘটে মানুষের চিন্তাভাবনা, আচরণ এবং মানসিকতায়। অহংকার ছেড়ে বিনয়ী হওয়া, স্বার্থপরতা ভুলে পরোপকারী হওয়া, এই ধরনের ভুল বদল সমাজকে অতীব সুন্দর ও মাধুর্যমণ্ডিত করে তোলে। হ্যাঁ, লিখলেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে।
1: কাজল ভাদুড়ী ষষ্ঠীতলা পাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, বন্ধু আমরা জানি আমাদের অন্তরে এবং বাইরে প্রতি মুহূর্তে ভুল বদলের ঘটনা ঘটে চলেছে, তার কোনোটি আমাদের কাম্য, কোনোটি কাম্য নয়। বন্ধু আজ ভুল বদলের যে কাহিনী বলবো সেটি একজন মানুষের দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকিতে উত্তরণের কাহিনীর মতো। সে ছিল দুর্ধর্ষ প্রকৃতির ডাকাত, লোহার মতো দুটো বলিষ্ঠ হাত, মোষের মতো কাঁধ, রক্তবর্ণ দুটো চোখ আর ইয়াম মোটা তেলচুকচুকে একজোড়া গোঁফ। কিন্তু আসলে সে ছিল সহজ সরল একটি শিশুর মতো। তার বাবা আমাদের জমি দেখাশোনা করতেন, ছোট থেকেই বাবার সঙ্গে সে আমাদের বাড়ি আসত। মা ওই ছেলেটিকে নাড়ু বলে ডাকতেন, নাড়ুও মাকে মা ঠাকরেন বলে ডাকত। সেই সহজ সরল শিশুটি ভুল বদলে অমন দুর্ধর্ষ ডাকাত হয়ে যাবে কে জানত। আমার মায়ের প্রতি ভক্তিশ্রদ্ধার কারণে হয়তো সে প্রতি বছর জামালপুরে বাবার স্থানে যাওয়ার আগে একটু সময়ের জন্য আসতো আমাদের বাড়ি। ওর হাতে থাকা ন্যাকড়া জড়ানো বিশাল তরোয়াল মাটিরতে রেখে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করে বলত, আশীর্বাদ করেন গো মা ঠাকরেন। মা আশীর্বাদ করে প্রতিবার একই কথা বলতেন, ডাকাতিটা এবার ছেড়ে দে নারু। নারায়ণ একটু হেসে মাকে বলতেন, আসি গো মা। একদিন নাড়ু আমাদের বাড়িতে এলো, দেখলাম ওর অমন দেখনাই গোঁফজোড়াটি নেই, গোঁফদাড়ি কামানো, পরনে সাদা ধুতি ফতুয়া, গলায় রুদ্রাক্ষের মালা। হাত জোর করে আমার মাকে বলল, মা ঠাকরেন আমি ডাকাতি ছেড়েছি গো। স্বপ্নে মা কালী বললেন, ডাকাতি ছেড়ে দে নাড়ু, কত পাপ করবি, এবার একটু পুণ্যি কর। সাথে সাথে তোমার কথা মনে হলো মা, ঠিক করলাম আর ডাকাতি নয়, এবার আমি সাধু সঙ্গ করব, আখড়া গড়বো।

করেছি মা, দেখো তোমার নাড়ু এখন সাধু হয়েছে। মায়ের সঙ্গে আমার চোখও জলপূর্ণ হয়ে উঠল। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলেন কাজল ভাদুড়ি, ষষ্ঠীতলা পাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

0: মানিকনগর মানিকতলা উত্তর চব্বিশ পরগনা থেকে প্রদ্যুৎ সিংহ লিখছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ভোলবদল ঘোষণা হতে না হতেই চোখের সামনে ভেসে উঠল টুকরো টুকরো দু একটি দৃশ্য। তবে আমার এ কাহিনী ইতিবাচক নয়, নিতান্তই অনভিপ্রেত। কয়েকদিন আগে পূজোর কেনাকাটা করতে গিয়েছিলাম একটা নাম করা দোকানে। দোকান মালিকের মিষ্টি ব্যবহারে যতটা প্রয়োজন তার থেকে বেশ কিছুটা বেশি কেনাকাটা করে ফেলেছিলাম সেদিন। তিনি হাসি মুখে বলেছিলেন, বাড়ি গিয়ে জামা কাপড়ে কোনো ছেঁড়া ফাটা দেখলে নিয়ে আসবেন, চেঞ্জ করে দেব। আশঙ্কা সত্যি হল, ছেঁড়া ফাটা তো রয়েছেই, তার উপর সব কাপড়ের ভাঁজে ভাঁজে দেখা গেল বিশ্রী রকমের দাগ। দোকান মালিকের কাছে সেগুলো নিয়ে যেতেই বললেন, আমাদের এখানে তো চেঞ্জ হয় না, আর এগুলো যে আমাদের এখান থেকে নিয়েছেন তার প্রমাণ আছে কি? বিল বের করে দেখালাম। বিল দেখে তিনি চোখ কুঁচকে বললেন, বিলে যে কাপড়ের কথা লেখা হয়েছে সে কাপড় এগুলো নয়, চেঞ্জ হবে না। দোকান মালিকের রাতারাতি এমন ভুল বদল দেখে আশ্চর্য হলাম। যে মানুষটা একদিন আগেই মিষ্টি হেসে কথা বলেছিলেন, আজ তার কাছ থেকেই পেলাম লাঞ্ছনা আর অবজ্ঞা। লজ্জায় অপমানে দোকান থেকে বের হয়ে এলাম। আমাদের গ্রামের মালতীর বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ দেখতে এসেছে তাকে। ছেলের বাবা বললেন, ছেলে আমার বড় চাকুরে, বিশেষ কিছু দাবি দাওয়া নেই, তবে সামাজিকতা বলে তো একটা কথা আছে, ওই সামাজিকতা রক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দিলেই হবে, মেয়ে আপনাদের ভালোই থাকবে। মালতীর ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিনের মধ্যেই জানা গেল শ্বশুর বাড়িতে মালতীর ওপর অকথ্য অত্যাচারের কথা। পাত্রপক্ষ বলছে, পাত্রীপক্ষ নাকি তাদের উপযুক্ত দেনা পাওনা ঠিকমতো দিতে পারেনি, তাই এই অত্যাচার। ছেলের বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হয় ছেলেকে একটি গাড়ি এবং দশ লক্ষ টাকা দিন, নয়তো আপনাদের মেয়েকে নিয়ে যান আপনাদের বাড়িতে। প্রাত্যহিকে স্বার্থ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। ভুল বদলের এই দুনিয়ায় মানুষকে বিশ্বাস করা বড়ই কঠিন। প্রদ্যুৎ সিংহ, আপনি থাকেন গ্রাম মানিকনগর ডাকঘর মানিকতলা জেলা উত্তর চব্বিশ পরগনায়।
1: টুলু বন্দ্যোপাধ্যায় আপনার চিঠি পড়ব। আপনি লিখছেন মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে। স্মৃতি জাগানিয়া প্রাত্যহিকী, মনে পড়ে গেল কিশোরবেলার কথা। আমি তখন নবম শ্রেণী, পাশেরগঞ্জের হাইস্কুলের ছাত্র। গ্রামে তখন নানা উৎসব অনুষ্ঠানে যাত্রাপালা নাটক এসব গ্রামের ছেলেমেয়েরাই মঞ্চস্থ করত। একবার এক নাটকে মাস্টার মশাইয়ের চরিত্রে আমাকে ক্লাবের কাকুরা মনোনীত করল। অভিনয়ের দিন সন্ধ্যায় মাস্টারের বেশে সজ্জিত হয়ে হাইস্কুল শিক্ষক দাদুর কাছে পৌঁছালে আমার ওই রূপ দেখে চিনতে না পেরে বলে বসেন, কে আপনি? পরিচয় দিতেই অবাক হয়ে দাদু বলেন, তুই দাদুভাই, ভোল বদলে এলে কিভাবে চিনব? রঙ্গমঞ্চে ভোল বদলাও, তাতে ক্ষতি নেই, কিন্তু জীবনের রঙ্গমঞ্চে তুমি তোমার স্বরূপেই থেকো, কখনো ভোল বদলিও না। উচ্চশিক্ষা শেষে চাকরি পেলাম মেদিনীপুরে, বাড়ি থেকে বহু দূর, তাই ওখানে মেসে থাকতাম। পাড়ার মানুষজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে দেরি হলো না। বয়স কম হওয়ার কারণে পাড়ার ক্লাবের ছেলেদের সঙ্গে গড়ে উঠল সখ্য।

পাড়ার শঙ্কর কাকু ছিলেন ভীষণ কঞ্জুস, যাকে বলে ওয়ান পাইস ফাদার মাদার। সেই 1977-78 সালে দুর্গাপূজায় 5 টাকা, কালী পুজোয় 2 টাকা আর সরস্বতী পুজোয় 1 টাকার বেশি চাঁদা ক্লাবকে দিতেন না। সস্তা হবে বলে একটু বেলার দিকে বাজারে গিয়ে ঝর্তিপর্তি জিনিস কিনতেন। 1978 সালে ভয়াবহ বন্যার কথা নিশ্চয়ই সবার স্মৃতিতে আজও দগদগে ঘায়ের মতো অমলিন। মেজবাড়ির পাশে এক পুকুর পাড়ে 7-8টি দিন আনা দিন খাওয়া পরিবারের বাস। অতিবৃষ্টি আর ঝড়ের দাপটে সেসব বাড়িঘর ভেঙে চুরমার। ওরা সব নিরাশ্রয় হলে শঙ্কর কাকু একতলাটি ওদের জন্য ছেড়ে দিলেন। ক্লাবের ছেলেরা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে একদিন শঙ্কর কাকু ক্লাবে গিয়ে ক্লাবের সম্পাদক অমিতদার হাতে 10,000 টাকা তুলে দিয়ে ওই পরিবারগুলোর বাসস্থানের পাকা ব্যবস্থা করে দিতে বললেন। ভাবা যায়, যে মানুষটার হাত দিয়ে জল গলে না তিনিই কিনা করলেন অর্থ সাহায্য আর নিরাশ্রয় মানুষগুলোকে বাড়িতে দিলেন ঠাঁই। ভোল বদল আর কাকে বলবো প্রাত্যহে কি। শুভকামনায় টুলু বন্দ্যোপাধ্যায়, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান।

দেবাশিস খাঁ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রভাত সাথী প্রাত্যহিকীকে। সুকুমার রায়ের হজবরলয়ে রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার মতো অদ্ভুত কাণ্ড যেমন আমাদের হাসায়, তেমনি প্রকৃতিতেও দেখি শুঁয়োপোকা একদিন গা ঘিনঘিনে চেহারা ছেড়ে সুন্দর প্রজাপতি হয়ে আকাশে ওড়ে। মানুষের জীবনেও এমন ভুল বদল ঘটে, তবে সেই বদল সবসময় বাহ্যিক নয়, অনেক সময় তা মন ও চরিত্রের। জীবনের পথে মানুষ নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বদলে যায়। একসময় যে ছেলেটি ছিল ভীষণ দুরন্ত, দায়িত্বজ্ঞানহীন, সময়ের মূল্য বুঝত না, বড় হয়ে সেই হয়তো সংসার ও সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ হয়ে ওঠে। ব্যর্থতা তাকে শেখায় ধৈর্য, অভাব শেখায় পরিশ্রম, আর মানুষের ভালোবাসা শেখায় সহমর্মিতা। এই ভুল বদল শুঁয়োপোকার প্রজাপতি হয়ে ওঠার মতোই সুন্দর ও ইতিবাচক। কিন্তু সব পরিবর্তন যে সুন্দর তা নয়, অর্থ, ক্ষমতা কিংবা স্বার্থের মোহে অনেক মানুষ নিজের পুরনো মূল্যবোধ ভুলে যায়। যে মানুষটি একদিন বিপদে বন্ধুর পাশে দাঁড়াত, সাফল্যের পরে সেই হয়তো পরিচিত মানুষ কেউ চিনতে চায় না। মুখে হাসি থাকে, পোশাকে আভিজাত্য আসে, কিন্তু মনের মানুষটি হারিয়ে যায়। এ ভুল বদল বাহ্যিক চাকচিক্য বাড়ালেও অন্তরে সৌন্দর্য কমিয়ে দেয়। তাই ভুল বদল জীবনের স্বাভাবিক নিয়ম হলেও তার দিশা আমাদেরই ঠিক করতে হয়। সময়ের সঙ্গে বদলাব, কিন্তু মানবিকতা, সততা ও বিবেককে যেন বদলে না ফেলি। দেবাশিস খাঁ, আপনি লিখলেন ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে।

সুব্রত ভট্টাচার্য, গ্রাম স্বলোপ, পীরডাঙ্গা ডাকঘর স্বলোপ, হাওড়া থেকে লিখছেন। প্রাণের বন্ধু প্রাত্যহিকী, আমার চারপাশের বহু মানুষ তাদের ভোল পাল্টে ফেলেছেন, কিন্তু তাদের নিয়ে কিছু লেখা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। কারণ জানাজানি হয়ে গেলে যারা ঠান্ডা মাথার মানুষ তারা আমাকে দু চার কথা শুনিয়েই ক্ষান্ত হবেন, কদিন আমার সঙ্গে কথা বলবেন না, সম্পর্ক হয়তো সাময়িকভাবে ছেদ করবেন, ব্যাস এইটুকুই। তারপর হয়তো ফের সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যারা রকচটা তাদের নিয়েই আমার যত ভাবনা। শেষকালে এই বুড়ো বয়সে আড়ংধোলাই খেয়ে হাসপাতালের শয্যা না দখল করতে হয়। তার চেয়ে আমার স্বলোপ গ্রামটি ধীরে ধীরে কেমন ভোল পাল্টে ফেলেছে বা ফেলছে সেই গল্পই করি। কেমন, আমি জন্ম থেকেই অনেকটা সময় ধরে যাযাবর জীবন যাপন করেছি। জন্মেছি কলকাতায়,

কিছু পরে চলে এলাম বরানগর, তারপর জগাছায় মুদ্রণ উপনগরীতে। শেষে 1984 সাল থেকে থিত হয়েছি সলপ গ্রামে। গ্রাম বলতে যা বোঝায় সলপ তখন ছিল তাই। কাঁচা রাস্তা, ধান ক্ষেত, মাঠ, পুকুর, বিদ্যুৎ প্রবেশ করেনি, দু একটা পাকা বাড়ি, বেশিরভাগ বাড়ি মাটির। পাকা হলেও টালি কিংবা টিনের চালের একতলা, খুব বেশি দোকানপাট ছিল না। আর আজ রাস্তা কংক্রিট ঢালাই, ধান ক্ষেত মাঠ উধাও, পুকুর দু একটা বেঁচে, কত গাছপালা যে পড়ল কাটা, কংক্রিটের জঙ্গল গজিয়েছে। রাস্তায় বিজলি আলো, বাড়ি বাড়ি সরকারি জলের ব্যবস্থা, দোকানে দোকানে ছয়লাভ, ব্যাঙের ছাতার মতো তথাকথিত ইংলিশ মিডিয়াম স্কুল, টালি কিংবা টিনের চালের বাড়ি প্রায় দেখা যায় না, মাটির বাড়ি চোখে পড়ে না। অলিতে গলিতে টোটো ছুটে বেড়াচ্ছে, আর কবে যে সাইকেল রিক্সা বেপাত্তা হয়ে গেছে খেয়ালই করিনি। নাচের গানের আঁকার স্কুল হয়েছে, পাড়ায় পাড়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টার। এক কথায় 1984 সালের সলপ গ্রামকে 2026 এসে চেনা যাচ্ছে না। এরপর হয়তো গ্রাম এই অভিধাই আর থাকবে না, কেননা শুধু বহিরঙ্গ নয়, সলপের অন্তর্জগতও শহুরে সংস্কৃতির আগ্রাসনে অনেকটাই পাল্টে গেছে, দিন দিন পাল্টে যাচ্ছে। লিখলেন সুব্রত ভট্টাচার্য। গ্রাম সলপ পীরডাঙ্গা, ডাকঘর সলপ, জেলা হাওড়া।

0: উমাপাল লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা। বললে, দামু, শোন রে রামু, চললি কোথায় একা? ন মাস বাদে দেখা হলো, কেমন আছিস? ভালো? আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোনো ময়লা, আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা। ভবানীপ্রসাদ মজুমদারের এই কৌতুকপূর্ণ কবিতাটিতে যে ভোল বদল দেখি, তা সম্পূর্ণ জীবিকার কারণে ঘটে যাওয়া একটি বাহ্যিক ও সাময়িক পরিবর্তন, যা কোনো মানুষের মনে আঘাত দেয় না বা কারো কোনো ক্ষতি করে না। অথচ সম্পর্ক, সমাজ কিংবা রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই পারস্পরিক বিশ্বাস, আনুগত্য ও ত্যাগের এক অদৃশ্য সেতু থাকে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, ক্ষমতার লোভ বা সংকট থেকে বাঁচার তাগিদে যখন সেই বিশ্বাসের ভিত রাতারাতি ভেঙে যায় এবং নিজের সুবিধাটুকু একমাত্র লক্ষ্য হয়ে ওঠে, তখনই জন্ম নেয় ভুল বদল। এটি কোনো স্বাভাবিক পরিবর্তন বা সময়ের বিবর্তনে আসা রূপান্তর নয়, এটি হলো সুবিধা পাওয়ার জন্য নিজের নীতি, আদর্শ বা পূর্বের অবস্থানকে সম্পূর্ণ বদলে ফেলার এক স্বার্থপর ও নীতিহীন মানসিকতা। যেমন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি থাকা সত্ত্বেও ব্যক্তিগত ক্ষমতার লোভ ও ব্রিটিশদের প্রলোভনে মির্জাফর শেষ মুহূর্তে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ঘটনাটি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট রাজনৈতিক দল বদল, যা বাংলায় স্বাধীনতা হারিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছিল। অর্থাৎ ভুল বদল যদি ব্যক্তিগত লোভ বা প্রতারণার উদ্দেশ্যে হয়, তবে তা সম্পূর্ণ ক্ষতিকর। আর যদি এটা বৃহত্তর কল্যাণের জন্য হয়, তবে কৌশলগত পরিবর্তন হিসেবে ইতিবাচক ফল বয়ে আনতে পারে। যেমন রত্নাকরের ডাকাত থেকে মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার রূপান্তর হল সুবিধাবাদী ভুল বদলের সম্পূর্ণ বিপরীত এক আত্মিক জাগরণ। অন্ধকার ও হিংসার জীবন চিরতরে পেছনে সরিয়ে নিজের চরিত্রকে সম্পূর্ণ বদলে ফেলার এই ইতিবাচক প্রয়াস কারো ক্ষতি করেই না, বরং সমাজকে উপহার দেয় এক অনন্য আলোকবর্তিকা। প্রমাণ করে যে সঠিক উপলব্ধি পেলে মানুষ তার অন্তরের অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরে আসার শক্তি অর্জন করতে পারে। উমাপালের লেখাটি পড়লাম, কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছে এই চিঠি।
1: অনুপ খাটুয়া, গ্রাম তালদা, ডাকঘর তালদা, রত্তনচক, মেদিনীপুর থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকী, ভোল বদল কথাটি শুনলেই আমাদের মনে এক নেতিবাচক ভাবনার উদয় হয়, কিন্তু প্রকৃতির আঙিনায় চোখ রাখলে দেখা যায় এই ভোল বদল আসলে টিকে থাকার এবং নতুন জীবনের অভিমুখে এগিয়ে যাওয়ার এক অমোঘ কৌশল। একটি সামান্য শুঁয়োপোকা যখন অন্ধকার গুটি কেটে ডানা মেলে, তখন সেই ভোল বদল জন্ম দেয় এক অপরূপ প্রজাপতির। ঠিক যেমন জলচর ব্যাঙাচি তার লেজ খসিয়ে রূপান্তর ঘটিয়ে স্থলের ব্যাঙে পরিণত হয়, আবার শীতের রুক্ষতায় গাছ যখন জীর্ণ পাতা ঝরিয়ে বসন্তে নতুন পল্লবে সেজে ওঠে, তা প্রকৃতিরই এক ইতিবাচক ভোল বদল। অন্যদিকে আত্মরক্ষার তাগিদে গিরগিটি যখন পারিপার্শ্বিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজের গায়ের রং বদলে নেয়, তা হলো বৈরী পৃথিবীতে নিজেকে বাঁচিয়ে রাখার এক অদ্ভুত জৈবিক চাতুর্য। প্রকৃতির এই রূপান্তর আমাদের জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। শুঁয়োপোকা বা জীর্ণ গাছের মতো আমরাও যখন আমাদের ভেতরের জড়তা আর সংকীর্ণতার খোলস ছেড়ে বেরিয়ে আসি, তখনই আমাদের প্রজ্ঞার নবজন্ম ঘটে। ব্যাঙাচি যেমন ডাঙায় বাঁচা জন্য জলচর রূপের আমূল বদল ঘটাতে পারে, তেমনি আমাদের জীবনের নতুন কোনো কর্মক্ষেত্র বা পরিবেশে সফল হতে গেলে আমাদেরও নিজেদের পুরনো অভ্যাস ও চিন্তাধারার খোলস বদলাতে হয়। নিজের মনের সার্বিক বিকাশের স্বার্থে এই রূপান্তরের কোনো বিকল্প নেই। তাই নেতিবাচক ছলচাতুরি পরিহার করে আত্মিক উত্তরণ আর ইতিবাচক ভোল বদলই আমাদের জীবনকে সার্থক করে তোলে। লিখলেন অনুপ খাটুয়া, গ্রাম তালদা, ডাকঘর তালদা, রতনচক, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠির ঝাঁপি বন্ধ করে আবহাওয়ার খবর। আজ সারাদিনে আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা, 21শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ উপকূলে এবং 22শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।
0: বন্ধুরা, আবহাওয়ার খবরটিও জানিয়ে দিলাম আপনাদের। সময় যে একেবারে ফুরলো, আজকে যেতে হবে। ছুটির দিনটা ভালো কাটুক সকলের। আপনাদের সঙ্গে ছিলাম
1: দেবজ্যোতি লাহিড়ি,
0: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় তথ্য সংশোধনে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের নেতৃত্বে দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে ভারত 3-1 ব্যবধানে জয়লাভ করেছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম রোজগার মেলায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবকদের গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যুবাদের প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি ক্ষেত্রেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিগত কয়েক বছরে প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চেন্নাইতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, বিভাগ ও সংস্থায় নির্বাচিত 285 জন নবনিযুক্ত প্রার্থীর মধ্যে গতকাল নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন যে, সরকারি চাকরিতে যোগদানকারী এই নবনিযুক্ত যুবরা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নিয়োগপ্রাপ্তদের তাদের দায়িত্বকে কেবল চাকরি পাওয়া হিসেবে না দেখে বরং দেশসেবা এবং এর সামগ্রিক উন্নয়নে অবদান রাখার একটি সুযোগ হিসেবে দেখার জন্য আহ্বান জানান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবনিযুক্ত সরকারি কর্মচারীদের জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান রাখাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমের পোর্ট স্টেডিয়ামের কলাবাণী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 20তম রোজগার মেলায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী 200 জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত 3-দিনব্যাপী সম্মেলনে 600-এর বেশি প্রদর্শক অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রায় 300 আন্তর্জাতিক অংশগ্রহণকারী, 52টি দেশের প্রতিনিধি এবং 150-এর বেশি বক্তা। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি কান্ট্রি প্যাভিলিয়ন এবং 12টি স্টেট প্যাভিলিয়নের মাধ্যমে সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই আয়োজনে মোট 51,656টি নিবন্ধনের পাশাপাশি প্রায় 40,000 মানুষের সমাগম ঘটেছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়ার উদ্বোধন করেন এবং নীতি আলোচনা ও প্রকল্প পরিকল্পনার পর্যায় থেকে বাণিজ্যিক সেমিকন্ডাক্টর উৎপাদনের দিকে ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন যে, সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে, তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে।
1: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
2: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
3: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের

0: মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভারতীয় রাজধানীর জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহের আয়োজন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকালের জন্য মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী 3 দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সামারখান্দে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরফকে হারিয়ে দলের জয়ে নেতৃত্ব দেন। মহিলা বিভাগে ভারত মঙ্গোলিয়ার বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়লাভ করেছে। অভিজ্ঞ খেলোয়াড় মুঙ্গুনতুল বাকতুয়াগকে হারিয়ে বি সবিতা শ্রী তার টানা চতুর্থ জয় পেয়েছেন। বিংশতিতম এশিয়ান গেমসে আজ ভারতীয় মহিলা হকি দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতোমধ্যে ভারতের টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের ইউইনা সাকামোতোর মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ভারতের শুটার এলাভিনিল ভালারিভান, সোনাম মস্কার এবং বিদারসা বিনোদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসে ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। নন্দীগ্রামের চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 জন এবং রেজিনগরে 15 জন থাকলেন। নির্বাচন কমিশন আসন্ন উপনির্বাচনে ISF-কে আলমারি এবং আম জনতা উন্নয়ন পার্টিকে টেবিল প্রতীক দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হেরিটেজ কমিশনে মঠ ও মন্দিরের সংস্কার গুরুত্বপূর্ণ স্থান পাবে। গতকাল বাগবাজারের গৌড়ীয় মঠে রাধাষ্টমী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, পর্যটন দপ্তর আলাদা তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বীমা প্রকল্পে গত 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের 32 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আগামীকাল শুরু হচ্ছে। এবারে প্রশ্নপত্রের সিল পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। দীর্ঘ 8 বছর পর মোহনবাগান কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এরপর নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন 9 জন এবং রেজিনগরে ভোটের ময়দানে 15 জন রইলেন। আগামী 6 অক্টোবর ওই 2 কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এদিকে রেজিনগরের নির্দল প্রার্থী AJUP নেতা সৈফুল ইসলাম মণ্ডলকে গতকাল নওদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গত বিধানসভা নির্বাচনের সময় 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আগ্নেয়াস্ত্র, জাল নোট সহ আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবালকে গ্রেপ্তার করেছে হরিয়র পাড়া থানার পুলিশ। এদিকে রেজিনগরের মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে গতকাল উত্তেজনা তৈরি হয়। যদিও পরে মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর তিনি প্রার্থীপদ প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন। শুক্রবার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়ের মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক। উপনির্বাচনে প্রার্থীদের নাম প্রত্যাহার নিয়ে CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিজেপির কিসে সুবিধা হয় সেটাই তৃণমূলের মূল আলোচনার বিষয়। ISF-এর নওশাদ সিদ্দিকী বলেছেন, প্রার্থী প্রত্যাহার করা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। অন্যদিকে বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নির্মূল হয়ে গেছে, রাজ্যের মানুষ এই দল নিয়ে আর ভাবতে চায় না।
1: তৃণমূল কংগ্রেস নির্মূল পশ্চিম বঙ্গাল কি জনতা কাজ দূর দূর তক কোই চর্চা করলে ইচ্ছা নেই হ্যাঁ রেজিনগর হো ইয়া নন্দীগ্রাম তৃণমূল নন্দীগ্রামের মানুষ শুধু পরিবর্তন চাইনি, কংগ্রেসেরই কোনো অস্তিত্ব নেই তারাবার তৃণমূল।
0: রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের প্রতীক বদলে দিল নির্বাচন কমিশন। এতদিন খাম প্রতীক নিয়ে ভোটে লড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে এবার তুলে দেওয়া হয়েছে আলমারি প্রতীক। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়া হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিকে দেওয়া হয়েছে টেবিল প্রতীক। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত খাম প্রতীক তাঁদের দল থেকে কেড়ে নিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। তার দাবি, প্রতীক বদলের ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। অন্যদিকে হুমায়ুন কবিরের দলও উপনির্বাচনের আগে নতুন প্রতীক হিসেবে টেবিল পেয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র প্রদান করেন। দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় প্রায় 227 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে 25 জন নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই রোজগার মেলার পরিসংখ্যানকে যুক্ত করলে এ পর্যন্ত মোট 12,75,000 যুবক যুবতী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তরের নিয়োগপত্র পেলেন। হাওড়ার সরস সদনে রোজগার মেলায় যোগ দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনে রাধাষ্টমী মহোৎসবে যোগ দেন। সেখানে তিনি এলাকার বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রিতেশ তিওয়ারি, কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, পৌর দপ্তরের সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বৈঠক করেন। পরে তিনি জানান, গৌড়ীয় মিশনের নানা পরিকল্পনা ও প্রকল্পে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা তৈরি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সনাতন সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার কাজ করবে। গৌড়ীয় মিশন চত্বরে পার্কিং, অডিটোরিয়াম, যুবক যুবতীদের জন্য সেখানে যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে। সেই সঙ্গে ছাত্রাবাস, বৃদ্ধাবাস নিয়ে যে বৃহত্তর পরিকল্পনা গৌড়ীয় মিশন নিয়েছে, সরকার সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: আগের সরকার হেরিটেজ কমিশন তুলে দিয়েছিল, আমি ফিরিয়ে এনেছি। হেরিটেজ কমিশনের এই মঠ মন্দির গুরুত্বপূর্ণ জায়গা পাবে। আমরা এবারে বাজেটে তীর্থক্ষেত্র সার্কিট করেছি। কলকাতার ঐতিহ্যবাহী প্রায় শতাব্দী প্রাচীন বাগবাজার গৌড়ীয় মঠ স্থান পাবে। নতুন একটি প্রজেক্ট এখানে হবে, যার প্ল্যানের জন্য যে অর্থ কর্পোরেশনে দিতে হতো সেটা মুকুব করে দেওয়া হয়েছে।
0: ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বিমা প্রকল্পে গত 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের 32 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় গ্রাম পঞ্চায়েত স্তরে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের 7,23,000, পশ্চিম মেদিনীপুরের 4,73,000 এবং হুগলিতে 1,68,000 কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রকল্পে 2.5 একর পর্যন্ত কৃষিজমি রয়েছে, এমন কৃষকদের প্রিমিয়াম বাবদ 1 টাকা দিতে হয়। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিষয়ে বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।

দেশকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।

0: উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
1: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানান, ওই মার্কশিটে উচ্চ মাধ্যমিক হবে। কম্পিউটারের সাহায্য নিয়ে উত্তরপত্র দেখা হবে, কোনো পরীক্ষক উত্তরপত্র দেখবেন না। প্রশ্ন ফাঁস আটকাতে একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রশ্নপত্রের সিল পরীক্ষার্থীদের সামনে খোলা হবে, তার প্রমাণ হিসেবে দুজন পরীক্ষার্থীর সই নেওয়া হবে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নাম্বার। খোলা হয়েছে হেল্প ডেস্ক। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গত রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে এটি পশ্চিম উত্তর পশ্চিমে গভীর নিম্নচাপে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে। পরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি ধীরে ধীরে 22 তারিখের পর পশ্চিম উত্তর পশ্চিমে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। মোহনবাগান সুপার জায়ান্টস কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে গতকাল সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করেছে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবুজ মেরুন দল লিগ জিতল। মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ 2টি এবং সায়ন বন্দ্যোপাধ্যায় 1টি গোল করেছেন। মোহামেডান স্পোর্টিংয়ের লালরেম সাঙ্গা এবং মহিতোষ রায় গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। নন্দীগ্রামের চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 জন এবং রেজিনগরে 15 জন থাকলেন। নির্বাচন কমিশন আসন্ন উপনির্বাচনে আইএসএফকে আলমারি এবং আম জনতা উন্নয়ন পার্টিকে প্রতীক টেবিল দিয়েছে। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার আগামীকাল শুরু হচ্ছে। এবারে প্রশ্নপত্র সিল পরীক্ষার্থীদের সামনে খোলা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 9:15।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব 10।

শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণুর জগৎ। আজকের পর্বে জৈব ও অজৈব অণু, রচনা সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের পক্ষে সুদীপ কুমার মজুমদার।

0: এই কিরকম একটা গন্ধ বেরোচ্ছে না, এই কোত্থেকে আসছে বলতো?
1: বেরোবে না, তুই তো আস্ত একতাল জৈব অণুর ওপর বসে আছিস রে।
0: হ্যাঁ বলিস কি, এই গোবরটা এখানে এলো কোথা থেকে?
1: কেন, যেখান থেকে আসার সেখান থেকে।
0: তুই তো বেটা আমাকে এখানে বসতে বললি,
1: আর আমি বললেই তুই গোবরের উপর বসে পড়ে।

চলুন এদের ঝগড়া থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়ি আমাদের আজকের বিষয়ে, যা হলো আমাদের জীবনে জৈব ও অজৈব অণুর ভূমিকা। শ্রোতা বন্ধুরা, এর আগে আমরা বিভিন্ন মৌলের পরমাণুর ইলেকট্রনিক গঠন সম্পর্কে জেনেছি, যা আমাদের বুঝতে সাহায্য করেছে যে বিভিন্ন পরমাণু কিভাবে পরস্পর

0: এর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। আসুন আজকে আমরা জানি বিভিন্ন জৈব ও অজৈব অণু সম্পর্কে, যাদের ছাড়া আমাদের সভ্যতা অচল। ওই তো ওই তো, জৈব আর অজৈব অণু মাঠের মাঝখানে বসে হ্যাঁ হ্যাঁ নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে যেন। চলুন চলুন শোনা যাক কি বলছে ওরা।
1: আমি তো জৈব অণু।
2: আচ্ছা,
1: এই অজৈব, আমার এটা সব সময় মনে হয় আমরা এলাম কোথা থেকে বলতো?
3: কেন রে, অবশ্যই জীবন থেকে।
1: কিন্তু বরেনবাবু বলছিলেন 1828 সালে জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করেন ল্যাবরেটরিতে, আর এখন নাকি তরল অ্যামোনিয়া আর তরল কার্বন ডাইঅক্সাইড থেকে প্রচুর পরিমাণে ইউরিয়া তৈরি হচ্ছে।
3: সে তো বুঝলাম, কিন্তু এই বরেনবাবু আবার কে?
1: ইমা জানিস না, ওই তো সে কি একটা নাম করা কলেজ আছে না, উনি তো সেখানে রসায়ন পড়ান।
3: ও আচ্ছা, তাহলে তো অজৈব অণু মানে আমাদের থেকে তোরা তৈরি হতে পারিস।
1: তা তো পারি, তবে ওই ধারণাটা একেবারে উবে গেছে তা নয়। এই এই এই যেমন ধর, প্রাণীদের দেহে থাকা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ছাড়া হিমোগ্লোবিন, এনজাইম, হরমোন এবং ভিটামিনগুলো সব জৈব অণু।
3: আর তাছাড়া তুই ধর না, এই নিজেদের স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও আরামের জন্য মানুষ অনেক জৈব অণু সংগ্রহ করেছে, যেমন পরনের কাপড়ের জন্য সুতি, সিল্ক, উল, আবার সাধারণ জ্বালানির জন্য কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, এমনকি প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ, তবে তবে তারা নিজেরা তৈরিও করেছে কিছু কিছু জিনিস।
1: যেমন
3: যেমন ধর না, রক্ষণাবেক্ষণের জন্য আবরণকারী স্তর হিসেবে রং ও ভার্নিশ।
1: তবে তবে এছাড়াও আছে রে, এছাড়া আছে এনামেল, অ্যান্টিবায়োটিক্স, প্রাকৃতিক এবং কৃত্রিম রাবার, ডাই, বিভিন্ন ধরনের প্লাস্টিক, সবই তো ওরা, আমার তুতো ভাই বোন।
3: নিজেদের কথা তো বলেই চলেছিস, এবার আমাদের কথা একটু বলি।
1: বল বল বল।
3: মানুষের সঙ্গে আমাদের চেনা জানাও কিন্তু অনেক দিনের, সোনা, রূপ, কার্বন ইত্যাদির ইতিহাস তো অতি প্রাচীন। তারপরে আজ পর্যন্ত শতাধিক মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তোদের কথাও বলছি বলছি, এই মৌলগুলি বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে জুড়ে অসংখ্য যৌগ তৈরি করেছে।
1: যেমন
3: যেমন বিভিন্ন সেরামিক যৌগ, তারপরে নানান অর্গ্যানোমেটালিক যৌগ। এরা অজৈব রসায়নের গুরুত্বপূর্ণ অংশ। আরে আরে আরে, উঠছিস কেন, যাচ্ছিস কোথায়? এখনো তো আসল কথাটাই
2: বুঝেছি রে বাবা, বুঝেছি। তবে এইসব কথা শুনতে হলে বরেনবাবুর ক্লাসে যাওয়াই ভালো রে।
3: কি বলছিস?
2: হুম,
3: আমাদের কথা আমাদের থেকে বরেনবাবু ভালো জানেন।
2: তবে আর বলছি কি রে অজৈব, চল না, চল গেলেই দেখতে পাবি।
3: বলছিস?
2: হুম,
3: চল তাহলে।
4: তাহলে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা, তোমরা কি জানো পরমাণুকে আমরা যেভাবে চিনি, তা আজ থেকে প্রায় 100 বছর আগে ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর তার পারমাণবিক মডেলের সাহায্যে ব্যাখ্যা করে গিয়েছিলেন। আজকের যুগে পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিদ্যার জ্ঞানের অনেকটাই সেই মডেলের উপর দাঁড়িয়ে আছে।
5: হ্যাঁ স্যার, তাছাড়া এক্সরশ্মি, তেজস্ক্রিয়তা, ইলেকট্রন, আপেক্ষিকতাবাদ, কোয়ান্টাম তত্ত্ব, এসব তো এই সময়েরই আবিষ্কার না?
4: একদম ঠিক বলেছ, বিজ্ঞানের স্বর্ণযুগ বলতে পারো সেই সময়টাকে। বিজ্ঞানের ইতিহাসে আরেকটা প্রায় একই রকম গুরুত্বপূর্ণ ঘটনা হল 1953 সালে ফ্রান্সিস ক্রিকের ডিএনএ অণুর গঠন আবিষ্কার। তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের অণু, তা সে জৈব হোক বা অজৈব হোক, আমরা ব্যবহার করে থাকি। দেহের

0: অভ্যন্তরীণ নানা ঘটনাও এগুলি নিয়ন্ত্রণ করে।
1: কিরকম ভাবে স্যার?
0: কিরকম ভাবে? যেমন ধরো ওই বৃদ্ধি, পরিপাক, শালক সংশ্লেষ, এইসব ঘটনাই জৈব অণুরা নিয়ন্ত্রণ করে। তাছাড়া দেহের ভেতরের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলির অনেকগুলি নিয়ন্ত্রিত হয় এনজাইমের দ্বারা। মজার কথা হলো, এগুলো সিংহভাগই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি। এছাড়া ওই সামান্য পরিমাণ ফসফরাস, সালফার আর হ্যালোজেন মৌল উপস্থিত থাকে এই জৈব অণুগুলোতে।
2: তাহলে জৈব যৌগ তো আমাদের অনেক কাজে লাগে স্যার।
0: অবশ্যই। এই কোলটার কিংবা পেট্রোলিয়ামের কথাই ধরো না কেন, পেট্রোলিয়াম থেকে গ্যাসোলিন, কেরোসিন, পিচ্ছিলকারক তেল এসবই তৈরি হয়। প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয় পেট্রোকেমিক্যালস, যা পরবর্তী স্তরে সার, ডিটারজেন্ট, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এইসব তৈরির ক্ষেত্রে কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়।
1: আচ্ছা স্যার, অজৈব যৌগেও তো কার্বন থাকে।
0: তা থাকে, তবে মনে রাখতে হবে যে অজৈব যৌগে জৈব যৌগের মতো কার্বন কার্বনে বন্ধনটা থাকে না। উদাহরণগুলো একটু খুঁটিয়ে দেখলেই ব্যাপারটা পরিষ্কার বুঝে যাবে।
3: হ্যাঁ রে জৈব, একটু আগে তুই যখন ইউরিয়ার কথা বলছিলি তখন মনে হচ্ছিল আমি তুই আর তুই আমি,
4: আর এখন কি মনে হচ্ছে?
3: এখন কিন্তু মনে হচ্ছে না, আমি আমি আর তুই তুই।
4: ও বাবা, তুই যা বলছিস তাতে তো আমার মাথা ঘুরতে শুরু করেছে।
3: আরে দাঁড়া দাঁড়া, স্যারের কথাগুলো শোন, তাহলেই তোর ওই মাথা ঘোরা সেরে যাবে।
0: আবার ধরো মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন এইসব হাইড্রোকার্বনগুলোর কথা।
1: হ্যাঁ তাই তো স্যার, রান্নার গ্যাস মানে তো প্রপেন আর বিউটেন।
0: শাবাশ, ঠিক বলেছ। আরে এরাই তো আমাদের রান্নাঘরগুলোকে আজকাল বাঁচিয়ে রেখেছে, এমনকি অনেক গাড়িও চলছে আজকাল এদের মিশ্রণ থেকে তৈরি গ্যাসে।
2: কিরে বাবা, এ তো শেষও হচ্ছে না।
0: সত্যি কথা বলতে কি, এদের গুণের কথা বলে শেষ করাও যাবে না। তবে কয়েকটা ব্যাপার না বললে অন্যায় হবে। বর্তমানে নানান রকম ওষুধ আবিষ্কার করছে ওষুধ কোম্পানিগুলো, এদের গুণাবলীর শেষ নেই। তবে গুণের কথা আলোচনার সময় আরেকটা কথাও মাথায় রাখতে হবে, কিছু কিছু ওষুধের প্রতিক্রিয়া আমাদের শরীরে এত তীব্র হয় যে তাতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি।
1: হ্যাঁ স্যার, অমিতের পিসি।
0: অমিতের পিসি?
1: স্যার হাঁটুর ব্যথার ওষুধ খেয়ে ব্যথা সেরেছে, কিন্তু অ্যালার্জিতে তিনি আবার রোগশয্যায়।
0: আরে সেই কথাই তো বলছি, 1959 থেকে 1962 মধ্যে ঘটে যাওয়া ওই থ্যালিডোমাইড বিপর্যয়ের কথা এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি।
2: সেটা কিরকম?
0: হ্যাঁ, প্রচুর বিকলাঙ্গ শিশুর জন্ম হবার পরে ধরা পড়েছিল যে মায়েদের সেডেটিভ হিসেবে ব্যবহৃত থ্যালিডোমাইডই এই বিপর্যয়ের জন্য দায়ী। তবে এইসব ওষুধের কারণে সারা পৃথিবী জুড়ে মানুষের গড় আয়ু যে বৃদ্ধি পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ তবে এইটুকুই থাক। পরদিন আমরা এর পর থেকে শুরু করব, কেমন?
2: ঠিক ঠিক
1: ঠিক আছে।
4: এই অজৈব, চল বেরোনো যাক, ক্লাস তো আজ শেষ।
3: শেষ হয়ে গেল?
4: হলো তো, আর একটু হলে ভালো হতো।
3: বেশ ভালোই তো জানছিলাম আমাদের সম্পর্কে।
4: চল চল চল, একদিনে সব জানলে পাগল হয়ে যাবি তুই।
3: চল তাহলে।

0: গতকাল বরেণ বাবু যা সুন্দর পড়ালেন না, আমার তো দারুণ লাগলো। এই তুই এসেছিলি গতকাল?
1: এসেছিলাম তো, তোর পাশেই বসলাম। আর একই রে
0: ও ও হো, হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো।
2: আরে ছাড় না, বলছিস

0: এক তো এখন জৈব আর অজৈব অণু সম্পর্কে পড়াচ্ছেন, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু। আর এখন তো নানা রকম অণু আবিষ্কার হয়ে,
1: কোনগুলোর কথা বলছিস?
0: যেমন ধর ফুলারিন, বাকি বল গ্রাফিন, এদের একে অপরের সঙ্গে সম্পর্কে সূত হচ্ছে কার্বন পরমাণু। নতুন ধরনের কম্পিউটার চিপ তৈরি করতে গ্রাফিনকে কাজে লাগানো যাবে বলেই বৈজ্ঞানিকদের ধারণা।
1: বলিস কি?
0: তাছাড়া গ্রাফিন প্রায় সম্পূর্ণ স্বচ্ছ হবার কারণে ভবিষ্যতের মোবাইলের টাচ স্ক্রিন এবং সৌরকোষ তৈরি করার ক্ষেত্রে একটা আদর্শ বস্তু হয়ে দাঁড়াবে।
1: তুই তাহলে এই ন্যানো টেকনোলজির কথা বলছিস তো?
0: ওরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, ন্যানো বলতে গাড়ির বদলে টেকনোলজির কথাই বেশি মনে হয়। আগামী দিনে এই টেকনোলজির দৌলতে কম্পিউটারের গতি এতটাই বেড়ে যাবে যে বর্তমান কম্পিউটারগুলোর গতিকে গরুর গাড়ি আর ভবিষ্যতের মেশিনগুলোকে মনে হবে বুলেট ট্রেন। তাছাড়া নির্দিষ্টভাবে ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে মারতেও হয়তো সাহায্য করতে সক্ষম হবে এই টেকনোলজি।
2: কাল রাত্রে আমি একটু অন্য জিনিস পড়ছিলাম বুঝলি, ওই যে রে ওই পলিমারাইজেশনের জায়গাটা।
0: মানে?
2: আরে এখন তো আমরা নানা ধরনের পলিমার ব্যবহার করি, পিভিসির কথাই ধর না, আর হীরের কথাও ভুললে চলবে না।
1: ওই দেখো হীরের কথা বলছে, অদ্রিজাকে ইমপ্রেস করার জন্য।
2: হ্যাঁ, ইমপ্রেস করার জন্য। দামি অজৈব প্রাকৃতিক পলিমারের কথা উঠলে প্রথমে তো ওটার কথাই মনে পড়বে না কি? পলিমার ছাড়া জীবন কল্পনা করাও মুশকিল। যে কোনো গাছের কঠিন অংশই পলিমার দিয়ে তৈরি, যেমন সেলুলোজ, লিগনিন, নানা ধরনের রেজিন।
0: হ্যাঁ আরো আছে তো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এরাও তো সব পলিমারই। জৈব পলিমার বললেই আর যার কথা মনে পড়ে তা হলো প্লাস্টিক বা পলিথিন। পলিয়েস্টারের গুরুত্ব বর্তমান যুগে কিন্তু সাংঘাতিক।
1: তুই তো দেখছি দ্বিতীয় বরেণ বাবু হয়ে উঠলি রে।
2: যা, কেন আওয়াজ দিচ্ছিস ভাই? বরেণের ব্রেন, ইয়ে মানে বরেণ বাবুর ব্রেনের সাথে কার তুলনা? প্লাটিনাম আর নাট বল্টু কি একই জিনিস?
0: বাজে কথা বলিস না তো।
3: এই জৈব,
4: হ্যাঁ
3: এই ছেলেমেয়েগুলো আমাদের সম্পর্কে অনেক কিছু জানে মনে হচ্ছে।
4: তাই তো মনে হচ্ছে রে। এই চল চল চল ওদের পাশে গিয়ে বসি।
3: হ্যাঁ তাই চল।
0: আর একটা জিনিসের কথা তো তুই বললি না।
2: কি?
0: এটা জানিস কি, জৈব আর অজৈব যৌগদের মিশিয়ে পলিমার তৈরি করা হয়েছে।
2: কিরকম?
0: যেমন ধর সিলিকন, তাপমাত্রা পরিবর্তন হলেও এরা প্রায় একই রকম ঘন থাকে। তাছাড়া জলের কণাগুলোকে এরা দূরে সরিয়ে দেয়। এই সব ধর্মের জন্য এদের অনেক রকমের ব্যবহার আছে।
3: আরে সে কি রে,
5: কি হলো?
3: আরে এখন তো দেখা যাচ্ছে তোর আর আমার মধ্যে আবার একটা গভীর সম্পর্ক রয়েছে।
5: হ্যাঁ, তা থাকলেই বা লাভ কি আর না থাকলেই বা ক্ষতি কি?
4: যা,
5: মনে হচ্ছে উল্টোটাই বলা ঠিক হতো।
3: দেখ দেখ আমার মাথা কিন্তু আবার ঘুরতে শুরু করেছে ভাই।
5: অনেকে তো ঘুরতে ভালোই বাসে।
3: এই বাজে কথা বলবি না, সেই দলে আমার মাথা মোটেই পড়ে না বুঝলি।
4: যাকে যাকে যাকে, ওরা কি বলছে শোন না।
3: হ্যাঁ তাই শোনা যাক, চল।
1: এই তুই পলিমারের কথা বলছিস, আমার তো মনে হয় এই দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ দুটো হলো ডিএনএ আর আরএনএ।
2: একদম ঠিক বলেছিস তুই, ওই দুটো না থাকলে তো বংশগতির চাকাই ঘুরতো না।
0: চাকাটা কিন্তু আর একটা জিনিস না থাকলেও ঘুরতো না বলেই মনে হয়।
2: কি বস্তু সেটা?
0: অ্যান্টিবায়োটিক্স। আলেকজান্ডার ফ্লেমিং এর আবিষ্কৃত পেনিসিলিনের হাত ধরে যাদের এই ধরায় আবির্ভাব। কিন্তু পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন ইত্যাদি অনেক ব্যাকটেরিয়াকে বাগে আনতে পারছিল না, তাই এলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্সের যুগ, যেমন টেট্রাসাইক্লিন।
1: কিন্তু এটা তো জানিস যে সময়ের সাথে সাথে ব্যাকটেরিয়াগুলো নিজেদের পরিবর্তিত করতে থাকছে, আর তাদের মধ্যে কয়েকটা পরিণত হচ্ছে সুপার ব্যাকটেরিয়াতে, যাদের উপর প্রায় কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না।
2: আর এটাই তো ডাক্তারবাবুদের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে নতুন নতুন অ্যান্টিবায়োটিক্স আবিষ্কারেরও কোনো বিরাম নেই।
6: ওরে বাবা, এই সব ব্যাকটেরিয়াগুলোকে তো আমার বেশ ভয় ভয় করছে রে।
4: গুড়িয়ে পুড়িয়ে সে আমাকেই ভয় পেতে শুরু করলি তো?
6: এই না না না, তুই কি আর অত বাজে নাকি?
7: সত্যি বলতে কি, কেউই তো

0: তো বাজে নয়, জৈব আর অজৈব যৌগের এই লড়াই আজকের নয়। তবু আজকের যুগে এদের প্রভাবকে অস্বীকার করার কোনো জায়গা নেই।
1: কি আজব মানুষ তুই, হ্যাঁ! এত বড় বড় চোখ দিয়েও গোবরটাকে তুই দেখতে পেলি না।
2: তুই না একেবারে যাকে বলে গক্ষর গোমাংস,
1: মানে চ অন্ধকার হয়ে আসছে, এবার বাড়ি যাওয়া যাক, চ।
2: হ্যাঁ হ্যাঁ চল চল।
1: এটা কি খেলার মাঠ না গরুর বাথরুম?
2: ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক হয়েছে।

0: ধারাবাহিক পরমাণু জগতে আজ শুনলেন জৈব ও অজৈব অণুর কথা। অভিনয়ে ছাত্রছাত্রীদের ভূমিকায় রামপ্রসাদ চক্রবর্তী, অরূপ কুমার মান্না এবং গোপানন্দী। অজৈব অণু শান্তনু দত্ত, জৈব অণু রূপন দাশগুপ্ত, বরেণবাবুর ভূমিকায় অনুপ ঘোষ।
1: শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
2: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক। এখন আধুনিক গান, প্রথমে লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরদ রাগ আহির ভৈরব, বাজিয়েছেন অনিকেত চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। শরদে রাগ আহির ভৈরব।

সরদে, শুনলেন রাগ আহির ভৈরব, বাজিয়েছেন অনিকেত চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন তিমির রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হলো।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

0: গানে গানে একটু পরেই।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গানে গানে প্রথমে হারমোনিয়াম ছবির গান, দ্বৈত কণ্ঠে হৈমন্তী শুক্লা ও তরুণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্বে হারমোনিয়াম ছবির গানের পর এবার বিলম্বিত লয় ছবি থেকে মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের। দেখা,
2: 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গানে গানে অনুষ্ঠানে এবারে ময়না ছবি থেকে আরতি মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আরও 11 টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠিয়েছে। হরপাবনের পর এ নিয়ে নবমবার ভারতীয় বায়ুসেনা ত্রাণ সামগ্রী নিয়ে সেদেশে পৌঁছল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সাফল্যের জন্য ABVP-কে অভিনন্দন জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দক্ষিণ ভারত এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এশিয়ান গেমস হকিতে ভারতের মহিলা দল 18 গোল করে উজবেকিস্তানের বিরুদ্ধে জয় নিশ্চিত করেছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুম অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয়মূল্য ও প্রযোজ্য ভর্তুকি সুবিধাসহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, 471টি জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলির 596টি স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। পাঞ্জাব বিজেপি পাঞ্জাবে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব যাত্রা সে রাজ্যের জনগণের কাছ থেকে এক অসাধারণ সাড়া পাচ্ছে। গত 18 সেপ্টেম্বর পাঠানকোট থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই প্রকল্পের সূচনা করেন। গতকাল ফতেহগড় সাহিব থেকে এই যাত্রা দ্বিতীয় পর্যায়ে সূচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই যাত্রা মাদক অপরাধ ও ভীতি থেকে পাঞ্জাবকে মুক্ত করার আন্দোলন। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনীয় সামগ্রী, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ত্রাণ সামগ্রীগুলি নেপালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হরপাবনের পর পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে এই নিয়ে নভেম্বর ভারতীয় বিমান বাহিনীর উড়ান সেদেশে পৌঁছল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর

0: সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভারত তার সহায়তা অব্যাহত রেখেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। এবিভিপির যশ দাবাস সভাপতি পদে জয়ী হয়েছেন, অন্যদিকে রিয়া ছাউরি সম্পাদক এবং লক্ষ্য রাজ সিং যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন। তবে সহসভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌখিন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে সাফল্যের জন্য এবিভিপিকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, এই জয় ইতিবাচক ও গঠনমূলক ছাত্র রাজনীতির প্রতি যুব সমাজের আস্থার প্রতিফলন। দিল্লিতে দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান করেছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করা, তাদের অভিবাসনের স্থিতি যাচাই, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ। অভিযানে 30 জন পুরুষ ও 10 জন নারীসহ মোট 40 জন বিদেশি নাগরিককে আটক করে তাদের তথ্য যাচাই করা হয়। 10 জন বিদেশি নাগরিককে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। নির্বাচন কমিশন আজ জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটারদের তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার সংবাদ মাধ্যমকে জানান, এসআইআর প্রক্রিয়া শুনানির সময় নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরওরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথিপত্র ছাড়াও অন্যান্য নথি বিবেচনা করতে পারবেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
1: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
2: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত আবহাওয়া IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগর এবং আগামী 3 দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে এসেছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে বলে জানালো সৌদি নেতৃত্বাধীন জোট। ইরান সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদকে লক্ষ্য করে এটি ছিল প্রথম হামলার ঘটনা। হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হুতিরা লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবু এবং তাইফ, 22 ও ফরাসান এলাকার অসামরিক

0: পরিকাঠামোতেও হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্তগুলি জানিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে, ওয়াশিংটন যদি তাদের দাবি প্রত্যাখ্যান করে তবে তেহরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই জানিয়েছেন, ইরানের শর্তগুলির মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, আটক রাখা ইরানের তহবিল মুক্ত করা এবং নৌ অবরোধ তুলে নেওয়া। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে এগিয়ে রয়েছে। সলিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সমরখন্ডে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরোভকে হারিয়ে দলের জয় নেতৃত্ব দেন। অন্যদিকে আর প্রজ্ঞানন্দ ডেভিড অ্যান্টন গুজারোর বিরুদ্ধে ড্র করেন এবং নিহাল সরিনো জে এম এ সান্টোস লাতাসের বিরুদ্ধে ড্র করেন। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুটি দলেরই অধিনায়ক সাই হোপ, দুই দলেই 15 জন করে ক্রিকেটার রয়েছেন। 27 সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগরকর। জানা গেছে আগরকর তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আগরকরের মেয়াদ অবশ্য এ মাসেই শেষ হচ্ছে। নতুন চেয়ারম্যান আগামী বছরের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে দল বাছার জন্য প্রায় 1 বছর সময় পাবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালি এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় পার্থপ্রতিম মিত্র। জাপানে এমন কিছু মানুষ আছেন যাদের কাজ হল অন্যকে কাঁদতে সাহায্য করা। শুনতে অবাক লাগলেও এদের বলা হয় ক্রাইং ফেসিলিটেটর। অফিসে বা বিশেষ অনুষ্ঠানে গিয়ে তারা আবেগঘন ভিডিও দেখান বা গল্প শোনান, পরিবেশ এমন তৈরি করেন যাতে মানুষ মন খুলে কেঁদে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে কান্না মনকে অনেকটাই হালকা করে দেয়, তাই জাপানে এখন কান্নাও এক প্রকার ওয়েলনেস থেরাপি। দাঁতের যন্ত্রণায় ছটফট করছিলেন এক রোগী। ডাক্তার রুট ক্যানাল করতে গিয়ে দেখেন মাড়ির গা ঘেঁষে দাঁতের গর্তে একটি ছোট চারা গাছ গজিয়েছে। পরীক্ষা করে দেখা যায় গর্তের মধ্যে শক্ত হয়ে আটকে ছিল একটি টমেটোর বীজ। মুখের ভেতরের অন্ধকার, শরীরের স্বাভাবিক তাপমাত্রা আর লালার কারণে সেটি সেখানেই অঙ্কুরিত হয়ে শিকড় ছড়াতে শুরু করেছিল। সাপের কামড় মানেই আতঙ্কের বিষয়, কিন্তু ভারতের বিকানিরে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলের এক গবেষণায় জানা গেছে, এক ফোঁটা উটের চোখের জল 26টি বিষধর সাপের বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারে। উটের চোখের জলে থাকে লাইসোজাইম ও ন্যানোবডি, যা বিষের প্রোটিনকে নিষ্ক্রিয় করে। সস্তা ও কার্যকর অ্যান্টিভেনম হওয়ার সম্ভাবনা থাকায় উটের চোখের জলের দাম এখন প্রতি মিলিলিটারে 7,000-15,000 টাকা পর্যন্ত পৌঁছেছে। চীনের একটি শপিং মল বাথরুমে ধূমপান বন্ধ করতে এক অভিনব প্রযুক্তি এনেছে। বাথরুমের কাঁচে ব্যবহার করা হয়েছে স্মার্ট গ্লাস। কেউ ভেতরে ধূমপান শুরু করলেই ছাদের সেন্সারে ধোঁয়া শনাক্ত করে, আর সিগন্যাল পেতেই বাথরুমের ঝাপসা কাঁচ চোখের পলকে একদম স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ ভেতরের অবস্থা বাইরের মানুষের কাছে লাইভ টেলিকাস্ট হয়ে যায়। এই লজ্জার ভয়ই সেখানে এখন কেউ ধূমপান করার সাহস দেখায় না। মধ্যচীনে লিউ নামের এক ব্যক্তি খাওয়ার জন্য হাঁস কিনে রীতিমতন বড়লোক হয়ে গেছেন, কারণ সেই হাঁসের পেটে তিনি প্রায় 10 গ্রাম ওজনের আসল সোনার টুকরো পান, যার বর্তমান মূল্য প্রায় 1,65,000 টাকা।

জানা যায় হাঁসগুলো যে নদীর ধারে উন্মুক্ত অবস্থায় পালন করা হতো সেটি একসময় সোনা তোলার জন্য বিখ্যাত ছিল। কাদামাটির সাথে হাঁসগুলো সেই সোনাও গিলে ফেলেছিল। মোবাইল হাত থেকে পড়ে গেলে আমাদের মন খারাপ হয়, কিন্তু ফিনল্যান্ডে এমন এক প্রতিযোগিতা হয় যেখানে মোবাইল ফোন কত দূরে ছোড়া যায় সেটাই লক্ষ্য। তবে এখানে পুরনো ও অকেজো মোবাইল ব্যবহার করা হয়। এটি নিছক বিনোদন নয়, বরং ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার অভিনব এক উপায়। একটু শান্তিতে বিশ্রাম নিতে জাপানিরা এখন কফিনের ভেতর শুয়ে ধ্যান করছেন। তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও মানসিক চাপ কমাতে চিবা প্রদেশের একটি শ্মশান এই অদ্ভুত সেবা চালু করেছে। খোলা বা বন্ধ কফিনে শুয়ে মানসিক প্রশান্তি পাওয়ার পাশাপাশি এখানে গান শোনা বা ভিডিও দেখার সুযোগও রয়েছে। ইতালির কয়েকটি গ্রামে বাড়ির দাম মাত্র এক ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক কাপ ভালো কফির দামেরও কম। তবে শর্ত হল বাড়ি কিনলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সংস্কারও করতে হবে। মূলত ফাঁকা হয়ে যাওয়া গ্রামগুলোতে নতুন করে মানুষের বসতি ফেরাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া স্পেস আউট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের কাজ হল একবারে চুপচাপ বসে থাকা। না মোবাইল ফোন দেখা যাবে, না গল্প করা যাবে, না ঘুমিয়ে পড়া যাবে, শুধু স্থির হয়ে বসে থাকতে হবে। ব্যস্ত জীবনের মাঝখানে একটু থামার গুরুত্ব বোঝাতেই এই অভিনব আয়োজন। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনা পার্থপ্রতিম মিত্র।

শিশু মহল। শিশু মহলের ছোট ছোট বন্ধুদের অনেক অনেক আদর করে দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান।

শুরুতেই আমরা সবাই মিলে একটা গান ধরলাম, শরতের গান। শরৎ এসে গেছে, আশ্বিন মাস পড়ে গেল, মা দুর্গা আমাদের কাছে আসবেন বলে রেডি হচ্ছেন, তাকেও তো রেডি হতে হবে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি, সবই তো শুরু হলো, এদিকে আবার বৃষ্টির বিরাম নেই। কী হবে কী হবে পুজোর সময়টাতে, পুজোর দিনগুলোতে এই রকম যদি ঝড় বাদলের ভ্রুকুটি থাকে তাহলে তো বড্ড মুশকিল, তাই না? সবাই কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা নিয়েও চিন্তিত। তবে আমরা আশা করতেই পারি এখনও বেশ খানিকটা সময় রয়েছে, মা দুর্গার আশীর্বাদে সব বিপদ, বিপদের মেঘ যেখানে যা কিছু আছে সব কেটে যাবে। হ্যাঁ, শুরুতেই আমরা একটা সবাই মিলে গান গেয়েছি, যখন বুঝতেই পারছো স্টুডিওতে গানের বন্ধুরা রয়েছে। গানের বন্ধুদের সকলকে নিয়ে অনুষ্ঠান এক্ষুনি শুরু করব। আজকে কিন্তু একটা খেলা, গানেরই খেলা, আসবো সেই কথায়। তবে জানো তো আজকের দিনটা একটু স্পেশাল। কি ব্যাপারে? না, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দিন। চারপাশটাকে, প্রকৃতি পরিবেশকে পরিচ্ছন্ন রাখার দিন। এই দিনটাকে আমরা বলি ওয়ার্ল্ড ক্লিন আপ ডে। প্রতি বছর এই তারিখটায়, মানে 20 সেপ্টেম্বর, আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বে পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়, যেখানে যত কিছু আবর্জনা

0: প্লাস্টিকই বলো বা যা কিছু বর্জ্য পদার্থ, কঠিন বর্জ্য, সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমুদ্রের আবর্জনা দূর করা, বর্জ্য ব্যবস্থাপনা বলতে যে জিনিসটাকে বোঝায়, যার মধ্যে দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা যায়, এই ব্যাপারগুলোর দিকে জোর দেওয়ার জন্য এই দিনটা পালন করা হয়। বিভিন্ন দেশ, বিভিন্ন সম্প্রদায়, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তারা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পালন করেন, বর্জ্য দূর করা, বর্জ্য হ্রাস করা, এবং পাশাপাশি অবশ্যই পরিবেশ সচেতনতামূলক কিছু অনুষ্ঠান, কিছু কর্মসূচি সবাই মিলে পালন করা হয়ে থাকে এই দিনটাতে, 20 সেপ্টেম্বর, বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। গানের খেলায় যাব, তবে তার আগে একটু টেলিফোনের বন্ধুর সঙ্গে যদি কথা বলা যায়, 0332107325 ডায়াল করে শিশুমহলে ছুট্টে চলে আসতে পারো। আমরা আজকে বেশ মজা করব, গান নিয়ে খেলব, আর যে বন্ধুরা ফোনে আসবে তারা গানও গাইতে পারো, কবিতাও বলতে পারো, তোমাদের যা খুশি যেমন খুশি। হ্যালো, হ্যাঁ কে তুমি বলো দেখি। ও বাবা, কোথায় বাড়ি তোমার? বাবা সে অনেক দূরে। কি বলবে আজকে? কবিতা বলবি? বলো বলো শুনবো তো। বাবারে বাবা, তোমার তো মুখস্থ খুব ভালো, সুন্দর সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে টাটা। টাটা, আবার কথা হবে। ছোট্ট বন্ধু কিন্তু বেশ বড় একটা কবিতা দিব্যি মুখস্থ বলল, খুব সুন্দর, আদো আদো বললো কিন্তু খুব ভালো, সুন্দর হয়েছে। বন্ধুদের নিয়ে সেই গানের খেলাটা এবার তো শুরু করতেই হবে, আর দেরি করা যাবে না। আজকে শিশুমহলে চাঁদের হাট, ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে বসেছি, বন্ধুরা গোল হয়ে বসেছে, কত সেজে গুজে এসেছে সবাই, তোমাদের সঙ্গে আলাপ করব। দূরে বসে যে বন্ধুরা আসো শুনছে, তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব, আর তারপর আমরা ঠিক করব আজকে কি করব, কিসের আসর বসবে, এখনও তো আমি জানি না, আলাপ হয়নি বন্ধুদের সঙ্গে। আমার একেবারে পাশে যে বন্ধু রয়েছে মনে হচ্ছে সবচেয়ে ছোট্ট সাইজ আজকের আসরের, তোমার নামটা বলো।
1: নাম হচ্ছে আরব সাহা।
0: আরব, তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি হচ্ছে বাগুইআটি, কলকাতায়।
0: বাগুইআটি থেকে এসছে ছোট্ট আরব, কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: ও বাবা, ক্লাস থ্রিতে পড়ো। আচ্ছা তুমি আজকে কি করবে?
1: আমি আজকে গান গাইব।
0: খুব ভালো,

0: আরব আমাদের আজকে গান শোনাবে বলেছে, আর তার পাশে আর এক বন্ধু। কি সুন্দর শার্টটা, তোমার নাম কি? মাইক্রোফোনের কাছে গিয়ে বলো তোমার নাম।
1: আমার নাম অভিজ্ঞান দাস।
0: অভিজ্ঞান, কোন স্কুলে পড়ো, কোন ক্লাস?
1: সাউথ পয়েন্ট স্কুলে পড়ি, ক্লাস 4।
0: বেশ, তুমি আজকে কি শোনাবে?
1: আমি আজকে গান শোনাবো।
0: অভিজ্ঞানও গান শোনাবে। অভিজ্ঞানের পাশে আরেক বন্ধু রয়েছে, সুন্দর একটা হেয়ার ব্যান্ড, কত বড় একটা ফুল ফুটে।

0: চিও আজকে গান শোনাবে, আজকে মনে হচ্ছে সব বন্ধুই গান শোনাবে, তাই কি তোমরাও সবাই গান? হ্যাঁ না না বলো, হ্যাঁ ও ভেরি গুড। আচ্ছা তার পাশের বন্ধু রাশির পাশে আরেক বন্ধু বসেছে, তোমার নাম কি?
1: আমার নাম আয়ুষি জানা।
0: তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি গড়িয়া, সাউথ কলকাতা।
0: গড়িয়া থেকে আয়ুষি এসছে, তুমি কি শোনাবে? তুমিও গান শোনাবে, কোন ক্লাসে পড়ো তুমি?
1: ক্লাস ফোরে পড়ি।
0: আচ্ছা ঠিক আছে, আরো দুজন বন্ধু আছে, চশমা চোখে বন্ধু, এসো এসো এসো, এগিয়ে এসো মাইক্রোফোনের কাছে। কি নাম তোমার?
2: আমার নাম ধ্রুবতা চ্যাটার্জি।
0: ধ্রুবতা, বাবা কি নতুনত্ব তোমার নামে, ধ্রুবতা। কোন ক্লাস তোমার?
2: আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: কোন স্কুলে পড়ো?
2: সেন্ট টেরিজা সেকেন্ডারি স্কুল।
0: আচ্ছা সেটা কোথায়?
2: খিদিরপুরে।
0: তোমার বাড়ি কোথায়? খিদিরপুরে?
2: না।
0: তাহলে কোথায় বাড়ি?
2: বেহালা ম্যান্টন।
0: আচ্ছা বেহালা ম্যান্টন। ধ্রুবতা গান শোনাবে, আর এক বন্ধু আছে গোলাপি রঙের জামা পরেছে, তোমার নাম কি?
3: আমার নাম প্রত্যাশা মাইতি।
0: প্রত্যাশা, প্রত্যাশা তুমি গান শোনাবে নিশ্চয়ই আজকে, কোথায় বাড়ি তোমার বলো?
3: শ্যামবাজার।
0: আচ্ছা কোন ক্লাস?
3: ফোর।
0: কোন স্কুলে পড়ো?
3: গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়।
0: খুব ভালো, বন্ধুদের সঙ্গে আলাপ হয়ে গেল, আর যেটা বুঝলাম আজকে একটা জমজমাট গানের আসর বসবে, কিন্তু আমি কি ভাবছি জানো, একটা যদি গানের লড়াই আমরা খেলি, লড়াই মানে মারপিট তো নয়, গানের খেলা, তাই না? দেখো তোমরা বলো, তোমরা কি রাজি?
4: হ্যাঁ।
0: গানের একটা খেলা হোক, কয়েকটা রাউন্ডে আমরা খেলাটা খেলবো, এটাকেই তো আমরা গানের লড়াই বলি, তাই না? তাহলে তোমাদের একটু বলে দিই, প্রত্যেকটা রাউন্ডের শুরুতে আমি বলে দেবো যে সেই রাউন্ডে আমরা কি গান শুনবো তোমাদের কাছ থেকে। তোমরা তো অনেক গান জানো, সবাই গান শেখো?
4: হ্যাঁ।
0: এই তো অনেক গান জানো, তাহলে নিশ্চয়ই তোমরা আজকে খুব ভালো করে এই গানের খেলাটায় যোগ দিতে পারবে। আমাদের সঙ্গে মিউজিশিয়ান কাকুরা রয়েছেন, তোমাদের সাহায্য করবেন কত, দেখো বাঁশি বাজবে তোমাদের গানের সঙ্গে, গিটার বাজবে, তবলা বাজবে, সিনথেসাইজার বাজবে, খুব সুন্দর করে গান গাও। আচ্ছা আমরা প্রথমে তোমাদের ছজনকে তিনটে দলে ভাগ করে নিই, দুজন দুজন মিলে একটা করে গ্রুপ, ঠিক আছে রাজি?
4: হ্যাঁ।
0: তাহলে আরও বার ধ্রুবতা যেভাবে বসেছো সেভাবেই আমি গ্রুপটা করে দিই, তোমরা দুজন একটা গ্রুপ। আচ্ছা এইবারে অভিজ্ঞান আর রাশি, তোমরা আরেকটা গ্রুপ, আর এদিকে তোমার নাম হচ্ছে আয়ুষি, আর তোমার নাম যেন কি ভুলে গেলাম, প্রত্যাশা, তোমরা দুজন আরেকটা গ্রুপ। ছোট্ট ছোট্ট ফুল, ছোট্ট ছোট্ট পাখি, মিষ্টি মিষ্টি তোমরা, তাহলে পাখির নামে তোমাদের গ্রুপগুলো নাম দিয়ে দিই। আরও বার ধ্রুবতা, তোমাদের দলের নাম কি দেবো, কোকিল পছন্দ? আচ্ছা এবারে প্রত্যাশা আর আয়ুষি তোমাদের গ্রুপের নাম দিই চন্দনা, হবে তো? তোমরাও মিষ্টি মিষ্টি গান শোনাবে। আর এদিকে অভিজ্ঞান আর রাশি, তোমরা কি নাম নেবে? দোয়েল, ঠিক আছে। বেশ তাহলে আমরা আমাদের খেলা শুরু করব, প্রত্যেকে ঠিকঠাক মতন যদি গাইতে পারো তাহলে পাবে 10 পয়েন্ট, আর যদি না পারো তাহলে পরের গ্রুপের কাছে চলে যাবে সেটা। প্রথম রাউন্ডে আমরা শুরু করব যেটাকে আমরা গানের লড়াই বলি, প্রথম দল গান ধরবে, তারা যেখানে গান শেষ করবে সেই শেষ অক্ষর দিয়ে পরের দল গান ধরবে, ঠিক আছে? এইভাবে আমরা শুরু করব। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে তোমাদের দুর্বাদী, প্রত্যেক রাউন্ডের শেষে কার কত স্কোর হলো দুর্বাদী আমাদের সকলকে জানিয়ে দেবে, ঠিক আছে? আমরা শুরু করি, আমরা শুরু করব কোন দলকে দিয়ে? বন্ধুরা সকলে রেডি, আমরা শুরু করি আমাদের প্রথম রাউন্ড, প্রথম রাউন্ডটা শেষ অক্ষর দিয়ে গান ধরা, শুরু করবে চন্দনা দলের প্রত্যাশা আর আয়ুষি। তোমরা শুরু করো, যে কোনো একটা গান, তোমাদের পছন্দের একটা গান তোমরা শুরু করো।

0: ছোট্ট রাজকুমার, র দিয়ে গান শেষ করেছে আমাদের বন্ধু প্রত্যাশা, মানে চন্দনা দল। তাহলে এবার আমরা দোয়েল দলটার কাছে চলে যাচ্ছি, যেখানে রয়েছে রাশিয়ার অভিজ্ঞান। তোমাদের কি দিয়ে গাইতে হবে বলো? র দিয়ে গাইতে হবে, তাই না? জানো তো র দিয়ে গান। ভাবতে থাকো আর মাইক্রোফোনের কাজটায় গুছিয়ে বসো, তারপরে তোমরা গান শুরু করো। অভিজ্ঞান আর রাশি এই দুজন রয়েছে দোয়েল গ্রুপে, ওদের গাইতে হবে কি দিয়ে গাইতে হবে?
1: র।
0: হ্যাঁ, র দিয়ে গাইতে হবে। র এক র দুই গুনবো না? তুমি রেডি? পারবে শোনাতে?
1: আমি রেডি।
0: ও খুব ভালো, তাহলে গান ধরো।

0: বড় সে স দিয়ে গান শেষ করেছে অভিজ্ঞান দোয়েল দল, খুব ভালো হয়েছে তোমাদের গান, তোমরাও 10 পয়েন্টস পেলে। এবারে কিন্তু কোকিল দল থেকে গাইতে হবে স দিয়ে, এই দলে রয়েছে আরও বার ধ্রুবতা, পারবে তো গাইতে? হ্যাঁ, মাথা নেড়ে ধ্রুবতা বলছে গাইতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই গ্রুপের কাছ থেকে স দিয়ে একটা গান এবারে শুনবো। কি গান গাইবে তোমরা স দিয়ে?
1: শুকনো পাতা।
0: ও, শুকনো পাতা নূপুর পায়ে গাইবে, ঠিক আছে, খুব ভালো, শুরু করো।

0: বা খুব সুন্দর। এই গ্রুপ থেকে ধ্রুবতা গাইল শুকনো পাতা নূপুর পায়। তাহলে প্রথম রাউন্ডে আমার তিনটে দলের ছজন বন্ধুই অসাধারণ পারফরম্যান্স আমাদের উপহার দিয়েছে এবং প্রত্যেকেই পেয়েছে 10 করে পয়েন্ট। তাহলে এই রাউন্ডে শেষে দুর্বা আমাদের জানিয়ে দাও বন্ধুদের কার কি পয়েন্ট হলো।
1: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাউন্ডের শেষে চন্দনা গ্রুপ পেয়েছে 10 পয়েন্ট, দোয়েল পেয়েছে 10 এবং কোকিলও পেয়েছে পুরো 10 পয়েন্ট।
0: দারুণ, প্রথম রাউন্ডটা অসাধারণ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডটা কি হবে বলতো? এবারে কিন্তু আর শেষ অক্ষর দিয়ে গান নয়। এবারে যদি তোমাদের কোনো একটা ঋতুর গান গাইতে বলি, তোমরা নিশ্চয়ই গাইতে পারবে। আমাদের দেশে কটা ঋতু, কটা ঋতু আছে?
2: গ্রীষ্ম,
0: হ্যাঁ গ্রীষ্ম,
2: বর্ষা,
0: তারপর আর একটা কি মিস করে গেলাম মাঝখানে, তিন নম্বর, শরৎ। হ্যাঁ, এখন তো শরৎকাল চলছে তাই না? তাহলে এটা বাদ দিলে চলবে না।
2: শীত,
0: হ্যাঁ, আর
2: বসন্ত।
0: হ্যাঁ, তাহলে ছটা ঋতু রয়েছে। তাহলে এর মধ্যে থেকে কোন ঋতুর গান যদি গাইতে বলি, গাইতে নিশ্চয়ই পারবে, পারবে তো? তাহলে আমরা প্রথমে কাদের ডাকবো? আয়ুষী আর প্রত্যাশা মানে চন্দনা গ্রুপটাকে। তোমাদের যদি একটা বর্ষার গান গাইতে বলি পারবে? মাথা নেড়ে দিয়েছে আয়ুষী। চলে এসো তাহলে, চন্দনা দল থেকে এখন গান ধরছে আয়ুষী।

0: বাহ, খুব সুন্দর। বর্ষার গান শুনতে চেয়েছিলাম আমরা, আমাদের বন্ধু আয়ুষী মানে চন্দনা দল শোনালো বর্ষার গান। আচ্ছা, এবারে আমি ডাকবো দোয়েল দলকে। দোয়েল দলকে যদি বলি একটা বসন্তের গান শোনাতে, পারবে? ও বাবা, একটু ভাবতেও হচ্ছে না, একটু ভাবো।
1: না ভাবতে হবে,
0: মনে পড়ে গেছে। কি গান গাইবে?
1: তুমি কোন পথ চলে পথিক,
0: রবীন্দ্রসঙ্গীত শোনাবে বসন্তের।

0: অভিজ্ঞান খুব সুন্দর হয়েছে, একটা চমৎকার বসন্তের গান আমরা শুনে ফেললাম, শোনালো দোয়েল দল থেকে অভিজ্ঞান। এবারে তাহলে কোকিলের পাল্লা আর ওবার ধ্রুবতা, তোমরা কি একটা কোন ঋতুর গান শোনাবে বলো? শরতের একটা গান গাইতে পারবে, কি বলছো বলো? শরতের গান জানো না, বসন্তের গানই জানো? আচ্ছা বেশ, তাই হোক, বসন্তের গান জানে আমাদের দুই বন্ধু, মানে কোকিল গ্রুপের বন্ধুরা। তাহলে আবারও আমরা একটা সুন্দর বসন্তের গান শুনে নি, ঠিক আছে? কোন গানটা গাইবে তোমরা?
1: ওরে গৃহবাসী।
0: বাহ, খুব ভালো গান, দুজনে মিলেই গাইবে তো? গাও গাও, শুরু করো শুরু করো।

0: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধু আরোবার ধ্রুবতা ওরা শরতের গান যদিও শোনাতে পারেনি, কিন্তু চমৎকার বসন্তের গান গেয়ে ফেলেছে। তাহলে এই রাউন্ডেও আমার ছজন বন্ধুই সুন্দর করে তিনটে গান আমাদের শুনিয়ে দিয়েছে। তাহলে এবারের রাউন্ডে স্কোর কী হলো দুর্বা, তুমি একটু জানিয়ে দাও আমার বন্ধুদের।
1: দেখা যাচ্ছে যে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা সব রকম ঋতুর গান যদিও বা না জানে, কিন্তু এত সুন্দর গান পরিবেশন করেছে যে নম্বর দিতেই হবে। তাই চন্দনা গ্রুপ 20 পয়েন্ট, দোয়েল গ্রুপ 20 পয়েন্ট, আর কোকিল গ্রুপকেও 20 পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তাই জোরে হাততালি।
0: ভেরি গুড, খুব ভালো হয়েছে। এই পর্যন্ত বন্ধুরা দারুণ গান গেয়েছে। আচ্ছা, এবারে কি হবে জানো, কিবোর্ডে যে কাকু রয়েছেন সেই কাকু একটা সুর বাজিয়ে শোনাবেন। খুব মন দিয়ে, কান দিয়ে শুনতে হবে, আর গানটা চিনে নিতে হবে, তারপর সে গানটা গাইতে হবে। পারবে তো? নিশ্চয়ই পারবে। প্রথম যে গ্রুপ প্রত্যাশা আর আয়ুষি, আমাদের এক নম্বর গ্রুপ মানে চন্দনা দল, তাদের জন্য এবারে সুর বাজাচ্ছেন বজ্রমাণিকদা।

হাত তুলে ফেলেছে আয়ুষী। ঠিক আছে, তাহলে কি সুর শুনলে সেই গানটা এবারে ধরো। একদম ঠিক, গাও।

খুব ভালো, দুর্দান্ত। এবারে আমাদের দোয়েল গ্রুপের জন্য আমরা সুর শুনব। অভিজ্ঞান আর রাশি, তোমরা রেডি হয়ে যাও, মন দিয়ে শোনো, বাজান।

বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আজকে চন্দন আর দোয়েল এই দুটো গ্রুপ তো গান শুনে, মানে সুর শুনে গান চিনতে পেরে গেল, বাকি আছে কোকিল গ্রুপ। ধ্রুবতা আর আরব, তোমাদের জন্য এবারে আমরা সুরটা শুনব, মানে তোমরা শুনবে আর গানটা ঠিক ঠিক করে চিনে নিয়ে গান ধরবে, পারবে নিশ্চয়ই। দেখো দুটো গ্রুপের বন্ধুরা পেরেছে, তোমরাও নিশ্চয়ই পারবে। শুনি তাহলে আমরা।

0: মনে আসছে কিছু? চিনতে পারোনি? ধ্রুব তা আর আরব ছিল এই গ্রুপে, কিন্তু তোমরা গানটা চিনতে পারলেন না। তাহলে বাকি বন্ধুদের একটু জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কেউ কি গানটা চিনতে পেরেছো? কে পেরেছে? অভিজ্ঞান পেরেছে, হাত তুলেছে। কি গান বলো তো এটা?
1: পুরানো সেই দিনের কথা।
0: একদম ঠিক। তার মানে দোয়েল গ্রুপ গানটা ঠিকঠাক বুঝতে পেরেছে। তুমি একটু দু লাইন শোনাতে পারো? একটু গাও তো।

0: একদম ঠিক হয়েছে, খুব সুন্দর। তাহলে দুর্বা, আমরা আমাদের এই দোয়েল দলকে বোনাস 5 পয়েন্ট দিতেই পারি, তাই না?
1: অবশ্যই অবশ্যই,
0: আমরা দোয়েল দলকে বোনাস 5 পয়েন্ট দিচ্ছি। আর কোকিলদের জন্য বজ্রমাণিক দাকে বলবো আরও একটা সুর একটু বাজিয়ে শোনাতে, এবারেরটা ওরা নিশ্চয়ই চিনতে পারবে। কি গান শুনলে হাত তুলেছে ধ্রুবতা, বলো তো কোন গানটা বাজালেন কাকু?
2: লাল জুটি কাকাতুয়া।
0: হ্যাঁ, গাও তাহলে গানটা।

0: বাবা বাবা, খুব ভালো। তাহলে কোকিল দলও পেয়ে গেল 10 পয়েন্ট। দুর্বা, এবার আমাদের এই রাউন্ডের শেষে বন্ধুদের স্কোর কি দাঁড়ালো একটু শুনে নেব।
1: 3টে রাউন্ডের শেষে চন্দনা গ্রুপ পেয়েছে 30 পয়েন্ট, দোয়েল গ্রুপ একটা বোনাস উত্তর দিয়ে পেয়েছে 35 পয়েন্ট, এবং কোকিল গ্রুপ পেয়েছে 30 পয়েন্ট। যদিও দোয়েল গ্রুপ একটু এগিয়ে রয়েছে, শিগগিরই আমার মনে হয় চন্দনা আর কোকিল গ্রুপও এদেরকে ধরে ফেলবে, কি বলো?
0: একদমই তাই। আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। রেডি বন্ধুরা? এবারের রাউন্ডটা আমরা প্রকৃতিকে নিয়ে শুরু করব। রাউন্ডটাকে বলতে পারি প্রকৃতি রাউন্ড। প্রকৃতি কাকে বলে? হাত তুললে তো হবে না, তোমার কথা শুনতে হবে বন্ধুরা, তবে তো বুঝতে পারবে তুমি কি বলছো।
2: নেচার।
0: নেচার, একদম ঠিক। প্রকৃতিকে ইংরেজিতে বলে নেচার। তো নেচারের মধ্যে কি কি আছে বলো?
2: পাখি।
0: পাখি আছে, গাছ আছে, আর আকাশ, বাতাস, হ্যাঁ একদম ঠিক, ফুল, নদী, তাই না,
2: জল,
0: জল আছে, একদম ঠিক, পাহাড় আছে, ঝর্ণা আছে, সমুদ্র আছে, সব কিছুই তো রয়েছে এই প্রকৃতির মধ্যে। তাহলে আজকে আমাদের এবারে যে রাউন্ডটা প্রকৃতি রাউন্ড, তাতে আমি তোমাদের কাছ থেকে এমন একটা গান শুনতে চাইছি যেখানে এই প্রকৃতির কথা রয়েছে, যেগুলোর কথা আরব বললো আমাদের, গাছ বা ফুল কিংবা পাহাড় বা নদী, আলো, হাওয়া, আকাশ, এই রকম কিছু রয়েছে যে সব গানের মধ্যে, গানের শব্দে এরকম কথা রয়েছে, সেই রকম একটা গান তোমরা শোনাবে। আমাদের প্রথম যে দল

0: অর্থাৎ চন্দনা, প্রত্যাশা আর আয়ুষী। তোমরা একটু ভেবে নাও এই প্রকৃতির রাউন্ডে তোমরা কি গান শোনাবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার কি বলেছি? এমন একটা গান বাজবে যে গানের কথার মধ্যে প্রকৃতি রয়েছে, লুকিয়ে বসে আছে প্রকৃতি। সেটা গাছপালা হতে পারে, ফুল হতে পারে, পাহাড় হতে পারে, নদী হতে পারে, আকাশ হতে পারে, বাতাস হতে পারে। ঠিক আছে, গাইবে? কোন গানটা গাইবে?
1: আয়রে ছুটে আয়।
0: আয়রে ছুটে আয়, বেশ তো। আয়রে ছুটে আয়, পূজোর গন্ধ এসেছে। তারপর
1: কাছে শিউলি ফুটেছে,
0: হ্যাঁ
1: কালো,
0: খুব সুন্দর। এই গানে দেখো শিউলির কথা রয়েছে, ফুলের গন্ধ আসছে, তার মানে প্রকৃতির কথা এই গানের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমরা শুনবো এই গানটা, প্রত্যাশা গাইছে, শুরু করো।

0: দুর্দান্ত প্রকৃতির রাউন্ডে দারুণ একটা গান আমাদের উপহার দিয়েছে প্রত্যাশা, খুব ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা, এবারে আমরা চলে যাব দোয়েল গ্রুপের কাছে। দোয়েল গ্রুপে রয়েছে রাশি আর অভিজ্ঞান। তোমরা নিশ্চয়ই বুঝেছো প্রকৃতির রাউন্ডে কি ধরনের গান আমরা শুনতে চাইছি। গাইবে একটা গান, কি গান গাইবে? উতল হাওয়া। এই গানটা তুমি কেন বেছে নিয়েছো এই রাউন্ডের জন্য বলো একটু, বন্ধুদের বুঝিয়ে দাও।
1: কারণ এটাতে হাওয়ার,
0: হ্যাঁ আমরা বলেছি আকাশ বাতাস হাওয়া, আকাশ বাতাস ফুল ফল নদী সমুদ্র ঝর্ণা এই সব কিছুর কথা যে গানে রয়েছে সেই গান আমরা শুনবো। ঠিক আছে, তুমি গান শুরু করো।

0: বাহ, রাশি শোনালো দোয়েল গ্রুপ থেকে হাওয়া নিয়ে গান, মানে প্রকৃতির রাউন্ডের সুন্দর আরেকটা গান আমরা শুনে ফেলেছি। এবার আমাদের 3 নম্বর গ্রুপ মানে কোকিল গ্রুপে যেখানে আছে আরব আর ধ্রুবতা, তোমাদের কাছ থেকে একটা গান শুনতে চাইছি। আরব মনে হচ্ছে এই রাউন্ডে গান শোনাবে, কারণ আরব আমাদের এই রাউন্ডের শুরুতেই বুঝিয়ে দিয়েছিল নেচার মানে ও কি বোঝে, তাই না? তাহলে কোন গানটা শুনবো আরব?
1: শালপিয়ালের বোনের গান,
0: শালপিয়ালের বোনের গান গাও, গাও শুরু করো।

0: খুব সুন্দর হয়েছে আরবের গান, খুব ভালো। তাহলে আমাদের প্রকৃতির রাউন্ডটাও আমরা ঠিকঠাক মতো করে শেষ করলাম। দুর্বা, আমাদের তিনটে গ্রুপই 10 পয়েন্ট করে এবারেও কিন্তু পেয়ে গেল।
1: ঠিক বলেছ, চারটে রাউন্ডের শেষে দেখা যাচ্ছে চন্দনা আর কোকিল গ্রুপ পেয়েছে 40 পয়েন্ট আর দোয়েল গ্রুপ পেয়েছে 45 পয়েন্ট।
0: একদম ঠিক। এবারে আমাদের পঞ্চম রাউন্ড, এটাই কিন্তু আজকের খেলার লাস্ট রাউন্ড, ঠিক আছে? এই রাউন্ডটায় তোমাদের একটা ছোট্ট গল্প বলবো, তিন লাইনের গল্প, মানে একটা ছবি ধরো, গল্প থেকে একটা ছবি তোমাদের সামনে ফুটে উঠবে আর তার মধ্যে থেকেই তোমাদের গানটাকে চিনে নিয়ে গাইতে হবে। আমি এবারে কিন্তু প্রথমে যেমন চন্দনাকে ডাকছি বা দ্বিতীয় গ্রুপ হিসেবে দোয়েলকে ডাকছি সেইভাবে ডাকবো না, আমি গল্পটা বলবো, সেই দুটো লাইন বলবো, যে গ্রুপ গানটা চিনতে পারবে তারা হাত তুলবে, তারা গানটা গাইবে, ঠিক আছে? পারবে তো? বেশ, তাহলে আমরা শুরু করব এবারে। তোমরা সবাই নিশ্চয়ই কলকাতার বাইরে বেড়াতে গেছো, অনেক দূরে গেছো কিংবা একটু দূরে কলকাতা থেকে বেরিয়ে গ্রামের রাস্তা, আর সেই রাস্তা যদি হয় রাঙামাটির রাস্তা, লাল মাটির রাস্তা, শান্তিনিকেতনে গেছো কেউ? সেখানে কেমন লাল মাটির পথ, তাই না? সেই রকম গ্রামের রাস্তা, লাল মাটির পথ গ্রামের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে, কি সুন্দর লাগছে দেখতে, একটা অপূর্ব ছবি। বলতো, হাত তুলেছে আমাদের বন্ধু ধ্রুবতা, তার মানে কোকিল গ্রুপ থেকে হাত তুলে ফেলেছে। কি গান এটা?
2: গ্রাম ছাড়া রাঙামাটির পথ।
0: একদম ঠিক, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, রবীন্দ্রসঙ্গীত। তুমি শোনাতে পারবে তো গানটা?
2: হ্যাঁ,
0: শুরু করো।
2: গ্রাম

0: গানটা আর একবারেই গানটা চিনে নিতে পেরেছে। আচ্ছা, পরেরটা এবার মন দিয়ে শোনো। একটা মেলায় ছোট্ট ছোট্ট বন্ধুদের ভিড়, তোমাদের মতন সব ছোট্ট ছোট্ট বন্ধু, কত রঙের জামা পরে সবাই সেজে গুজে এসেছে। যেমন তোমরা আজকে এসেছো লাল, নীল, হলুদ, সবুজ, কত সুন্দর সুন্দর রং। কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে রঙের ফোয়ারা, রঙের মেলা। কি গান বলো দেখি, আয়ুষী হাত তুলে ফেলেছে, কি গান, চলে এসো একেবারে মাইক্রোফোনের কাছে, দেখি ঠিক বলছি।
1: লাল নীল সবুজ,
0: একদম ঠিক, লাল নীল, লাল নীল সবুজ। কি গানটা বলো?
1: মেলা বসেছে,
0: মেলা বসেছে, খুব ভালো, একদম ঠিকঠাক, শুরু করো।
1: লাল

0: বা বা বা বা বা, চমৎকার হয়েছে আয়ুষি। তাহলে আমাদের চন্দনা গ্রুপের বন্ধুরাও একটা গান শুনিয়ে দিয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। আচ্ছা, এবারে যে গল্পটা বলবো, মানে এটা তিন নম্বর, আমরা কোকিল গ্রুপের গান শুনেছি, চন্দনা গ্রুপের গান শুনেছি, এবারে যে গল্পটা বলবো সেটা যদি আমার দোয়েলের বন্ধুরা চিনে নিতে পারলো তাহলে তো খুবই ভালো, কিন্তু অন্যরাও ট্রাই করতে পারে, পারে না এমন নয়, তবে আমি চাই দোয়েল গ্রুপ থেকে বন্ধুরা ঠিকঠাক উত্তর দিক, ঠিক আছে? অভিজ্ঞান আর রাশি মন দিয়ে শোনো, রেডি তোমরা? আচ্ছা দেখো, পাখিরা যেখানে গান শেখে, পাখিরা তো ভালো গান গায়, তো ওরা যেখানে গান শেখে সেখানে ওদের একজন গানের টিচার আছেন। অনেক পাখি তার কাছে গান শেখে, সেখানে গানের প্রোগ্রামও হয়, যাকে বলে গানের জলসা। তো সেই রকম একটা গানের স্কুলের গল্প, হাত তুলে ফেলেছে এইটুকু শুনে অভিজ্ঞান, কোন গানটার কথা বলছি বলো দেখি?
1: পাখিদেরই পাঠশালা,
0: একদম ঠিক ঠিক ঠিক ঠিক,
1: শেখায় গান
0: কোকিল গুরু, শেখায় গান। গাইতে পারবে তো গানটা? শুরু করো।
1: পাখিদের

0: দারুণ, পাখিদেরই পাঠশালাতে অভিজ্ঞান গান শোনালো, তার মানে দোয়েল গ্রুপ থেকেও কিন্তু আমরা একটা ঠিকঠাক গান শুনে নিলাম। এই রাউন্ডেও আমাদের তিনটে গ্রুপই খুব ভালো পারফর্ম করলো। তাহলে আজকে আমাদের এই গানের খেলা বা গানের লড়াই যাই বলি না কেন, এই খেলাটা আমরা শেষ করব। তবে শেষ করার আগে জেনে নেব আজকের ফাইনাল স্কোর, দেখি দূর্বা কি বলছে।
1: তাহলে এই গানের লড়াইয়ের শেষে যা দেখা যাচ্ছে, চন্দনা গ্রুপ পেয়েছে 50 পয়েন্ট, কোকিল গ্রুপ পেয়েছে 50 পয়েন্ট, আর আমাদের দোয়েল গ্রুপ পেয়েছে 55 পয়েন্ট।
0: তাহলে আজকের উইনার দোয়েল গ্রুপ, যে গ্রুপে ছিল অভিজ্ঞান আর রাশি, ওদের জন্য একটা জোরে হাততালি তো হবেই।

0: তবে আমার ছজন বন্ধুই আজকে ভীষণ ভীষণ ভালো গেয়েছে, সকলের জন্য আরো আরো জোরে একটা হাততালি হোক। কেমন জমেছিল গানের লড়াই? খুব সুন্দর, খুব সুন্দর। বন্ধুরা কি ভালো গাইলো বলো তো, দুর্দান্ত। আচ্ছা শোনো না, আমাদের সময় তো শেষ হয়ে আসছে, টেলিফোনে বন্ধুরাও আসছে, বন্ধুদের সঙ্গে কথা বলে নি। হ্যালো, কে আছো ফোনে?
1: হ্যালো, পিসিমানি।
0: হ্যালো, বলো বলো, কি নাম? খুব ভালো, খুব ভালো। তোমার নাম বলো।
1: প্রিয় দাস।
0: কি শুনবো আজকে বলো, তোমার কাছে চটপট শোনাও।
1: গান
0: শুরু করো তাড়াতাড়ি।

সুন্দর একটা গান ফোনের বন্ধু শোনালো। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ, কিন্তু যাবার আগে যার কথা একটু স্মরণ করতে হবে, তাকে কিন্তু আমরা প্রতিদিন মনে করি, আর তাকে মনে না করে উপায় নেই। তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে যেন একটা আলো জ্বলে ওঠে। তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মতন একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নবজাগরণের দিশারি, এমন একজন মানুষ যিনি জন্মেছিলেন আমাদের এই বাংলায়, তাকে তো প্রতিদিন আমাদের স্মরণ করতেই হয়, প্রণাম করতেই হয়। তার জন্মদিনটাও এসে গেল, 26শে সেপ্টেম্বর তার জন্মদিন, আর বাংলা তারিখটা ছিল 12ই আশ্বিন, সালটা ছিল 1820। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, কবিতা পড়েছ তোমরা? বীর সিংহ গ্রামে তার জন্ম, সেটা এখন পশ্চিম মেদিনীপুরে। এই মানুষটি ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছেন, চরম দারিদ্র্যের মধ্যে ছোটবেলা কেটেছিল, তার মধ্যে পড়াশুনো করেছেন, তারপর এত বড় পণ্ডিত তিনি হলেন যে তার উপাধি হল বিদ্যাসাগর। 1839 সালে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তিনি। বাংলা গদ্য যেটা আমরা এখন পড়ি, সেটাকে সহজ করা, সুশৃঙ্খল করা, এবং কোথায় কমা হবে, দাড়ি হবে, এই যে জ্যোতিচিহ্নগুলো ঠিকঠাক ব্যবহারের মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের এই ভাষাটাকে আধুনিক একটা চেহারা দিলেন। আর বাংলা যে বর্ণমালা, সেটা শেখার জন্য তার সেই কালজয়ী যে বইটি বর্ণ পরিচয়, যেটা না পড়লে তো আমরা ভাষা শিখতেই পারতাম না, কথা বলতেই পারতাম না, সেটাও তো তার এক অবিস্মরণীয় কীর্তি। আরও কত বই লিখেছেন, বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, এই রকম। আর তার সমাজ সংস্কারের ক্ষেত্রে যে অবদান, তার তো

কোনো তুলনা নেই। দু এক কথায় তো সেটা বলে শেষ করা যাবে না। চলো আজকে তার জন্মদিনকে সামনে রেখে আমরা তাকে প্রণাম জানাই আর তোমাদের প্রিয় সনদ দাদুর গাওয়া এই গানটি শুনি।

0: তাই তোমাকে চুপি চুপি মনের কথা কই একটু।
1: এই গান শুনতে শুনতেই আজকের মতো শিশুমহল শেষ। খুব ভালো থেকো সকলে, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমনি। শিশুমহল শিশুলো আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শান্তম চক্রবর্তী।

ছুটির দিনের সকাল, আর সেই সকালে গানের ফেলা নিয়ে আপনাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছি আমি। আর নানান বিষয় নিয়ে তো আমাদের এই গানের ভেলায় আপনারা শোনেন। রবিবারের গানের ভেলা অবশ্যই নানা রঙের গান, বিভিন্ন গান তো থাকবেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কিন্তু একটা বিষয় তো থাকবে। সেই বিষয়টা সম্পর্কে বলতে গেলে একটা বিষয়ে ভাবছিলাম, সেটা হচ্ছে যে দেখুন প্রত্যেকটা দিন আমাদের সকালবেলাটা হয় পাখির ডাকে, তাই তো? হ্যাঁ, কানের কাছে সে পাখপাখালিরা ডাকে। একটা বিষয় আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যখন 2020 সালে যে সময়টায় আমরা একটা অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, চতুর্দিকে কোথাও গাড়ি টাড়ি চলছে না, অফিস টফিস কোথাও খোলা নেই, সমস্ত কিছু বন্ধ, স্কুল কলেজ সব কিছু বন্ধ, এরকম একটা বন্দি দশা মানুষের। সেই সময়টাতে একটা জিনিস খেয়াল করেছিলেন কিনা জানি না, সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের ধোঁয়া তো ছিল না সেই সময়, পাখিরা কিন্তু খুব বেশি করে আপনার কাছে এসে বসত। আমার বাড়ির সামনে একটা গাছ, আর সেই গাছে ব্যাবলার, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় ছাতারে, সেই ছাতারে পাখিরা প্রত্যেক দিন সকালবেলায় এসে গল্প জুড়ে দিত। আমার সঙ্গে গল্প নয়, তারা নিজেদের মধ্যেই গল্প করত, আর সেই গল্প বাধ্য হয়ে শুনতে হতো। সেই সঙ্গে সঙ্গে আরও নানান রকম পাখি, মাছরাঙা থেকে ঘুঘু, সব ধরনের পাখি, এমনকি বাড়ির গাছে এসে টিয়া পাখি বসছে জোড়ায়, সেটা দেখা বোধহয় অন্য সময়ে সম্ভব ছিল না, যেমন এখনটাও সম্ভব নয় 2026 সালে। যেখানে যে ছাতারে পাখিরা এসে যে গাছটির উপর বসত, সেই গাছটি তাদের অত্যন্ত প্রিয় ছিল বোঝাই যায়। সেই গাছের জায়গায় এখন আর গাছ নেই, সেখানে উঠে গিয়েছে একটি বহুতল ফ্ল্যাট বাড়ি, সেখানে মানুষের বসবাস। কিন্তু এই পৃথিবী তো শুধু মানুষের নয়, সেই সঙ্গে সঙ্গে গাছপালারও, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীদেরও, পাখিদেরও।

কিন্তু এই পাখির সঙ্গে মানুষেরও কোথাও কোথাও কোনো কোনো সময় মিল খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কোথাও কোথাও বন্দি, কখনো কখনো মুক্ত, মুক্তবিহঙ্গ, খাঁচার পাখি, বনের পাখি। হ্যাঁ, রবি ঠাকুর তো সেই কবেই লিখে গিয়েছেন সেই গান। এই গানটা দিয়েই শুরু হোক শান্তিদেব ঘোষের কণ্ঠে।

হ্যাঁ, ঠিক এই রকম ভাবেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর যেমনভাবে দেখতে চেয়েছিলেন, যে মানে দেখাতে চেয়েছিলেন বা ভাবতে চেয়েছিলেন, হয়তো তার যারা শ্রোতা, যারা পাঠক, যারা তার এই রচনার সঙ্গে পরিচিত হবেন, তারাও হয়তো কখনো কখনো ভাবতে শুরু করবেন এরকমটাই, যে তিনি আদতে খাঁচায় রয়েছেন নাকি মুক্ত বিহঙ্গ হিসেবে, বনের পাখি হিসেবে আকাশে উড়ে বেড়াচ্ছেন। আদতে মানুষও কিন্তু ঠিক সেই রকমটাই, পাখির সঙ্গে মানুষের কোথাও না কোথাও একটা ক্ষীণ নয়, একটা গভীর যোগাযোগ।

রয়েছে। যে যোগাযোগ শুধুমাত্র যে প্রকৃতিপ্রেমিক বা অর্নিথোলজিস্ট যারা পাখির সম্পর্কে খোঁজ খবর করেন তাদেরই শুধুমাত্র বাধা ধরা একটা ক্ষেত্র তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনের ভেতরেও কোথাও কোথাও পাখি গুনগুনিয়ে ওঠে কোনো কোনো সময়, কখনো কখনো কখনো কখনো সেই পাখি ধরা দিতে চায় না, সেই যে জালে সে জড়িয়ে পড়ছে সেই জাল কেটে বেরোবার চেষ্টা করে, তাই না? অনেক সময় তার মনে হয় যে অসীম আকাশই বোধ হয় ভালো, অন্তত ভালো তর। হেমন্ত মুখোপাধ্যায়, এবার আধুনিক গান।

গানের ভেলায় আজ নানা রঙের গান, তবে তার মাঝে একটি জরুরি ঘোষণা। ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিতে ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী ২৮/১০/২০২৬ তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012-তে বেলা ১২:৩০টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগে সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাঁদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের

ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে opmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

রয়েছেন রবিবারের গানের ভেলায়। আর কখনো কখনো, একটু আগে বলছিলাম না যে কখনো কখনো পাখি, যে পাখি যে সুরে গায় সেই সুরে হয়তো গাইছে না, পাখিকে আমরা মনো পাখিও তো বলি, মানে মন পাখি আর কি। মন পাখিও অনেক সময় চেনা পরিচিত যে সুরে গায় সেই সুরে গায় না। অতুলপ্রসাদ সেন তাঁর এই গানটিতে একটু অন্যরকম সুরে গাওয়ার কথা বলেছেন মঞ্জুগুপ্তর কণ্ঠে। শুনব এই গানটি।

0: গানের ভেলার এই অনুষ্ঠানে আপনারাও কথা বলবার জন্য উদগ্রীব হয়ে থাকেন, কিন্তু আজকে সময় খুবই কম, তবুও সংক্ষিপ্ত দু একটি ফোন নেওয়া যেতেই পারে। কেউ রয়েছেন টেলিফোন লাইনে, দেখে নেওয়া যাক কে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: খড়গপুর বারাবেটা থেকে আশিস কইলাম।
0: বলুন।
1: পাখি নিয়ে দোকান গেছেন তো? আমি একটা বীরেন্দ্র গীতি বলছি, মানে ওটাও পাখি, মানে আপনি বিচিত্র, মানে বিচিত্র ধরনের গান শোনাচ্ছেন তো স্যার, তো আমি একটাই বলবো, আয় রে বসন্ত তোর
0: মিলন
1: মাখা পাখা তুলে।
0: কিরণ মাখা পাখা তুলে, ঠিক ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, বসন্তকাল তো পাখিদের জন্য বিশেষ করে একটি বিশেষ ঋতু বলা যেতে পারে, তবে সর্বত্র সব জায়গায় শুধুমাত্র বসন্তেই নয়, অন্য সময়েও পাখি দেখতে পাওয়া যায়। এই গোটা ভারতবর্ষে শত শত পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, সেই সমস্ত পাখিদের আবার বিভিন্ন রকম নাম, তাদের আবার যে নোমেনক্লেচার অর্থাৎ বৈজ্ঞানিক নাম, সেই বৈজ্ঞানিক নামগুলোও বিচিত্র। গোটা বিশ্বজুড়েই পাখি রয়েছে, আর তারাও বিভিন্ন সময়ে, শীতকালে বিশেষ করে আমরা দেখতে পাই বিদেশি পাখিরা চলে আসে এদেশে একটু উষ্ণতার জন্য, আর সেই উষ্ণতার খোঁজে পাখিরা, পাখিদের মতো মানুষেরাও খুঁজে ফেরে তার ঘরবাড়ি। চটপট আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: পরিচিত কণ্ঠ, বলুন।
2: এই আমরা যারা এখানে থাকি না, আমরা, আমি মনে হয় পৌঁছে আমরা পাখিহীন হয়ে পড়ছি। গ্রামের দিকে যখন যাই তখন ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে। আমি একটা গান বলছি হীরালাল সরকারের কণ্ঠে, পাখি তুই ঠিকই বসে থাক, ঠিকই বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। নমস্কার,
0: অনেক ধন্যবাদ অনিমেষ বাবু। এবারে পূর্ণদাস বাউল।

দেহতত্ত্ব, তার সঙ্গেও জড়িয়ে মিশিয়ে রয়েছে লালন ফকিরের এই গান। সেই উপনিষদের সময়েও দোয়া সুপর্ণা সয়ুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য, যাতে পাখি বারবার আত্মার সঙ্গে, মানুষের সঙ্গে, প্রাণের সঙ্গে, খুশির সঙ্গে, রঙের সঙ্গে মিলেমিশে গিয়েছে। আর সেই বিপুল পক্ষীকুল আমাদের সঙ্গেই আছে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 সাল পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আর গানের ভেলা শেষ করবার সময় এসে গেল নানা রঙের গানে। শেষ গানটি ক্যাকটাস ব্যান্ডের গান হলুদ পাখি। হ্যাঁ, স্মৃতিও মনে করিয়ে দেয় এই পাখি, সেই হলুদ পাখি যে সেই ছোট্টবেলার সঙ্গে জড়িয়ে মিশিয়ে রয়েছে। সেও হঠাৎ করে মনে এসে যায়, চোখের সামনে হয়তো নয়, সেই জামরুল গাছটা হয়তো আজ আর নেই, কিন্তু তবু সেই গাছের ডালে এসে যে বসত হলুদ পাখিটা, ছেলেবেলার মতোই সে কোথায় যেন হারিয়ে গেছে।

শেষ হল গানের ভেলা, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পোস্টবক্স।

0: ঘড়িতে তো সময় হয়ে গেছে 11টা, আর আমার একটা কথা তোমায় বলতে ইচ্ছে করছে।
1: বলো।
0: মাসের 1 তারিখ যখন হয় তখন তো ফোনে যে মেসেজটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কখন মাইনেটা ঢুকবে, যদি 1 তারিখ না হলেও প্রথম সপ্তাহটাই যখন এসে পড়ে।
1: হ্যাঁ, আবার আরেকটা বিষয় আছে, এই যে তুমি যখন বললেই প্রথম সপ্তাহের কথা, অনেকের কি হয় মাসের লাস্ট ওয়ার্কিং ডের একদম ওই শেষ লগ্নে মোটামুটি 6:30-7টার দিকে ঢুকে যায়।
0: হ্যাঁ, মানে ওই শেষের সপ্তাহ থেকে শুরু করে ওই প্রথম সপ্তাহটা, মানে সবার মনের মধ্যে একটা আশা থাকে যে আরে এইবার স্যালারিটা ক্রেডিট হবে আর তারপরে এবার মাসটা নিজের মনের মতো করে চালাবো। কিন্তু প্রবলেমটা কি জানো, যে আমি বললাম সারা মাসটা মনের মতো করে চালাবো সেটা তো আর হয় না, কিন্তু 5 দিন পরেই মনে হয় গেল কোথায় সব কিছু।
1: হ্যাঁ, কারণ গেল কোথায় প্রশ্নটার কারণ হচ্ছে অনেকগুলো জিনিস আমরা তো আগে থেকে কিনে বসে থাকি, আর সেগুলো যখন কিনে বসে থাকি সেগুলোর কমিটমেন্টকে আমরা কিন্তু ওই ইএমআইতে কনভার্ট করে দিই। মানে আমরা কমিটমেন্ট দিই যে আমরা তোমাকে টাকা দেবো, কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা দেবো, আর সেই মাসে মাসে টাকা দেবার ব্যাপারটা যখন চলে আসে তখন ওই 1 তারিখ 2 তারিখ 3 তারিখের মধ্যেই সমস্ত ইএমআই কেটে নেয়। আর ইএমআই কাটার পরেই কি হয় না, মোটামুটি আমি যে ফিনান্সিয়াল একটা প্ল্যানিং করে রাখি সেটার উপর পুরো জল
0: হয়ে যায়। মানে প্রথমে তো মনে হয় যে ইএমআই এই ঠিক আছে, মাসে কত টাকা, 300 টাকা যাচ্ছে বা মাসে 200 টাকা যাচ্ছে, যায় আসে না। কিন্তু এই যে 200-300 করে যে তোমার হিসেব নিকেশের যে পুরো 12টা বেজে গেল, সেইটা কিন্তু ঠিক করতে হবে। আর সেই নিয়েই কিন্তু আজকে আমি ঋত্বিক আর অর্পণ তোমাদের সঙ্গে চলে এসেছি আমাদের যুববাণীর নতুন একটা অনুষ্ঠান, এই হিসেব নিকেশ নিয়ে।
1: হ্যাঁ, আর হিসেব নিকেশ মানে বুঝতেই পারছো যে আমরা যেখানে অঙ্কের বেড়া জালে আবদ্ধ, কিন্তু হ্যাঁ আমরা দুজনে মিলে কিন্তু তোমাকে ক্লাস 10-এর বীজগণিত পড়াতে বসবো না, একদমই না,
0: একদমই না।
1: বরং আমাদের জীবনে যে অঙ্কটা সবসময় কাজে লাগে সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং, বিভিন্ন রকমের ফিনান্সিয়াল প্ল্যানিং, সেটা বাড়ি কেনার জন্য হতে পারে, গাড়ি কেনার জন্য হতে পারে, বা ধরো তুমি কোথাও পার্সোনাল লোন নিলে তার জন্য কীরকমভাবে ঠিক গোছাতে পারো নিজেকে, সেই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো তো নিয়ে অনেকেই আমরা ঘেঁটে যাই, সঠিক সলিউশন পাই না, সেই সলিউশনগুলো কিন্তু আমরা এই শোতে তোমাদের কাছে সরাসরি নিয়ে আসবো।
0: এবার যে কথাটা আগে বলে দিই, আমরা কিন্তু এখানে তোমাদের কোনো বিনিয়োগ পরামর্শ দেব না, আমরা তোমাদের কিভাবে কি করতে হবে এটা সেইভাবে বলবো। তো যদি তোমাদের কখনো মনে হয় যে কোনো বিনিয়োগ করতে হবে, তাহলে কিন্তু তোমাকে এক্সপার্ট অ্যাডভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে।
1: বিনিয়োগ করতে গেলে কিন্তু এক্সপার্ট অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে হবে,

0: তার কারণ হচ্ছে, হঠাৎ করে যদি তোমাকে বিনিয়োগ করতে হয়, আমরা যেটা করি ধরো অনেক সময় আমাদের কাছে অপশনস আছে না, যে এই এই ফান্ডগুলো বা মিউচুয়াল ফান্ড জেনারেলি বা এই এই শেয়ারগুলো তুমি ইনভেস্ট করতে পারো, এরা খুব ভালো তোমাকে রিটার্ন দিচ্ছে, কিন্তু তোমার কপালটা এমনই খারাপ যে তুমি যখন রিটার্নের জন্য ইনভেস্ট করতে গেলে তখন কি হলো না, সেগুলো সব নেগেটিভে চলে
1: একদম। মানে এই তো তোমার বন্ধু বললো ভাই এটাতে ইনভেস্ট কর, আমি কিন্তু এখানে ভালো মোটা টাকা প্রফিট করে নিয়েছি, আর তুমি যখন করতে গেলে তোমার তো মোটা টাকা লোকসান হয়ে গেল। এই যে এই ফাঁদেগুলো না যাতে পড়তে হয়, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের কিভাবে সচেতন হতে হবে সেই সমস্ত কিছু নেই কিন্তু আমাদের এই হিসেব নিকেশ অনুষ্ঠান। আর এইখানে তোমরাও কিন্তু তোমাদের কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। এই যে যেই কথা অনুষ্ঠানের শুরুতেই বললাম যে মাসের শুরুতে যে মাইনেটা তোমার ক্রেডিট হলো, বাট আফটার মানে আর কিছুদিন পর আর সেই মাইনেটা তুমি আর দেখতে পারছো না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, টাকাগুলো গেল কোথায় সেই যে হিসেব করতে পারছো না, সেই ফিনান্সিয়াল ডিসিশান অ্যাডভাইস নেওয়ার জন্য কিন্তু মানে তোমাদের কোনো জানার কিছু থাকলেও আমাদের ফোন করতে পারবো, কিন্তু আমাদের কমেন্ট করতে পারো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332107325 নাম্বার, কিংবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে আজকের যে পোস্টারটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো।
0: আর এই যে কমেন্ট করে আমাদের জানাবে এবং বিভিন্ন ফিনান্সিয়াল আইডিয়া যে আমরা দেব সেইগুলো তো রয়েছে, কিন্তু তার আগে কি একটা গান থাকতে পারে?
1: একদম, কারণ শুরুতেই যে বললাম এই হিসেব নিকেশের অঙ্ক তো খুব কঠিন, আর এই অঙ্কটার হিসেব আমাদের মেলাতেই হবে। আর সেই হিসেব মেলানোর আগে চন্দ্রবিন্দুও কিন্তু তাদের গানে গানে বলছে অঙ্ক কি কঠিন। শুনে আসি এই গানটা পড়ো পরে।

0: অঙ্ক কি কঠিন? হ্যাঁ, জীবনের অঙ্কটা মেলানো তো কঠিনই বটে, কিন্তু এই সংখ্যার যে অঙ্কগুলো, যে অঙ্কগুলো আমাদের রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, ঠিক জীবনের অঙ্ক বলা যায় না?
1: হ্যাঁ
0: হ্যাঁ, মানে জীবনকে সাপোর্ট দেওয়ার জন্য যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কটাকে কিন্তু মেলানো যায়।
1: হ্যাঁ, সেই ওই অঙ্ক মেলাতে হবে, সেই সঙ্গে ব্যালেন্স শিটের দুদিকটাও কিন্তু ট্যালি করতে হবে।
0: একদম।
1: আর যখন ব্যালেন্স শিটের কথা বললাম, এবার তাহলে একটু ইএমআই এর কথায় আসছি, যেটা দিয়ে শুরু করেছিলাম।
0: হ্যাঁ,
1: অনেক সময় আমরা এই তো এখনই তো আবার অনেক সেল আসবে, পুজো চলে এসছে, তো সেলের সময় অনেক অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট আমরা দেখতে পারবো, চলো এটা কিনে নিই। আর কেনার টাইমেই তখন আমরা দেখবো এখন কোনো পেমেন্ট করতে হবে না, নো কস্ট ইএমআই, ঠিক আছে? আর এই নো কস্ট ইএমআইটা আমরা তো ভাবি, বাহ, তাহলে আমাদের কোনো টাকাও যাচ্ছে না বেশি, আমরা পুরো এমআরপিতেই নিচ্ছি, ডিসকাউন্টেড প্রাইসেই নিচ্ছি। কিন্তু যে এইটা একটা বাজে ফিনান্সিয়াল ডিসিশন হতে পারে তোমার জন্য, এইটা কিন্তু তুমি হয়তো বুঝতে পারবে না সেই মুহূর্তে।
0: এবার নো কস্ট ইএমআই এর ক্ষেত্রে দুটো গল্প হয়। এক হচ্ছে নো কস্ট ইএমআই, ধরো তুমি একটা 900 টাকার জিনিস কিনলে এবং তোমাকে বলা হলো যে 300 টাকা করে তোমাকে 3 মাস দিলেই তোমার কমপ্লিট হয়ে গেল পেমেন্ট, 10 ইয়ারটা। কিন্তু অরিজিনালি দেখলে তুমি দেখতে পাবে যে 800 টাকায় জিনিসটা পাওয়া যাচ্ছিল, তুমি 100 টাকা বেশি দিয়ে 900 টাকায় নিয়ে 100 টাকাটা ইন্টারেস্ট দিলে। মানে তুমি ভাবছো যে নো কস্ট ইএমআই, আমাকে তো কোনো ইন্টারেস্ট দিতেই হচ্ছে না, কিন্তু 100 টাকা তোমাকে এক্সট্রা দিতে হলো। আবার অনেক সময় কি হয় না, এই সমস্ত বিভিন্ন অনলাইন সাইটগুলোতে আমরা যখন জিনিসপত্র কিনতে যাই তখন আমাদেরকে বলা হয় যে তুমি ইএমআইতে কনভার্ট করে দাও, কিন্তু সেখানে একবারও ওই ইন্টারেস্টের পোর্শনটা কিন্তু হাইড অপশন করে রাখে, শো করছে না, বলছে না, ওরা বলে হাইড করে রাখলাম আমরা। এবার ওই হাইডের পরে তুমি যখন জিনিসটাকে শো করবে, তোমার মেলে যখন একটা মেসেজ আসবে যে তোমার ইএমআইটার অ্যামাউন্টগুলো এত এবং তুমি ইন্টারেস্ট দিচ্ছ এত, তখন দেখবে তুমি 3 মাসে 18% ইন্টারেস্ট দিচ্ছ।
1: হ্যাঁ, তারপরেও একটা বিষয় আছে, যদিও বা এখানে আরেকটা প্রসেসিং ফি যেটা হয়, যদি ওখানে ইন্টারেস্টটা বাদও দিলাম, আমরা অনেক এই প্রসেসিং ফিটাকে গুরুত্ব দিই না, এটাও কিন্তু অনেকটা তোমার অ্যামাউন্ট ক্যারি করে। আর এটাকে নেগলিজিবল করলে তো চলে না, কারণ এই ছোট ছোট জিনিস, এই অ্যামাউন্টগুলোই কিন্তু পাইল আপ হয়ে যখন তুমি 1 বছর পর তুমি দেখবে, বাপরে বাপ, এত টাকা আমি প্রসেসিং ফিতে ওয়েস্ট করেছি।
0: হ্যাঁ, এবং কিন্তু এখানে একটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে ওই যে কথায় আছে না, শখের দাম 1 লাখ টাকা। এবার সেই শখের দাম 1 লাখ টাকা করতে গিয়েই তোমার ওই প্রসেসিং ফি, তারপর এক্সট্রা যে চার্জেসগুলো, প্লাস এখন অনেক অনলাইন সাইটে কিন্তু হ্যান্ডেলিং ফি বলে একটা চার্জেস
1: এখন, মানে আরে হ্যান্ডেলিং, তারপর এখন রেন ফি, অনেক ফি এসে গেছে,
0: রাইট? এবং আমি সেদিনকে একটা প্রোডাক্ট দেখছিলাম, নর্মাল প্রোডাক্ট, হয়তো প্রোডাক্টটার দাম খুব বেশি হলে 200 টাকা, তার হ্যান্ডেলিং ফি নেওয়া হচ্ছে 92 টাকা। এবার ডেলিভারি ফি 40 টাকা, কিন্তু হ্যান্ডেলিং ফি 92 টাকা, কারণ জিনিসটা হয়তো খুবই সফিস্টিকেটেড একটা জিনিস, যেটাকে প্যাকিং করে আনার জন্য সত্যি অনেক মেটেরিয়াল দিয়ে সেটাকে প্রোটেক্ট করতে হয়। তাই এবার সেটা যদি তুমি ওখান থেকে না নিয়ে নিয়ার বাই কোনো শপ থেকে নিয়ে নাও, তাহলে তোমাকে হ্যান্ডেলিং ফিটাও দিতে হচ্ছে না।
1: এক্স্যাক্টলি, মানে নিজে গিয়ে নিয়ে নেওয়াটা বেশি বেটার। বা হ্যাঁ, আর এই ইএমআই এর ক্ষেত্রে আরো যে প্রবলেমসগুলো, যখন তুমি প্রথমবার ইএমআইটা নেবে, তুমি তোমার মনে হবে বাহ, এত এক এক জিনিস এত সহজে আমি অ্যাক্সেস করতে পারছি, আর এইটা কিন্তু তোমার সাইকোলজিক্যাল ট্র্যাপ, মানে তোমার যখনই মনে হচ্ছে যে এটা ইজি টু গেট, তাহলে এরপরে আরেকটা ইএমআই নিয়ে নিই, আমি তো অল্প টাকাতেই পেয়ে যাচ্ছি, এরপরে আরও একটা ইএমআই নিয়ে নিই, 4-5টা ইএমআই হয়ে গেল, তারপরে তুমি দেখবে তুমি মাসে হয়তো কামাচ্ছ যেটা, তার অ্যাবাউট 40-50% তুমি ইএমআইতেই দিয়ে দিচ্ছ, আর যেটা তোমার পরে 2-3 বছর চলবে বা তারও বেশি। আর তার মানে বুঝতে পারছো, তোমার 40% অ্যামাউন্ট তোমার ব্লক হয়ে গেছে, তুমি সেটা ইউজ করতে পারবে না, তোমার সারা মাস তোমায় তোমার 60% অ্যামাউন্টটা নিয়ে তোমায় চলতে হবে। আর যেটা কতটা প্রবলেমেটিক, কারণ ধরো কোনো ইমার্জেন্সি সিচুয়েশান চলে এলো, সেইখানে কিন্তু তুমি তোমার যে ফান্ড অ্যালোকেট করা, তোমার যে টাকার প্রয়োজন, সেইটা কিন্তু তুমি ফুলফিল করতে পারবে না।
0: এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা ঋত্বিক বলছিল যে আমাদের সামনে অনেক অপশনস চলে আসে। আমরা যদি ভাবি যে আমরা যে ফোনটা ইউজ করছি সেটার ফোনটার বাজেট ধরো 50,000 বা 40,000 টাকা, সেখানে আমার

0: বেসিক নিডস এর সঙ্গে আমরা যদি গেমও খেলতে চাই তাহলে সেই পোর্শনগুলো কভার আপ হয়ে যায়। বাট স্টিল আমাকে একটা লোগোর পেছনে দৌড়াতে হবে বা আমাকে একটা ব্র্যান্ডের পেছনে দৌড়াতে হবে।
1: লাক্সারি
0: লাক্সারিনেসটা দেখানোর ফলে কি হয়েছে, ওই 40,000-50,000 থেকে আমাদের বাজেটটা 1,00,000 বেরিয়ে যায় 1,50,000। এবার ওই 1,50,000টাকে তো আমরা ধরো 50,000 টাকা মাইনেতে কভার করতে পারি না, তখন ইএমআই এর ফাঁদে পড়ে যাই।
1: ইএমআই তো করতে হবে, আর স্বাভাবিক সেটা 50,000 টাকা যদি মাইনে হয় সেটা তো আমরা 3 মাসে তো কভার করতেও পারবো না। আমরা সেটাকে হয়তো ইএমআই তে নিলাম তোমার 10,000 টাকার ইএমআই, তার মানে আমি আমার পনেরো মাসেরই তুমি ইএমআই করলে, মানে 15 মাস মানে তুমি তোমার মাসের 20% অ্যামাউন্ট তুমি স্যালারি ব্লক করে দিলে একটা ফোনের জন্য। আর একটা ফোন, আমি যদি বলি ফোন হচ্ছে একটা গ্যাজেট যার ভ্যালু কিন্তু কমতেই থাকে। ধরো তুমি একটা ফোন কিনলে, তার 2 মাস পরেই কিন্তু আবার একটা নতুন ফোন বেরোলো, তার আরও ভালো ফিচার্স রয়েছে, তার মানে সেই ফোনটার কিন্তু ভ্যালু অটোমেটিক্যালি মার্কেটে পড়ে গেল। মানে তুমি এমন একটা জিনিস 2 বছর ধরে টাকা দেবে, সেই টাকার ভ্যালু এমনিতে পড়ে যাচ্ছে, কিন্তু তুমি সেই টাকা এখনকার টাকার ভ্যালুতেই দেবে, মানে তুমি বেশি টাকায় সেই জিনিসটাকে কিনছো।
0: আর এই কথার সূত্র ধরেই একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে গুড ডেপ্ট ভার্সেস ব্যাড ডেপ্ট। সেটা কি না, গুড ডেপ্ট হচ্ছে ধরো এমন কিছু ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টটা তোমার কাজে লাগবে পরবর্তীকালে। মানে এমন কিছু নয় যে তোমাকে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে বা এফডি করতে হবে, তুমি নিজের ওপরে ইনভেস্ট করতে পারো। ধরো একটা কোনো স্কিল, তোমার নিজের কোনো একটা স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য তুমি যদি কোনো একটা টাকা প্রত্যেক মাসে খরচ করো, হতে পারে সেই স্কিলটা ডেভেলপ করতে তোমার 1 বছর 2 বছর 3 বছর অবধি সময় লেগে গেল, কিন্তু সেই 3 বছর বাদে ওই স্কিলটার জন্য তোমার স্যালারি প্যাকেজ কিন্তু কিছুটা হলেও বেড়ে যেতে পারে।
1: এক্স্যাক্টলি।
0: এবার শুধু যে স্যালারি প্যাকেজে এই জিনিসটা হ্যাম্পার হচ্ছে তা কিন্তু নয়, সেই সঙ্গে কি হচ্ছে না, তোমার একটা কোয়ালিফিকেশনও বাড়ছে। এই বিষয়টা কিন্তু গুড ডেপ্ট হিসেবে তুমি কাজে লাগাতে পারো তোমাদের জীবনের। ব্যাড ডেপ্টটা কি?
1: আর দেখো ব্যাড ডেপ্ট তো যেই কথাটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, যে এই মোবাইল ফোন কেনা, মানে যেইগুলো তোমার এই ইচ্ছে হলো আর ইচ্ছের সঙ্গে সঙ্গেই তুমি যেটাকে পূরণ করতে চাইছো, বাট তুমি কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করবে যে অ্যাকচুয়ালি কি এটা আমার দরকার বা আমার যেটা নিড সেটা কি ফুলফিল করছে। এই দুটো প্রশ্নই করবে, যদি এই দুটো প্রশ্ন যদি উত্তর পেয়ে যাও দেন গুড, আর যদি তোমার মনে হয় না একটু আমি ওয়েট করি, তার মানেই তুমি বুঝে যাবে যে এই যে এখন যে তুমি ভাবছো যে টাকাটা আমি নিয়ে যে কিনবো সেটা তাহলে উচিত হবে না। যে কোনো লাক্সারি জিনিসই অ্যাকচুয়ালি ব্যাড ডেপ বলবো না, কারণ এটা অনেকটা পার্সপেক্টিভের ওপর ম্যাটার করে। ধরো তোমার আর্নিং মাসে তুমি 2 লাখ করে কামাচ্ছ, তার মানে ধরো তুমি 5 মাসেই তুমি 5 লাখ কভার করে দিচ্ছ, তখন তুমি 1 মাসে ইজিলি তুমি একটা ভালো ব্র্যান্ডেড ফোন তুমি কিনে নিতে পারবে, কারণ তোমার কোনো প্রবলেম হবে না, কারণ তুমি তোমার কাছে টাকা আছে পুরো ক্যাশে কিনে নেওয়া, তো তখন তুমি ইএমআই নিতেই পারো, প্রবলেম নেই। বাট যদি তোমার ব্যাংকে টাকা নেই বাট তুমি লোন নিয়ে, অর্থাৎ ইএমআই তো এক ধরনের লোন না, তোমাকে তো ফেসিলিটি দিয়ে দিচ্ছে এবার যে তুমি মাসে মাসে দাও, আমরা তোমার বিহাফে আগে টাকাটা দিয়ে দিয়েছি, তোমরা আমাকে মাসে মাসে দেবে ফিন্যান্সিং করা, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু যখন তোমার কাছে টাকা নেই আর লোন নিচ্ছ সেইটা প্রবলেমেটিক, কারণ যখনই তোমার আর্নিং সোর্স পড়ে যাবে, এবার ধরো তুমি হয়তো কোনো প্রবলেম হলো, তুমি অফিসে যেতে পারলে না, তো 1 মাস তুমি অফ রাখলে, তো সেই 1 মাসের স্যালারি তো পাবে না, আর এইখানে ধরো তুমি ইএমআই দিতে পারলে না, ইএমআই বাউন্স হলো, আর সেইখানে কিন্তু প্রবলেম হবে তোমার সিভিল স্কোরের। আর এই সিভিল স্কোর যদি প্রবলেম হয় ইন ফিউচার, যেই এডুকেশন লোন বা তুমি যদি তোমার বাড়ি করতে চাও, হোম লোন, এইখানে কিন্তু তোমার বেশি ইন্টারেস্টে লোন নিতে হবে, মানে তুমি যে ওই লোন যে কম ইন্টারেস্টে পাবে সেই সুবিধাটা পাবে না, এটা একটা প্রবলেম।
0: এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সঙ্গে আরও একটা বিষয়ে বলতেই হয়, সেটা হচ্ছে যে এই বিভিন্ন যে ম্যানেজমেন্টগুলো, এই ম্যানেজমেন্টগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, এই ম্যানেজমেন্টগুলো চাইলেই আমরা করতে পারি, কিন্তু এই ম্যানেজমেন্টটা করতে গিয়ে যদি হঠাৎ করে কোনো নতুন কিছু গ্যাজেট বা নতুন কোনো ট্রিপ বা নতুন কোনো ইচ্ছা আমাদের মধ্যে চলে আসে, তাহলে এই ম্যানেজমেন্টটা একটুখানি ঘেঁটে ঘন্ট হয়ে যায়।
1: হ্যাঁ, মানে ওই হচ্ছে যে নিজের ইচ্ছেটাকে একটুখানি কন্ট্রোলে রাখতে হয়, কারণ তুমি একটা জিনিস দেখবে যখনই, মানে যারা যদি ফিনান্সিয়াল কন্ডিশনে দেখি যে আজ পর্যন্ত যারা ওয়েলদি হয়েছে, তারা কিন্তু সবার প্রথমে যে কিভাবে তাদের টাকার খরচ করার যে স্পেন্ডিং নেচারটা কন্ট্রোল করেছে, মানে কোনটায় আমি খরচ করব সেটা আমি আগে থেকে জানি, মানে এই যে আজ আমার ইচ্ছে হলো আমি খরচ করব, না সেটা না, একটা নিজের সিস্টেম ফ্রেমওয়ার্ক বানানো, যে আমায় বুঝতে পারলাম না আমি যদি এইটাতে খরচ করি তাহলেই কিন্তু আমার লাভ হবে, না তা না।

0: তাহলে বেকার জিনিসে করলে তোমারই দেখো যখন তোমার দরকার হবে তোমার কাছে সেটা থাকবে না, তো প্রবলেম্যাটিক বিষয়টা
1: একদম। আর এই যে বিভিন্ন মানি রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি, আমি অর্পণ এবং আমার সঙ্গে রয়েছে ঋত্বিক, আমরা দুজন যে কথা বলছি, এই জীবনের খেলাটা আমরা মোটামুটি সামলে দেব,
0: হ্যাঁ,
1: কিন্তু আমাদের লাভ লাইফের যে কাটাকুটি খেলা সেটার সলিউশন কে দেবে?
0: সেটার সলিউশন তো শান আর শ্রেয়া ঘোষাল তার গানে গানে বলছে, আর কি বলছে চলো শুনে নিই।

0: কাটাগরি খেলা শুনছিলাম শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
1: আর ফিরলাম স্টুডিওতে, তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক আর অর্পণ। আর দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কিন্তু ফোন কল করতে পারো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332107325 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে আজকের যে পোস্টারটা রয়েছে হিসেব নিকেশের, সেখানে কিন্তু তুমি তোমাদের হিসেব নিকেশ নিয়ে যা তোমাদের কোয়ারি রয়েছে সেগুলো কিন্তু আমাদের শেয়ার করতে পারো। তোমাদের কোনো অভিজ্ঞতা কিছু থাকলে যে কি যে তুমি তোমার হিসেব নিকেশে সলিউশন খুঁজে পেয়েছো কিনা, সেই সমস্ত কিছু আমাদের জানাতে পারো। আর
0: এই যে আমরা যে বিভিন্ন হিসেব নিকেশের গল্পগুলো বলছি, মানে বিভিন্ন জিনিস যেগুলো আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে কিন্তু আমরা এড়িয়ে যাই বা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অতটা খেয়াল করে উঠতে পারি না, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি কথা বলতেই যাই তাহলে আরও একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা আমাদের রোজকার জীবনে কাজে লাগে বা আমরা কাজে লাগাই, সেটা কি বলতো?
1: বলে ফেলো।
0: সেটা হচ্ছে ক্রেডিট কার্ড।
1: হ্যাঁ, যেই জিনিসটাই বলছে, মানে ক্রেডিট কার্ডটাও ওই ইএমআই এর মতোই, মানে আমাদের ক্রেডিট কার্ড থেকে যে সিভিল স্কোরটা ভালো হবে, মানে যদি তুমি টাইম টু টাইম ক্রেডিট কার্ডের ডিউগুলো তুমি শোধ করে দিতে পারো। এইবার প্রবলেমটা হচ্ছে আমরা এমন হয় যে ক্রেডিট কার্ডের, ঠিক আছে, এই যে ডিউ ডেট

0: যখন আসে, ঠিক আছে, আমরা ডিউ ডেট করি, টাকা দিই না, যেটা একটা ব্যাড হ্যাবিট হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমরা পেমেন্টটা করি ক্রেডিট কার্ডে, আর যে যার ফলে কি হয়, ক্রেডিট স্কোর ভালো ইম্প্রুভ হয় না, যেটা একটা প্রবলেম।
1: হ্যাঁ, মানে আমাদের দুটো বেসিক্যালি থামরুল রয়েছে, যে দুটো থামরুলকে ক্রেডিট কার্ড ইউজ করলে মেনে চলা উচিত। সেটা হচ্ছে, এক, 30% অফ দ্য ইউটিলাইজেশন, মানে 30% তোমাকে ইউটিলাইজ করতে হবে। মমানে যদি তোমার ধরো 1,00,000 টাকার ক্রেডিট কার্ড তোমাকে অ্যালোকেট করা হয়, তাহলে তুমি 30,000 টাকা অবধি ইউজ করতে পারো। 30,000 টাকার কম ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই, সেটা তোমার ইচ্ছা। কিন্তু 30,000-এর ওপরে তুমি ইউজ করো না, সেটা কিন্তু ক্রেডিট স্কোরে একটা বাজে এফেক্ট ফেলে। এবার হতেই পারে তোমার বিভিন্ন ক্ষেত্রে
0: হয়তো
1: 30,000-এর
0: প্রয়োজন হলো,
1: বেশি প্রয়োজন হলো, সেক্ষেত্রে তুমি বিলিং সাইকেলটা তো জানো, তোমার বিলিং সাইকেল কখন এসে পৌঁছবে। ধরো ধরে নিচ্ছে আমি মাসের 30 তারিখে লাস্ট বিলিং সাইকেল, ওই অবধি ক্যাপচার করা হয়। তো তুমি পারলে 30,000-এর ওপরে যে এক্সেস অ্যামাউন্টটা পে করেছো, সেই অ্যামাউন্টটা কিন্তু বিলিং সাইকেল ক্রিয়েট হওয়ার আগেই তুমি পেমেন্ট করে দাও। তাহলে কিন্তু তোমার ওই আদতে 30%-এর নিচেই তুমি আর কি তোমার যা এক্সপেন্সেস সেগুলোকে তুমি ক্যারি ফরওয়ার্ড করে পরের মাসের জন্য নিয়ে গেলে। এবার এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ওই 30% ইউজ করলে, 1,30,000 টাকা ইউজ করলে, 1,30,000 টাকা ইউজ করার পর তোমার সেই 30,000 টাকাটা ক্যারি ফরওয়ার্ড হলো বিলিংয়ের জন্য। বিলিংয়ের জন্য যে কোনো কোম্পানি ধরো 14-15 ডেজ টাইম দিল। এবার তুমি সেই 15 ডেজের মধ্যে পেমেন্ট করে দিলে তাহলে তো খুব ভালো, মানে তুমি কিন্তু 30,000 টাকা উইদাউট এনি ইন্টারেস্ট পেয়ে গেলে, এবং গোটা একটা মাস প্লাস 15 দিন, 45 দিনের কাছাকাছি সাইকেলে। কিন্তু তুমি যদি গন্ডগোল করে ফেলো মিনিমাম ডিউ এর মধ্যে, তুমি যদি জড়িয়ে যাও, ব্যাস, তাহলে কিন্তু জুজুর মতো এসে অঙ্কের ভূত আর টাকার ভূত তোমার ঘাড়ের উপর চেপে বসবে।
0: আর এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, কারণ তোমার সিভিল স্কোর যদি 750-এর নিচে থাকে, যেই প্রবলেমটা হবে, প্রথমেও বলেছি তোমার ভালো লোন নিতে গেলে অল্প ইন্টারেস্টে সেটা পেতে খুব সমস্যা হবে। এই যে ধরো তুমি পরে হায়ার স্টাডিজ করতে চাইছো, তুমি MBA এর মতো পড়াশুনো করবে, যেগুলো হাই কস্টিং পড়াশুনো, যেখানে প্রায় 20-30 লাখ খরচা, এডুকেশন লোন নিতে হবে, সেইখানে তোমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে, কিংবা তুমি হোম লোন বা যে কোনো ধরনের লোন নিতে চাইবে, সেখানে কিন্তু তোমাকে ইন্টারেস্ট বেশি দিতে হবে, কারণ তোমার হিস্ট্রি বলে দিয়েছে যে তুমি ভাই গন্ডগোল করেছো। প্রবলেম তো এটাই
1: একদম। আর এই গন্ডগোলটা তো আমরা করে ফেলি, না জেনেই করে ফেলি। আর এই গন্ডগোল থেকে বাঁচার জন্য যেমন ধরো বিভিন্ন ধরনের লোন রয়েছে, আর সেই লোনগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু কম্প্যারিজনও করতে পারি। ধরো বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রেট অফ ইন্টারেস্টে বিভিন্ন ধরনের লোন আমাদের জন্য অফার করা হয়। ধরো হোম লোন বিভিন্ন ইন্টারেস্টের অফার করা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংকে। এবার তোমাকে দেখতে হবে যে কোন ব্যাংকে সবথেকে কম হোম লোনে তুমি পাচ্ছ বিষয়টা, মানে সবথেকে কম রেট অফ ইন্টারেস্টে হোম লোনটা পাচ্ছ। আর সেক্ষেত্রে আরও একটা বিষয় কিন্তু চলে আসে ব্যাংকিংয়ের ক্ষেত্রে। ধরো তুমি 10,00,000 টাকা ব্যাংক থেকে হোম লোন নিচ্ছ, এবার 10,00,000 টাকা হোম লোন নেওয়ার সময় তোমাকে ব্যাংক বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার তো হোম লোনের ক্ষেত্রে আপনার ধরুন বাড়িটা তো মর্টগেজ রয়েছে, মানে বাড়ি মর্টগেজ রেখে আমরা তার এগেনস্টে আপনাকে লোন দিচ্ছি, ঠিক আছে, আপনার 10,00,000 টাকা লোন নিচ্ছেন আমরা বাড়ির জন্য, আপনার বাড়ি ভ্যালুয়েশন ধরুন মোটামুটি 40,00,000 টাকা বা 30,00,000 টাকা, ঠিক আছে, মোর দ্যান এনাফ, মিটে যাবে, মানে আপনার যদি লোনটা আপনি রিপেমেন্ট নাও করতে পারেন, আপনার বাড়ি বেচে 30,00,000 টাকার মোটামুটি পাওয়াই যাবে। কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায়, সেটা হচ্ছে তোমাকে যে ইন্টারেস্ট রেটটা অফার করা হচ্ছে সেটা কিন্তু খুব একটা মন্দও নয়, আবার খুব একটা যে ধরো ভালো তাও কিন্তু নয়। ধরো মার্কেটে মোটামুটি 7.5 বা 7.8 চলছে, তোমাকে অফার করা হচ্ছে 7.5, এবার তুমি ভাবছো যে আরেকটু যদি কম হয় তাহলে তো বিষয়টা ভালো হয়। তার জন্য কিন্তু তোমাকে ব্যাংকের সঙ্গে অনেকভাবে কম্প্রোমাইজ করতে হয়, মানে ব্যাংকের সঙ্গে তুমি ধরো কথা বলে বললে যে ঠিক আছে, ধরুন আমাকে, আমি ধরুন একটা FD করে রাখলাম আমার ব্যাংকে ফর সেফটি পারপাস, আপনি সেই FDটার এগেনস্টেও তো আমাকে লোন অফার করতে পারেন, মানে আমি হোম লোনই নিচ্ছি কিন্তু যেহেতু আমি আপনার কাছে একটা FDও করে রাখছি, সেক্ষেত্রে আপনি তো আরও বেশি সিকিওর হলেন। তখন কিন্তু ব্যাংক অনেক সময় কম্প্রোমাইজ করে ইন্টারেস্টের দিক থেকে।
0: হ্যাঁ, আর এটা একটা বেশি বেটার অপশন হয়ে যাবে, কারণ তোমার কাছে অ্যাকচুয়ালি সেই অ্যামাউন্টটাও রয়েছে যদি থেকে থাকে FD-র অ্যামাউন্টটা, আর তাহলে সেই FD-টাই তুমি অ্যাজ আ মর্টগেজ অর্থাৎ বন্ধক হিসেবে যদি তুমি দাও, কারণ স্বাভাবিক FD কেন তুমি ভাঙবে, এটা তো সবার একটা মানে ফিক্সড মাইন্ডসেট থাকে যে এটা আমি 5 বছর, 6 বছর বা 10 বছর যেই 10 ইয়ারে থাকবে তারপরেই আমি এই টাকাটা তুলবো, তো ততদিন এটা থাক। তো তুমি সেই তোমার ধরো নিড হচ্ছে 3 বছরের জন্য, FD আছে 10 বছরের, তাহলে বেকার 3 বছরের নিডের জন্য তো তোমার 10 বছরের এফডি তো ভেঙে লাভ নেই, তো এফডি এফডির মতো থাক, শুধু ওটার বদলে তুমি লোন নিয়ে নিলে, অর্থাৎ ধরো তোমার কাছে এফডি রয়েছে 50 লাখের এফডি, এবার তুমি 50 লাখের এফডির বদলে তুমি হয়তো ইমিডিয়েট তোমার 20 লাখ দরকার বা 15 লাখ দরকার, তুমি নিয়ে নিলে, এবার 3 বছরের মধ্যে তুমি শোধ করে দিলে, এবার কী হলো তুমি তোমার এফডি

0: ডেটটাও থাকলো, তোমার লোনও শোধ হয়ে গেল, সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। তো এই জিনিসটাকে তোমায় বুঝতে হবে যে যখন তুমি লোন নেবে যে তুমি কী বেসিসে তুমি লোন নেবে। এবার আরেকটা বিষয়, যখন তোমার কাছে বন্ধক দেওয়ার কিছু থাকবে না তখন কিন্তু তোমাকে ইন্টারেস্ট বেশি দিতেই হবে, কারণ স্বাভাবিক তো ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে, এবার ব্যাংকেও তো কিছু দিতে হবে তাই না, না না হলে তো ব্যাংকেরই তো রিস্ক। তো এই বিষয়টা একটা আছে ব্যাংকের ক্ষেত্রে যে আমি তো কিছু পাচ্ছি না, আমি তোমাকে টাকা দিচ্ছি তাহলে তো আমাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে। তো অনেক সময় আমাদের ধারণা থাকে যে কেন আমাকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংক, আমার থেকে নিচ্ছে, কারণ এটাই যে তোমার থেকে তো ব্যাংক কিছু মানে যে ব্যাংকে ভরসা দেওয়ার মতো তো কিছু নেই, যে ঠিক আছে তুমি যদি কোনোদিনও দেউলিয়া হয়ে যাও তাহলে এই জিনিসটা আছে যেটা আমার যে ঋণটা দিয়েছিলাম শোধ করে দেবে।
1: একদম। আর এই যে এফডির কথাই আমরা বলছিলাম, এফডির ক্ষেত্রে কিন্তু আরো একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে এফডিওডি। এফডিওডি বলতে এফডি ওভারড্রাফট। সেটা কিরকম না, ধরো তুমি 1,00,000 টাকা তোমার এফডি করা আছে আর তোমার 1,00,000 টাকা ইমিডিয়েট লোন লাগছে, মানে প্রয়োজন লাগছে, কিন্তু তুমি এফডি ওডি করানোর জন্য অ্যাপ্লাই করে রাখলে তোমাকে এফডি ওডির জন্য 1,00,000 টাকার মধ্যে কিছুটা টাকা অফ করে 80,000 টাকা মতো এফডি ওডি অ্যালোকেশন করলো, মানে তোমার 1,00,000 টাকা ফিক্সড রয়েছে, যে টাকাটা তুমি ধরো মানে তোমার প্রয়োজনের জন্য তুমি রেখেছো তোমার ফিক্সড ডিপোজিট করে, তার সঙ্গে তোমাকে 80,000 টাকা এফডি ওডি দিল, কারণ তুমি ওই ফিক্সড ডিপোজিটটা রেখেছো, তার এগেন্সটে তোমাকে ওভারড্রাফট দেওয়া হলো। এবার সেই 80,000 টাকা ওভারড্রাফটের মধ্যে তোমাকে কিন্তু পুরো টাকাটা ইন্টারেস্ট দিতে হচ্ছে না, ধরো তুমি 80,000 থেকে 10,000 টাকা ড্র করলে তোমার পার্সোনাল এক্সপেন্সেসের জন্য, তোমাকে কিন্তু ওই 10,000 টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে। তো এটাও একটা কিন্তু ভালো অপশন, তুমি যদি এফডি ওডি করতে চাও সেটাও কিন্তু একটা খুব ভালো অপশন, তোমার বিভিন্ন পার্সোনাল নিডসগুলো কিন্তু পূরণ হয়ে যেতে পারে।
0: এই পার্সোনাল নিডসের থেকে আরেকটা যে বিষয়টা যেটা হচ্ছে, আমাদের যখনই কোনো ইমিডিয়েট কোনো নিড হয় আমরা সবার আগে একটা টাইম ছিল তখন আমরা ক্যাশ দিয়ে ট্রানজ্যাকশান করতাম, বাট এখন তো পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা আমাদের মোবাইল দিয়ে ট্রানজ্যাকশান করি, আমাদের কাছে ইউপিআই রয়েছে, ইউপিআই ফেসিলিটি। আর এখন কিন্তু একটা সবার মনে একটা চিন্তা এসেছে, একটা প্রশ্ন এসেছে, যখনই আমাদের একটা নতুন রুল এসেছে এই কিছুদিন আগে, গভর্নমেন্ট আমাদের রুল এনেছে যে এই এমডিআরে 2,000 টাকার ওপরে হলে যারা ক্রেতা তাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশানে 0.4% ইন্টারেস্ট দিতে হবে। তো এই বিষয়টা যেটা সবার মনে যে একটা ভয় উঠে এসছে যে তাহলে কি আবার সব কিছুর দাম বেড়ে গেল, কি এটা কি ট্যাক্স, না এটা অ্যাকচুয়ালি কোনো ট্যাক্স নয়। অর্থাৎ দেখো, তোমাকে একটা ফেসিলিটি এই ইউপিআইতে এতদিন চলছিল, এবার এই ফেসিলিটিটা রান করতে গেলে, এবার স্বাভাবিক এগুলো তো কর্পোরেটসরা রান করছে, মানে এই বড় বড় যেই কোম্পানিজরা রয়েছে যেটা দিয়ে তোমরা ইউপিআই দাও, এবার তারা তো এতদিন কোনো টাকা দিয়ে মানে টাকা তো কিছু পাচ্ছিল না, তারা এতদিন শুধু তোমাদের ডেটা পাচ্ছিল, বাট টাকাটাও তো প্রয়োজন, তাদেরও তো কিছু মুনাফা দরকার। সেই এমডিআরে যদি তুমি ব্রেক ইভেনটা দেখবে, কিছু শতাংশ যাচ্ছে গভর্নমেন্টের কাছে, সেটা স্বাভাবিক গভর্নমেন্টের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এত এত যে এত দিন ধরে যে সাবসিডি দিয়েছিল এই ইউপিআই ফেসিলেট করার জন্যে এই কর্পোরেটসদের, তো সেইটা যাতে ভরপাই হয় সেটা। আর একটা হচ্ছে কিছু শতাংশ যেটা যাচ্ছে হচ্ছে এই কোম্পানিদের জন্যে, যাতে যে এত বছর ধরে তারা কোনো লাভ না নিয়ে যে এই বিজনেসটা করেছে এইটা যাতে তাদের ভরপাই হয়। আরেকটা যে বিষয়, এই জিনিসটা এই এমডিআরে একটা যদি পজিটিভ দিক বলি, যারা যারা এই এরকম ফিনটেকের বিজনেসে আসতে চাইবে ইন ফিউচার, তো তাদের কাছে একটা ভালো অপরচুনিটি, কারণ এখানে একটা আর্নিংয়ের তাদের এবার সুযোগ চলে এসেছে, যে আমি এবার যদি করি এবার আমাকে ওই যে জিরো গেমে খেলতে হবে না, যে এখানে তো আমার কোনো আর্নিং নেই, মানে এতদিন এই বড় বড় প্লেয়ারদের যা ছিল তাদের তো ডেটার উপরে ছিল, আমার সবার ডেটা আছে সেটা নিয়ে, বাট যারা ছোটরা যারা সবে শুরু করবে তারা তো ডেটা দিয়ে তো তাদের কোনো আর্নিং কি করবে এখন, তারা তো এক্সপ্যান্ড করতে পারবে না অত। তো তাদের জন্য কিন্তু একটা ভালো ফেসিলিটি যে ঠিক আছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে যে ছোট যে অ্যামাউন্টটা সেটা তাদের বিজনেস গ্রো করতে হেল্প করবে, তো একটা লং টার্মে সেটা হেল্পফুল হবে। আর ইনডাইরেক্টলি যদি আমরা দেখি আমাদের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম, তুমি যদি তোমার বন্ধুদের বা তুমি তোমার মা বাবাকে যদি কোনো টাকা দাও সেখানে তো কোনো প্রবলেমই নেই, সেখানে কোনো চার্জেস নেই, বা আর যদি তুমি 2,000 টাকার মধ্যে যদি কেনো সেখানে তোমাকে কোনো চার্জেস দিতে হবে না।
1: হ্যাঁ, মানে তোমার যদি মার্চেন্ট পেমেন্ট করতে হয় সেক্ষেত্রেই তোমাকে 0.4% একটা চার্জেস কিন্তু পেমেন্ট করতে হবে, এছাড়া কিন্তু কোনোভাবেই কোনো চার্জেস পেমেন্ট করতে হবে না।
0: আর সেই চার্জেসটাও কিন্তু অ্যাকচুয়ালি যেরকম আমরা আগে যেই জিনিসটা ছিল, আগে কি যেই জিনিসটা চলে, যখন আমরা কার্ড দিয়ে পেমেন্ট করি যেই, তখনও যারা হচ্ছে বিজনেসম্যান মার্চেন্টরা তাদের

0: অ্যামাউন্টটা দিতে হয়। অ্যাকচুয়ালি সেই অ্যামাউন্টটা তাদেরই পে করতে হবে, কারণ তারা সেই ফেসিলিটি ইউজ করছে তাদের বিজনেসের জন্যে, তো আমাদের জন্য না অ্যাকচুয়ালি। তো পেমেন্টটা তাদের ওখান থেকে কাটবে। এইবার যে জিনিসটা বেসিক্যালি হয়, এখন যখন কোনো টাকা খরচ হচ্ছে সেই টাকার তো ভরপাইও করতে হবে। সেই এবার বিজনেসরা, সেই বিজনেসম্যানরা, মার্চেন্টরা কীভাবে সেটাকে নেবে, সেটা তো টাইম টু টাইম আমরা বুঝতে পারবো।
1: এই বিষয়গুলো কিন্তু একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। আর সেই মাথায় রাখতে গিয়ে আমরা যদি চট করে ভয় পেয়ে যাই, সেই ভয় পাওয়ার জায়গা কিন্তু আমাদের পৌঁছতে গেলে খুব চাপ জীবনে, কারণ ভয় পেলে চলবে না। যদি ভয় পেয়ে যাও তাহলেই কিন্তু তুমি চাপে পড়ে যাবে, তার আগে তোমাকে একটু নিজেকে ভালো করে গুছিয়ে নিতে হবে। আর আমরা ওই যে তোমাকে বলছিলাম না যে ফেসবুকে বিভিন্ন রকম কমেন্ট তোমরা করতে পারো, যে এই যে মানি প্ল্যানিং করতে গিয়ে কোথাও গিয়ে হোঁচট খাচ্ছো কিনা, বা ধরো কোথাও গিয়ে একটা লোন নেবে ভাবছো, কিরকম কি লোন নিলে তোমার সুবিধা হবে সেটা ভাবছো, সেরকম প্ল্যানিং এর কথা কিন্তু আমাকে একজন বলেছে আমাদেরকে।
0: আমাদের ফেসবুকেই বাপ্পা বর্ষাক লিখে যে আমার ইনকাম, মাসিক ইনকাম মাসে 20-30 হাজার, তো আমি একটা বাইক কেনার প্ল্যান করব, তো সেটা কিভাবে করব। বেসিক জিনিস, যে জিনিসটা আমরা বললাম, যখনই তুমি কিনবে তুমি প্রথমে দেখে নেবে যে তোমার ইনকামের, যদি তুমি ইএমআইতে নিতে চাও সেটা তোমার 10%-এর মধ্যে আছে নাকি। যদি তোমার 10% মানে যদি আমি ধরি তোমার ইনকাম 30,000, মানে যদি তোমার 3,000 টাকার মধ্যে যদি তোমার ইএমআইতে হয়ে যাচ্ছে 10-20%, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তার বেশি হলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে।
1: হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেমন ঋত্বিক বললো 10%, তো আমি আর একটু 5% ডিবেট দিতে পারি। তো মোটামুটি 10% থেকে ম্যাক্সিমাম 15% হচ্ছে একদম লাঞ্চক,
0: একদম লাঞ্চক, মানে সেখানে তোমার কোনো প্রবলেম হবে না। বাট তার বেশি অ্যামাউন্ট যদি তুমি বিয়ার করো মাসে, তাহলে তোমার বাকি যে এক্সপেন্স রয়েছে, মানে যেই খরচা মাসে, সেইখানে কিন্তু তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। তো সেই জিনিসগুলো মাথায় রাখবে। আরও আর একটা জিনিস, এই জিনিসগুলো কিন্তু জাস্ট আমরা মানে তোমাদের জাস্ট বলছি, এই না যে তোমরা এই আমরা যেটা বলছি সেটা সরাসরি করবে, যা কথা এটা তোমরা শেখার মতো করে নাও, তারপরে তোমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছে প্রফেশনালস, তাদের থেকে কিন্তু ফাইনাল অ্যাডভাইস তোমরা নেবে কোনো কিছু করার আগে।
1: একদম, কোনো কিছু করার আগে একবার কিন্তু অ্যাডভাইসটা নিয়ে নেওয়া দরকার। আর সেই সঙ্গে কিন্তু নিজের একটু ভাবনা চিন্তা করাটা দরকার, যে আমি যদি প্রত্যেক মাসে 2,000 টাকা বা 3,000 টাকা করে ব্লক করি আমার এই পার্টিকুলার শখটার জন্য, তাহলে আমি কি মোটামুটি 4-5 বছর নিশ্চিন্তে কাটাতে পারবো, নাকি আমার জীবনে কোনো একটা ফিনান্সিয়াল ক্রাইসিস আসতেও পারে। এই ভাবনা চিন্তাগুলো কিন্তু করে নেওয়াটা দরকার, কারণ কোভিড পিরিয়ড যেটা আমরা ফেস করেছিলাম কয়েক বছর আগে, সেই কোভিড পিরিয়ডটাও কিন্তু হঠাৎ করেই আমাদের জীবনে চলে এসেছিলো, কাউকে কিন্তু জানিয়ে দরজায় করা নেড়ে কিন্তু আসেনি। আর সেই পিরিয়ডটা আসার কারণে ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু অনেকটা হ্যাম্পার করেছিল আমাদেরকে। আর সেই ক্রাইসিসেই কিন্তু আমাদের অনেকের কিন্তু চাকরিও চলে গেছিল।
0: তো ওই টাইমে যাদের ইএমআইস ছিল তাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, আর সেটা আমরা দেখেও ছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে এই যে একটা তুমি ইএমআই যখন নিলে, যে পরে যেই বছর, যে কটা বছরের জন্য, ধরো তুমি 2 বছর নিলে বা 3 বছর নিলে, ওই 2-3 বছর তুমি ওটা, ওই অ্যামাউন্টটা কি তোমার ব্যাংকে আছে অলরেডি। মানে ধরো তুমি একটা 60,000 টাকা তুমি একটা ফোন নিতে চাইছো, তো যদি তোমার ব্যাংকে অলরেডি 60,000 টাকা থাকে আর সেই সঙ্গে যদি তুমি চাকরি করছো, তাহলে কিন্তু তুমি ইএমআই একদম নিশ্চিন্তে নিয়ে নাও। বাট যদি তোমার কাছে 60,000 টাকাটা না থাকে, তাহলে কিন্তু ইএমআই যেটা বললাম 10-15%, মানে যেটা তোমার বেসিক নিডস যাতে কম্প্রোমাইজ না করতে হয়, সেইভাবে তোমাকে প্ল্যানিং করতে হবে।
1: আর এখানে আরেকটা জিনিস, এই যে আমরা লোনের কথা বলছিলাম, ইন্টারেস্টের কথা বলছিলাম, এফডিওডির কথা বলছিলাম, এখানে একটা কিন্তু খুব বাজে কনফিউশন আমাদের মধ্যে চলে আসে। ধরো সেই কনফিউশনটা হচ্ছে, ইন সাপোজ কেস আজকে ধরো তুমি একটা, এই আমাদের যে বন্ধু বাপ্পা বসাক বললো, উনি একটা বাইক কিনতে চান, তো এবার ধরো উনি একটা বাইক কিনতে চান, এবার ওনার কাছে 2 লক্ষ টাকা আছে, ঠিক আছে। এবার আমরা জেনারেলি কী করি না, 2 লক্ষ টাকা আছে, ঠিক আছে, আপনি ক্যাশে বাইকটা পুরো কিনবো, কত পড়বে, না ধরুন 1,40,000 টাকা মতো পড়বে। তা আমরা কী করি, 2 লক্ষ টাকা থেকে 1,40,000 টাকা দিয়ে বাইকটা কিনে নিয়ে চলে আসি, ঠিক আছে। এবার সেক্ষেত্রে হয়তো আমরা একটুখানি ধরো ডিসকাউন্ট টিসকাউন্ট পাই, কোনো সমস্যা নেই, কিন্তু একটু গভীরভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবে ওই 2 লক্ষ টাকাটাকে যদি তুমি কোনো একটা ভালো ফান্ডে বা ধরো কোনো FD যেখানে ধরো তুমি মোটামুটি 9%-10% মতো ইন্টারেস্ট পেতে পারো আর কি, অনেক মানে খোঁজাখুঁজি করলে পাওয়া যায়, সেরকম জায়গায় ইনভেস্ট করতে পারো। আর ধরো ওই 2 লক্ষ টাকার এগেনস্টে 1,40,000 টাকা তুমি ধরো লোন নিয়ে নিলে, ঠিক আছে, 8% ইন্টারেস্টে লোন নিলে। এবার তুমি এমন একটা মিউচুয়াল ফান্ডে টাকাটা ইনভেস্ট করলে সেখানে ধরো তুমি

0: 12% ইন্টারেস্ট পাচ্ছ, আর তুমি যে লোনটা নিলে সেটা হচ্ছে 8% ইন্টারেস্টে, তাহলে কিন্তু এই মাঝখানে যে 4% গ্যাপটা রয়েছে
1: লাভ হয়ে যাবে।
0: ঠিক ওই 4% ইন্টারেস্টের গ্যাপই কিন্তু তোমার অনেকটাই প্রফিট হবে, কারণ কম্পাউন্ডিং এর পাওয়ারটা আমরা অনেক সময়ই ভুলে যাই।
1: আর এই কম্পাউন্ডিং এর পাওয়ার নিয়ে কিন্তু অনেক সময় জানো তোমার বন্ধুরাই বলবে, ভাই আমি এই মিউচুয়াল ফান্ডের এই স্কিমে ইনভেস্টটা করেছি, বা শুধু মিউচুয়াল ফান্ড না, এখানে একটা প্রবলেম, যে প্রবলেমের এই এখন যেই জিনিসটা হয় যে তোমার কোনো বন্ধু বললো এই এই যে স্কিমটা রয়েছে এই স্কিমে ইনভেস্ট কর, এই স্কিমে ইনভেস্ট করে রিটার্ন পাবি, বাট আর তুমি দেখছো তোমার অনেকগুলো বন্ধু কিন্তু সেখানে ইনভেস্ট করেছে, রিটার্ন তুলেছে, বাট যখন তুমি তুলতে যাচ্ছ তোমার টাকা সেখানে ব্লক হয়ে গেছে, তুমি সেই টাকা আর তুলতে পারছো না। এই প্রবলেমগুলো আমরা ফেস করি। আর জানো এই প্রবলেমটাকে কী প্রবলেম বলে? পনজি স্কিম। পনজি স্কিম হচ্ছে এমন একটা স্কিম যখন তোমার প্রথম প্রথম এটা চার্লস পনজি অ্যাকচুয়ালি এই স্কিমটা বার করেছিল, যে সে লোককে কথা দিয়েছিল যে তার স্কিমে লোককে টাকা দেবে। এবার একদম সহজে তোমাকে বলছি একদম জিস্টটা, এবার তো প্রথম প্রথম যারা প্রথম প্রথম বিনিয়োগ করেছিল তাদের সেই টাকা ফেরত দিয়ে দিয়েছিল উইথ ইন্টারেস্ট, যাতে ভরসাটা পায়। এবার ভরসা যখন পেয়ে গেছে এইবার তারা বেশি বেশি টাকা দিয়েছে, আরও লোককে দিয়ে টাকা দিয়েছে, আরও অনেকে টাকা দিয়েছে, এইবার যখন সেই টাকা চলে এসেছে চার্লস পনজি ভ্যানিশ হয়ে গেছে। তো সেই টাকা এই স্কিমটা এখনও চলছে, মানে এখন অনেক সময় দেখবে যে অনেক বন্ধুরা তোমার অনলাইনে অনেক অ্যাপস রয়েছে, সেই অ্যাপে তুমি তোমার বন্ধুদের রেফারেল করবে, তাহলে তুমি এত টাকা পাবে, মাসে মাসে টাকা পাবে, এই 4% 5% ইন্টারেস্ট ডেইলি। তো যদি কেউ তোমায় বলে 2% ডেইলি ইন্টারেস্ট, তার মানে হচ্ছে মাসে 44% ইন্টারেস্ট। এটা আনরিয়েলিস্টিক বিষয় যে তোমায় ক্লেম পাবে বলছে, আর তো যখনই তুমি টাকা দেবে সেই টাকা ব্লক হয়ে যাবে। এই জিনিসগুলো থেকেও কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে।
0: এই যে তুমি টার্মটা বললে এটা খুব ইন্টারেস্টিং টার্ম, যে পনজি স্কিম, এইখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো, মানে মোটোটা বেসিক্যালি এক কিন্তু অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন রকমের, সেটা হচ্ছে আমরা খুব পরিচিত হয়তো অনেকে শুনেওছি, সেটা হচ্ছে পিটুপি ল্যান্ডিং।
1: হ্যাঁ,
0: সেটা হচ্ছে পার্সন টু পার্সন লেন্ডিং। মানে ধরো ঋত্বিকের আজকে 10,000 টাকা লাগবে, এবার ঋত্বিক ধরো কোনো ব্যাংক থেকে লোন নেবে, সেই ব্যাংক থেকে লোন নেওয়ার সময় ব্যাংক বলবে 8% ইন্টারেস্ট বা 9% ইন্টারেস্ট নেবে, তখন বললো যে অর্পণ তুমি কি আমাকে 10,000 টাকা লোন দিতে পারবে, আমার তো খুব টাকার দরকার। তাই বললাম হ্যাঁ আমি তোমাকে 10,000 টাকা দেবো, কিন্তু তোমাকে আমি যখন তুমি যখন আমাকে ফেরত দেবে তখন কিন্তু তোমাকে আমাকে 10,000 টাকার সঙ্গে 8% ইন্টারেস্ট সমেত ফেরত দিতে হবে। তো ঋত্বিক বললো হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি 8% ইন্টারেস্ট তোমাকে ফেরত দিয়ে দেবো। এবার ঋত্বিক আর আমরা দুজনকে চিনি, তো সেক্ষেত্রে খুব ইজিলি জিনিসটাকে ক্যাপচার করে আমরা কিন্তু সেইভাবে লোনটার প্রসেস করে আমাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে পারি। কিন্তু গণ্ডগোলটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যে এই ঋত্বিকের মতো, ধরো ঋত্বিক ঋত্বিকের বন্ধু, তার বন্ধু তার বন্ধু দিয়ে এই থ্রু দিয়ে যদি জিনিসটার পরিচিতিটা পায়, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি না, যে অ্যাপের থ্রু দিয়ে পি টু পি লেন্ডিংয়ে টাকাটা ইনভেস্ট করি, আমরা ভাবি বাবা 12% ইন্টারেস্ট পাচ্ছে, 16% ইন্টারেস্ট পাচ্ছে, খুব ভালো। কিন্তু সমস্যাটা ওইখানেই শুরু হয়, আমরা ইন্টারেস্টের লোভে ভুলে যাই যে আমরা যাকে টাকাটা ধার দিচ্ছি সে আমাকে টাকাটা ফেরত দেবে তো।
1: আর
0: এইখানেই কিন্তু,
1: আর এই টাকার গল্পে আমাদের বন্ধু ফোন কলে চলে এসেছি, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না বন্ধু চাইছিল আমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু বন্ধু এখন অব্দি ফোন লাইনে আসতে পারেনি। তো আমরা,
1: ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের এখনো কিন্তু ফেসবুকেও কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে, সেই সঙ্গে আরো একজন বন্ধু ফোন করে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বলছি যে বিশেষ কারণ ছাড়া লোন নেওয়াই ভালো, এখন অনেক লোক লোভের বরে আবেগের বসে লোন নিচ্ছে, অনেকেরই জমি জায়গা বিক্রি বা মর্টগেজ হয়ে গেছে, হায় করছে, সেই জন্য কোন রকম মিউচুয়াল ফান্ডে টাকা দেওয়ার আগে 10 বার ভাববে আগে।
1: বেশ,
2: চিট ফান্ড হয়ে গেছে তো।
1: বেশ, আপনার নাম আর কোথা থেকে বলছেন?
2: আমার নাম হচ্ছে সূর্য ভৌমিক, কুরানপুর, হাওড়া।
1: বেশ, শুনতে থাকুন, একদম ঠিক কথা যে লোনটা নেওয়া না নেওয়াই সব থেকে বেটার অপশন সবসময় হয়ে থাকে। সেই সঙ্গে আরো একজন বন্ধু কি বলছেন শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছেন। ওনার মত, মানে যিনি ফোন করেছিলেন এক কোণে, ওনার মত আর আমার মত একই, যে লোন প্রয়োজন ছাড়া না নেওয়াই ভালো, কারণ এতে ট্র্যাপে পা দেওয়া মানে আজকে বলবে 10%, কালকে হবে 16%।

মানে একটা বিষয় যেটা হচ্ছে যে লোনের ট্র্যাপে যে 10-16% যে ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা অনেকেই জানে না বিষয়টা। এটা আগে বলে দিই, এই জিনিসটা হচ্ছে ফ্লোটিং ইন্টারেস্টে। এবার ধরো যখন তুমি লোন নিলে অনেক সময় যেই প্রবলেমটা হয়, ব্যাংকাররা তো তাড়াতাড়িতে লোন তোমায় দিয়ে দিল, এবার তোমাকে ডিসক্লোজ করলো না যে তোমাকে কোন ইন্টারেস্টের বেসিসে তোমাকে লোন দেওয়া হলো। এবার অনেক সময় যখন তোমাকে ফ্লোটিং

0: রেট বাড়বে, যদি রেপো রেট কমায় তাহলে তোমার লোনের রেট কমবে। আর এই জিনিসটা অনেকেই জানেন না, আর প্রবলেমটা তখনই হয়ে যায় যে এই যে আমার লোনের রেট কী করে 16% হয়ে গেল। তো যখনই তোমরা লোন নেবে এই বিষয়টা মাথায় রাখবে যে এই লোনে তোমায় ফিক্সড ইন্টারেস্ট রয়েছে, মানে আজকের দিনে যা আছে সেটাকেই আমি লক করে দিলাম, পরের 4 বছর 3 বছর যাই থাকবে সেই ইন্টারেস্টে আমরা লোনের ইন্টারেস্ট কভার করব। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। আরও একজন বন্ধু ফোন করে, নমস্কার। না, কোনোভাবে শোনা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকেও কিন্তু অনেক কমেন্ট এসেছে।
1: আর সেই সঙ্গে আরও একটা বিষয় কিন্তু আমিও বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ধরো প্রশ্ন যেগুলো তোমার মাথায় আসছে কিন্তু আপাতত তুমি গুছিয়ে উঠতে পারছো না বা বুঝতে পারছো না যে কিভাবে প্রশ্নগুলোকে প্লেস করা যায় আর কি, সেই গোছানো প্রশ্নগুলো কিন্তু তুমি আমাদেরকে মেলও করতে পারো। আমাদের মেল আইডি yuvavianikolkat@gmail.com, এখানে কিন্তু হিসেব নিকেশ শিরোনামে তুমি কিন্তু তোমার যেই ফিনান্সিয়াল যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো জট বেঁধে রয়েছে তোমার মাথার মধ্যে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি আমাদেরকে মেল করতে পারো। এবং আমরা কিন্তু এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পরবর্তী পর্বেও কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বসব।
0: আর সেই সঙ্গে কিন্তু কমেন্টে আরও একজন বন্ধু অনেক লিখেছেন যে আজকের যুববাণী, সৌমেন দাস লিখেছেন, আজকের যুববাণীর নতুন অনুষ্ঠান হিসেব নিকেশ, ঋত্বিক ও অর্পণ ব্যাংকের হিসেব নিকেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে, বিষয় শুনছি ভালো লাগছে, ধন্যবাদ, এবং কিছু সাধারণ কথা অনুভব করতে পারছি, আমি লোন নিয়ে আবার শোধ করে ফেলেছি, খুবই ভালো। বেশ, হ্যাঁ, লোনটা শোধ করে নিলে যে এই একটা মজা লাগে, মজা বলবো না, একটা আলাদাই ফিলিং হয়, ঠিক আছে, যে ভারটা চলে গেল।
1: এবার এই শোধ করার ব্যাপারেও কিন্তু ব্যাংক বা বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো আরেকটা মানে কি বলবো, বেশ একটা অদ্ভুত খেলা খেলে। সেই খেলাটা কি না, সেটা হচ্ছে ফোরক্লোজার চার্জেস। মানে ধরো তুমি 15 বছরের জন্য লোনটা নিয়েছো, তো তুমি চাও 15 বছর ধরেই লোনটা শোধ করে দেবে, তুমি 10 ইয়ারটা ফিক্স করে নিয়েছো, কিন্তু হঠাৎ করে তুমি ধরো কোনো একটা জায়গা থেকে অনেকগুলো টাকা পেলে, তো তুমি চাইলে ঠিক আছে আমি লোনটা তাড়াতাড়ি ক্লোজ করে দিই, বাকি কেন বেকার ইন্টারেস্ট গুনবো, ঠিক আছে। কিন্তু ব্যাংক তখনই বলবে যে আপনি কি টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েছিলেন, পড়েননি তো সেই সময়, এ বাবা আপনি সাইন করে দিয়েছিলেন, এ বাবা দেখুন আপনি ওখানে 5 নম্বর পয়েন্টে লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনে ফোরক্লোজার চার্জেস বলে একটা চার্জ রয়েছে, ও বাবা অনেকগুলো টাকা লেগে যাবে তো আপনার চার্জেসে, আপনি কেন টাকাগুলোকে দেবেন, তার থেকে বলুন আপনি যেমন চলছে সেরকম চলতে দিন। তাই বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন পোর্শনটাও কিন্তু পড়াটা খুব দরকার,
0: একদম। যখনই তুমি কোনো কিছু দেনা বিষয়ে যাচ্ছ তখন টার্মস অ্যান্ড কন্ডিশন সবসময় পড়বে। এখানে সাধন মুখার্জি লিখেছেন, সুন্দর পোস্টার, সঙ্গে রয়েছি একজন ব্যাংকার হিসেবে সারা জীবন হিসেব নিকেশ নিয়েই কাটিয়েছি, তাই এখন জীবনের হিসেব খুব সুন্দর আর পরিচ্ছন্ন। বেশ বেশ বেশ। আর সেই সঙ্গে কিন্তু আরও একজন বন্ধু ফোন কলে এসে গেছে, শুনে নি বন্ধু কি বলছে। না, কোনোভাবে শোনা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু আমাদের ফোন কল করতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332210725 নাম্বার, কিন্তু সময় তো খুবই কম, তো ঝটপট করে তোমরা ফোন করো। আরেকজন বন্ধু ফোন কলে, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার,
1: নমস্কার।
2: এখানে যখন আমরা একটা ফোন নিতে যাই, দেখবেন ফি মানে 0% ইন্টারেস্ট, কিন্তু প্রথমে কিন্তু 2200 টাকা কাটবে, তারপরে কিন্তু দেখবেন যে লেখা আছে আপনি যদি কিস্তি ঠিকঠাক EMI না দেন আপনার ব্যাংকে 295+550 টাকা কাটা হচ্ছে। তাহলে এখানে 0% ইন্টারেস্টের বিষয়টা আমি ক্লিয়ার না, তো আপনি একটু যদি আমাকে স্টাডি করে বুঝান।
0: বেশ, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম?
2: মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, আমার নাম ভোলানাথ হালদার।
0: বেশ,
1: আচ্ছা ভোলানাথ বাবু, আমাদের যে প্রশ্নটা করলেন যে আপনি যে ধরুন ভোলানাথবাবু যে ফোনটা নিয়েছেন সেই ফোনটার জন্য ওনাকে বলা হয়েছে যে নো কস্ট EMI, কিন্তু সেই নো কস্ট EMI থাকা সত্ত্বেও ওনার থেকে এক্সট্রা ধরো ইন্টারেস্ট বা কিছু চার্জেস করা হচ্ছে। এবার সেখানে ইন্টারেস্ট হিসেবে কিন্তু জিনিসটা চার্জ করা হয় না, চার্জ করা হয় ধরো বিভিন্নভাবে ফি হিসেবে, ওই যেমন ঋত্বিক একটু আগেই বলছিল
0: যে
1: প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয় বা হ্যান্ডলিং ফি হিসেবে,
0: ক্রেডিট কার্ড নিলে সেই ধরো EMI-ও যখন নিচ্ছ, ধরো তুমি অনেক তো ফিনান্সিং কোম্পানিরা রয়েছে, তারা তোমার একটা কার্ড বানায় ভার্চুয়াল কার্ড, সেটা হয়তো ধরো তুমি অনলাইনে করলে সেই কার্ড তোমার কাছে আসবে না, বাট তোমার জন্য একটা নাম্বার অ্যালোকেট হয়ে যায়, আবার সেইটা মেনটেন্যান্সের জন্য একটা মেনটেন্যান্স ফিও থাকে ইয়ারলি, আর সেটাও কিন্তু পে করতে হয়।
1: আর সেই সঙ্গে আরও একটা বিষয় যে তুমি ধরো প্রত্যেক মাসে 3000 টাকা করে EMI দিচ্ছ, এবং তোমার EMI টা কিন্তু নো কস্ট EMI, মানে তোমাকে কোনো ইন্টারেস্ট পে করতে হবে না, কিন্তু

0: ওই একটা কিন্তু আছে, কিন্তুর গন্ডগোলটা কি না, তুমি ওই 3,000 টাকা করে যদি না দাও তাহলে তোমার উপর একটা কিন্তু চার্জেস পড়বে।
1: এবার
0: যে চার্জেসটা কিন্তু তুমি ঠিক টাইমে ডিউ ডেটে দিয়ে দিলে প্রবলেমটা হতো না, তুমি দিতে পারোনি তাই প্রবলেমটা হচ্ছে।
1: আর ওই প্রবলেমটা তখন আর মাসে ইন্টারেস্ট পড়ে না, তোমার দিনের উপরে ইন্টারেস্ট পড়ে। তো ওই কারণে তখন মনে হয় অনেক সময় যারা ডিউ ডেট পিছিয়ে মানে দিতে পারে না, তারপরে দেয় যে বাউন্স হয়ে যায়, তখন যে এতটা এক্সট্রা যে টাকাটা সেটা ওই এক্সট্রা দিন কাউন্ট হয়ে তখন তার লোনে ওই টাকাটা ইন্টারেস্টের টাকা পাইল আপ হয়ে যায়। তো এই প্রবলেমগুলো কিন্তু তোমাকে ফেস হতে পারে। তো তাই যখনই তোমরা লোন নেবে বা এই সমস্ত কিছু বিষয় মাথায় নিয়ে নেবে যে এটা কি আমার দরকার, ওই গুড ডেট ব্যাড ডেট ঠিক সেই হিসেবে যে এটা কি আমার ভালো কাজে লাগবে, 5 বছর পর তাহলে কি আমার লাইফটা ঠিক অন্য ভালো পজিশনে থাকবে। এবার ভালোর ডেফিনেশনটা কিন্তু তুমি বুঝতে পারবে, এটা পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করবে, মানে যে তোমার কাজে দেবে কি দেবে না। তো
0: আর এই জায়গায় কিন্তু দুটো সমস্যা হয়, এক হচ্ছে তোমার ইএমআই বাউন্স হচ্ছে মানে তোমার ইন্টারেস্ট এক্সট্রা লাগছে, আর সেই সঙ্গে আরেকটা সমস্যা সেটা হচ্ছে তোমার কিন্তু সিবিল স্কোরটা হ্যাম্পার করে যায়।
1: তো সেই সমস্ত কিছু মাথায় রেখে তোমরা কিন্তু লোন নেবে। আর তো আমরা এত কথা বলছি সেই সঙ্গে কিন্তু স্টুডিওর বাইরে থেকেও কিন্তু স্বপ্নময় আমাদের এই অন্য বিষয় নিয়ে কথা বলেছে। কী বিষয় নিয়ে কথা বলেছে সেটা আগে শুনে নিই, তারপরে আমরা বলছি।

আরো একটা সপ্তাহ কেটে গেল লা লিগায়। আর লা লিগা যেন যত এগোচ্ছে ততই যেন উত্তেজনার পারদটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসলে লা লিগা যে কথাটা আমি বলি, এমন একটা টুর্নামেন্ট যেখানে দুটো দলের মধ্যে ডিফারেন্স কিন্তু অত্যন্ত কম, তাই এই টুর্নামেন্টটা এত বেশি আকর্ষণীয়। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে দ্য লা লিগা রাউন্ড আপ নিয়ে। প্রথমে আসি সেল্টা ভিগো মালাগার ম্যাচটা নিয়ে। সেল্টা ভিগো বনাম মালাগা ম্যাচটা কিন্তু এক এক ড্র হয়েছে। তারপরে লেভান্তে বার্সেলোনা ম্যাচ নিয়ে যদি কথা বলতেই হয়, তাহলে এফসি বার্সেলোনা লেভান্তের বিপক্ষে 4-2 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। লেভান্তের হয়ে গোল করেছেন ইভেন রোমেরোদের আভিলা এবং ব্রক, যেখানে এফসি বার্সেলোনার হয়ে গোল করেছেন জাভি লামিনি ইয়ামাল দুটো গোল, এবং শেষ মোমেন্টে চতুর্থ গোল করেছেন করিম আদেমি। যদি আমরা টিম স্ট্যাটসের দিকে তাকাই, তাহলে বার্সেলোনার কাছে কিন্তু ছিল 68% বল পজিশন, তবে শটস অন টার্গেট কিন্তু দুই দলেরই ছিল সমান সমান। অর্থাৎ এটার থেকে কিন্তু ব্যাপারটা বেশ পরিষ্কার যে এই ম্যাচটা জেতার জন্য বার্সেলোনাকে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হয়েছে। গেটাফে বনাম ডেপোর্তিভো লা করুনা ম্যাচটা এক এক স্কোর শিটেই কিন্তু শেষ হয়। এবং অপরদিকে যদি রিয়াল সোসিয়েদাদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটি দেখি, সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 3-0 গোলে কিন্তু আরও একটা জয় নিজেদের করায়ত্ত করেছে। এবং এই ম্যাচে খুব একটা ইন্টারেস্টিং স্ট্যাট যেটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে রিয়াল সোসিয়েদাদ তাদের কাছে কিন্তু ছিল সিংহভাগ বল পজিশন। কিন্তু আমি বারবার জোসে মরিনোর একটা স্টেটমেন্ট দিই যে বল পজিশন শেষ কথা নয়, তুমি কেমন খেলছো শেষ কথা নয়, নাম্বার অফ গোলস সেটাই কিন্তু শেষ কথা বলে। এবং 84-90+5 মিনিটস অ্যাথলেটিকো মাদ্রিদের একটা ওয়েভ আসে, যেটা কিন্তু রিয়াল সোসিয়েদাদ সেভাবে সামলাতে পারেনি। অ্যালেক্স গ্রিমাল্ডো খাতা খুলেন 84 মিনিটে, তারপর জোনাথন ডেভিড 90 মিনিটে, এবং জুলিয়ানো সিমোনে তিনি কিন্তু স্কোর করে একদম 90+5 মিনিটসে। এরপর ভিলারিয়াল বনাম রিয়াল বেটিস ম্যাচ, রিয়াল বেটিস কিন্তু ভিলারিয়ালের বিপক্ষে 2-1 গোলে ম্যাচটা জিতেছে। রয়্যাল ভালেকানো স্প্যানিয়েলকে 2-1 গোলে ম্যাচটা হারিয়ে দিয়েছে, এবং ডেপোর্তিভো লা ভেস ভ্যালেন্সিয়া ম্যাচে ভ্যালেন্সিয়া কিন্তু 1-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। তবে সপ্তাহের সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচটা কিন্তু ছিল 16 সেপ্টেম্বর। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ এলচেকে কিন্তু 3-2 গোলে হারিয়ে নিজেদের পক্ষে আরও 3টে পয়েন্ট কিন্তু তুলে নিয়েছে। এবং এই ম্যাচটা নিয়ে আলোচনা করা অত্যন্ত ইম্পর্টেন্ট। এলচে এই ম্যাচে 2 গোল করে, এবং অ্যাবেল ওসোরিও ফার্নান্দো নিনো এই 2 প্লেয়ার কিন্তু যত আমি দেখছি তত কিন্তু তাদের প্রতি আমার মুগ্ধতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন ম্যাথিয়াস দেতুরো 25 মিনিট, কিলিয়ান এমবাপ্পে এবং কার্লোস এসপি। বল পজিশন যদি দেখি 56%, 44%, যে কথাটা আমি বারবার বলি, তবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যদি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের স্ট্যাটসটা দেখি, সেখানে কিন্তু

কিলিয়ান এমবাপ্পে গোটা ম্যাচে পাঁচ পাঁচখানা শটস নিয়েছেন, যেখানে শটস অন টার্গেট ছিল দুটো এবং একটা গোল একটা অ্যাসিস্ট। অর্থাৎ অসামান্য একটা পারফরমেন্স কিলিয়ান এমবাপ্পের থেকে। এবং আরো একটা প্লেয়ার যার কথা এই ম্যাচে না বললেই নয়, তিনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। হয়তো গোল পাননি, কোনো অ্যাসিস্ট নেই, কিন্তু এই ম্যাচে তিনিও কিন্তু পাঁচ পাঁচখানা শট নিয়েছেন এবং তার একটা শটস অন টার্গেট। কথা বলতে হবে রিয়াল মাদ্রিদের ইয়ান ডিওমান্ডের কথা। ইয়ান ডিওমান্ডে একটা অসামান্য ফুটবলার এবং প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু নিজের ওয়ার্থটা প্রুভ করছে। তবে যেটা বলছিলাম যে গোটা ম্যাচটা কিন্তু বেশ কিছুটা ফিজিক্যাল হয়, যেই কারণে কিন্তু বারবার রেফারিকে কার্ড প্রদর্শন করতে হয়। অর্থাৎ সপ্তাহটা যখন শেষ হয়, বিশেষ করে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ বনাম এলচে, এই ম্যাচটা কিন্তু চূড়ান্ত আকর্ষণীয় হয়। এবং আই হোপ যারা দর্শক বন্ধু ওই ম্যাচটার টিভিতে বা যেখানে তোমরা ওয়াচ করো সেখানে দেখেছ, তারাও কিন্তু লা লিগার যে আসল এসেন্স, আসল ফ্লেভার, সেটা কিন্তু এই ম্যাচ থেকে পেতে পেরেছ। আসলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ বাঙালির হৃদয়ের সাথে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাই যখন এই দলগুলো মাঠে নামে, তখন যেন কোথাও আমাদের সেই ইমোশনটা, আমাদের আবেগটাও মাঠের মধ্যে খেলে। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি। আগামী সপ্তাহে আবারও ফেরত আসবো লা লিগা ম্যাচের অ্যানালিসিস নিয়ে। টিল দেন স্টে টিউন, বাই বাই, ফিরিয়ে দেবো স্টুডিও।

0: আবারও আমরা ফিরে এলাম স্টুডিওতে, আর শুনছিলাম স্বপ্নময়ের একটা প্রতিবেদন। আর এই যে যেতে যেতে একটা রেটের কথা বলতেই হয়, যেটা আমরা বলছিলাম
1: রেপো রেট, যে বলছিলাম যে ব্যাংক লোনে যে ইন্টারেস্টে, যে তোমার ফ্লোটিং ইন্টারেস্টে যে এত ডিফার কিভাবে করছে, যে তুমি এই মাসে 16% দিচ্ছ, পরের মাসে 10%, বা পরের মাসে দেখলে তুমি 8% ইন্টারেস্ট দিচ্ছ। তো এই রেপো রেটটা কেন এতটা ইম্পর্টেন্ট? এটা আমাদের যে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবার ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, যারা হচ্ছে আমাদের ব্যাংকদের জন্যে, কারণ সমস্ত পুঁজি তাদের কাছেই আছে। এইবার যখন আমাদের ব্যাংকে টাকার প্রয়োজন হয়, তো তা স্বাভাবিক, তখন কার কাছে যাবে? যে যার কাছে সব কিছু রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। তো তখন সেই সমস্ত ব্যাংকেরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যায়, বলে আমাকে লোন দিতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে, ঠিক আছে লোন দেবো, তো তার বদলে আমাকে কী দেবে? তার বদলে তো আমার এখন কিছু দেওয়ার নেই, যদি কিছু দেওয়ার না থাকে তাহলে ঠিক আছে তোমরা আমাকে ইন্টারেস্ট দাও, আমি লিখে দিচ্ছি তুমি আমাকে 4.5% ইন্টারেস্ট দেবে মাসে, তাহলেই তোমাকে এই টাকাটা স্যাংশন করে দিচ্ছি। বললো ঠিক আছে ডান। এই যে 4.5% ইন্টারেস্টে যে ব্যাংকে লোন নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, এটাই হচ্ছে ব্যাংকদের জন্যে রেপো রেট, আর আমরা রেপো রেট বলে থাকি।
0: আর এই রেপো রেটটা যদি বেড়ে যায়, মানে এই যে ব্যাংকের যদি ধরো ইন্টারেস্টের প্রয়োজন হয়, মানে রিজার্ভ ব্যাংকে ইন্টারেস্ট দেওয়ার মতো প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু ব্যাংক কী করবে না, সেটাকে কোনো না কোনো জায়গা থেকে ঠিক উদ্ধার করে নেবে। ব্যাংক কী করবে না, হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন, এগুলোর ইএমআইগুলো একটু বাড়িয়ে দেবে, ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেবে। আর যদি তোমার এই রেপো রেটটা কমে, মানে রিভার্স রেপো রেট যেটাকে আমরা বলি, রিভার্স রেপো রেটটা কী, না ধরো তোমার ব্যাংকের কাছে প্রচুর টাকা পড়ে রয়েছে, আইডল মানি পড়ে রয়েছে, সেটা কোথাও একটা রাখতে হবে, সেই অতিরিক্ত টাকাটা যখন আরবিআই এর কাছে জমা থাকে, তখন সেটাই কিন্তু রিভার্স রেপো রেট হয়ে যায়। তো এবার রিভার্স রেপো রেটটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ধরো রিভার্স রেপো রেট হলে আমাদের কিন্তু ইন্টারেস্টের হারটা অনেকটা কমে যায়। ধরো তুমি পার্সোনাল লোন, হোম লোন, বিজনেস লোন, যা কিছু নিচ্ছ, তোমাকে কম ইন্টারেস্টে নিতে হচ্ছে, কারণ ব্যাংকের কাছে অলরেডি টাকা রয়েছে, তাকে আর লোন করে ধার করতে হচ্ছেই না।
1: এক্স্যাক্টলি। তো যখনই তোমরা কোনো লোন নেবে, আর যেটা তো যখনই তোমার দরকার পড়বে, লোনের আগেই তোমরা দেখে নেবে যে আরবিআই রেট কী বলছে, তাহলে সেই রেটের অনুযায়ী, ধরো তুমি আরবিআই এর রেপো রেট এখন 4.5% রয়েছে, অর্থাৎ তুমি এবার দেখবে কোন ব্যাংক তোমায় 4.5%-এর কাছাকাছি দিচ্ছে। স্বাভাবিক 4.5%-এ দেবে না, কারণ ব্যাংকেও তো টাকা কামাতে হবে, তো তার কাছাকাছি যখনই দিচ্ছে, ধরো তুমি একটা 6% পেয়ে গেলে সেটা নিয়ে নিলে। তো এইভাবেই তুমি ভালো প্ল্যানিং করে লোন নিতে পারবে। আর সময় তো প্রায় শেষ, সময় শেষই হয়ে এসছে, তো তোমাদের এরকম যদি আরও কোয়ারিজ থাকে, সেই সমস্ত কোয়ারি কিন্তু আমাদেরকে মেল করতে পারো।
0: আমাদের মেল আইডি হচ্ছে yuvavanikolkat@gmail.com, সেখানে মেল করে তোমরা জানাতে পারো যে তোমাদের আর কিছু জট বাঁধানো প্রশ্ন, ফিনান্সিয়াল কোনো প্ল্যান সেগুলোর যদি দরকার হয়, কোনো চান্সেস যদি থাকে, তাহলে সেগুলো কিন্তু তুমি জানিয়ে দিতে
1: পারো। আর সেই সমস্ত কিছু উত্তর আমরা এর পরের পর্বে, হিসেব নিকেশের পরের পর্বে সমস্ত কিছুর উত্তর তোমাদের দেব। ততক্ষণ টাটা। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক আর অর্পণ। আবার গল্প হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর।
1: আজকে সঙ্গীত শিক্ষার আসরে সকল শ্রোতা এবং যারা শিখতে বসেছ সকলকে আমার শুভেচ্ছা। যাতে সারা পৃথিবী শুনতে পায় তোমরা ভালো আছো। ঠিক আছে, আজকে আমি আগে তোমাদের ইমন শেখাবো। ইমন কল্যাণ, আজকে সঙ্গীত শিক্ষার আসরে সকল শ্রোতা এবং যারা শিখতে বসেছ সকলকে আমার শুভেচ্ছা জানাই। আমার ক্লাসে আজকে সবাই ভালো আছো তো?
2: হ্যাঁ স্যার।
1: জোরে হ্যাঁ বলবে যাতে সারা পৃথিবী শুনতে পায় তোমরা ভালো আছো। ঠিক আছে, আজকে আমি আগে তোমাদের ইমন শিখিয়েছি, আজকে ইমন কল্যাণ শেখাবো। ইমন কল্যাণ, ইমনে আমরা শুধু তীব্রমা ব্যবহার করি, ইমন কল্যাণে বক্রভাবে মানে অবরোহণ থেকে এসে ঘুরে শুদ্ধ মধ্যমটাকে ব্যবহার করি। যেমন আমি একটু গিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে।

খানিকটা কল্যাণের সঙ্গে শুদ্ধমা ব্যবহার হওয়াতে একটু যেন বিলাবল অঙ্গ, বিলাবলের ছাপ, বিলাবলের একটা আভাস পাওয়া যায়। এটা ওই সাধারণভাবে কল্যাণেতে বাদিগান্ধার সংবাদী নিখাদ, এখানে ইমন কল্যাণেতে নিখাদের ব্যবহারটা খুব কম হয়।

অনেকটা ভূপালীকে যেমন কল্যাণ ঠাটের রাগ বলা হয়, এই কারণে এই যে রূপটা আমরা কল্যাণের মধ্যে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইমন কল্যাণ হিসেবে অবহিত করছি, তার মধ্যে একটা কল্যাণের মধ্যে একটা ওই রূপ দেখতে পাওয়া যায়। এবার তোমাদের বন্দিস্তা আমি বলি, আমি এটাতে নিজে ব্যক্তিগতভাবে পঞ্চমকে বাদী করি আর ঋষভকে সমবাদী করি, আর ইমন কল্যাণকে ধরতে গেলে এটা গান্ধারবাদী নিকাত সমবাদী। যেহেতু বিলবলটা ব্যবহার হচ্ছে, সেই জন্যে শরৎ পঞ্চমের একটা প্রভাব চলে আসছেই। বন্দিস্তা বলি, তিন তালে বন্দিস। আব গুণন কি জিয়ে গুণিসন, আব গুণন কি জিয়ে গুণিসন, কা জানে কা জানে গুণ কি সার, দন্তে সয়াকার র, সার মানে মর্ম, কা জানে গুণ কি সার, হো গুণী গুণী জানে গুণ কি সার।

অর্থাৎ গুণী গুণের মর্ম বোঝে। এটা হলো সাই। অন্তরালি কেন বার বার সমঝাও না সমঝত, এই যে সার কথাটা গানে যে মানেটা সেটা বারবার বলছি কিন্তু সে যাকে বলা হচ্ছে সে যেন বুঝতেই পারছে না। বার বার সমঝাও না সমঝত, বার বার সমঝাও না সমঝত, বেদ বেদ আব কোন কহে, বার বার কে বলবে। ইক বার কহ দিনি, একবার বলে দিয়েছি বলা হয়েছে। ইক বার কহ দিনি কোন কহে আব বার বার, কে বারবার বলবে। বারবার বলা হচ্ছে কিন্তু সে বুঝছে না কেউ। মানে গুণের চর্চা করতে হবে, গুণী গুণের কদর জানে। এটা তিন তালের বন্দিশ। আবার গুণানা কি জিয়ে গুণীশানা, গুত গুণীশানার গুতের সম্পর্চে। সাত মাত্রা থেকে শুরু। নেক্সট গুণানা কি জিয়ে, প্রথম গুণীর গুণানা কি জিয়ে, গুণার গুতে ফাঁক পড়ছে।

0: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।
1: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বিমা প্রকল্পে গত 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের 32 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় গ্রাম পঞ্চায়েত স্তরে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের 7,23,000, পশ্চিম মেদিনীপুরে 4,73,000 এবং হুগলিতে 1,68,000 কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রকল্পে 2.5 একর পর্যন্ত কৃষি জমি রয়েছে এমন কৃষকদের প্রিমিয়াম বাবদ 1 টাকা দিতে হয়। গত মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের হাতে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণের সময়সীমা 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্য সরকার ঝাড়গ্রামে বাজ পড়ে মৃত দীপেন মুর্মুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে। স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মৃতের মা বেহুলা মুর্মুর হাতে গতকাল 4,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এই ঘটনায় আহত 22 জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বজ্রপাতের সতর্কতা পাওয়ার জন্য রাজ্য সরকার ভারতীয় আবহাওয়া দপ্তরের দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, লালগড় থানা এলাকার কুমারবাঁধে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গত শুক্রবার মাঠে ফুটবল খেলা চলাকালীন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। ওই সময় খেলা থামিয়ে একটি গাছের তলায় ত্রিপলের নিচে আশ্রয় নেন ফুটবল খেলোয়াড় সহ দর্শকরা। এরপরই সেখানে বজ্রাহত হন তারা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 19 বছরের দীপেনকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার কালো নদীর ওপর প্রায় 32 লক্ষ টাকা ব্যয়ে 5 বছর আগে নির্মিত কংক্রিটের সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ গঙ্গাধরপুরের আবাদ গঙ্গাধরপুর ও শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল বলে এলাকাবাসীর অভিযোগ। সেতুটি ভেঙে যাওয়ায় স্কুল, গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং রামগঙ্গা বিডিও অফিসে যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষত অসুস্থ মানুষ এবং পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা দ্রুত সেতু সংস্কার বা পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। প্রথম গার্ডার তোলার সময় বিপত্তির জেরে পশ্চিম মেদিনীপুরের বালিচক উড়ালপুলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা রেললাইনে ব্লক পাওয়ার পর গতকাল গভীর রাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এই কাজ শুরু হয়। প্রথম গার্ডার লাগানোর সময় হঠাৎই বিয়ারিং ভেঙে যায়, এরপরই রেল আধিকারিকরা কাজ বন্ধের সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে হুগলির কামারপুকুরের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরশুরার বিধায়ক বিমান ঘোষের অভিযোগের ভিত্তিতেই ফিরোজ আলী নামে ওই ব্যক্তিকে ধরা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের হারদহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুড়ালি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতরাতে হামলায় আহত 5 জন বর্তমানে খুঁটিয়ারি শরীফ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মদ গাজার আসরের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বিজয় নস্কর ও মনোজিৎ নস্কর বাইরে থেকে লোকজন এলে হামলা চালায় বলে অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে। কৃষক বন্ধুদের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2-1টি জায়গার ওপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? আজ তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন, যেমনটা প্রত্যেক রোববারে হয়। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, কিন্তু তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন?

0: তোমরা নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম শুনেছ, অবশ্যই শুনেছ। তার লেখা বর্ণপরিচয়ও হয়তো পড়েছ একেবারে ছোটবেলায়। তিনি ছিলেন একাধারে লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং সর্বোপরি একজন বিশাল মনের মানুষ। তাই তাঁকে দয়ার সাগর নামেও অভিহিত করা হয়। আগামী সপ্তাহে তাঁর জন্মদিন, 1820 সালের 26শে সেপ্টেম্বর এখনকার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ উৎপত্তি ছিল তাঁর। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছিলেন যুগান্তকারী শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। বিধবা বিবাহ সহ নারী মুক্তির আন্দোলনেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর জন্মদিনে আমরা সকলে স্মরণ করব সেই মহান ব্যক্তিত্বকে। ছোট্ট বন্ধুরা, প্রতি বছর 22শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব গণ্ডার দিবস বা ওয়ার্ল্ড রাইনো ডে। মূল উদ্দেশ্য হচ্ছে গণ্ডার সংরক্ষণ, গণ্ডারের আবাসস্থল এবং চোরা শিকার, এই সমস্ত বিপদগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গণ্ডারের গুরুত্ব তুলে ধরাও এর উদ্দেশ্য। 2010 সালে দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF প্রথম এই দিবসটি পালনের কথা ঘোষণা করে। এরপর থেকে এটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে প্রতি বছর 22শে সেপ্টেম্বর। একটা বিশেষ দিনের কথা তোমাদের বলে দিলাম। তোমরা তো জানো আমি সেই বিশেষ দিনের কথাগুলো তোমাদের বলি, আর সেগুলো তোমরা নিশ্চয়ই নোট করো। গল্প দাদুর বলা সেই সমস্ত বিশেষ তারিখগুলো লিখে রাখো খাতায়, তাই তো? তাহলে এবার চলে এসো আমাদের ছোট্ট বন্ধুদের কাছে চলে যাওয়া যাক। তারা কিন্তু তৈরি তোমাদের অনেক কিছু শোনাবে বলে। কি শোনাবে তাদের মুখ থেকেই শোনো।
1: কি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব ভালো। আমার স্টুডিওর বন্ধুরা, তারা কিন্তু গলা খুলে জানিয়ে দিয়েছে তারা ভালো রয়েছে। আর আমার দূরের বন্ধু যারা যারা রেডিও সেটের সামনে রয়েছো, তোমরাও নিশ্চয়ই ভালো রয়েছো। কারণ সামনে কি
2: পুজো!
1: হ্যাঁ, সামনে দুর্গা পুজো, তাই তো? দুর্গোৎসব আমাদের বাঙালির জীবনের শ্রেষ্ঠ উৎসব, তাই তো?

0: তো তোমাদের পুজোর নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, বেশ, পুজোর সময় নতুন পোশাক পরে আমাদের ঠাকুর দেখতে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এসব তো আছেই, বেড়াতে যাওয়া, তাই না? কিন্তু দেখো, এই পুজো তো আর কদিন বাদে, মানে এই সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস থেকে, যদিও বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যাওয়া মানেই তো পুজো পুজো ভাবটা আমাদের মধ্যে চলে আসে, কিন্তু তার আগেও আমাদের কাছে আরো একটি পুজো করবার দিন আছে, বুঝতে পারলে? আজকে আমরা যখন এই 22শে সেপ্টেম্বর গল্পদাদুর আসরে হাজির হয়েছি, তখন কিন্তু আমাদের সামনের একটি দিনকে ভুললে চলবে না, কারণ আমরা এই যে কথা বলছি, আমরা লেখাপড়া করছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমাদের বাংলা তো মাতৃভাষা, সেই ভাষাটার সঙ্গে যিনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাঁর জন্মদিন কিন্তু একদম সামনে। তোমরা নিশ্চয়ই জানো কার কথা আমি বলছি। আচ্ছা, সে কথা তো তোমাদের কাছ থেকে জানবো, তার আগে তো তোমাদের নামগুলো জানতে হবে, তাই না? আচ্ছা, তোমার নাম কি? সাদা জামা পরে সুন্দর একটা পুঁতির মালা পরে রয়েছ, হ্যাঁ, হাতে ঘড়ি।
1: আমার নাম সৃজা বৈদ্য।
0: সৃজা, কোন ক্লাসে পড়ো?
1: আমি 6-এ পড়ি।
0: তুমি কোথায় থাকো?
1: আমি গড়িয়া স্টেশন, বালিয়া মোড়।
0: আচ্ছা, বালিয়া মোড়। বেশ, তাহলে সৃজার সঙ্গে তো পরিচয় হলো। সৃজার পাশে প্রায় গোলাপি রঙের একটা জামা পরে আমার এক বন্ধু রয়েছে, তার পায়ে আবার একটা কি দেখতে পাচ্ছি, না পায়ে ওটা নয়, ওটা জামারই অংশ, বেশ ঘুঙুর ঘুঙুর লাগছিল। তোমার নাম কি?
1: আমার নাম সৃজনা দাস।
0: তার মানে সৃজার পাশে সৃজনা, খুব ভালো। তো সৃজনা কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 7-এ পড়ি।
0: ক্লাস 6, ক্লাস 7। আচ্ছা, তোমার স্কুলের নাম?
1: আমার স্কুলের নাম মাকড়দহ গার্লস হাই স্কুল।
0: তুমি কোত্থেকে এসেছো?
1: আমি ডোমজুর থেকে এসেছি,
0: ডোমজুর হাওড়া। আচ্ছা, বাহ, খুব ভালো। সৃজনা, সৃজা, তারপর সৃজনা, আর তারপরে আজকে আমাদের একমাত্র ছেলে বন্ধু যে শার্ট প্যান্ট পরে, তোমার শার্টটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দও হয়েছে, আমাকে পড়লেও কিন্তু খুব ভালোই লাগবে। একদম শিরদাঁড়া সোজা করে বসে রয়েছে, প্রায় পদ্মাসনে বসে থাকার মতো বসে রয়েছি। তোমার নাম কি বলো?
2: আমার নাম তমগ্ন রায়।
0: তমগ্ন রায়, বাহ, ভারী সুন্দর। তমগ্ন কোন ক্লাসে পড়ো?
2: আমি 6-এ পড়ি।
0: তুমিও 6-এ পড়ো? আচ্ছা, তোমার স্কুলের নাম কি?
2: নবদ্বীপ হিন্দু স্কুল।
0: তার মানে তুমি নবদ্বীপ থেকে এসেছো?
2: হ্যাঁ।
0: আচ্ছা, নবদ্বীপের বিখ্যাত একটা বিষয়ের কথা আমাদের বলো।
2: শ্রী চৈতন্যের জন্মস্থান।
0: হ্যাঁ, নবদ্বীপে কি ভালো পাওয়া যায়, খাবার জিনিস কি ভালো পাওয়া যায়?
2: লাল দই।
0: লাল দই, ওরে বাবা, আর উচ্চারণ করবো না, জিভে একদম জল চলে আসছে, তাই না? তো তমগ্নর পাশে যে বন্ধু রয়েছ, বাবা, সেও তো খুব সুন্দর একটা জামা পরে এসছে। তুমি একটু তোমার নামটা প্রথমে বলে ফেলো।
1: আমার নাম হচ্ছে আরাত্রিকা ঘোষ।
0: আচ্ছা, আরাত্রিকা কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 6-এ পড়ি।
0: তুমিও ক্লাস 6-এ পড়ো, বাহ। তো তোমার স্কুলের নাম কি আরাত্রিকা?
1: আমার স্কুলের নাম হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল।
0: আচ্ছা, তার মানে তুমি কলকাতাতেই থাকো, কোন অঞ্চলে?
1: আমি যাদবপুর সন্তোষপুরে থাকি।
0: আরাত্রিকার পাশে আরো একটু গভীর হলুদ, হ্যাঁ, ওর জামাটাও খুব সুন্দর, সবার হাতে কিন্তু বেশ নানান রকম ঘড়ি দেখতে পাচ্ছি। সৃজনা আর আরাত্রিকার হাতে ঘড়ি দেখছি না, বাকি সবার হাতে ঘড়ি, কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি, বলো তোমার নাম কি?
1: আমার নাম শরণ্যা রানা।
0: তো শরণ্যা, তুমি কোথা থেকে এসেছো?
1: আমি রানীহাটি থেকে এসেছি।
0: রানীহাটি, সেটা কোথায়?
1: সেটা রানীহাটি বিকি হাকোলা বাজার, পাঁচলা।
0: পাঁচলা, তার মানে হাওড়া। আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 6-এ পড়ি।
0: তুমিও ক্লাস 6-এ পড়ো, বাহ। আরও একজন বন্ধু রয়েছে, মাথায় সুন্দর ক্লিপ, একটু চুপচাপ আর কি, খুব একটা কথা বলছে না, ও আবার টু দি পয়েন্ট বোধহয় উত্তর দেয়, তাই না? তোমার নামটা বলো।
3: আমার নাম আহি মুখার্জি।
0: হ্যাঁ, এবার কিন্তু পুরো বলেছে। তুমি কোথা থেকে এসেছো?
3: আমি হাওড়া রামতলা থেকে এসেছি।
0: আচ্ছা, হাওড়ার রামরাজাতলা বললে, আচ্ছা,

তাই তো, রামরাজাতলা তো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো আহি? আচ্ছা, তাহলে ওই কোনায় আমার এক বন্ধু, সে সিক্সে পড়ে, সেভেন। হ্যাঁ, সৃজনা, সৃজনা তুমি জোরে কথা বলতেই পারো, সব বন্ধুরা শুনতে পারবে তাহলে। হ্যাঁ, সৃজনা ক্লাস সেভেনে পড়ে আর আহি ক্লাস সেভেনে পড়ে, বাকি সবাই ক্লাস সিক্সে পড়ে। আর আমার দূরের বন্ধুরা যারা রয়েছে তারাও কিন্তু ওই যারা ফাইভে

0: যে কথায় ছিলাম যে 22শে সেপ্টেম্বর আজ সামনে একটি দিন, আমাদের পূজোর দিন। তো সেই পূজোর দেবতাকে, ঠাকুরকে জানো? হ্যাঁ বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক ঠিক, একদম ঠিক। কিন্তু দিনটা কবে?
1: 26শে সেপ্টেম্বর।
0: তার মানে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এটা তো হলো দিনটা। কত সালের 26শে সেপ্টেম্বর তোমরা কেউ বলতে পারো? হ্যাঁ, তোমরা অনেকেই তো জানো। তুমি বললে 1820 বললো সৃজা, তাই তো? আর এদিক থেকে আরাত্রিকা আর শরণ্যা, ওরাও বললো কিন্তু 1820। তাহলে 1820-র 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আর সেই দিনটাকে সামনে রেখেই আমরা কিন্তু আজকের অনুষ্ঠান করব। তাঁর কথা তো আমাদের মনে করতেই হয়, তিনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। কেবল যে বাংলা ভাষা, এই যে আমরা অ আ ক খ পড়ি, তোমরা তো জানো নিশ্চয়ই যে এর মধ্যে স্বরবর্ণ রয়েছে আর ব্যঞ্জন বর্ণ রয়েছে। তার মানে অ আ বা এদিকে ক খ, এগুলো তো বর্ণ। আর এই বর্ণের সঙ্গে আমাদের যে পরিচয় হয়, সেই বইটার নাম কি? একদম ঠিক। এই বর্ণ পরিচয় কে লিখেছিলেন? তোমরা কিন্তু খুব সুন্দর, বিষয়টা সবাই জানো। আরো একটা কথা, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোথায় জন্মেছিলেন?
2: মেদিনীপুর জেলার বিষ্ণুগ্রামে।
0: একদম ঠিক। তাহলে সেই কবিতাটা মনে পড়ে, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, হ্যাঁ, উদ্বেলিত দয়ার সাগর, বীর্যে সুগম্ভীর। তার মানে তার মনে একদিকে যেরকম ছিল দয়া, অন্যদিকে ছিল তার সাহস। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র তো তাকে পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে বিদ্যার সাগর এই পদবি দেওয়া হয়েছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যিনি বাবা, তার নাম আমার এক বন্ধুই বলবে। আচ্ছা আহি, তুমি কি জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল?
3: হ্যাঁ
0: জানো। আচ্ছা বলো।
3: ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
0: আর মা ছিলেন?
4: ভগবতী দেবী।
0: হ্যাঁ, এই তো সবাই জানো। বেশ, আমার দূরের বন্ধুরাও জানে। আমি দূরের বন্ধু যারা টেলিফোন লাইনে যখন আসবে, তোমরাও কিন্তু ঈশ্বরচন্দ্র সম্পর্কে যা জানো, তাঁর লেখা, সেগুলোও আমাদের পড়ে শোনাতে পারো। বেশ, আমরা আবারও তোমাদের কাছে আসব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা শুনব। তোমরা তো আজকে যারা হাজির হয়েছ, কারোর সামনেই হারমোনিয়াম তবলা এসব যখন দেখছি না, তাহলে ধরে নিতে হবে তোমরা সবাই আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কবিতা পড়তে তোমরা ভালোবাসো? কেবল কি একটু দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে পিছনে হাত জোড়া করে কবিতা বলবো সেই জন্য কবিতা পড়ো, না কবিতা পড়তে ভালো লাগে?
5: কবিতা পড়তে ভালো লাগে।
0: তো কবিতার মধ্যে কি থাকে বলো?
3: ছন্দ।
0: ছন্দ তো থাকে, সেগুলো তো কবিতার উপকরণ, কিন্তু কবিতার মধ্যেও তো একটা গল্প থাকে, তাই না? কবিতার মধ্যে একটা বাইরের গল্প থাকে আর একটা ভিতরের ভাব থাকে, তাই তো? তো আমরা একটুখানি কবিতা শুনে নি। আমাদের এই বাংলা সাহিত্য, অর্থাৎ এই যে বাংলা ভাষার কথা বলছিলাম, বর্ণের পরিচয়, যার হাত ধরে সংস্কৃত থেকে বাংলা ভাষার যে বিবর্তন, যার হাত ধরে, তিনি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তার পরবর্তী সময়ে বাংলা সাহিত্য, বাংলা কবিতা, এটা কিন্তু বিস্তার লাভ করে, তাই না, ধীরে ধীরে? তো আজকে আমরা বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা তোমাদের কাছ থেকে শুনবো, অন্তত যে সমস্ত কবিতা তোমরা বুঝতে পারো।

0: তাই না? তো একদম কোনায় সাদা জামা পরে সৃজা। তো সৃজা, তুমি কোন কবিতা শোনাবে আজকে আমাদের?
1: আমি আজকে শোনাবো খেলা ভোলা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
0: তাহলে শুরু করো সৃজা।
1: খেলা ভোলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন ছুড়ে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্ত ক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলাই, রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে, শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাতের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকতো যদি মেখে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম আমি লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মেরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা, কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠপাড়ে কোন বটের তলায় বাঁশির সুরের মা, খেলার কথা যাই যে ভেসে মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে।
0: বাহ, এসো আমরা জোরে একটু হাততালি দিই সবাই মিলে জোরে। আমরা শুনলাম সৃজা বৈদ্যর আবৃত্তি। সৃজা কিন্তু এর পরেও আরও একটা কবিতা আমাদের শোনাবে, প্রস্তুত থেকো। আবার একটু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় আসি। হ্যাঁ, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব মেধাবী ছিলেন। আর এতটাই মেধাবী ছিলেন, তার 9 বছর বয়সের মধ্যেই কিন্তু তাঁর যে গ্রাম, স্থানীয় অঞ্চল, সেখানে তখন তো পাঠশালা ছিল, স্কুল তো এখন তোমরা যেরকম স্কুলে যাও সেরকম ছিল না, পাঠশালা ছিল, সেখানে গুরুমশাইরা পড়াতেন, রবীন্দ্রনাথের কবিতার মধ্যেই আছে, তাই না? তো সেখান থেকে তাঁর পাঠ শেষ হয়ে যায় এবং 9 বছর বয়সেই তিনি তাঁর গ্রাম অর্থাৎ সেই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম, সেখান থেকে বাবার সঙ্গে কোথায় আসেন?
2: কলকাতায়
0: চলে আসেন, ঠিক। তো এই যে বাবার সঙ্গে কলকাতায় এসেছিলেন, তখন তো যানবাহন এত ছিল, তো তিনি কিসে এসেছিলেন জানো তোমরা? কিভাবে বাবার সঙ্গে তিনি কলকাতায় এলেন মেদিনীপুর থেকে, বীরসিংহ গ্রাম থেকে?
2: হেঁটে, প্রথমে নৌকা করে নদী পার হয়ে তারপর হেঁটে হেঁটে।
0: একটু জোরে জোরে বলো আর কি, তোমরা তো জানো তো, প্রথমে নৌকো করে তারপরে নাকি হেঁটে হেঁটে বাবার হাত ধরে কলকাতায় এসে পৌঁছলেন। তো বিদ্যাসাগরের এতটাই একটা মেধা ছিল, জানবার ইচ্ছে ছিল সব কিছুতে, এই যে হেঁটে হেঁটে আসার সময় একটা কিন্তু গল্প রয়েছে, তাই না?
2: হ্যাঁ,
0: তুমি তুমি তুমি আচ্ছা, এখানে আহিও হাত তুলেছে দেখছি, ঠিক আছে আহি বলো তো কি হয়েছিল।
2: উনি কলকাতায় আসার সময় রাস্তায় মাইলস্টোন দেখে দেখে উনি 1 থেকে 10 অবধি ইংরেজি সংখ্যা শিখেছিলেন। একবার ওনার বাবা একটা মাইলস্টোন ঢেকে দিয়েছিলেন, তখন ঈশ্বরচন্দ্র যাওয়ার সময় উনি বাবাকে বললেন যে এখানে এটা ভুল লেখা আছে কারণ মাঝখানে একটা মাইলস্টোন নেই, তখন তার বাবা বুঝতে পেরেছিল যে উনি সংখ্যাগুলো শিখতে পেরেছেন।
0: বাহ, এই তো, এত ভয় ভয় পাওয়ার কি আছে, তার মানে

0: দেখো, আমরা যে মাইলস্টোন দেখি, সেই মাইলস্টোন দেখে দেখে তিনি কিন্তু সংখ্যাগুলো, ইংরেজি সংখ্যা তিনি শিখে ফেলেছিলেন, তাই না? তো কলকাতায় এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব অভাব অনটনের মধ্যে পড়াশুনো করতে হয়, তাই না? কিন্তু তিনি তো ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না, যে আমার আলো নেই, অন্ধকার, আমি পড়াশুনো করতে পারছি না। তিনি কি করতেন সৃজনা বলো?
1: তিনি রাস্তার আলোয় পড়াশোনা করতেন।
0: হ্যাঁ, তখন যে রাস্তার আলো জ্বলতো, তখন তো কি সেই গ্যাসবাতির আলো, তাই না? তো সেই রাস্তার আলোয় তিনি পড়াশুনো করতেন। তার মানে চিন্তা করো, তাঁর এই যে অধ্যাবসায় পড়বার ইচ্ছা, জানবার ইচ্ছা, সেটা কতটা গভীর ছিল, তাই না? আচ্ছা বেশ, সৃজনা, তুমি তো উত্তর দিলে, সৃজনার এবার তোমার আবৃত্তি আমরা একটু শুনবো। হ্যাঁ, সৃজনার পুরো নামটা বলো।
1: আমার নাম সৃজনা দাস।
0: সৃজনা দাস, বেশ, আমরা সৃজার পর এবারে শুনবো সৃজনা দাসের কবিতার আবৃত্তি। শুরু করো সৃজনা।
1: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন?
0: বাহ, হাততালি দাও সবাই, জোরে হাততালি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বেশ, আমরা সৃজা সৃজনা ওদের আবৃত্তি শুনলাম। সৃজনা, তোমার আরও একটি কবিতার আবৃত্তি আমরা শুনবো। আচ্ছা, এইবার দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তো কলকাতায় এলেন, কিন্তু অভাবের মধ্যে পড়াশুনো করতে থাকেন, আর তার দারিদ্র, তার যে নিষ্ঠা, তার যে অধ্যাবসায়, তার কাছে কিন্তু বাধা হতে পারেনি। তিনি সমস্ত পরীক্ষায় কিন্তু প্রথম স্থান অধিকার করেন এবং বৃত্তি পান। বৃত্তি পাওয়া মানে জানো তোমরা? হ্যাঁ, মানে আর্থিক সাহায্য পান কর্তৃপক্ষের কাছ থেকে, এবং সেই বৃত্তির টাকা কিন্তু তিনি কি করতেন বলো তো?
1: হ্যাঁ, আমি জানি,
0: বলো।
1: গরিব যারা ছিল, মেধাবী বাচ্চারা,
0: হ্যাঁ,
1: তাদের পড়াশোনা করার জন্য কোনো টাকা পয়সা ছিল না, তাই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আর্থিক সাহায্য করতে তাদের অল্প অল্প করে টাকা দিত তার বেতনের থেকে।
0: বেতনের থেকে তো পরে, কিন্তু এটা হচ্ছে তিনি যখন ছাত্র, বৃত্তির যে টাকা, সেই টাকাও তিনি কিন্তু ছাত্রদের, গরিব ছাত্রদের দিয়ে দিত। তিনি নিজের দারিদ্রের মধ্যে থাকলে কী হবে? কিন্তু এত কিছুর পরে তিনি বৃত্তির টাকা গরিবদের দিয়ে দিতেন। তারপর সংস্কৃত কলেজের শেষ পরীক্ষায় এত ভালো ফল করেন, এবং তার অগাধ জ্ঞান, এই জন্য কিন্তু তাকে সম্মানিত করা হয় উপাধি দিয়ে। কি উপাধি দেওয়া হয়?
2: বিদ্যাসাগর।
0: বিদ্যাসাগর, ঠিক। তাহলে সেই বিদ্যাসাগর তিনি উপাধি লাভ করলেন। তারপর তারপর কি হলো সে কথা শুনবো, তবে তার আগে একটু কবিতা শুনি নাকি, নইলে তো ঘড়ির কাটা দৌড় মারবে। এবার তমগ্ন আমাদের কি কবিতা শোনাবে?
3: তমগ্ন রায়, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
2: দুষ্টু কবিতা শোনাবো।
0: দুষ্টু কবিতার আবৃত্তি কর।

0: শুরু করো।
1: তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিত্বের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো, তুমিই বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কী যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কো একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন ফিরে যেমনি তুমি ডাকো।
0: বাহ, আমরা তমুগ্ন রায়ের বলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনলাম। বেশ, আমরা এবারে আবারও একটু ঈশ্বরচন্দ্র প্রসঙ্গে আসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তো কলকাতায় এলেন এবং কলকাতাতেও অত্যন্ত ভালো ফলাফল করলেন, তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হলো। তো সেই সময় ফোর্ট উইলিয়াম কলেজ, তার যিনি অধ্যক্ষ ছিলেন, অধ্যক্ষ মানে কি প্রিন্সিপাল, অধ্যক্ষ ছিলেন, তার নাম ছিল মার্শাল, মার্শাল সাহেব। তো সেই মার্শাল সাহেব, তিনি বিদ্যাসাগরকে অনুরোধ করেন যে ওই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিতের পদে যোগ দিতে, এবং তিনি তাকে নিয়োগ করেন আর কি। আর এরও অনেক পরে 1850 সাল, এই সময় বিদ্যাসাগর কিন্তু সংস্কৃত কলেজে সাহিত্য, সাহিত্য যে শাস্ত্র, তার অধ্যাপক পদে যোগ দেন, তাই তো? আর 1851-তে সেই কলেজের অধ্যক্ষ হন। তার মানে দেখো, একজন অধ্যক্ষ তাকে চিনতে পেরে, বুঝতে পেরে তাকে অধ্যাপক পদে নিয়ে আসেন, এবং তার পরবর্তী সময়ে তিনি একটি কলেজের অধ্যক্ষ হলেন। আর সেই কলেজের প্রথম অধ্যক্ষ হলেন। আর সেই যে কলেজ, যে কলেজের প্রথম অধ্যক্ষ হয়েছিলেন, সেই কলেজের পর সেখানেই কিন্তু থেমে থাকেননি তিনি। বিশেষত সেই সময়কালে কাদের লেখাপড়ার জন্য, কাদের জন্য কাজ করেছিলেন বলতো, কাদেরকে এই লেখাপড়ার দিকে নিয়ে এসেছিলেন বলো?
2: একদম
0: মেয়েদেরকে। হ্যাঁ, তোমার নামটা বলো?
2: আরাত্রিকা।
0: আরাত্রিকা, হ্যাঁ আরাত্রিকা ঠিক কথাই বলেছে, মেয়েদের, মানে আমরা যাকে বলি নারী শিক্ষা। নারীরা তো ঘরের মধ্যেই থাকতেন, এই পড়াশুনোর দুনিয়ায় তোমরা যেরকম আজকে বাইরে বেরোচ্ছ, স্কুলে যাচ্ছ, সেসব ছিল না, যার ফলে মহিলারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকতো জ্ঞান ইত্যাদি থেকে। তাদেরকে তিনি যাতে পড়াশুনো করতে পারেন সেজন্য অনেক অনেক কিন্তু বালিকাদের যে বিদ্যালয় সেগুলো করেছিলেন। হ্যাঁ, আর তিনি একটি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেন, নাম বলতে পারো তোমরা?
2: সংস্কৃত কলেজ।
0: না, মেট্রোপলিটন স্কুল ও কলেজ। কি নাম ছিল?
2: মেট্রোপলিটন স্কুল ও কলেজ।
0: আর এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাই কিন্তু পরে বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত হয়, অর্থাৎ সেটি হয় বিদ্যাসাগর কলেজ, তাই তো? আচ্ছা বেশ, আরো কথা রয়েছে। আমাদের এবারের বন্ধু আরাত্রিকার কাছে আসি। আরাত্রিকার পুরো নামটা বলো?
2: আরাত্রিকা ঘোষ।
0: তুমি আমাদের কি কবিতা শোনাবে?
2: আমি এখন কবি সুনির্মল বসুর লেখা আটটি আনা পয়সা শোনাবো।
0: বলো।

0: টিয়ানা পয়সা ছিল খোকন বাবুর ট্যাকে, তাই নিয়ে সে ঘুমের মাঝে স্বপ্ন কত দেখে। রথের মেলায় কিনবে গাড়ি, খেলনা কত রং বাহারি, লাট্টু লাটাই, মন্ডা মিঠাই কিনবে মনের সাথে। দুপুর বেলা ঘুমের মাঝে হাসছে সে আহ্লাদে, এমন সময় বাহির পথে চায় জানা জোর শব্দ হতে ঘুম ভেঙে যায় খোকন বাবুর, মানল না আর মানা, আর টিয়ানা পয়সা দিয়ে আনলো কিনে জানা।
1: সবাই মিলে জোরে। আরাত্রিকা ঘোষ আমাদেরকে শোনালো সুনির্মল বসুর কবিতার আবৃত্তি। আমাদের সবার খুব ভালো লেগেছে, আমার দূরের বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগছে। কি তোমাদের কথাও তো আমরা শুনছি টেলিফোন লাইনে। তো আরাত্রিকার পাশেই বসে রয়েছে আমার আরেক বন্ধু হলুদ রঙের জামা পরে, তার কবিতাও একটু শুনে নি। পুরো নামটা আরেকবার বলে দাও মাইক্রোফোনে।
2: আমার নাম শরণ্যা রানা।
1: হ্যাঁ শরণ্যা, তুমি কি কবিতা আবৃত্তি করবে?
2: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সংশয়ী।
1: আচ্ছা আরাত্রিকা, তোমাকে বলে রাখি তুমিও কিন্তু আরো একটি কবিতা বলবার জন্য প্রস্তুত থেকো। হ্যাঁ শরণ্যা বলো।
2: কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কিমা, তাই যেখান থেকে এসেছিলেম সেথায় যেতে চাই, কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেক বার, মনে আমার পড়ে না কো একটুখানি তার ভাবনা আমার। দেখে বাবা বললি সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পাড়ে সন্ধ্যা তারার দেশে, তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে। মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে, যেখানিতে আধার ঘরে লুকিয়ে মানিক জলে, দাদা আমার চুল টেনে দেয় বলে বোকা উড়ে, হাওয়ায় সেদেশ মিলে আছে দেখবি কেমন করে। আমি শুনে ভাবি আছি সকল জায়গাতে, সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই।
1: বাহ খুব ভালো লাগলো শরণ্যা রানা আবৃত্তি শোনালো। শরণ্যার আরও একখানি কবিতা আমরা শুনব। তো দেখো বিদ্যাসাগরের কথা তোমরাই বলছো, আমি তোমাদের একটু ধরিয়ে ধরিয়ে দিচ্ছি। বিদ্যাসাগর একদিকে যেরকম নারী সমাজকে শিক্ষিত করবার জন্য চেষ্টা করেছিলেন, তিনি খুব দৃঢ় চেতা ছিলেন, দৃঢ় মনের মানুষ ছিলেন, শক্ত মনের মানুষ ছিলেন, সহজে কিন্তু তিনি হার মানতেন না, দমে যেতেন না। তো সেই সময় নারী শিক্ষা যেরকম তিনি প্রচার করেছেন আর কি, নারী শিক্ষা শুরু করেছেন, সেই রকম তোমরা তো বললে যে তিনি বর্ণ পরিচয় এই গ্রন্থের মধ্যে দিয়ে আমাদের সবার সঙ্গে বর্ণের পরিচয় ঘটিয়েছিলেন। এছাড়াও খুব সহজ ভাষায় তিনি আরও কিছু গ্রন্থ লিখেছিলেন। তো দুই একটি গ্রন্থের নাম তোমরা বলতে পারো?
3: বোধোদয়,
1: তার মধ্যে অন্য কথামালা, ঠিক বোধোদয় কথামালা। আর আখ্যান মঞ্জুরির কথা শুনেছো তোমরা? আখ্যান মঞ্জুরি, এইগুলোই আমরা এখন উল্লেখ করতে পারি। আর সেই সময় কিন্তু নানান রকম কুপ্রথা ছিল, খারাপ প্রথা ছিল, তোমরা শুনেছো বিধবা যারা হতেন অনেক সময়, রামমোহন তো সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন আর কি। হ্যাঁ সে স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো, কি নৃশংস কুৎসিত একটা ব্যাপার। আবার যারা বিধবা, হয়তো বৃদ্ধ অতিবৃদ্ধ মানুষের সঙ্গে একজন খুব অল্প বয়সী মেয়ের বিয়ে দেওয়া হলো, তিনি মারা যাওয়ার পর তিনি বিধবা হলেন, বিধবাদের নানান রকম আচার কানুন কুপ্রথার মধ্যে দিয়ে তো তাদেরকে ঘরে আটকে রাখা হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিদ্যাসাগরের মন কেঁদেছিল তাদের জন্য, তিনি কি করেছিলেন? বিধবা বিবাহ আইন। হ্যাঁ এবং এই যে ছোট বয়সে, অত্যন্ত ছোট বয়সে, আমরা এখন জানি যে 18 বছর বয়সের নিচে

0: দিয়ে দেওয়া যায় না, কিন্তু সেই সময় যে ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে দেওয়া হতো, যেটাকে বলা হচ্ছে বাল্য বিবাহ, এবং একজন মানুষ অনেকগুলো বিয়ে করতে পারতেন, বহু বিবাহ, তো এইগুলোর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তার এই যে সাহস, তিনি সেই সময় বিদেশি সাহেবদের সঙ্গে তিনি যেভাবে কথা বলতেন, ব্যবহার করতেন, উচিত জবাব দিতেন, তার মধ্যে দিয়ে সেই মানুষটিকে যেরকম একদিকে খুব কঠিন মনের মানুষ বলে আমরা চিনেছি, তার পাশাপাশি তিনি কিন্তু ছিলেন অত্যন্ত দয়াবান একজন মানুষ। হ্যাঁ, তিনি সকলকে সাহায্য করতেন, দুস্থ গরিব, সেই জন্য তাঁর এই যে দয়া, তার জন্য তাকে মানুষ কি বলতো, দয়ার সাগর। হ্যাঁ ঠিক, তো সেই দয়ার সাগরের কথা আমরা আরো একটু শুনবো, এ তো আর বলে শেষ করা যায় না। তো আমি দেখতে পাচ্ছি ওখানে হাত গুটিয়ে আহি একদম চুপচাপ বসে রয়েছে, ও ভাবছে ওকে আর আজকে আমি কবিতা বলতে বোধহয় ডাকলাম না। আহি মুখোপাধ্যায় কি কবিতা শোনাবে বলো?
1: আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিষশাস্ত্র কবিতাটি শোনাবো।
0: শুরু করো।
1: আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে, শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করে ছুঁই, আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই, মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে, তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ, আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে, শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা, চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়, আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু, তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা।
0: বাহ, তোমাদেরকে কিন্তু কেউ বোকা বলতে পারবে না, তোমরা যেরকম চটপট চটপট বলে দিচ্ছ, তবে দেখো তোমরা যত বড় হবে তত আরো বেশি জানতে পারবে, আমরা তো খুব একটা ওপর ওপর, অন্তত তোমাদের তোমরা যতটা জানো তার ভিত্তিতেই কথা বলছিলাম আর কি। এছাড়া তো আরও অনেক গল্প রয়েছে এবং এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব নিকটজন ছিলেন, স্নেহের মানুষ ছিলেন, কে বলতে পারো? হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, তাই না? এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মতো এত দৃঢ় চরিত্রের এরকম বাঙালি কিন্তু খুব কম জন্মেছেন বলা যায়। তার প্রয়াণ কবে ঘটে জানো? তিনি কবে আমাদের ছেড়ে চলে যান?
2: 29 জুলাই 1891 সালে।
0: আর আত্রিকা বলছে 29 জুলাই 1891 সাল, এই দিনে এই মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ ঘটে। তো আমরা সেই দিনটার কথা আমরা তোমরা সবাই মিলেই স্মরণ করলাম। তো এবার বাকি যে সময়টা রয়েছে সেই সময়েও আমরা তোমাদের কবিতা শুনব। আমরা প্রথমে যেভাবে যেভাবে শুনেছিলাম কবিতা, ঠিক সেইভাবে সেইভাবে আরও একবার তোমাদের কবিতার আবৃত্তি শুনব। প্রথমে তাহলে সৃজা বৈদ্য শুরু করো, এবার আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এগোবো।
3: পুতুল ভাঙা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাত আটে সাতাশ আমি বলেছিলাম বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে, সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না, পড়াশোনা

0: মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে? কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা, ওর মনে তা কেমন তর লাগে?
1: বাহ, তাহলে সৃজা বৈদ্যর পর এবার
2: সৃজনা দাস।
1: সৃজনা দাস কোন কবিতা শোনাবে?
2: আমি কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
1: শুরু করো।
2: শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যি ছেলের অধ্যাবসায়, 19টিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুঁয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে?
1: বাহ, খুব ভালো হয়েছে, আমরাও কিন্তু এবারে এক পাত্র পেয়েছি, মানে সৎপাত্র বলছি না, মানে কবিতা বলার পাত্র আর কি। হ্যাঁ, বাকি সবই তো পাত্রী আর কি। তো আমরা যে পাত্র পেয়েছি, কেন পাত্র বলছি, তোর নামটা বলে দাও।
3: তমগ্ন রায়।
1: হ্যাঁ, তমগ্ন রায়, বোঝা গেল তো কেন পাত্র বলছি। বেশ, তমগ্ন এবারে কোন কবিতা শোনাবে?
3: আমি সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা।
1: ঝর্ণা, শুরু করো।
3: ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সঞ্চিত গৌরীক স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তল কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা, পাষাণীর স্নেহধারা তুষারীর বিন্দু, ডাকে তোরে চিতলল উত্তরল সিন্ধু, মেখানে জয়ফুলি বৃষ্টি অঙ্গে, চুমা চুমকির হাড়ে চাঁদ ঘেড়ে বঙ্গে, ধুলা ভরা দেয় ধরা তোরলা কি ধর্ণা ঝর্ণা, এসো তৃষ্ণার দেশে এসো কল হাস্যে, গিরিদরে বিহারিণী হরিণীর লাস্যে, ধূসরের উষরের করো তুমি অন্ত, শ্যামলীয় পারসে করো গো শ্রীমন্ত, ভরাঘট এসো নিয়ে ভরসায় ভর্ণা ঝর্ণা, শৈলের পৈঠে এসো তুমি কাত্রী, পাহাড়ের বুক ছেড়া এসো প্রেম দাত্রী, পান্নার অঞ্চলে দিতে দিতে আয় গো, হরিণ চরণচ্যুতা গঙ্গার প্রায় গো, স্বর্গের সুধা আনো মর্তে সুপর্ণা ঝর্ণা।
1: তাহলে তমগ্নর পর আমরা চলে আসবো এবারে আরাত্রিকার কাছে, তাই তো? আরাত্রিকা, কিছুটা আমি বললাম নামটা, বাকিটা তুমি বলে দাও।
4: আরাত্রিকা ঘোষ।
1: হ্যাঁ, আরাত্রিকা ঘোষ। বেশ, আরাত্রিকা এবারে কোন কবিতা শোনাবে বলো।
4: আমি এবার সুকুমার রায়ের লেখা আবোল তাবোল কাব্যগ্রন্থ থেকে নারদ নারদ কবিতাটি শোনাচ্ছি।
1: বেশ বেশ, বলো।
4: হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জোরে না দেখেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি, কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করব ঢিট, চোপড়াও তুম স্পিকটি নট, মারবো রেগে পটাপট, ফের

0: কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জুড়ে আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডো করি, ফিয়ার লাফাচ্ছিস? অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। ঘু ঘু দেখেছ, হ্যাঁ দেখনি, টেরটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি। রাগ করো না, করতে চাও কি তাই বলো না। তা তো সত্যি বটেই, আমি তো চটেনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি, মশলা খাবি? সেখানদার দাদা বল সব শুধবোধ, ঘরে চল। Don't parwa. All right. How do you do? Good night.
1: বেশ, আরাত্রিকার পরে হচ্ছে শরণ্যা, শরণ্যা রানা। শরণ্যা কি কবিতা শোনাবে?
2: আমি আজকে কবি কাজী নজরুল ইসলামের কিশোরীর স্বপ্ন কবিতাটি শোনাব। মা আমার সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। মা এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা, আপনাকে সে আপনি মোড়া হানছি অবহেলা। স্কুলে যাও চাকরি করো, আদর্শ নাই ইহার বড়, সকালবেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যাবেলা। দেশ কোথা মা, এ যে শুধু শ্মশান সবের মেলা। জানি না মা ভালো কিংবা মন্দ এরা করে, মরার দেশে তা থই নেচে দেশ তাহাদের হরে, প্রাণীর আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে, আমি তাদের দলের হব কাঁদি তাদের তরে। আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে, জয়ের আশা জাগবে ওদের হয়তো পরাজয়ে, যাব চেকোস্লোভাকিয়ায় চীন জাপানো দূর রাশিয়ায়, যৌবনের অগ্নি মন্ত্রে আসবো দীক্ষা লয়ে, লাগিয়ে আগুন ভাগিয়ে দেব ভাগিয়ে দেব ভয়ে। মাগো তুমি ভয় করো না, আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনবো বয়ে নদী। মাগো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধি, কোটি ছেলে পাবে মাগো আমি হারাই যদি। ম্যালেরিয়ায় ভুগবো না মা, মরবো না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকুরির মা বলে, রাজ রানিমা করবো তোরে ত্রিভুবনের রত্ন হরে, তারই তরে পাড়ি দেব সাত সাগরের জলে, লঙ্ঘি মরুগিরি দৌড়ে যাব আমি চলে, আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে, আমার দেশের প্রসাপে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন তেমনি আজও হবে, তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে।
1: বাহ খুব ভালো। আচ্ছা এবার আমাদের আরো একজন বন্ধু, তার কবিতা শুনতে হবে। তার আগে ওর নামটা আরো একবার শুনে নিই আমরা সবাই।
3: আহি মুখার্জি।
1: আহি, এবারে তুমি কোন কবিতা শোনাবে?
3: আমি এবারে পূর্ণেন্দু পত্রের লেখা এক যে ছিল বিদ্যাসাগর কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
1: খুব ভালো করো।
3: এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দিমাগ তারই ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধিশুদ্ধি কই, লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার যোগানো চাই টাকা।
1: বাহ খুব ভালো। দেখো ঘড়ির কাঁটা বলছে আর তো সময় নেই।

0: আমরা আগামী 26 সেপ্টেম্বর বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তাকে স্মরণ করেই আজকের অনুষ্ঠান করছি। তোমরা অনেক কবিতা শোনালে আমাদের। আমাদের এক বন্ধু সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাও শোনালেন, তাই তো? সত্যেন দত্তের কবিতা তুমি শুনিয়েছ, ঝর্ণা। এই সত্যেন দত্তকে বলা হতো ছন্দের জাদুকর। তিনি তার কবিতার মধ্যে দিয়েও কিন্তু বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়েছেন। সেখান থেকে সেই কবিতাটার নাম কি বলতো, তোমরা জানো? সেই কবিতাটার নাম হচ্ছে সাগর তর্পণ। তো সেই কবিতার কয়েকটি পংক্তি দিয়েই আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। সেই কবিতায় তিনি বলছেন, প্রথমে সেই কবিতার যেভাবে শুরু হয়েছে সেটা তো আমরা আজকে একদম শুরুতেই উল্লেখ করেছি। সেই কবিতার কিছুটা অংশ তোমাদেরকেও শোনাই। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াওনি শির জীবনে একবার। দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। আর এই কবিতার একদম শেষে তিনি লিখছেন, বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদ্যাসাগরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের শ্রদ্ধা জানাই, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ চলি তাহলে।
1: তাহলে তোমরা শুনছিলে তোমাদের ছোট্ট বন্ধুরা আর তোমাদের আরেক গল্প দাদু কৌশিক সেন। তারা কিন্তু আজকে বিদ্যাসাগরকে নিয়ে নানান কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সেই সঙ্গে সঙ্গে কবিতার আসরও শুনলে, তাই তো? আর শুনতে শুনতেই তো সময়টা শেষ হয়ে গেল আজকের মতো। এ বাবা, কি হবে? হ্যাঁ হ্যাঁ, এরকমটাই হয়, প্রত্যেক দিনই এমনটা হয়, সময়টা শেষ হয়ে যায়। তাতে কী হয়েছে, আবার আসবো সামনের সপ্তাহে। বিদায় নিচ্ছে তোমাদের গল্প দাদু, তোমরা খুব ভালো থাকবে, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

শেষ হল গল্পদাতুর আসর, সঙ্গে উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে খবর।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালি এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের

সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির 3 যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত 1। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে, মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতেছে ভারত, রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে রুপো জিতলেন ভারতের এলাভেনিল ভালারিওয়ান। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সি শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয় মূল্য, প্রযোজ্য ভর্তুকি সুবিধা সহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার ফলে দ্বৈত ও অযোগ্য সংযোগগুলি বাতিল হবে এবং ভর্তুকি প্রদান প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে। পাশাপাশি প্রতিটি সংযোগকে আধার প্রমাণিত গ্রাহকের সঙ্গে যুক্ত করার ফলে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ভর্তুকিযুক্ত গৃহস্থালি সিলিন্ডারের অপব্যবহার বা অন্য কাজে ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আজকের অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল, সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরথানা, এনজিটির চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত থাকতে পারেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ সংক্রান্ত এই সম্মেলনে বিভিন্ন দেশের বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশ সংক্রান্ত প্রশাসনিক নীতি এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় হবে। অনুষ্ঠানে পরিবেশবিদ, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, জেলা আদালতের বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব, সরকারের শীর্ষ আধিকারিক এবং 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন কমিশনার জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহে নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067 স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে 471 জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলির 596 স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিএমডাব্লিউ গাড়ির 3 যাত্রী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। কোস্টাল রোড কন্ট্রোল রুম সূত্রে খবর, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। আজ ভোরে মুম্বাইয়ের কালাচৌকি এলাকায় একটি গণেশ পুজোর মণ্ডপের কাছে অস্থায়ী পানীয় জলের স্টলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা আজ ভোরে মুম্বাইতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 46 বছর। মুম্বাই সফরে গিয়ে সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সঙ্গে।

আজ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত আরও খারাপ হওয়ার, বিমান চলাচলে বিঘ্ন ঘটার এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থানগুলিতে হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে তারা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী তিন দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। আইসি নাগোয়া এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো প্রথম মেডেল। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জিতে নিয়েছে এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার আর বিদর্শা বিনোদের টিম। তিনজনে মোট 1,898 পয়েন্ট তুলে চীনের ঠিক পেছনে থেকেই দ্বিতীয় স্থানে শেষ করেছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জেতায় তাদের অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি দেশের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আইসি নাগোয়া এশিয়ান গেমসে আজ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টের রূপো জিতলেন ভারতের এলাভেনিল ভালারিভান। দিনের শুরুতেই জেতা টিম ইভেন্টের রূপোর পর এটি তার আজ দ্বিতীয় রৌপ্য পদক। 2025 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জয়ী এলাভেনিল ফাইনালে 252.4 পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। অন্যদিকে 253 পয়েন্টের নতুন রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। সালিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করে। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। ম্যাচে ইতিহাস গড়েছেন শেফালি বর্মা। তিনি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম 100 রান হাঁকিয়েছেন এবং প্রথম ব্যাটার হিসেবে এশিয়ান গেমসে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসের 4,758 রানের রেকর্ড টপকে মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুটি দলের অধিনায়কই সাই হোপ। দুদলেই 15 জন করে ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে 8 জন ক্রিকেটার দুটি দলেই জায়গা পেয়েছেন। ভারত আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান থেকে পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগারকার। জানা গেছে আগারকার তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আগারকারের মেয়াদ অবশ্য এ মাসেই শেষ হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির 3 যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত এক। বিশেষ সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জিতে নিয়েছে ভারত। রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে করম উৎসবে যোগ দিয়েছেন। জঙ্গলমহলের অন্যতম বৃহৎ এই লোক উৎসবে পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার করম নাচের দল অংশ নিয়েছে। কর্মী

0: সমাজের পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, করম পুজো উপলক্ষে আগামী মঙ্গলবার 22শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দিন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। পাশাপাশি চা বাগানের কর্মীদেরও ছুটি দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে বর্তমানে শক্তিশালী কোনো বিরোধী দল নেই, পশ্চিমবঙ্গের পক্ষে তা দুর্ভাগ্যজনক। নিউটাউনের তাজ তাল কুটিরে রাইজিং বেঙ্গল কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, কংগ্রেসের মতো জাতীয় দলও অস্তিত্বহীন ও গুরুত্বহীন হয়ে পড়েছে। নির্বাচনে প্রার্থী দেবার পর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া গণতন্ত্রের পক্ষে কখনোই সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি। রাজ্যে তথাকথিত প্রধান বিরোধী দলও অস্তিত্ব সংকটে ভুগছে, 15 বছরের দুর্নীতি অনিয়মই এর অন্যতম কারণ বলে অভিযোগ করেন শ্রী ভট্টাচার্য।
1: আমরা বলি যে গোবলয়ের থেকে আমরা অনেক আগে এগিয়ে আছি, এখানে রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এই যে একটা বিরোধী শূন্য অবস্থা, এটা কিন্তু সম্পূর্ণভাবেই পশ্চিমবঙ্গের লজ্জা। যে বাঙালি ইন্টেলেক্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক আন্দোলনকে পথ দেখিয়েছে, আজকে সেই বাঙালিদের সময় আমাদের রাজ্যে কোনো বিরোধী দল নেই, এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য।
0: ভুয়া চিকিৎসক কাণ্ডে দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে, এর পিছনে বড় চক্র কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। ইতোমধ্যেই স্বাস্থ্য দপ্তর জাল ডাক্তার ধরতে তদন্ত চালাচ্ছে। বেশ কয়েকজন ভুয়া ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এইসব ভুয়া চিকিৎসকরা পশ্চিমবঙ্গের ঠিকানা ও বিহারের ডিগ্রি ব্যবহার করতেন। বিহার মেডিকেল কাউন্সিল জানিয়েছে, অভিযুক্তরা কেউই তাদের নথিভুক্ত নন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম এই দুর্নীতির সিআইডি তদন্তের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। স্বাস্থ্য দপ্তর গঠিত তদন্ত কমিটির সামনে গতকাল নিজেদের বয়ান রেকর্ড করিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মা। 2024-এর 8ই আগস্টের ওই ঘটনার পৃথক তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ঘটনার দিন নিহত ডাক্তার ছাত্রীর সঙ্গে যাঁরা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবে এই কমিটি। ওই সময় হাসপাতালের বক্ষরোগ বিভাগের পরিকাঠামোগত কি কি ফাঁক ছিল তাও তদন্তে খতিয়ে দেখা হবে। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রিপোর্ট তুলে দেবে স্বাস্থ্য দপ্তর। পড়ুয়া ভর্তির সংখ্যা শূন্য এমন স্কুল নিয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব জেলার জেলাশাসক ও পুর কমিশনারদের পাঠানো চিঠিতে রাজ্যের স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, ওই বিদ্যালয়গুলির অবস্থা খতিয়ে দেখতে জেলাশাসকদের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা স্কুল পরিদর্শক। স্কুলগুলির পরিকাঠামো, জমির মালিকানা, স্কুলের ন্যূনতম পরিষেবা ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হবে। স্কুল ভবন বা স্কুলের অন্য পরিকাঠামো স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য বা অন্যান্য সরকারি পরিষেবা ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা করে দেখবে কমিটি। তবে ক্ষেত্রবিশেষে স্কুলগুলির হাল ফেরানোর বিষয়টিও কমিটি তাদের সুপারিশে রাখতে পারে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে শিক্ষক সংগঠনের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, রাজ্য সরকার শিক্ষার বাণিজ্যিকীকরণ করতে চাইছে। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয় সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের হারদহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুড়ালি এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত 5 জন ঘুটিয়ারি শরীফ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় মদ গাঁজার আসর বসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় বিজয় নস্কর ও মনোজিৎ নস্কর নামে দুই ব্যক্তি বাইরে থেকে লোক নিয়ে এসে গ্রামে তাণ্ডব চালায়। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চলতি বছরের 1 অক্টোবর থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার সংযোগ না থাকলে গৃহস্থ বাড়িতেই আর সিলিন্ডার বুকিং করা যাবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাস পেতে গ্রাহককে অবিলম্বে আধার সংযুক্তি করাতে হবে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী 22 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজও আগামীকাল কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আজ হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বৌমা,
2: হ্যাঁ মা,
1: এই বাড়ির কিছু নিয়ম আছে।
2: যেমন?
1: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
2: তাহলে লেনদেন?
1: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
2: ও,
1: যেমন ইউপিআই দিয়ে?
2: আচ্ছা,
1: হ্যাঁ। আর শোনো, আরো একটা নিয়ম আছে।
2: সেটা কি মা?
1: তোমার মুখ দেখাটা

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনুন অতুলপ্রসাদের গান, শিল্পী অতনু সান্যাল।

শুনলেন অতুল প্রসাদের গান অতনু সান্যালের কণ্ঠে। এবারে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী নীলা মজুমদার।

0: নিজেন্দ্রকে দিকটি শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। শুনছেন অতুল প্রসাদের গান নিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে

0: একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এই অনুষ্ঠানে আজকে সবশেষে রজনীকান্তের গান, শিল্পী বাপ্পা দে সরকার।

শুনলেন রজনীকান্তের গান বাপ্পা দে সরকারের কণ্ঠে। অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। এই আসরে আজকের প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শোনানোর জন্য অনুরোধ করেছেন ধেলুয়া জুখিয়া বাজার পূর্ব মেদিনীপুর থেকে শুভজিৎ রানা, তপন কুমার রানা, খুকুমণি রানা ও বিন্দু।

0: রথের আসরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরে জগন্ময় মিত্রের কণ্ঠে সাতটি বছর আগে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন পূর্ব বর্ধমান জেলার মানকর থেকে সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্য, শিল্পী জগন্ময় মিত্র।
1: ছিল সে এমনই বিজয়ার তিথি সাতটি বছর আগে, সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। সাতটি বছর আগে।

গানটি শুনলেন জগন্ময় মিত্রের কণ্ঠে। উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন আধুনিক গানের অনুরোধের আসর। এই আসরে এবারে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শোনানোর জন্য অনুরোধ করেছেন আনখোনা কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে অর্চনা গুই, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসরে আজকের সেই শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। শোনানোর জন্য অনুরোধ করেছেন বামচান্দাইপুর পূর্ব বর্ধমান থেকে শেখ আনমুল হক, শেখ অয়ন হক, শেখ আয়াল হক।

0: পাষাণের বুকে। গানটি শুনছিলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তিনটে কলেজেই
2: অত ভেবো না,
1: ফিস তো দেখো।
3: কি খবর, কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: Good afternoon and welcome to Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Orissa, B.

সিলাই বাঁধ 4 সেন্টিমিটার, কোড়াপুট 8 সেন্টিমিটার, ফুলবনি 6 সেন্টিমিটার, চন্দ্রপুর 5 সেন্টিমিটার, পত্রপুর 5 সেন্টিমিটার, করঞ্জিয়া 5 সেন্টিমিটার, কোটপাট 5 সেন্টিমিটার, নোয়াগাড়া, নন্দপুর, শিমিলিগুড়া, খান্দাপাড়া, বানপুর 4 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোনো কোনো অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্র বিদ্যুৎ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অনেক জায়গায়, সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু জায়গায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিহারে দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটার, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অঞ্চলের উপর দিয়ে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি দু একটি অঞ্চলের উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা আছে, সাথে বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে যার গতিবেগ হতে পারে ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত। মধ্য বঙ্গোপসাগর, তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে। তাই মৎস্যজীবীদের আগামীকাল থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গেছেন তাদের অবশ্যই আগামীকাল রাত্রির মধ্যে তীরে ফিরে আসার জন্য বলা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে যার গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের উপর দিয়ে আজ থেকে আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে। তাই আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে অনুষ্ঠান পরিচিতির পরেই শুনবেন নাটক নন্দন কাননে দ্রৌপদী, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শ্যামল ঘোষ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, এ সপ্তাহের খেলোয়াড় তরুণদের সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 5টা বেজে 30 মিনিটে যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রততীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা বেজে 38 মিনিটে যাত্রা অনুষ্ঠানে শুনবেন যাত্রা ঘটোৎকচ পুত্র বারবারিক, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। সমীক্ষা 7টা বেজে 30 মিনিটে, রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8টা বেজে 30 মিনিটে, 8টা বেজে 55 মিনিটে এই মাসের গান শিল্পী সুরঞ্জনা বসু। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন জয়নিকা ধারা। রাত 9টা বেজে 30 মিনিটে নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাউ রুকাধিকার, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। রাত 10টায় রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন নাদস্বরম, শিল্পী বি টি।

0: বেঙ্গা সান্দ্রা গোপাল এবং সহশিল্পীরা। এটি আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন। রাত 11টায় নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আজকের নাটক নন্দন কাননে দ্রৌপদী, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শ্যামল ঘোষ। নাটক নন্দন কাননে দ্রৌপদী।

0: স্বর্গ
1: ধর্মপুত্র, ওই অদূরে আপনার ঈপ্সিত নগরী। হেই স্বর্গ, সহস্র বিদ্যুতে গড়া বৈদুর্য খচিত এই দ্বার, মেঘের ব্যজনে স্নিগ্ধ, কিছু দৃশ্য খানিক অদৃশ্য। এই দ্বার পার হলে দেবসেব্য নন্দন কানন, একপাশে শব্দহীন স্রোতস্বিনী মন্দাকিনী নদী।
0: মায়া নয়, মতিভ্রম নয়, এই তবে স্বর্গভূমি।
1: বিশ্বাস হচ্ছে না?
0: না, অবিশ্বাস নয়, তার চেয়ে আরো প্রগাঢ় বিস্ময়। জানতাম কল্পনার সঙ্গে ঠিক মেলে না বাস্তব, জাগ্রত দেখার চেয়ে শ্রেষ্ঠতর স্বপ্নের নির্মাণ। কিন্তু স্বর্গ সে যে সব বাস্তবের শেষতম রূপ, সে যে অসীমের চিরস্থির এক সৌন্দর্য প্রতিমা, এই কি সে স্বর্গ? কেন মনে হচ্ছে সংক্ষিপ্ত, সীমিত? আমার স্বপ্নের স্বর্গ যেন অন্য, যেন আরো দূরে।
1: হে পাণ্ডব কুলপতি, আপনার সন্দেহ সঠিক। স্বপ্নে দেখা স্বর্গে কেউ কোনো দিনও পৌঁছতে পারে না, অথচ তা দূরে নয়। প্রকৃত স্বর্গও কিন্তু নয় সম্পূর্ণ বাস্তব। এই সিংহদ্বার, নন্দন কানন প্রতিদিন রূপ বদলায়, রূপের ভিতরে আরও অসংখ্য রূপক।
0: এই সেই ত্রিজগৎ সুবিদিত নন্দন কানন, প্রতিটি বৃক্ষ ও পুষ্প লতা গুল্ম সম্পূর্ণ অচেনা, স্বপ্নেও দেখিনি আগে। দেবদূত, আমি কি জেগে আছি?
1: অসম্ভব এই যাত্রা আপনি সম্ভব করেছেন। প্রথম মানুষ, এক শরীরী মানুষ, মনোবলে সকল যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ জয়ে মহান বিজয়ী, মৃত্যু অতিক্রম করে এসেছেন পার্থিব আকারে এই স্বর্গে। ধন্য ধন্য হে কৌন্তেয়, ধন্য ধরাধাম। পারিজাত মাল্য নিয়ে অপেক্ষা করছেন দেবরাজ।
2: কে আসে, কে নতুন অতিথি? দেবদূত কে এসেছে?
0: কে ওই দিব্যকান্তি সৌম্য ধীর উদাত্ত সুকণ্ঠ পুরুষ? কোন দেব উনি দেবদূত?
1: এখনো দেবতা নন, কিন্তু ব্যবহারে দেবপম। আপনার ভ্রাতা, পূর্বজন্মে নরপতি দুর্যোধন।
0: দুর্যোধন, যাকে আমি ভগ্ন, উরু, ক্লেদাক্ত, নির্জীব অবস্থায় শেষ দেখি। দুই চক্ষে ছিল বিষ ও জ্বালা, পরাজয়ে হতমান, অন্তর্হিত বংশের মহিমা। তার এত প্রশান্ত স্ত্রী, এ যে অসম্ভব দেবদূত।
1: হে রাজন, এ যে স্বর্গ, এখানে তো মুছে যায় সব পার্থিব কলঙ্ক।

0: দাকিনী স্নাত পবিত্র সবাই, ন্যায়নিষ্ঠ খাত্রধর্ম মেনেছেন যিনি আজীবন, সমস্ত সমরে শঙ্কাহীন, তিনি দেহান্তর মাত্র স্বর্গ অধিকারী।
1: ন্যায়নিষ্ঠ খাত্রধর্ম অভিমন্যু নিষ্পাপ কিশোর, তার হত্যা আরো কত শত চরম কাপুরুষতা।
0: এখন সেসব তর্ক বৃথা, ভুলে যান মহারাজ।
2: প্রিয় ভ্রাতা যুধিষ্ঠির, আজ ধন্য আমি, তোমার স্পর্শের পুণ্যে ধন্য।
1: থাক থাক,
2: তোমার সান্নিধ্যে শুধু সত্যের সৌরভ, সেই ঘ্রাণে ধন্য।
1: কে তুমি? তুমি দুর্যোধন।
2: সমস্ত মানব কুলে তুমি অদ্বিতীয়। সশরীরে স্বর্গে এলে আমরা সেই গৌরবের অংশভাগ। আমাদের বহুদূর পিতামহ পুরুরবা তোমার কীর্তির কাছে ম্লান।
0: এবার চলুন ধর্মরাজ।
2: খানিক দাঁড়াও দেবদূত। যুধিষ্ঠির, চেয়ে দেখো, শিলাখণ্ডে আবিষ্ট আসীন আমাদের সবার নমস্য, উনি প্রথম কৌন্থেয়, আমাদের কুরু ও পাণ্ডব ভ্রাতাদের জ্যেষ্ঠ।
1: কে প্রথম কৌন্থেয়?
2: এখনো জানো না যশস্বিনী জননী কুন্তীর তুমি প্রথম সন্তান নও?
1: জানি, হ্যাঁ জেনেছি। তবে এমন সময়ে যখন না জানা ছিল ভালো, ভূপাতিত স্থির নেত্র প্রাণহীন সেই মহাবীর, যাকে আকৈশোর আমি চরম ঘৃণায় ভয়ে ও বিদ্বেষে চিরশত্রু বলে মনে মনে জানি, তিনি পঞ্চ পাণ্ডবের সহোদর, আমার অগ্রজ, এই জানা কি কঠিনতম শাস্তি নয়?
0: শান্ত হন, শান্ত হন।
1: আমি দ্বিতীয় পাণ্ডব, আমি সিংহাসন অধিকারী নই। ভুল, সব ভুল, সকলই তো প্রাপ্য তাঁর। যিনি জ্যেষ্ঠ তিনি বীর কর্ণ, তবে কেন এত হানাহানি, এত ব্যর্থ রক্তপাত? মহা কুরুক্ষেত্র ব্যাপী আত্মীয় বন্ধুর ছিন্ন সব, জায়া জননীর হাহাকার। ভাই দুর্যোধন, কি ভুল করেছি আমি? মিথ্যেই তোমাকে স্বার্থান্বেষী কূট ও কপট ভেবে হৃদয়ে দিন স্থান। ক্ষমা করো, ক্ষমা করো।
2: ক্ষমার তো প্রশ্নই ওঠে না ভাই, কারণ এখানে কোনো ক্রোধ নেই, অনুতাপ পরিতাপ অর্থহীন। কারণ এখানে কেউ কারো শত্রু নয়, অসুয়া ও স্পর্ধাহীন অপার মিত্রতা, তারই নাম অবিমিশ্র সুখ, তারই নাম স্বর্গরাজ্য।
0: স্বর্গে সমস্ত সুখ বাসনা সম্ভব, যার যার ইচ্ছে মতো। মুহূর্তে নির্মিত হবে গৃহ, কালস্রোত নেই, তাই কোনো কিছু পুরনো হয় না। রমণীরা সবাই স্বাধীনা, তারা স্বেচ্ছা প্রণয়িনী, সম্পর্ক শৃঙ্খল নেই, অথচ প্রত্যেকে প্রত্যেকের, খাদ্য ও পানীয় সবই চোখের নিমেষ দিয়ে করা। এই সব কিছু আজ আপনার ভোগ্য। শুধু আগে পবিত্র সলিলা মন্দাকিনী নদী স্পর্শ করে নিন, শরীর চৈতন্য শুদ্ধ হবে।
2: যেও না যুধিষ্ঠির, থামো। মানব জীবনে যাকে প্রণাম করুনি সেই জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, তাকে একবার সম্ভাষণ না করেই চলে যাবে?
3: এসো যুধিষ্ঠির, এসো।
2: মনুষ্য শরীর, তাই এখনো যায়নি ওর মানবিক দ্বিধা।
3: এসো যুধিষ্ঠির, স্বর্গে

0: তোমার পায়ের স্পর্শে এই স্বর্গভূমি ধন্য হলো, আমার অনুজ তবু চিরকাল তুমি আমার শ্রদ্ধেয়। হে ধীমান, তুমি সকলের চেয়ে বড় বীর, ভুলোক দুলোক জয়ী তুমি।
1: হে অগ্রজ, ক্ষমা প্রার্থী আমি। আগেই বলেছি ভাই, এখানে ক্ষমার প্রশ্ন নেই। ভূপৃষ্ঠের কর্মফল ভেবে আর উতলা হয় না।
0: পাথরে কণ্টকে রুধিরাক্ত ক্ষতবিক্ষত শরীর, আহা, কত কষ্টে পার হয়েছ কঠিন হিমালয়ে। মানবকুলের শ্রেষ্ঠ অভিযাত্রী তুমি, সবার প্রণম্য। যাও বিশ্রাম ভবনে।
1: এখনো সম্পূর্ণ গ্লানিমুক্ত নয় যুধিষ্ঠির, তাহাই রুদ্ধ বাক। দেবদূত, তুমি ওকে পুণ্যস্নানে নিয়ে যাও।

0: স্বর্গের সিংহের দ্বারে রয়েছে আমারই দুই ভ্রাতা, আর কেউ নেই কেন দেবদূত? সূক্ষ্মদর্শী যুধিষ্ঠির, এ প্রশ্ন সঠিক। এক অতুল কীর্তি সশরীরে স্বর্গে পদার্পণ, এর জন্য সুবিশাল সমারোহ আনন্দ উৎসব আয়োজিত হয়েছে এ স্বর্গভূমি আজ। কিন্তু ইন্দ্র আর সব জ্যোতিরিন্দ্রগণ অপেক্ষা করছেন কিছু দূরে।
1: কৌতূহল মার্জনা করুন দেবদূত, কেন দূরে? পুত্র অভিমন্যু, পিতামহ ভীষ্ম, জনক জননী, এদের দেখার জন্য উতলা হয়েছি আমি, কিন্তু তারা কেউ অধমের জন্য ব্যস্ত নন বুঝি। এই বুঝি স্বর্গের নিয়ম?
0: স্বর্গের নিয়ম নেই কিছু, এখানে রাজা ও প্রজা ভেদ নেই, প্রহরীও নেই, বাস্তব ও পরাবাস্তবতা কিছু নেই, শোষণ বা শাসন নেই, তবু হানাহানি নেই এই রাজত্বে, শুধু কল্পনার বাধাহীন লীলা। পাণ্ডুপুত্র, আপনার পিতা ও পিতৃব্য সন্তানাদি যত, সকলেই অধীর অপেক্ষারত রয়েছেন, স্বয়ং শাস্ত্রী কেন্দ্র অন্যান্য দেবতাবৃন্দ ব্যাকুল প্রতীক্ষা নিয়ে আছেন নন্দন কাননের অন্য প্রান্তে। সবাই জানেন আজ মহাত্মা কর্ণের অভিপ্রায়, তিনি এই সিংহদ্বারে সায়াহ্নবেলায় প্রথম সাদর সম্ভাষণ জানাবেন দ্রৌপদীকে। কর্ণের সম্মানে তাই সকলেই দূরে সরে রয়েছেন।
1: দ্রৌপদী আমার পত্নী, পুত্রের জননী,
0: দ্রুপদ নন্দিনী, যাজ্ঞসেনী, পৃথিবীর শেষতম ধ্বংসের নায়িকা, কথঞ্চিত নরক দর্শন সেরে তিনি আসবে নচিতেই।
1: ও বন্ধুর পার্বত্য পথে পরিত্যাগ করেছি নিষ্ঠুর ভাবে, যে আমার অত্যাগ সহন, পঞ্চ পাণ্ডবীর বক্ষমণি সে আমার প্রাণাধিক, ত্রিলোকের সর্বসুখ যার প্রাপ্য, সেই দ্রৌপদীকে ভূমি শয্যা নিতে দেখে থামিনি একটু, আমি এমনই কঠিন, এই নীতি নিষ্ঠা আজ তুচ্ছ মনে হয় দেবদূত, আমি অনুতপ্ত, যেন সর্ব অঙ্গে সূচ। একটু একটু দাঁড়াও, আমি পাণ্ডব বংশের কুললক্ষ্মী প্রতিমূর্তের স্মরণীয়া দ্রৌপদীকে সঙ্গে নিয়ে যাব।
0: হে কি কথা বলছেন যুধিষ্ঠির?
1: অন্যায্য বলেছি কিছু দেবদূত? দ্রৌপদী আমার পত্নী নয়, সে আমার সঙ্গে যাবে, এটাই কি শতসিদ্ধ নয়?
0: ধর্মরাজ, আপনার অবিদিত কিছু নেই এমনই ধারণা ছিল, তবে কেন এ হেন বিভ্রম? স্বর্গে পৃথিবীর কেউ কারো স্বামী কিংবা জায়া নয়, কেউ ভ্রাতা ভগ্নী নয়, সন্তান বা জন্মদাতা দাত্রী নয়,

নরজীবনে সব সংস্কার মুছে দিতে হয়। এই যে চির যৌবনের রাজ্য, এই বিমূর্ত ভুবনে প্রাক্তন সম্পর্ক যেন ছায়া মূর্তি, ধরা ছোঁয়া যাবে না কিছুতে। কর্ণ আজ দ্রৌপদীকে চেয়েছেন, এখানে অন্যের উপস্থিতি মান্যযোগ্য নয় কোনো ক্রমে। শুধু দুর্যোধন রয়েছেন কর্ণের বয়স্য তিনি।

0: এসে পড়েছেন শ্রীময়ী দ্রৌপদী, নরক পেরিয়ে আসা, অঙ্গে কোনো গ্লানি চিহ্ন নেই। দ্রৌপদী, দ্রৌপদী!
1: পাঞ্জালি, কেমন আছো? চিনতে পারো কি? স্বয়ম্বর সভাস্থলে যেমনটি ছিলে ঠিক তেমনই রয়েছো তুমি।
2: দানবীর কর্ণ চিনব না কেন? এই দিব্য কান্তি কখনো কি ভুলে থাকা যায়? তুমিও পূর্বেরই মতো অভিমানে অনন্য রয়েছ।
0: স্বাগত পাবক শিখা দ্রুপদ নন্দিনী। সামান্য নরক উবাসে পাওনি তো তেমন যন্ত্রণা।
2: ওকে দুর্যোধন নয়, পারত্রিক কুশল তো। না না, আমি অত্যুত্তম আছি। নরক তেমন কিছু ভয়াবহ নয়, যেরকম রয়েছে রটনা। নরকে সবাই বেশ লঘু ও আমোদপ্রিয়, খুবই সাবলীল, অনেকেই পরিচিত, কোনো অত্যাচার দেখিনি তো। এ যেন সবাই মিলে বনবাস, অচেনা জায়গায় চেনা মুখ সম্মিলন।
0: হে পাঞ্চালী, বিধাতার অপূর্ব নির্মাণ, তুমি এলে স্বর্গ আরো আলোকিত হলো।
2: জানো না, এই যে স্বর্গ, এ আমার প্রাক্তন স্বদেশ। পৃথিবীতে অজনী সম্ভূতা হয়ে কিছুদিন ভ্রমণে গিয়েছি, মানবলীলায় কিছু সুখ শোক স্বাদ নেওয়া গেল। ফিরে এসে সব কিছু চেনা লাগে। পারিজাত পরিমলে সুস্নিগ্ধ বাতাস, এ ভূমির ধুলি কণা, প্রতিটি বৃক্ষের পাতা আমাকে চিনেছে। সেই পারিজাত, ওই পাতা, এই ধুলি কণা চিনেছে আমাকে। কর্ণ সখা, কর্ণ!
1: পাঞ্চালী, মানব জন্মের সব স্মৃতি তুমি অটুট এনেছ?
2: সব নয়, তিক্ত কটু কষায় কুৎসিত স্মৃতিগুলি মুছে গেছে, স্মরণে রেখেছি শুধু মাধুর্য ও আনন্দের কথা।
1: স্বয়ম্বর সভাগৃহে আমাকে কঠোর প্রত্যাখ্যান করেছিলে, তাও মনে নেই? তোমাকে প্রথম দেখা, সমস্ত দেখার শ্রেষ্ঠ দেখা, চকিতে মাথার মধ্যে শুরু হলো ঝড় ও অশনি, বিশ্ব চরাচর সব তুচ্ছ হয়ে গেল। মনে হলো এক জন্মে আমার সমস্ত না পাওয়ার বিনিময়ে এই নারী, এ আমার আর কারো নয়, লক্ষ্য ভেদ অতি তুচ্ছ। প্রলয় সংহত করে আমি এই বড় বর্ণিনীকে পেতে চাই। আর তুমি, আমার যোগ্যতা আছে কি না তার প্রমাণও নিলে না।
2: প্রত্যাখ্যান করে নিত, যত সামান্য কৌতুক করেছি।
1: সামান্য মানবী নও তুমি, তবু তুচ্ছ জাতপাত আর বংশ পরিচয় মোহে ঢেকে নিলে মুখ, ব্যর্থ হলো আমার পৌরুষ।
2: ভেবেছি আঘাতে তুমি জ্বলে উঠবে বীরশ্রেষ্ঠ, বাহুর দাপটে তুমি সকলকে প্রতিহত করে দেবে, ক্ষত্রিয় ব্রাহ্মণ কুল মূর্ছা যাবে, সদর্পে হরণ করবে দয়িতাকে, আমি বীরভোগ্যা হব।
1: পাঞ্চালী, সবলে নারীকে যারা পেতে চায় তারা প্রকৃত পৌরুষহীন, তারা ধিক, ক্ষুধার্ত পশুরা চায় মাংসের শরীর। নারী যেন কাব্যরস, সুখদা, স্বয়মাগতা হলে অন্তরের রূপ খোলে, সেই রূপ পূর্ণ হয় প্রেমে। পাঞ্চালী, লক্ষ্যভেদ সেরে আমি তোমার সম্মুখে প্রণয় প্রত্যাশী হয়ে দুরু দুরু বক্ষে দাঁড়াতাম।
2: সূর্যপুত্র, সেদিন তোমাকে আমি নিমেষে চিনেছি, হাস্য মাখা ওষ্ঠ, চক্ষে ক্রোধ, তুমি চকিতে সূর্যের দিকে চেয়েছিলে, মনে আছে? সব মনে আছে। সূর্যের সন্তান তুমি প্রথম পাণ্ডব, আমার জন্মের গূঢ় মর্ম ছিল তোমার অজানা। দ্রষ্টদ্যুম্ন আর আমি যজ্ঞের আগুন থেকে জাত, বড় বেশি অগ্নি আর তেজ, হৃদয়েও জ্বলন্ত আগুন, দ্রোণ আর দ্রোণপন্থীদের ভস্মসাৎ করাই তো আমার নিয়তি।

0: এসব তো রাষ্ট্রনীতি আর বংশের স্পর্ধা রীতিকথা। পাঞ্চালি, প্রণয়ের ব্যাকুলতা মহাকাল ইতিহাস কিছুই মানে না। যাজ্ঞসেনী, তোমাকে চেয়েছি আমি নিঃসঙ্গয়ে হৃদয়ে জুড়াতে।
1: তুমি ফিরে গেলে তাতে আমিও কি প্রত্যাখ্যাতা নই? একটি বাক্য তুমি বলনি আমার দিকে চেয়ে, দুচক্ষু অন্যত্র গামী। তুমি দাতা, সেই অহংকারে অর্জুনের হাতে তুলে দিয়ে গেলে কাম্য রমণীকে। কর্ণ, তবু সমস্ত জীবন আমি তোমাকে খুঁজেছি, ভেবেছি যে কোনো দিন তুমি এসে দাঁড়াবে সহসা কুন্তীর প্রথম পুত্র এবং আমার অগ্রগণ্য স্বামী হবে। শোননি শোননি কৃষ্ণের দৌত্যে আমার আহ্বান।
0: সে অনেক দেরি হয়ে গেছে, শুধুই জন্মের সূত্রে প্রণয়ের অংশভাগী হব। কৃষ্ণ বহুদর্শী, তবু তার সে প্রস্তাব হাস্যকর। তোমাকে দ্বিতীয় দেখি, এক বস্ত্রা দূত ক্রীড়াপন্না, যেন দাসী। তৎক্ষণাৎ জ্বলে উঠি, নীচতাক্রান্ত হয়ে আমি তোমার উদ্দেশ্যে বহু বিষময়ে কুকথা বলেছি, কিন্তু তা যে এক ব্যর্থ প্রণয়ীর আর্তনাদ কেউ কি বোঝেনি? তুমিও বোঝনি।
2: স্ফুরিত অধরা কৃষ্ণা, এখনো রয়েছে ক্রোধ বুঝি?
1: না না না না, কোনো ক্রোধ নেই, শুধু খেদে। মহাশক্তিধর পঞ্চপতি যখন নীরব ছিল নত মুখে, আশা ছিল তখন কর্ণকে পাবো পাশে, যে আমার প্রথম প্রণয়ী।
0: এখন এখন তোমার পাশে, এত কাছে কখনো আসিনি। নীলোৎপল সৌরভ মাখা বড় তনু, এই সুচারু হাসিনি নারী, তুমি তুমি কি অলিক?
1: কামনা ভাষণময় আমি এক নারী, আগুনে জন্মেছি তাই সর্ব অঙ্গে বড় বেশি জ্বালা।

0: চলো সখা সূর্য পুত্র, চলো সখা মন ডাকি নে, শলিলে শরীর ধুয়ে নি, আমার শ্রবণ উষ্ণ, চক্ষু উষ্ণ, শিরায় শিরায় দাব দাহ, আমার শৈশব নেই তাই স্নেহ মমতা জানি না, দেখিনি জননী ক্রোড়, তাই ঠিক মাতা হতে পারিনি কখনো, পায়ের আঙুল থেকে কেশাগ্র পর্যন্ত শুধু যৌবনের আজ, আমি আমি এরকম কর্ণ, এরকম ভাবে গড়া, সেই আজ কিছুটা ভাসিয়ে দেব স্বর্গ নদীর স্রোতে, চলো চলো কর্ণ।
1: নদীকে নদীকে যা দেবে তুমি তা আমায় দাও, আমি প্রার্থী, আমি ধন্য হব।
0: তুমি তুমি সূর্যপুত্র, তুমি কত আঁচ নিতে পারো?
1: এই নদী যত পারে তার চেয়ে বেশি।
0: কর্ণ চলো চলো তবে।
2: একই ধর্মরাজ, আপনি অনর প্রস্তর বধ কেন? সম্মুখে চলুন, অতি বিশিষ্টরা প্রতীক্ষা ব্যাকুল, ঢের দেরি হয়ে গেছে, পূর্বেই বলেছি।

0: এই দৃশ্যখানি আপনার না দেখাই ভালো ছিল, সুশোভন ছিল।
1: দেবদূত, আমি আর স্বর্গ অভিলাষী নই, ফিরে যেতে চাই।
0: এ কি অসম্ভব কথা! স্বর্গরাজ্য জয় করেছেন, সেই দার্ঢ্য, সেই কীর্তি, তার পুরস্কার চির স্বর্গসুখ।
1: স্বর্গে কোনো স্বর্গসুখ নেই, সেই স্বপ্ন আছে শুধু পৃথিবীতে।
2: সব সব মিথ্যে হয়ে গেল।
1: হে সুভদ্র, আমাকে ফেরার পথ বলে দাও।
0: সশরীরে স্বর্গে তবু আসা যায়, ফেরে না তো কেউ।
1: দ্রৌপদী, দ্রৌপদী!
0: হে কিছুধিষ্ঠির,
1: দ্রৌপদী,
0: আপনার চোখে জল! ছি ছি, এই পুণ্যক্ষেত্রে ক্রন্দন করে না কেউ কোনোদিন। অশ্রুবিন্দু এখানে অচেনা, সে তো পৃথিবীর লঘুদূত পলাতা।
1: আমিও তো পৃথিবীর, আমিও মানুষ। হিংসা, ঈর্ষা, মোহ, মায়া সব কিছু মিলিয়ে মানুষ। ক্রোধ আছে, কান্না আছে, শরীরী নিয়ম সবই আছে।
0: ইন্দ্রের প্রসাদে অচিরে ইহলোক চিহ্ন মুছে গিয়ে দেবত্বে উন্নীত হয়ে জ্যোতির্ময় দেহ হবে আপনার ধর্মরাজ।
1: দেবত্ব চাই না আমি, আমাকে মানুষ থাকতে দাও, আমাকে মানুষ হয়ে বাঁচতে দাও। মানুষ, মানুষ!
3: খণ্ড।

0: সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নন্দন কাননে দ্রৌপদী নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদূত, প্রদীপ ঘোষ, কর্ণ, সৌমিত্র বসু, দুর্যোধন, সৌম্যদেব বসু, যুধিষ্ঠির কুমার রায় এবং দ্রৌপদীর ভূমিকায় শাওলি মিত্র। সম্পাদনা বিশ্বনাথ দাস। নাটকটি প্রযোজনা করেছেন শ্যামল ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:16।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

আজ প্রথমেই দাবার খবর। দাবা অলিম্পিয়াডের মঞ্চে ভারতীয় দলের জয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক রাউন্ডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই দল 3-1 ব্যবধানে প্রতিপক্ষকে ঘায়েল করেছে। যেখানে ওপেন বিভাগে স্পেনকে পরাজিত করেছে ভারতীয় দল, ঠিক তেমনই মহিলা বিভাগেও মঙ্গোলিয়াকে একই ব্যবধানে পরাস্ত করেছে আমাদের মেয়েরা। আজ এশিয়ান গেমসের মঞ্চে প্রথম পদকের দেখা পেল ভারত। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে দলগত প্রতিযোগিতায় অনবদ্য পারফরমেন্স উপহার দিয়ে রূপো নিজেদের ঝুলিতে পুরলেন। সোনম মাস্কর, ইলাভে নীল, ভালারিভান এবং বিদার্সরা বিনোদ।

0: অন্যদিকে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে আজ পৌঁছে গেল ভারত, ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। এশিয়ান গেমস হকিতে মেয়েদের 19 গোলের পর ছেলেদের 13 গোল, একই দিনে 32 গোল, এশিয়ান গেমসে ভারতীয় হকির ঝড়। এবার যাব টেনিসের কোর্টে, দক্ষিণ কোরিয়ার কাছে 1-3 ব্যবধানে হেরে ডেভিস কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিল ভারত। ডাবলস ম্যাচে লড়াই করেও বাঁচানো গেল না চূড়ান্ত আটে ওঠার স্বপ্ন। এছাড়া আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিন ও টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্যারিবিয়ান বোর্ড, নেতৃত্বে শাই হোপ। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 ক্রমতালিকায় শীর্ষে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত। এবার যাব বিস্তারিত খবরে, আর আজ প্রথমে চলে যাব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়,
0: আদর্শ কাছে তলায় আজ থাকবে দাবার খবর। দাবা অলিম্পিয়াডের মঞ্চে ওপেন বিভাগের লড়াইয়ে অর্জুন, এরিগাইসি ও বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ নিজেদের ম্যাচে দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে প্রজ্ঞানন্দ ও নিহল সারিন তাদের ম্যাচগুলি ড্র করেন। এই লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ ছিল গুকেশের অনবদ্য প্রত্যাবর্তন। ঠিক দুদিন আগেই লাইভ রেটিংয়ে 2700 পয়েন্ট এর নিচে নেমে যাওয়ার ধাক্কা সামলে পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর জোরালো বার্তা দিয়েছেন তিনি। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সকে মাত্র 42 চালেই কুপঘাত করেন গুকেশ। এর আগে দ্বিতীয় বোর্ডে ম্যাক্সিম সিগায়েভকে হারিয়ে ভারতের চমৎকার শুরু এনে দিয়েছিলেন অর্জুন। এছাড়া প্রজ্ঞানন্দ ও নিহল সারিন যথাক্রমে দাভিদ অ্যান্টন গিহারো এবং জেইমে সান্তাউস লাতাসার বিরুদ্ধে লড়াই চালিয়ে ম্যাচ ড্র করেন। মহিলাদের বিভাগেও সাফল্যের ধারা সমানভাবে বজায় রয়েছে। মঙ্গোলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বি সবিতা শ্রী তার অসাধারণ ফর্মের প্রমাণ দিয়ে টুর্নামেন্টে নিজের চতুর্থ জয় তুলে নেন। তিনি পরাজিত করেন ওভিয়া মঙ্গুন নন্টুল বথুয়াংকে। পাশাপাশি বিশ্বকাপ জয়ী তারকা দিব্যা দেশমুখও বাসাগালান খিসিগ বাতারের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন। এরপর বৈশালী ও কনের হাম্পি নিজেদের ম্যাচ ড্র করলেও ভারতের সামগ্রিক জয় আটকাতে পারেনি কেউ। উল্লেখ, এর আগে গত 2024 সালের অলিম্পিয়াডেও দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এগিয়ে চলেছে ভারতীয় দল। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আজ এক বিশেষ সাক্ষাৎকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল।
2: অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন, রক্ষণে অবিচল, কঠিন কঠোর ঠিকই ধরেছেন সেই বিখ্যাত ফুটবলার তরুণ দে। 80 এবং 90-এর দশকে কলকাতা ময়দানকে যিনি নিজের ফুটবল প্রজ্ঞায়, নিজের ফুটবল বুদ্ধিতে, নিজের ফুটবল দর্শনে আলোকিত করে রেখেছিলেন সেই তরুণ দে।
3: হিজবানে কবছর খেললে?
4: 16 বছর।
2: 16 বছর, মাঝখানে 1 বছর মোহনবাগানে গিয়েছিলে কেন? মানে তুমি তো ইসমানের ঘরের ছেলে।
4: কারণটা একটা সাংবাদিকের জন্য আমার নামে এমন সমস্ত লিখেছিল যেটা আমি বলেইনি, যে কথা আমি বলেইনি সে কথা আমাকে দিয়ে একদম এমন ভাবে বলা হয়েছে, আমাকে ইমিডিয়েট না তাড়ালে তাদের চলবে না।
2: কতটা মনের দুঃখে মোহনবাগানে যাওয়া।
4: হ্যাঁ, 84 থেকে আমি প্রত্যেক বারে আমার মোহনবাগান থেকে ডেকেছে। আমি চাকরির জন্য ওটিস এলিভেটর কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, বাউরিয়া জুট মিলেও লাইন দিয়েছিলাম, ওদের হয়ে অফিস লিগ খেলেছিলাম 1 বছর, বলেছিল চাকরি দেবে, দেয়নি। আমার বন্ধু উলুবেড়িয়া, ও ওটিসে চাকরি করে, তো ও বলেছিল তখন ওটিসের হয়ে 1 বছর

0: খেললাম। তো সিনাদাকে, ওনার নাম সিনাদা বলি সবাই ডাকে, সিনাদাকে বললাম যে সন্ধ্যা খেলা তো হয়ে গেল আমাকে চাকরি দিন। বলে বাবন তোমাকে আমি এক্ষুনি চাকরি দিতে পারি কিন্তু তোমার ফুটবলটা শেষ হয়ে যাবে। তখন বেঙ্গল ইউনিটি টিম করছে, আর বেঙ্গল ইউনিটির কোচ ছিলেন অরুণ সিনহা, যে প্রদীপদার কোচ, উনি জিওলজিক্যাল সার্ভের অফিসার ছিলেন। তখন উনি ট্রায়ালটা ডেকেছিলেন, বললো আমি দাদাকে বলে দিচ্ছি তুমি ওখানে ট্রায়াল দাও। তো রবীন্দ্র সরোবরে ট্রায়াল দিল, প্রথম ম্যাচেই আমাকে উনি রেখেছিলেন। তখন প্রেমনাথ ফিলিপ, ম্যাচাডো, কৃষাণু, বিকাশ, অচিন্ত বেলেল সব বেঙ্গল ইউনিটিতে লাইন দিয়েছে, ফরিদ। তো ওখানে যখন প্রথমটা ট্রায়াল দিলাম, দিয়ে এবার বসলাম, বসে অনেকক্ষণ হয়ে গেছে, বসে হয়েছে, তখন বুটটা খুলে বসেছি। এবার যে খেলাটা শেষ হলো তখন অরুণদাকে জিজ্ঞেস করলাম, অরুণদা আমি আর কি যাবো, বাড়ি চলে যাবো, কোথায় ছিলে তুমি এতক্ষণ, তোমাকে খুঁজছি, আবার নেবো, হয়তো দেখেছেন কিছু বুঝেছেন। ওখানে আমি চান্স পেয়ে গেলাম আর কি। আজকে সিনহাদা যদি না বলতেন যে আমাকে ওটিসে চাকরি করিয়ে দিল, তাহলে তো আমার খেলাটা আর
1: খেলাটা থাকতো হতো না।
0: বর্দা যদি না বলতো যে বার্ন্ড স্ট্যান্ডার্ডে আমি চাকরি পেয়েছিলাম, আমি তো নাচতে নাচতে বাড়িতে ঢুকছি, বর্দা চাকরি পেয়েছি, বলে কি বলেছে, তাহলে 5 বছরের কন্ট্রাক্ট আর ওখানে থাকতে হবে, বলে তোকে চাকরি করতে হবে না, তুই এখানেই চাকরি পাবি। সবার শেষে তো ভাগ্য, কিন্তু ভাগ্যটাকে আবার বয়ে নিয়ে যাওয়ার জন্য ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দরকার।
1: এগুলো সবগুলোই তোমার মধ্যে আছে।
0: করেছি নিজে, ক্লাবে সবার আগে প্র্যাকটিস আসতাম, মাঠে নেবে আগে 10 লাইন মেরে দিতাম, স্ট্রেচিং ফেচিং বল টল করে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। এবার সবাই প্রতিদিন এসে বললো যে দাও 10টা ল্যাপ দাও, ও তুই তো দিয়ে দিয়েছিস, আমরা হ্যাঁ দিয়ে দিয়েছি, আমরা দেখি একটা দিই, তাহলে আমি 11টা, আমি একটা বেশি রইলাম, একটা দুটো, আবার 10টা দিয়ে দিলাম, মানে 20টা দিয়ে দিলাম। এই এগিয়ে থাকার ব্যাপারটা আমার কাছে খুব আপডেট থাকতে,
1: আপডেট মানে সবার থেকে একটু এগিয়ে থাকবো, যে এটা মনের মধ্যে একটা অদম্য একটা জেদ ছিল,
0: জেদটা আমার বরাবর বেশি ছিল।
1: কোচ হিসাবে অনেক বড় বড় কোচের সঙ্গে তুমি কাজ করেছো, তুমি মিলবানের কথা বলেছো, অমল দত্তের কথা বললে, প্রদীপ ব্যানার্জির কথা বললে, তোমার কাছে এদের মধ্যে কাউকে তুমি সেরা কোচ বলে মনে করো?
0: আমি মিলবানে কে বলবো,
1: মিলবান,
0: কারণ উনি না থাকলে আমাকে ওই সময় এনারা কেউ চান্স দিতেন না, সেই রিস্কটা নিতেন না। দিল্লিতে প্র্যাকটিস করার পরে উনি হয়তো সেটা দেখেছিলেন, আমার সঙ্গে তো বেঙ্গলের আরো অনেকেই গিয়েছিল, কিন্তু ওনারা কোচ থাকলে এই রিস্কটা নিতেন না, যে ঐক্য থেকে এসে একদম ইস্টবেঙ্গল থেকে ইন্ডিয়া, এই রিস্কটা কেউ নিতেন না। ইভেন অমলদা তখন বলতেন যে আমি তরুণকে তৈরি করেছি, অমলদার প্রতি সব শ্রদ্ধা রেখেই বলছি, উনি যদি আমাকে তৈরি করে থাকেন তাহলে তো উনি আমাকে ম্যাচের প্রথম ম্যাচ থেকে লাগাতেন, প্র্যাকটিস তো তিনি তার আগে 1 মাস দেখে নিয়েছেন, কিন্তু রিস্ক নেননি। সেই রমেন ভট্টাচার্য, পুলক বিশ্বাস, যে আমি এরিয়ান থেকে এসেছি, আমি ঐক্য থেকে এসেছি, আমাকে তো খেলায়নি, বেচাদা আমাকে তুলেছে। আমি তো বলছি যে প্রদীপদা, অমলদা, নয়িমদা, এদের রেসপেক্ট দিয়েই বলছি যে আমার কোচ উনি, ওনার কাছ থেকে যা শিখে এসেছি ব্যাকরণ, এখানে আমাকে নতুন করে আর কিছু শিখতে হয়নি। আমি যেটা কোচিং ওনার থেকে পেয়েছি, আমি 22 বছর আমার ছেলেদের সেইভাবেই প্র্যাকটিস করিয়েছি।
1: আচ্ছা তরুণদা, তুমি তো স্টপার, রক্ষণকে দৃঢ়তা দেওয়া, নির্ভরযোগ্য, তা এমন অনেক তো ফুটবলারের সঙ্গে খেলেছো, কোন ফরওয়ার্ডকে তোমার একটু ভয়ঙ্কর বলে মনে হয়েছে?
0: অসুবিধা কিছু নেই, আমি তো একটু সেন্সের খেলতাম।
1: তুমি একটু বলছিলে যে তোমার ট্যাকলটা খুব সময় মতো ট্যাকলটা,
0: ট্যাকলটা ঠিক জায়গায় ঠিক টাইমে, আমার টাইমিং ভালো ছিল, সেটা ফ্যানেরা, মানে আমি গান প্রায় 215 খানার মতো গান ফেসবুকে দিয়েছি, সেখান থেকেই সব ইস্টবেঙ্গল সাপোর্টাররা বলে যে আপনার ট্যাকলটা দেখার মতো টাইমিং,
1: সময় জ্ঞানে নিখুঁত একদম,
0: একদম কোনো ভুল নেই, ফলস দেওয়া, অফসাইড ট্র্যাপ করা। লাস্ট জীবনের ম্যাচে টিমাকে প্রায় 8টা না 9টা অফসাইড ট্র্যাপে ফেলেছি, কারণ আমি জানি যে ওর যা চেহারা, ও আমাকে নিয়ে চলে যাবে, তাই জন্য ওকে ট্যাক্টফুলি সাইড ব্যাকদের উঠিয়ে দিয়েছি, একটা স্টপারকে উঠিয়ে দিয়েছি, আমি পেছনে আছি, কিন্তু তারপর ওর পজিশন দেখে আমি আগে পেছন দিয়ে দৌড়। লাস্ট কালে রেগে গিয়ে চিমা বলছে, হোয়াট আর ইউ ডুইং তরুণ, দিস ইজ ফুটবল, ওকে অফসাইডে টিপে ফেলে দিয়েছি। সেটাও দেখলাম কদিন আগে একটা গানের ইয়ে, বলে আপনি যেভাবে অফসাইড ট্র্যাপ করতেন আমরা হাসতাম, এত নিখুঁত অফসাইড ট্র্যাপ যে আবার দেখি, আমি এরকম দেখিয়ে দিতাম লাইন্সম্যানকে এই যে অফসাইড।
1: তুমি তো জানো যে এবারে ফাঁদে পড়বে।
0: হ্যাঁ,
1: কোন ফরওয়ার্ড মানে তোমাকে একটু সমস্যায় ফেলেছে?
0: সমস্যা মানে শিশি, খুব
1: শিশির ঘোষ
0: অ্যাজাইল ছিল আর কি, ছটপটে খুব ভালো।
1: ইস্ট বেঙ্গলের স্মরণীয় খেলা কোনটা? অনেক স্মরণীয় খেলা খেলেছে, অনেকে অনেক কথা বলে।
0: এত ম্যাচ আমার ডায়েরিতে, তখন আমি ডায়েরি মেনটেন করতাম, 22 বছরের ডায়েরি আমার কাছে আছে, আর বছরে আমাদের প্রায় 9 মাস বাইরে থাকতে হতো, 3 মাস এই কলকাতার এয়ারলাইন্স আর লিগের জন্য এখানে থাকতো, বাইরেই বেশি থাকতে হতো। পোল্যান্ডের সঙ্গে নেহরু কাপের

0: গুড়িতে পেনাল্টি পেয়েছি, কেউ মারতে যাচ্ছে না, সুদীপ ক্যাপ্টেন, সুদীপ থেকে সব প্লেয়ার সব চলে গেছে, অলোক বিশ্বজিৎ সব চলে গেছে, মারবে না। পোল্যান্ডের 6 ফিট 4 ইঞ্চি লম্বা, এত বড় হাত, আমি বললাম আমি মারবো। পেনাল্টিটা খুব মানে সিরিয়াস পয়েন্ট অফ ফুটবল। প্র্যাকটিসের পর প্রাইভেট প্র্যাকটিস করতাম, কে হেডিং প্র্যাকটিস করছে, কে বাই ব্যাক ভলি প্র্যাকটিস করছে, কে স্লাইডিং ট্যাকেল করছে। ভাস্কর দা তো পোস্টই ছাড়বে না, মেরে যাওয়া লেভিট লেভিট, সে মোশেরা যেরকম কাদা ফাদা মেখে, ও কিছু অতনু বা অন্য পদনু একটু দাঁড়াতে দাঁড়া চারটে ধরে নি, মানে প্রদীপ দা চলে গেল, ওই ওয়ার্ম আপ দৌড় শুটিং পার্টি করে খেলা চলে গেলেন। এইবার ব্যাকার প্রাইভেট প্র্যাকটিসটা সব হতো আমাদের নিজেদের মধ্যে, মাথা থেকে বেচাদার কাছে গিয়ে বললাম বেচাদা এইরকম বিদেশি টিমগুলো সব 7 ফিট 6 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি হেডেই পাচ্ছি না, তো কি করে খেলবো ওদের সঙ্গে, আর এত বড় দেয়ালের মতো বুক, পেছন থেকে দেখলে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, তুমি চিন্তা করো হোটেল মেসে থাকো, তুমি নিজে চিন্তা করে করে বার করো কিভাবে খেলবে, এরিয়ালে যদি একটু ধাক্কা দেওয়া যায় ওটা অ্যালাউ আছে। এবার প্র্যাকটিস শুরু করলাম, ভাস্করদাকে বলে দিলাম ভাস্করদা বল তুই পাবি, আমি আর এই স্ট্রাইকার উঠছি, আমি ওকে নাড়িয়ে দেবো, তুই শুধু লক্ষ্য রাখবি। এই প্র্যাকটিস করে সারা জীবন খেলে গেলাম, তখন ওইটার প্র্যাকটিস আধ ঘন্টা হতো। আমি বললাম ভাস্করদা তুই বেরোবি না, তুই শুধু তোর কাছে যাবে, এবার যেই আসুক সেই কার্তিক সেট বিশ্বজিৎ উঠতো ওই ঠেলে দাও একটুখানি, একটু নড়ে গেলি বলটা। এই যে জিনিসগুলো মাথায় শুয়ে শুয়ে হোটেলে চিন্তা করতাম, একটা বল আউটলাইন দিয়ে যাচ্ছে থ্রো হয়ে যাবে বা অপোনেন্ট এসে গেছে, আমি যদি বলটা মারতে দেখাই ও একটা জাম্প করবে, ওরা থ্রো পেয়ে যাবে, ও যাচ্ছে, আমি দেখালাম ও লাফালো, যেই পড়লো আমি ফলস দিলাম, মারিনি, ও যখন পড়লো তার পায়ে লাগিয়ে থ্রো নিয়ে নিলাম। সাইড লাইন দিয়ে যখন বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তখন অপোনেন্ট আসছে, কেউ বাইসাইকেল দুপায়ে মারতে পারে না, ডান দিক আর বাঁ দিক কেন, আমি দুদিক দিয়ে মারতাম, এটা প্র্যাকটিস। বাইসাইকেল ফ্রন্টটা তো চলতোই, যে ভিড়ের মাঝখানে বলটা এসে গেছে একটা গিয়ে মেরে দিলাম বাইসাইকেল, বল চলে গেল, ওদের খেলা শেষ, এবার টিম ওটা। আর সাইড লাইন থেকে হয় বলটা থ্রো করবো না, কিন্তু ওই বলটাকে আমি লেফট উইং এর মারবো, ওইটাকে আমি রাইট উইং এর মারবো, কাউন্টার করে দেবো বলটাকে সঙ্গে সঙ্গে, এগুলো আমার নিজের তো।
1: আচ্ছা পোল্যান্ডের সঙ্গে পেনাল্টিটা,
0: হ্যাঁ আমি বললাম আমি নেবো, ওরা তো সব ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দেখিয়েছি ওইদিকে গোলকিপার ওইদিকে পড়েছে, আমি মেরেছি এইদিকে, কারণ
1: প্লেসিং
0: লাস্ট টাইম পর্যন্ত গোলকিপার দিকে চোখটা রাখতে হয় কোন দিকে যাচ্ছে, সবাই এসে আমাকে জড়িয়ে ধরে, সুদীপ পর্যন্ত ক্যাপ্টেন, মেরে দিলি, অলোক বলছি তুই মেরে দিলি তরুণ, হ্যাঁ হ্যাঁ মেরে দিলাম, কি আছে।
1: আচ্ছা তোমার দেখা সেরা ডিফেন্ডার, সেরা গোলকিপার?
0: ভাস্কর দা তো গোলকিপার ভালো, টপারে আমি খেলা অপোনেন্ট হয়ে দেখতাম মইদুল দা, এত সাইলেন্টলি খেলতো।
1: মিডফিল্ডার,
0: মিডফিল্ডার টুলু, সুদীপ
1: সুদীপ চ্যাটার্জি, আর ফরওয়ার্ড
0: ওইসব চিমা ফিমাই ভালো ছিল, শিশিরটা ভালো ছিল।
1: তাহলে তরুণ দা তার শেষে একটা গান, একটু গানের
0: সুরে বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে।

0: ওয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালুচরে।
1: শুনলেন প্রখ্যাত ফুটবলার, ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের তৃতীয় তথা অন্তিম পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা, ক্রীড়া বিভাগ। আজ রবিবার, তাই যথারীতি আমরা যাব এই সপ্তাহের খেলোয়াড়ের কাছে। আমাদের এই সপ্তাহের খেলোয়াড় হলেন অভিষেক শর্মা। অভিষেক এই সপ্তাহে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম শতরানে বিশ্ব রেকর্ড গড়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। 34 বলে 108 রানের ইনিংসে অনেকগুলি নজির গড়েছেন অভিষেক শর্মা। কী কী নজির গড়লেন তিনি? এক, টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্রুততম শতরান। টেস্ট খেলিয়ে দেশের হয়ে দ্রুততম শতরান তার, পাওয়ার প্লেতে সবথেকে বেশি।

রান করেছেন তিনি। 4/16 বলে 50 রান পূর্ণ করেন অভিষেক। এই নিয়ে 6/20 বা তার বেশি বলে অর্ধশত রান পূর্ণ করলেন তিনি। নিজের বিশ্ব রেকর্ডকে আরও উন্নতও করেছেন এই দিন। এছাড়া 5 নম্বর হলো কোহলির নজির স্পর্শ। 20 ওভারের ক্রিকেটে 10টি শতরান হয়ে গেল অভিষেকের। টি-20 ক্রিকেটের কোহলি শতরানের সংখ্যাও 10। 6, নিজের ছক্কার নজির স্পর্শ। আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিষেক মোট 22টি ছক্কা মেরেছেন। কোনো টি-20 সিরিজে একজন ভারতীয় ক্রিকেটারের এটাই সবচেয়ে বেশি ছক্কা মারার নজির। আর সাথে রয়েছে 30 বলে শতরান পূর্ণ, যেহেতু তিনি করেছেন এত কম বলে আর কোনো ভারতীয় ক্রিকেটার টি-20 ক্রিকেটে শতরান করতে পারেননি। 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 35 বলে শতরান করেছিলেন রোহিত শর্মা। তার রেকর্ড ভেঙে টি-20তে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক হন এদিন অভিষেক। এদিন শতরানের পর ধ্যান করার ভঙ্গিতে অভিনবভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে অভিষেককে। অভিষেক জানিয়েছেন, মানুষকে সচেতন করতেই উচ্ছ্বাসের নতুন ভঙ্গি বেছে নেন তিনি। তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে আমি এটা করছি, অন্তত 6 মাস কিংবা 1 বছরও হতে পারে, নিয়মিত ধ্যান করি, নিজের প্রতিটি কাজের উপর মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করছি। সারা বছর ক্রিকেট খেলি, তাই ধ্যান করে খুব উপকৃত হয়েছি। মনে হলো আমার এই উচ্ছ্বাসটা দেখে যদি কেউ আগ্রহী হয়, কোনো ক্রিকেটার যদি উৎসাহ পায়, তাই শতরানটাও ধ্যানের ভঙ্গিতে উদযাপন করার চেষ্টা করেছি। তিনি 2000 সালের 4 সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজকুমার শর্মা একজন ক্রিকেট কোচ এবং মা মঞ্জু শর্মা গৃহবধূ। এছাড়া তার 2 বোন রয়েছেন। ছোটবেলা থেকেই বাবার করা অনুশাসন ও নিখুঁত নির্দেশনা তার ক্রিকেট জীবনের পথ চলা শুরু হয়। পাঞ্জাবের এই তরুণ তুর্কি ক্রিকেটার ময়দানে পা রাখার পর থেকেই তার আগ্রাসী ব্যাটিং শৈলী, পাওয়ার প্লে শট ব্যবহারের ক্ষমতা এবং বড় শট খেলার দক্ষতা সকলের নজর কেড়েছে। অভিষেকের এই কৃতিত্ব কেবল তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ শক্তিকে আরও বেশি সুদৃঢ় করে তুলেছে। তার এই কৃতিত্বই তাকে করে তুলেছে এই সপ্তাহের খেলোয়াড়। আর সেজন্য আকাশবাণীর ক্রীড়াঙ্গনের তরফ থেকে তার প্রতি রইল অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে তিনি দেশের হয়ে আরও অনেক বড় ম্যাচ জেতাবেন এবং নতুন নতুন রেকর্ড করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। যাব এশিয়ান গেমসের খবরে।

0: এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।
1: চলতি এশিয়ান গেমসের মঞ্চে প্রথম পদকের দেখা পেল ভারত। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে দলগত প্রতিযোগিতায় অনবদ্য পারফরমেন্স উপহার দিয়ে রূপো নিজেদের ঝুলিতে পুরলেন সোনম মাস্কার, ইলাভেনিল ভালারিভান এবং বিদার্সা বিনোদ। হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চক লড়াইয়ের পর চীনের ঠিক পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারতীয় দল। অন্যদিকে আজ এশিয়ান গেমসের একপেশে সেমিফাইনালে বাংলাদেশকে 114 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের সুবাদে হরমনপ্রীত কৌররা নিজেদের জন্য রূপোর পদক পাকাই করে ফেলেছেন, আর স্বর্ণপদক জয়ের লড়াইয়ে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রথম ব্যাটিং করে ভারতীয় দল নির্ধারিত কোটায় 4 উইকেট হারিয়ে 195 রান সংগ্রহ করে জবাবের লক্ষ্য তারা করতে নেমে 15.4 ওভারে

0: 20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী, FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমস 2026-এর বিশেষ কার্টেন রেজার 18ই সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর এশিয়ান গেমস 2026-এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। 20শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026-এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী।
1: আর আজ শেষ করব এশিয়ান গেমসের আরেকটা খবর দিয়ে। আজ নাগোয়া যেন পুরোপুরি ভারতীয় হকির জয়গানে মুখরিত ছিল। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে একের পর এক আক্রমণে গোলের বন্যা বইয়ে দেয় ভারতীয় খেলোয়াড়রা। দিনের শুরুতেই উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিয়েছিল ভারতীয় মহিলা দল, যেখানে দীপিকার 8টি গোল বিশেষ ভূমিকা নিয়েছিল। আর সেই অপথ অনুসরণ করেই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় তুলে নিল পুরুষ দল। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে দল 13-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতে প্রমাণ করে দিল যে তারা কেবল প্রতিযোগিতায় অংশ নিতে আসেনি, বরং সোনা ধরে রাখার দৌড়েও অন্যতম প্রধান দাবিদার। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য। সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

শেষ হলো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ সর্দার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, বেলা 12:30 গুগল মিটে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যাঁরা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তাঁরা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় আগামী 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের

0: অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন, আরেকটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। অংশগ্রহণে প্রাজ্ঞ চাকি, সুস্মিতা পাল বসু, উৎসলীনা দাস এবং অর্পিতা দাস।

0: যুববাণী কমন রুম। এই যে ব্যাক টু ব্যাক যে পুজো দুটো এলো, এই পুজো দুটো থেকে আমরা কি বুঝলাম?
1: কি বুঝলাম?
0: আমরা বুঝলাম যে ঢাকে কাঠি পড়ুক বা না পড়ুক,
1: আচ্ছা
0: পুজো এসে গেছে।
1: বাহ, এত সুন্দর! মানে কত,
0: কারণ এই এই এই ধরো গত পরশু যেভাবে শীষে কি উম্র আমরা শুনেছি, ঠিক আছে, রাস্তায় রাস্তায় নস্টালজিয়া এমনি এমনি ক্রিয়েট হয় না, এভাবেই ক্রিয়েট হয়। এবার আজকে যদিও আমরা সেই রকম কোনো আড্ডায় বসিনি, আমরা যে আড্ডায় বসেছি সেই আড্ডাটা একেবারে নিখাত একটা আড্ডাই। সেখানে শুধু আলোচনা হবে না, সেখানে গল্প হবে, একটু গেম খেলা হবে বন্ধুদের সঙ্গে,
1: গান হবে,
0: কবিতা হবে।
1: চলো তাহলে আলাপটা প্রথমে করি,
0: আলাপটাই সেরে ফেলি,
1: একদম
0: শুরুতেই যাবো, শুরুর মানুষটার কাছে, অর্থাৎ আমার একদম সামনাসামনি যে বসে আছো। তোমার নাম, কোথেকে এসছো?
2: আমার নাম অর্পিতা, আমি সোনারপুর থেকে এসেছি, আর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, স্নাতকোত্তর পড়ছি আমি তুলনামূলক সাহিত্যে।
1: বা তারপরে?
3: আমি উৎসলিনা, আমি মাস্টার্স কমপ্লিট করে এখন বিএড করছি। আমি এখন বর্তমানে বিএড পড়ে আমি আবৃত্তি আর সঞ্চালনার সাথে যুক্ত।
0: বাহ,
1: খুবই ভালো, মানে আমি কিন্তু বুঝতে পেরে গেলাম বন্ধুর কাছ থেকে আজকে কি উপহার পাবো।
0: তো এবার সম্পূর্ণ আর একদম মুখোমুখি যে বসে আছি,
1: একদম
0: তোমার কাছে চলে যাই। কি নাম, কোথেকে আসছো?
4: হ্যাঁ, আমি সুস্মিতা পাল বসু, আমি গোবরডাঙ্গা থেকে আসছি। আমার পড়াশোনা আপাতত মোটামুটি কমপ্লিট, এখন আমার একটা স্কুল আছে, আমার আবৃত্তির একটা স্কুল আছে, সেটা নিয়ে এখন আমার পথ চলা।
0: বাহ বাহ,
1: ভীষণ ভালো। তারপরে যে রয়েছে?
5: আমি প্রাজ্ঞ চাকি, আমি আসছি কসবা নিউ বালিগঞ্জ থেকে। বর্তমানে আমি একটি বেসরকারি স্কুলের উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষক। পড়ানোর পাশাপাশি আমি গান, অভিনয় ও আবৃত্তির সাথেও ওতপ্রোতভাবে জড়িত, এবং অবশ্যই জমিয়ে আড্ডা দিতে খুব ভালোবাসি।
0: একদম, আজকে আমরা সেই রকমই
1: জমিয়েই আড্ডা,
0: একদম সেরকম একটা উদ্দেশ্য নিয়ে আর কি বসা হয়েছে এখানে। তো বেসিক্যালি কমন রুমের যেখানটা আজকে আমরা যেখানে বসেছি, এখানে শুধু আড্ডা দিচ্ছি না, আড্ডার পাশাপাশি তোমাদের

0: জন্য কিছু প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর পর্ব থাকবে, কিছু গেমস থাকবে, ঠিক আছে? এই সমস্তটা নিয়ে আজকের এই কমন রুমটা সাজিয়েছি, এবং অবশ্যই তোমাদের গান আবৃত্তিও থাকছে, সেটা আমাদের হচ্ছে ওই একেবারে টপিংসের মতো বিষয়টা, ঠিক আছে?
1: চেরি অন দ্য টপ।
0: ইয়েস, আমাদের খেলা শুরুর আগে আমরা সবার প্রথম যেটা করি সেটা হচ্ছে আমরা
1: টিমে ভাগ,
0: একদম আমরা দুটো ভাগে বিভক্ত করে দেবো।
1: একদম, এই যে চারজন মানুষ আছে, দুজন দুজন করে আমরা টিম বানিয়ে দেবো। কিন্তু তার আগে ব্রতদীপ, এই যে দুটো টিমের কথা বলছি, নাম কি দেওয়া যায়?
0: নাম দেখো, আমার মাথায় একটা নাম আছে এই মুহূর্তে।

0: যাক টিম লাটাইতে।
1: একদম একদম, তাহলে টিম ঘুড়ি আর টিম লাটাই তোমরা রেডি?
0: একদম, হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক যেমন ঘুড়ির লড়াই হচ্ছে আকাশে।
1: তোমাদের জন্য আপাতত প্রথম রাউন্ডে আমরা যাব। প্রথম রাউন্ডটা হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে তোমাদের জন্য থাকবে প্রশ্ন। প্রশ্নের উত্তর দিতে পারলে প্লাস 10, প্রশ্নের ভুল উত্তর দিলে মাইনাস 5, আর যদি চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দেওয়া হয় প্লাস 15। এখানে একটা মজা তোমাদের জন্য, অপশনসও থাকছে। তাহলে একদম শুরু রাউন্ডে, একদম প্রথম রাউন্ডে চলে যাই। প্রথম রাউন্ডে প্রথম প্রশ্ন টিম লাটাইয়ের কাছে। 2026 এশিয়ান গেমসের উদ্বোধন কোন মাসে? তোমাদের জন্য চারটি অপশন, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর।
2: আর গাট ফিলিংস বলছে অক্টোবর।
1: অক্টোবর শিওর?
2: এইটা খুব, এটা খুব খারাপ, এটা খুব খারাপ, এটা ভীষণ খারাপ।
0: আর বাকি দুটো রয়েছে।
2: হ্যাঁ, অক্টোবর।
1: অক্টোবর অক্টোবর ওকে। বেশ, তোমরা কি চ্যালেঞ্জ করবে?
3: মনে হচ্ছে সেপ্টেম্বর, কিন্তু চ্যালেঞ্জ করব না।
1: আমাদের কমন রুমের মজাটাই এখানে, ঠিক আছে? তুমি উত্তর দিয়েছো অক্টোবর, আর তোমাদের মনে হচ্ছে সেপ্টেম্বর, কিন্তু তোমরা চ্যালেঞ্জ করছো, কিন্তু সঠিক উত্তরটা ছিল সেপ্টেম্বর। ঠিক আছে, মাইনাস 5 দিয়ে শুরু করছে লাটাই।
0: এবার আমরা টিম ঘুড়ির কাছে যাই।
1: বেশ,
0: টিম ঘুড়ির কাছে প্রশ্ন। 2026 সালের এশিয়ান বিচ গেমস এ ভারত কটা পদক জেতে?
1: 4টি, 5টি, 6টি না 8টি?
2: 5টি।
1: 5। বেশ, তোমরা কি চ্যালেঞ্জ করছো টিম লাটাই? টিম ঘুড়ি উত্তর দিয়েছে 5টি, আর একটা বেশি হলেই সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
0: ভুল উত্তর, মানে দুটো টিমই মাইনাস 5 দিয়ে শুরু করলো। ঠিক আছে, কোনো চাপ নেই, পরের দুটো প্রশ্ন রয়েছে, চ্যালেঞ্জও করতে পারবে। তাহলে চলো
1: টিম লাটাইয়ের কাছে দ্বিতীয় প্রশ্ন। টিম লাটাইয়ের দ্বিতীয় প্রশ্ন, 2026 পদ্ম অ্যাওয়ার্ডসে হরমনপ্রীত কৌর কোন সম্মান পান? পদ্মশ্রী, পদ্মভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড এবং খেল রত্ন?
2: পদ্মশ্রী।
1: পদ্মশ্রী। তোমরা কি চ্যালেঞ্জ করছো? সঠিক উত্তর পদ্মশ্রী।
0: চলো জোরে একটা হাততালি,
1: জোরে একটা হাততালি টিম লাটাইয়ের জন্য। টিম লাটাই প্লাস
0: 10, তাহলে টিম লাটাই খাতা খুলে ফেলেছে একদম। এবারে আশা করি টিম ঘুড়িও পারবে। টিম ঘুড়ির জন্য প্রশ্ন,
1: 2026 সালের সেপ্টেম্বর মাসে কোথায় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? চীনের বেজিং এ, ভারতের নতুন দিল্লিতে, রাশিয়ার মস্কোতে, নাকি ব্রাজিলের ব্রাজিলিয়াতে?
3: নিউ দিল্লি, ইন্ডিয়া।
1: নিউ দিল্লি, ইন্ডিয়া। তোমরা কি চ্যালেঞ্জ করছো?
2: না না,
1: সঠিক উত্তর নিউ দিল্লি। তাহলে স্কোরবোর্ডে যাওয়ার আগে কার কাছে যাওয়া যাক?
0: উচ্ছলিনার কাছে যাই।
1: উচ্ছলিনা, কি শোনাচ্ছো আজকে?
2: আজকে আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ।
4: ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলু কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরি বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মা গো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানি কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাসি, কোন মাঠ হতে বাজিবে।

না করিয়া বেশ রহিব বল কি মতে। ও গো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নে ছিমা দেখে, ছিঁড়িমণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো, কি হল তোমার অবাক নয়নে, চাহিস কিসের তরে? মোর হাড় ছেঁড়া মণি নেয়নি কুড়াই, রথের চাকায় গেছে সে গুড়াই, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জান।

0: পতি।
1: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর,
0: মানে সত্যি হারিয়ে যাওয়ার মতো একটা সুন্দর কবিতা শুনলাম
1: আসলেই। বেশ, তাহলে এবার স্কোরবোর্ডে আসা যাক। স্কোরবোর্ড বলছে দুজনেই সমান সমান খেলা হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: দুজনেই পাঁচ পাঁচে রয়েছে, ঠিক আছে। প্রথমে -5 দিয়ে শুরু করেছিলে, কিন্তু তারপরে তোমরা রিকভার করে পাঁচ পাঁচে চলে গেছো।
0: এরপরে একটু এগিয়ে যাওয়া, একটু পিছিয়ে যাওয়ার পালা, দেখি কি হয়।
1: কারণ এরপরে রাউন্ডটা হচ্ছে ধাঁধার রাউন্ড। প্রথমেই যে মানে যার কাছে চলে যাব, টিম ঘুড়ির কাছে। টিম ঘুড়ি, তোমাদের কাছে ধাঁধা রাউন্ডের প্রথম প্রশ্ন। সেম নিয়ম, একই নিয়ম থাকছে। পারলে +10, না পারলে -5। চ্যালেঞ্জ করে প্রশ্নের উত্তর দিতে পারলে
0: +15, আর না পারলে -5।
1: একদম খুব সিম্পল। বেশ, দাঁত আছে কামড়ায় না, সে কি?
0: চিরুনি।
1: আচ্ছা, চিরুনি,
0: উত্তরটা চিরুনি। জোরে
1: যাক।
0: আচ্ছা, তাহলে সেকেন্ড রাউন্ডের শুরুটা কিন্তু মারাত্মক ভালোভাবে হলো। হ্যাঁ, একদম। তাহলে +10 হয়ে গেল ঘুড়ির। এবারে টিম লাটাই, টিম লাটাইয়ের জন্য ধাঁধা। তুমি দৌড়ে দ্বিতীয় জনকে পেরিয়ে গেলে, তুমি এখন কত নম্বরে?
2: প্রথম। হ্যাঁ,
0: ফার্স্ট। উত্তরটা নিচ্ছে?
2: হ্যাঁ, প্রথম।
0: প্রথম।
1: তোমরা কি
0: চ্যালেঞ্জ করবে?
3: না বাবা, দরকার নেই।
1: সিরিয়াসলি তোমরা চ্যালেঞ্জ করছো না?
0: আমরা হলাম করবে।
1: উত্তরটা হবে
0: দ্বিতীয়। তুমি তৃতীয় জনকে পেরিয়ে গেছো, তার মানে তো তুমি এখন দ্বিতীয়। চলো আর কিছু নাই, -5, টিম লাটাই। ঠিক আছে,
1: অসুবিধা নেই, আরো দুটো ধাঁধা আছে।
0: চলো
1: বেশ, টিম ঘুরির কাছে আবার যাচ্ছি। মাথা আর লেজ আছে, কিন্তু শরীর নেই। কি আমি?
0: এবার উত্তরটা বলতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে। টিম ঘুরি,
3: ছাতা।
1: ছাতা,
0: ছাতা, উত্তরটা নেব আমরা, ছাতা।
1: আচ্ছা, মাথা আর লেজ আমি খুঁজে পেলাম না যদিও।
0: টিম লাটাই, আর এইদিকে -5, টিম ঘুরি। তাহলে এরপরে টিম লাটাইয়ের কাছে ডাইরেক্ট প্রশ্ন, এই রাউন্ডের লাস্ট প্রশ্ন। একটা ঘরে 10টা মোমবাতি ছিল, 3টে নিভে গেল, শেষে কয়টা মোমবাতি পড়ে থাকলো?
2: 10টাই নিভে গেল তো, শুধু
0: 10টা।
2: হ্যাঁ,
0: উত্তরটা নিচ্ছে।
2: হ্যাঁ,
0: আচ্ছা, টিম ঘুরি। তাহলে মানে টিম লাটাই কিন্তু অনেকটা এগিয়ে গেল,
1: অনেকটা এগিয়ে গেল। ঠিক আছে,
0: চলো, তোমাদেরও রিকভার করার চান্স আছে, কারণ এখনো লাস্ট রাউন্ড বাকি
1: রয়েছে।
0: তাহলে এখন কি হবে, কি করবে?
1: এখন একটু গান শুনতে ইচ্ছে করছে।
0: শুনে নি তাহলে, কে শোনাবে? প্রাজ্ঞ, কি শোনাবে?
3: আমি আজকে একটি বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
1: বেশ,
0: তাহলে শুনে নি, শুনে আবার ফিরে আসি আজকের আড্ডায়।
4: আমারে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে ন

0: প্রথম প্রশ্ন এবং টিম লাটাইয়ের ডাইরেক্ট প্রশ্ন আগে অডিওটা শুনে নি, তারপরে আমরা যাব। কোন ইনস্ট্রুমেন্ট
1: কেউই পারলে না? তো ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে গিয়ে ব্যাঞ্জো। তো মাইনাস ফাইভ থেকে শুরু হচ্ছে, দুর্ভাগ্য। আচ্ছা, পরের অডিওতে যাবো।
0: টিম ঘুরির কাছে
2: দুপুরের রবি পড়িয়াছে ধরে অস্ত পথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে।
0: আচ্ছা, বলতে হবে যার গলা শুনলাম সে কণ্ঠটা কার? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: আমরা উত্তরটা নিচ্ছি। ওকে, তোমরা কি চ্যালেঞ্জ করবে?
0: না।
1: কাজী নজরুল ইসলামের গলা। ঠিক আছে, বেশ আমরা এগিয়ে যাই। মাইনাস ফাইভ
0: এই সময় যদি আমরা একটা সুন্দর কিছু শুনে নিতে পারতাম।
1: একদম।
0: কার কাছে শুনবো, কার কাছে শুনবো? সুস্মিতা কি শোনাবে?
3: বিশ্বকবির কবিতা, মানসিক কাব্যগ্রন্থের কবিতা, ব্যক্ত প্রেম। কেন তবে কেড়ে নিলে লাজ আবরণ, হৃদয়ের দ্বার হেনে বাহিরে আনিলে টেনে, শেষে কি পথের মাঝে করিবে বর্জন? আপন অন্তরে আমি ছিলাম আপনি, সংসারের শত কাজে ছিলাম সবার মাঝে, সকলে যেমন ছিল আমিও তেমনি। তুলিতে পূজার ফুল যেতেম যখন, সেই পথ ছায়া করা, সেই বেড়া লতা ভরা, সেই সরসীর তীরে করবীর বন, সেই কুহরিত পিকসরিষের ডালে প্রভাতে সখীর মেলা, কত হাসি কত খেলা, কে জানিত কি ছিল এ প্রাণের আড়ালে। বসন্তে উঠিত ফুটে বনে বেল ফুল, কেহ বা পরিত মালা, কেহ বা ভরিত ডালা, করিত দক্ষিণ বায়ু অঞ্চল আকুল, বর্ষায় ঘন ঘটা বিজুলি খেলায়, প্রান্তরের প্রান্ত দিশে মেঘে বনে যেত মিশে, জয়ী ফুল বিকশিত বিকেল বেলায়। বর্ষ আসে বর্ষ যায়, গৃহ কাজ করি, সুখ দুঃখ ভাগ লয়ে প্রতিদিন যায় বয়ে, গোপন স্বপন লয়ে কাটে বিভাবরি, লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত, আধার হৃদয় তলে মানিকের মতো জলে, আলোতে দেখায় কালো কলঙ্কের মতো, ভাঙিয়া দেখিলে ছিছি নারীর হৃদয়, লাজে ভয়ে থর থর ভালোবাসার শকাতর, তার লুকোবার ঠাঁই কাড়িলে নিদয়, আজিও তো সেই আসে বসন্ত শরৎ, বাঁকা সেই চাঁপা শাখে সোনা ফুল ফুটে থাকে, সেই তারা তোলে এসে সেই ছায়াপথ, সবাই যেমন ছিল আছে অবিকল, সেই তারা কাঁদে হাসে কাজ করে ভালোবাসে, করে পূজা জালে দ্বীপ তুলে আনে জল, কেহ উঁকি মারে নাই তাহাদের প্রাণে, ভাঙিয়া দেখেনি কেহ হৃদয় গোপন গেহ, আপন মরম তারা আপন না জানে। আমি আজ ছিন্ন ফুল রাজপথে পড়ি, পল্লবের সূচিকৌণে

0: আমার তো ফিরিবার পথ রাখো নাই আর, ধূলিসাৎ করেছ যে প্রাণের আড়াল, একি নিদারুণ ভুল, নিখিল নিলয়ে এত শত প্রাণ ফেলে ভুল করে কেন এলে অভাগিনী রমণীর গোপন হৃদয়ে? ভেবে দেখো আনিয়াছ মোরে কোনখানে, শত লক্ষ আঁখি ভরা কৌতুক কঠিন ধরা, যে রবে অনাবৃত কলঙ্কের পানে। ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে, কেন লজ্জা কেড়ে নিলে একাকিনী ছেড়ে দিলে বিশাল ভবের মাঝে বিবাসনাবেশে?
1: মানে একটু আগে আমরা এই কবিতা শোনার আগে যেটা শুনলাম নজরুল ইসলাম কবিকে নিয়ে, কবিগুরুকে নিয়ে বলা কথা কবিতা, আর তারপরেই কবিগুরুর এত সুন্দর একটা মানে কবিতার উপস্থাপনা, মানে ভাবা যায় না
2: সত্যি সত্যি। আজকে সন্ধ্যাটা অ্যাকচুয়ালি অন্যরকম হতে চলেছে, এটা বলাই বাহুল্য। তো আমরা এবার এগিয়ে যাই, আমরা ছিলাম আমাদের একেবারে মাঝামাঝি জায়গায় অলরাউন্ডের, আমরা চলে যাব এরপরে টিম লাটাইয়ের কাছে পরবর্তী অডিওতে। বেশ, আমরা শুনে নেব অডিওটা।

0: প্রশ্নটা হচ্ছে, প্রথম তো কোন সিনেমা গান এটা আমরা শুনলাম, আর দ্বিতীয় হচ্ছে কার গলায় শুনলাম? টিমলাটাই
1: না,
0: কোনোটা নয়।
2: বেশ, মানে ওরা পারছে না।
0: তাহলে টিম ঘুরি,
2: তোমরা উত্তর না, তোমরা চ্যালেঞ্জ করছো না। বেশ,
0: আচ্ছা, সিনেমাটা হচ্ছে যেটা রিলিজ করতে চলেছে এই পূজোয়, বহুরূপী দা গোল্ডেন ডাকু, আর গলা হচ্ছে আরমান রশিদ খান।
2: এর পরবর্তী অডিওতে আমরা চলে যাব টিম ঘুরির কাছে। টিম ঘুরির জন্য কি অডিও রয়েছে? শুনুন।
3: বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, ফালতু ভিজে বুড়ো বুড়ো।
0: কোন সিনেমা কার গলা?
4: রিসেন্ট কোন সিনেমা?
0: একদম।
1: গলাটা কি রূপম ইসলাম?
0: গলাটা রূপম ইসলাম।
4: সিনেমার নামটাও একটা গেস করছি, কাতুকুতু বুড়ো।
0: কাতুকুতু বুড়ো, আচ্ছা। তাহলে আমরা টিম ঘুরির এই উত্তরটা নিলাম, কাতুকুতু বুড়ো আর রূপম ইসলাম। টিম লাটাই চ্যালেঞ্জ করবে?
2: চ্যালেঞ্জ করছি।
0: এই তো বললো চ্যালেঞ্জ।
1: না না না, আমি গলাটা একটু কনফিউজ হয়ে গেলাম।
0: টিম ঘুরি, সিনেমাটা ঠিক বলেছো কিন্তু গলাটা ঠিক হয়নি। গলাটা হচ্ছে দেবায়ন বন্দ্যোপাধ্যায়, আর সিনেমা হচ্ছে কাতুকুতু বুড়ো। তাহলে
2: আমরা 7:30 পাওয়ার জন্য রেডি ছিল।
0: তাহলে কিছু করার নেই, টিম ঘুরি -5। মানে অডিও রাউন্ডটা কি একটু বেশি কঠিন হয়ে গেল?
2: বেশি কঠিন হয়ে গেল। তাহলে দেখা যাক এই সব কিছুর শেষে গিয়ে স্কোরবোর্ডটা কি দাঁড়াচ্ছে।
0: স্কোরবোর্ডে যাব, তবে একটু গল্প করে নিই।
2: একটু গল্প করে, আচ্ছা, এবার বলো তো কেমন লাগলো এসে এখানে। এই যে সমস্ত রাউন্ড শেষ আমাদের, আমাদের হাতে এখন স্কোরবোর্ড রেডি। তোমরা মনে মনে হিসেব করে নিয়েছো, তো তোমরা জানো কে জিতেছো তোমরা। আচ্ছা, আমি একেবারে প্রাগ্যর কাছে চলে যাবো। প্রাগ্য, কেমন লাগলো এসে এখানে?
4: আজকের আড্ডাটা সত্যি খুব উপভোগ করলাম। এত সুন্দর গল্প, হাসি, আবৃত্তি, মজার খেলা, সব মিলিয়ে সময়টা কিভাবে যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ধন্যবাদ জানাই সম্পূর্ণা দিদি, ব্রতদীপ দাদা ও সমগ্র আকাশবাণী কর্তৃপক্ষকে। অনেকটা ভালো লাগা, আর একটা সুন্দর স্মৃতি নিয়ে এবার বাড়ি ফিরবো।
2: বেশ,
0: সুস্মিতা,
5: এক কথায় বলি, মন ছুঁয়ে গেল, অসাধারণ লাগলো। বিকেল মানেই তো আড্ডা, কবিতা, গান, সবকিছুই, আর সবই মিলে আজকে এই আকাশবাণীর যুববাণীর কমন রুমের অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে।
2: অর্পিতা, তোমার কেমন লাগলো?
1: ফাটিয়ে মজা করলাম, প্রথমত ভুলভাল উত্তর দিলাম, সেটা ঠিক আছে,
2: ঠিক আছে,
1: হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, পারে, হতেই পারে। আর মনে হলো অন্যদের প্রশ্ন একটু সহজ, বাট ঠিক আছে, ঠিক আছে,
0: আমার অভিযোগ আছে, চ্যালেঞ্জ করলো।
1: তো খুব মজা করলাম, আড্ডা দিলাম, খুব ভালো লাগলো।
2: আসলে আসলে অ্যাকচুয়ালি আজকে একটা অন্যরকম আড্ডা হলো, একটু মজা হলো। এবার স্কোরবোর্ডে আসি।
0: তাহলে টিম ঘুরি স্কোরে আগে আসি। টিম ঘুরি একদম ফার্স্ট রাউন্ডে, একটা ভুল উত্তর, একটা ঠিক উত্তর, তো +10 আর -5, তার মানে +5। সেকেন্ড রাউন্ডেও সেম, একটা ঠিক, একটা ভুল, তার মানে +5, তো দুটো রাউন্ড মিলিয়ে +10। আচ্ছা, থার্ড রাউন্ডে দুটোই ভুল উত্তর, তার মানে -5, -5, -10, তার মানে 0। আর এবার আসি আমাদের টিম লাটাইয়ের কাছে। ফার্স্ট রাউন্ডে একটা ঠিক, একটা ভুল, +5। সেকেন্ড রাউন্ডে একটা ঠিক, একটা চ্যালেঞ্জ, একটা ভুল, তার মানে হয়েছিল গিয়ে তোমাদের +20, তার মানে দুটো রাউন্ড মিলিয়ে +25। আর লাস্ট রাউন্ডে এসে দুটোই ভুল, তার মানে -10, মানে -5, -5, -10, হয়ে গেল 15, তার মানে

0: ক্লিয়ার কাট উইনার আজকের টিম লাটাই, জোরে একটা হাত দিন।
1: এখনো বাকি আছে বন্ধুজি, কিন্তু এই আড্ডায় যদি তোমরাও সামিল হতে চাও, অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে আমাদেরকে রেডিওর ওপারে বসে শুনছো, তোমরাও যদি আজকের এইরকম একটা আড্ডায় সামিল হতে চাও, অর্থাৎ তুমি যদি গান করে থাকো, আবৃত্তি করে থাকো বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকো, সেটার একটা অডিও ক্লিপিংস আমাদেরকে পাঠিয়ে দাও। কিভাবে পাঠাবে? yuvavanikolkata@gmail.com, যুববাণী কলকাতা @gmail.com এ পাঠিয়ে দাও তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, তোমার যোগাযোগ নাম্বার, তোমার অ্যাড্রেস এবং ওই অডিও ক্লিপিংসটা। আমরা শুনবো, শুনে বিবেচনা করব যে তুমি আমাদের এই আড্ডায় সামিল হচ্ছ কিনা।
0: আর একটা কথা, তোমাদের বয়সটা কিন্তু হতে হবে 16-30।
1: একদম,
0: তাহলে আজকের মতো সম্পূর্ণ আর ব্রতদীপ এবার বিদায় নেবে, কিন্তু কিন্তু অর্পিতার একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে।
1: একদম, অর্পিতার কবিতাটা অ্যাকচুয়ালি আমরা অফের শুনছিলাম, এবার অনেক বন্ধুদেরকেও শোনার পালাম, মানে আমরা তো শুনেই নিয়েছি, এবার বন্ধুদের জন্য রইল। খুব সুন্দর একটি প্রেজেন্টেশন আশা করছি আমি অর্পিতার থেকে। অর্পিতা কি শুনছি আজকে তোমার থেকে?
2: আমি জীবনানন্দ দাশের সহজ শোনাচ্ছি।
1: চলো তাহলে সহজ করেই শেষ হোক আজকের এই আড্ডাটা। সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ এবং আমার সঙ্গে সম্পূর্ণা। আজকের মতো টাটা টাটা, এবং যেতে যেতে তোমাদের জন্য রইল অর্পিতার কণ্ঠে এই আবৃত্তিটি।
3: আমার এ গান কোনো দিন শুনিবে না এসে তুমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান, কোনো দিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, তুমি জল তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে, কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল জানে না সে, রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে, জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে, তুমি শুধু একদিন এক রজনীর মানুষের মানুষের ভিড়, তোমারে ডাকিয়ালয় দূরে কত দূরে, কোন সমুদ্রের পারে বনে মাঠে কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে ডুবে যায়, তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে, যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হারের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত।
4: যুববাণী কমন রুম।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম। উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। অংশগ্রহণে প্রাজ্ঞ চাকি, সুস্মিতা পাল বসু, উৎসলীনা দাস এবং অর্পিতা দাস।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি

ঘোষণা শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত 24 ঘন্টায় 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম, সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস, 1.7 ডিগ্রি কম। বাতাসিক আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 79%। আজ বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে, সাথে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ঘন্টায় 65 কিলোমিটার। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে আগামী 22 সেপ্টেম্বর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার এবং সাথে দমকা হাওয়ার গতিবেগ বাড়তে পারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত এবং বয়ে যাওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে, এটির গতিবেগ আরও বেড়ে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার হতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে সাথে ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত এবং এটি বয়ে যাওয়ার সম্ভাবনা আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে আগামী 23 থেকে আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা যার গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। এই ঝোড়ো হাওয়ার প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আগামী 21 সেপ্টেম্বর, মধ্য বঙ্গোপসাগরে আগামী 22 সেপ্টেম্বর, মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। তাই মৎস্যজীবীদের আগামীকাল থেকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত উপকূলবর্তী সমুদ্রে পশ্চিমবঙ্গের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠান পরিচিতির পরেই রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রা ঘটোৎকচ পুত্র বারবারিক, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। সমীক্ষা 7:30 রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8:30। 8:55 এ মাসের গান শিল্পী সুরঞ্জনা বসু। 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাও রুগদেকার, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা খবর পাঠাই দেন দিলীপ হেমব্রম। মুখ্যমন্ত্রী মনতান শুভেন্দু অধিকারী মেনাকাদা আদিবাসী সমাজ ঐদের রুখিয়াইরে আর উনকুয়া লাহান্তিরে পণ সরকার দো রিকিড মূর্খে গিয়ায় পুরুলিয়ারিয়া টামনা থানা এলাকারা মেনা কোড়াডিরে তেহেন করম পরব রে সেলেট কাতে উনিদয় মেন কেতা যে সান্তালি পার্সি দো অটল বিহারী বাজপেয়ী মর্যাদে মামা তাহেনা। কুড়মালি পার্সি হ সংবিধান রেয়া ইরেল তপসিলি রে সেলেট রেয়া কুরুমুটু চালা কানা। কুড়মিকুয়া রেল রোকো কমি হরা অক্তে যাহাই কো আন্দোলনকারী বিরুদ্ধে মামলা হয়ে লেনা উনা অচকা রেয়া কথা মুখ্যমন্ত্রী দয় ছেটিয়ে রাখাদা। উনি তো আরহে মেনাকাদা আড়ি লগন গি কুড়মি উত্নাও বোর্ড দো কমি এহবা নয়া বোর্ড রে লাগির বাজেট রে 50 কোটি টাকা বাখরাও কানা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেহেন সিঙ্গার নয়া দিল্লিরে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স নিতুমানা জেনেতিয়ারি হেলমেল রেয়া মুছরে ভাষণ এমা। বারমাহা রেয়া নয়া জেনেতিয়ারি হেলমেল রেয়া এ সাপড়াও কাদা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ আর হয়হিসিদ বনদল রেয়া দারাইকান দিন বাবদ তেনা নয়া হেলমেল রে জুদা জুদা দিশম রেয়া বিভাগ কো রেয়া তজবিজ বিজ্ঞানী কোয়া ইলাম পরিবেশ বাবদ তেনা প্রশাসনিক নীতি আর অফিস কো রেয়া দিশহুদিশ এপএম চাপাল হয়োয়া। ক্ষতিরে কো পড়াওয়াকান চাষি কো লাগি শস্য বিমা পান্থারে পারমেন 15 সেপ্টেম্বর হাবিজ পনতরে 3,200,000 চাষি কোয়া নিতুম নথিওয়াকানা মেনতে মুখ্যমন্ত্রী মনতান শুভেন্দু অধিকারী মেনকাদা। পনতরে জুদা জুদা ডুব এলাকারে আতো পঞ্চায়েত ধাপরে নোয়া নিউমানা ক্যাম্প সাপড়াওলেন তাহেনা। চালাওয়েন চান্দরে ডুব দাঁতে ক্ষতিরে পড়াওয়াকান চাষি কোয়া তীরে লগন ক্ষতিপুরেও সেটেরকা আর ব্যাঙ্ক হন ঋণ হাতাও লাগিতে নিতুম নথি রেয়া অক্ত দো 30 সেপ্টেম্বর হবিতে বাড়াওয়াকানা মেনতে মুখ্যমন্ত্রী মেন একাদা। তঙ্গে কৌটি বছরি রেয়া 1 অক্টোবর খন ইসিন আর ওই গ্যাসরে আধার কানেকশন বাং তাহলেন খান গৃহতীয় ওড়ারে আর সিলিন্ডার বুকিং বাঙ্গানোয়া। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দপ্তরে মেন একাদা যে ভর্তুকি নামক গ্যাস নাম হয়েও খান গ্রাহক কো উসরতে আধার কানেকশন হয়ে তাকোয়া। উত্তর ভারতের লাগে নেশামুক্ত জুয়ন সমাজ মেনে মিশায় হপ্তারে নেশামুক্ত যুব অভিযান রেয়া হিঁস লিখাতে তেহেন গোটা দিসমরে জুয়ন সমাজ রেন কোয়া সোহাড় হিঁস আতাং তালাতে আওধান কামিহরা মানাও কানা। জুয়ন বিষয় বাবদে না আর খেলোড় দপ্তরে মেনকাদা যে দিসমরে 1,086 গোটেন ঠৈরে রাষ্ট্রীয় সংকল্প জারোয়া রেয়া সাপড়াও কেনা। নয়া জারোয়া তালাতে নেশামুক্ত লাগি ক্রিয়া সহি আতাং অভিযান স্লোগান অল আর প্রচার বাড়তে সিধা সোঝে জুয়ন সমাজ ঠেন সেটের কা হয়োয়া। পণ সরকার দো ঝাড়গ্রাম রে চেটের নুরতে গুরে খান দীপেন মুর্মু রেন ঘারণ ছড়া তীরে কৌডি গড়কু এমাকাট কোয়া। অন্ডেন এমএলএ জেলা শাসনীয় আর পুলিশ সুপাররা সেটের তাহে কাতে গুর আকান রেন গগো বেহুলা মুর্মুয়া তীরে হোলানো 400,000 টাকা রেয়া চেকও এমাকাও দিয়া।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে, তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টো থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয়, সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, খুব শীঘ্রই কুর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। এই বোর্ডের জন্য বাজেটে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভিবিজি রামজি প্রকল্পের আওতায় সবাইকে জব কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। রাজ্যে মৎস্য চাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, রাজ্যে এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা হবে। বিপণন, শৌখিন মৎস্য চাষ এবং মাছ ধরার পরের প্রয়োজনীয় পরিকাঠামোর প্রসার এবং এই ক্ষেত্রটিকে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক বাজারে আরও দক্ষ করে তোলার ব্যাপারে জোর দেওয়া হবে। আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ উপলক্ষে কৃষিতে মহিলাদের অবদানকে স্বীকৃতি জানাতে এবং তাদের উৎসাহিত করতে আজ রাজ্য এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে বীরভূমের ময়ূরেশ্বরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল 5 জন কৃতি কৃষক কন্যাকে সংবর্ধনা জানান। কোটাসুরের অনুষ্ঠানে উপস্থিত 100 জন মহিলা কৃষকের হাতে ফলের চারা ও সবজি বীজের প্যাকেট তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার মানগড় গ্রামীণ হাসপাতালে রবি বাউরি নামে বছর 55 এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। ঘটনার প্রতিবাদে উপযুক্ত নিরাপত্তার দাবিতে দিন সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে জরুরি পরিষেবা চলেছে, ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। মালদার মানিকচকের বন্যাকবলিতে ভূতনীতে বন্যার জল নামতে শুরু করেছে, এলাকায় কিছুটা স্বস্তির হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা

0: রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অনেক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির কিছু জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমস্ত জেলাগুলি দু একটি অঞ্চলের উপর দিয়ে আগামী 48 ঘন্টায়। আগামী 48 ঘন্টার আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
1: আজকের যাত্রা ঘটোৎকচ পুত্র বারবারি, রচনা ও নির্দেশনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রাম রঞ্জন দাস রায়। যাত্রাপালা ঘটোৎকচ পুত্র বারবারিক।

0: সঞ্জয়, কুরুক্ষেত্র যুদ্ধের গতি প্রকৃতি বর্তমানে কীরূপ?
1: অপরাধ নেবেন না রাজন, এখন এই যুদ্ধের ফল নির্ণয়। কৌরবদের পক্ষে না বিপক্ষে তা ধারণা করা বাতুলতা।
0: কোন পক্ষের দিকে আপাতত যাবে তা কি কিছু ধারণা করা যাবে না?
1: হে কৌরব পিতা সম্রাট ধৃতরাষ্ট্র, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ আমাকে দিব্য চক্ষুর বরদান করেছেন কুরুক্ষেত্র যুদ্ধ বর্ণনা করার জন্য।
0: জানি তিনি আমারই স্বনির্বন্ধ অনুরোধে তোমাকে এই বরদান করেন,
1: কিন্তু যুদ্ধ ফলাফল সম্বন্ধে আমি অজ্ঞ।
0: ঘটোৎকচের মৃত্যুর পর আমি আশাবাদী যে এই ধর্মযুদ্ধ ফল আমাদেরই পক্ষে আসবে।
1: তা হয়তো হতে পারে রাজন।
0: হতে পারে নয়, যদিও আমাদের বহু সৈনিক এমনকি আমার কিছু পুত্রও অকালে বিয়োগ হয়েছে।
1: কিন্তু রাজন, ক্ষমা প্রার্থনা করেই বলি, এই যুদ্ধ কি একান্তই কাম্য ছিল? একে এড়িয়ে যাওয়াটাই তো জ্ঞানী ও বুদ্ধিমানের কর্ম হতো রাজন।
0: সঞ্জয়, অতিরিক্ত অনধিকার বাক্য বন্ধ করো এখনই, এটা রাজ সম্মানের বিষয়। তোমার যা কর্ম তুমি তাই করো।
1: যথাযোগ্য রাজন।
2: ধৃতরাষ্ট্র,
1: প্রণাম নেবেন পিতামহ ভীষ্ম।
2: আয়ুষ্মান ভব,
0: আমার প্রণাম গ্রহণ করুন।
2: হে ধৃতরাষ্ট্র, ভারত।

0: সম্রাট শতপুত্রের জনক কৌরব বংশপতি, কিন্তু করুণা হয় তোমার প্রতি, তুমি শুধু জন্মান্ধ নও, তুমি পুত্র স্নেহ অন্ধ। সেদিনের রাজসভায় সর্বসমক্ষে দ্রৌপদীর চরম লাঞ্ছনা অপমান সত্যই কি আবশ্যক ছিল?
1: আপনি ঠিক কি বলতে চান গঙ্গা পুত্র?
0: এ লজ্জা এ অপমান আমাদেরও, আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না, কারণ দ্রৌপদী আমাদের পরিবারভুক্ত গৃহবধূ।
2: ক্ষমা করবেন পিতামহ, সেখানে আপনিও স্তব্ধ ছিলেন?
0: এখানে পুত্রের অমানবিক ব্যবহারে সম্রাট পিতা স্তব্ধ, সেখানে আমার বাক্যলাভ তো বাতুলতা মাত্র। বর্তমানে এই রাজ ঐশ্বর্য, রাজ সম্মান, রাজসুখ আমার অসহ্য লাগছে।
1: তথাপি আপনি রাজসুখ ও রাজভোগে আছেন, এটা স্মরণে রাখবেন।
0: ধৃতরাষ্ট্র, অতিরিক্ত দম্ভ পতনের মূল কারণ, এটা তুমিও স্মরণে রেখো।
2: শান্ত হন পিতামহ, শান্ত হন।
3: শান্ত হব?
0: শান্ত হতে পারছি কোথায়? ভবিষ্যৎ দৃষ্টিতে আমি অনুভব করছি কৌরব পতন।
1: আমি যে পুত্র স্নেহে অন্ধ হয়ে
0: ধর্মকে কুঠারাঘাত করে বোধিত রাষ্ট্র।
2: আসুন যুবরাজ দুর্যোধন, আসুন অঙ্গরাজ রাধেয়।
4: প্রণাম পিতামহ ভীষ্ম।
5: ঘটোৎকচ নিধনে মোদের পরম জয়।
0: কিন্তু এটা সাময়িক বৎস দুর্যোধন, এটাও স্মরণে রেখো যে আমাদের বহু অনন্য শক্তিশালী অস্ত্রাশি নিঃশেষ হয়ে গেছে। এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অস্ত্র কমে এসেছে, বিশেষত ঘটোৎকচ অভিমন্যু নিধনে। সেটা কি স্মরণে আছে তোমার?
1: যুদ্ধ শেষের দিকে মনে হয়। আশা করি পাণ্ডব পক্ষ পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে।
0: সঞ্জয়, তুমি কি বলো, কিছু ধারণা?
2: ক্ষমা করবেন পিতামহ, আমি তো যুদ্ধ বিশারদ নই। তবে আমার এই সীমিত জ্ঞানে বলে পাণ্ডব পক্ষে আছেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ। ওনার বুদ্ধিমত্তা ও চাতুরতা।
1: স্তব্ধ হও সঞ্জয়।
0: সঞ্জয় যথার্থই বলেছে ধৃতরাষ্ট্র, এবং আমিও ওর সাথে একমত।
5: তাহলে কি আমাদের পুনরায় নতুন করে রণকৌশল ভাবতে হবে অঙ্গরাজ মিত্র কর্ণ?
6: নিশ্চয় আমাদের এখনই নতুন ভাবে রণকৌশল চিন্তা আসো আবশ্যক। আসুন পিতামহ, এসো মিত্র দুর্যোধন।
0: এখনই দ্রোণাচার্য কৃপাচার্যের সাথে আলোচনা আবশ্যক। আমরা মন্ত্রণা কক্ষে চললাম ধৃতরাষ্ট্র।
7: ধর্মরাজ্য স্থাপন হেতু কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ শুরু হলো কুরুক্ষেত্রে। যুদ্ধবিপাশী শকুনি ও দুর্যোধন, তোমরা কি জানো না এই যুদ্ধে কত মা সন্তান হারা হবে, কত সন্তান পিতৃ হারা হবে, কত স্ত্রী স্বামী হারা হবে, যেমন যেমন আমি হয়েছি? জন্মান্ধ ও পুত্র স্নেহান্ধ কৌরব পিতা ধৃতরাষ্ট্রই দায়ী এই যুদ্ধের জন্য।
8: মাতা হল্লাবতী, আমি প্রতিজ্ঞা করছি আমার পিতা ঘটোৎকচের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। কৌরব পক্ষ সবাইকে এক দিবসেই মৃত্যু দুয়ারে পাঠিয়ে দেব।
7: আমি তোমার পিতার ন্যায় তোমাকে চিরদিনের মতো হারাতে চাই না।
8: মাতা, তুমি কি চাও না আমার পিতার অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে? আমার মৃত্যু বিষয়ে তুমি আশঙ্কিত হয়েও না। তোমার কাছে অস্ত্রবিদ্যা লাভ করে সিদ্ধি মাতার সাধনায় তিন তিনটি দৈব বাণ লাভ করেছি। আমি অজেয় মাতা, আমি অজেয়।
7: তবুও বৎস, আমি শঙ্কিত ভীত। যুদ্ধে জয়ী হয়ে ধর্মরাজ্য স্থাপন হেতু তৃতীয় পাণ্ডব অর্জুন নাগকন্যা উলুপির পুত্র ইরাবানকে বলি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবরা। তোমার পিতামহ মধ্যম পাণ্ডব ভীম ও তোমার পিতাময়ী হিড়িম্বা পুত্র, অর্থাৎ তোমার পিতার অকালে বীরগতি প্রাপ্ত হয়। এখন যদি তোমার
8: আমার পিতার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই মাতা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি পিতাময়ী হিড়িম্বার নিকট ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান আহরণ করেছি, তোমার কাছে অস্ত্র শিক্ষা নিয়েছি, আমি জয়ী হবই মাতা, আমি জয়ী হবই।
7: পাশা বারবারই সর্বান্তকরণে আশীর্বাদ করলাম, জয় ও তো ভাবো।

0: মহা কেশব, তুমি কি শ্রবণ করেছো? বারবারিক আমাদের পক্ষ নিয়ে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে।
1: শুনেছি তৃতীয় পাণ্ডব শাখা অর্জুন, আর এখানে আমার দুশ্চিন্তা।
0: দুশ্চিন্তা কেন যাদব শ্রেষ্ঠ, এ তো উত্তম সংবাদ।
1: যুদ্ধ শুরুর আগে পর্যায়ক্রমে সকল মহারথীদিগকে প্রশ্ন করেছিলাম, যুদ্ধ শেষ হতে কতদিন সময় লাগতে পারে। পিতামহ ভীষ্ম বলে

0: চক্র, অর্থাৎ সময় তোমার উত্তর দেবে পারত। তবে একটি কথা জেনে রেখো, এটা ধর্ম সংস্থাপনের জন্য ধর্মযুদ্ধ।
1: পাণ্ডব সখা কৃষ্ণ, তুমি কি জানো আমার পৌত্র বারবারই যুদ্ধে যোগদান করতে আসছে?
0: হ্যাঁ, তাই তো দুশ্চিন্তা আরো প্রকট হলো বৃকদর।
1: কি বলছো কৃষ্ণ, এর অর্থ?
0: ভবিষ্যৎ সম্বন্ধে আমরা অজ্ঞ। এই যুদ্ধে আমরা বহু বীর যোদ্ধাকে অকালে হারিয়েছি এবং ভবিষ্যতে আরো হারাবো। যাই হোক, আমাকে চিন্তা করতে দাও, তোমরা আপাতত বিশ্রাম নিতে যাও। তার সাথে আগামী যুদ্ধের পরিকল্পনা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করো।
2: পিতাময়ী হিড়িম্বা, প্রণাম নেবেন, আশীর্বাদ করুন। আমি ধর্মযুদ্ধে কুরুক্ষেত্র যাচ্ছি আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে।
3: বাছা আমার, তোমার সেই শৈশবকাল থেকেই ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছি তোমার, আর প্রতিশোধ বলছো? প্রতিশোধ নেবার তুমি কে? মনে রেখো, সবই অদৃষ্ট।
2: আমি তোমার আশীর্বাদ চাইছি পিতাময়ী, জয়ী হয়ে আমি যেন তোমার কাছে প্রত্যাবর্তন করতে পারি।
3: তুমি কে? আসবে কি আসবে না, এটিও ঠিক করবে নিয়তি অথবা ক্ষণ।
2: অর্থাৎ
3: আমরা প্রতিনিয়ত কালচক্রের ঘূর্ণাবর্তে আবৃত, অদৃষ্ট বা ভাগ্যে যা থাকবে তাই হতে বাধ্য। আমরা শুধু কর্ম করে যাব।
2: কাল দণ্ডকে আমি নিয়ন্ত্রিত করব পিতামহী।
3: মূর্খ, এই ধারণীতে মোরা আসি শুধু কর্মের তরে, তাই ফলের আশা না করাই সেও।
2: পিতামহী, আমার কাছে তিনটি দিব্য অস্ত্র আছে যা সিদ্ধি মাতা সন্তুষ্ট হয়ে আমাকে দিয়েছে। তুমি আমায় আশীর্বাদ করো পিতামহী।
3: বাছা মোর, তোমার শরীরে বীর রক্ত বহমান, তেজোদীপ্ত হয়ে বিচরণ করো জগতে, জয়তু ভব।
2: পিতামহী,
4: মাতা আমাকে স্মরণ করেছেন?
5: হ্যাঁ দুর্যোধন পত্নী ভানুমতী,
4: অবগত আছো নিশ্চয়। কৌরব মাতা গান্ধারী, আমি ক্ষত্রিয় নারী, দুর্যোগ যদি আসে জীবনে উপহাস করব তাকে। আমি যেমন জীবিত থাকতে ভালোবাসি, তেমনি জীবনের অন্তিম ক্ষণ মৃত্যুকেও আলিঙ্গন করতে ভালোবাসি।
6: কিন্তু পাঞ্চালীর মতো তুমি তো নির্লোভ নও।
4: জগতে সকল নারী লোভী মাতা, কেউ ধন ঐশ্বর্যের, কেউ ক্ষমতার, কেউ রূপ সৌন্দর্যের, কেউ সংসারের, আবার কেউ মহার্ঘ অলঙ্কারের, সবাই স্বার্থ কেন্দ্রিক।
6: ও, তাই বুঝি তুমি নব অলঙ্কারে সজ্জিত হয়েছ আজ? কিন্তু এইসব মহার্ঘ অলঙ্কার ধারণ করতে তোমায় পূর্বে কোনো দিনও দেখিনি।
4: কি করে দেখতেন? এগুলি তো আগে ছিল না, তবে বর্তমানে।
6: তবে এগুলি কার ছিল?
4: পঞ্চপাণ্ডব ধরণী দ্রৌপদী
6: ভানুমতী।
4: হ্যাঁ মাতা, এই অলঙ্কারাদি ধারণ করে যখন দ্রৌপদী রাজসভায় ও রাজভবনে গমনাগমন করত।

0: না মাতা, সে স্ব ইচ্ছায় হাস্য বদনে আমায় দান করল, সাথে মহার্ঘ বস্ত্র রাশিও।
1: হায় ভানুমতি, এইখানেই পার্থক্য দ্রৌপদীর সাথে অন্য নারীর। পাঞ্চালী যে অনন্যা
0: মাতা,

0: দ্রুপদ কন্যা দ্রৌপদী।
1: সখা কৃষ্ণ, সখা, যুদ্ধর গতি প্রকৃতি কি আমাদের পক্ষে? কেন জানি না, কেন জানি না আমি আশঙ্কিত। তুমি মোদের বল ও ভরসা, বলো না যাদব শ্রেষ্ঠ, পাণ্ডব পক্ষর জয় কি সুনিশ্চিত?
0: পাঞ্চালী, উত্তেজিত না হয়ে শান্ত হ।
1: কি করে শান্ত হই? কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সৈনিক, আর পাণ্ডব পক্ষে মাত্র 7 অক্ষৌহিণী। বলো না যাদব শ্রেষ্ঠ, আমাদের জয় কি সম্ভব?
0: পাঞ্চালী, উত্তেজিত এবং অহংকার যে কোনো কর্ম অকৃত কার্য হতে পারে, ধীর মস্তিষ্কে কার্য সমাধা হয়।
1: কিন্তু জগতে কি শুধুই ক্ষমতার লড়াই চলবে? শান্তি আসবে না? কেশব, কেশব, তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ। আমার উৎকণ্ঠা না বাড়িয়ে আমার প্রশ্নের উত্তর দাও না অনুগ্রহ করে।
0: এই ধর্মযুদ্ধে দুই পক্ষেরই বহু বীর অকালে বীর গতি প্রাপ্ত হয়েছে, তবে আমি আশাবাদী পাণ্ডবদের জয় সম্বন্ধে।
1: শুনলাম মধ্যম পাণ্ডব পৌত্র আসছে আমাদের শিবিরে যোগ দিতে, এ কি সত্য?
0: হ্যাঁ সত্য, আর সেই কারণে আমি খুব চিন্তিত।
1: কিন্তু কেন?
0: পাণ্ডব পৌরুষ জাত সন্তানদের অকাল বিয়োগে আমি খুবই ব্যথিত। ক্রীড়াবান ঘটোৎকচ অভিমান্য, বিশেষত অভিমান্য বিয়োগে আমি নিদারুণ দুঃখ পেয়েছি।
1: শুধু তুমি কেন, আমরা সবাই, সমগ্র আর্যাবর্ষকাচ্ছন্ন, ওই কাপুরুষ বীরদের নিধন না হওয়া পর্যন্ত আমার নিদ্রা আসবে না।
0: মাতা কুন্তী এখন কোথায়?
1: তিনি এই মুহূর্তে মাতা গান্ধারীর নিকট আছেন, তিনিও তার বহু সন্তানদের অকাল মৃত্যুতে মুহ্যমান।
0: কিন্তু এই মুহূর্তে মাতা কুন্তীকে আমার যে খুবই প্রয়োজন।
1: ওনাকে আনায়নের চেষ্টা করছি।
2: আমার প্রিয় ভাগ্নেয় দুর্যোধন, যুদ্ধের গতি প্রকৃতি কেমন মনে হয়?
3: নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা,
2: এখনই অতি দর্প ও আনন্দের অতি সজ্জায় ভাসতে আমি রাজি নই। তাই বলছি বাস্তবে বিরাজ করো।
3: যে সকল বীর বীর গতি প্রাপ্ত হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি। কর্ণ, দ্রোণাচার্য, অশ্বত্থামা, পিতামহ ভীষ্ম এবং আরো অনেকেই এখনো জীবিত আছে। এই যুদ্ধ বিষয়ে

0: কোচিন তিতলন,
1: কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় পরাজয়ের বার্তা বহন করে, কারণ পাণ্ডব পক্ষে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
0: কৃষ্ণের নারায়ণী সৈন্য আমাদের পক্ষ নিয়ে রণক্ষেত্রে।
1: তাহলে কি
0: পাণ্ডব বংশ ধ্বংস করে ওই দ্রৌপদীকে আমার দাসী করবই?
1: সেই আশাতেই থাকো।
0: কিছু কি বললে?
1: কই না তো বলছি যে তুমি ঠিক, তুমি সঠিক, তোমার জয় সুনিশ্চিত।
0: যথার্থই বলেছো।
2: আমার পরম সৌভাগ্য যে পাণ্ডব মাতা জননী কুন্তী আমার সম্মুখে দণ্ডায়মানা।
3: আমাকে স্মরণ করেছো কেন কৃষ্ণ?
2: হ্যাঁ, এই ধর্মযুদ্ধ
3: জগতের সবাই তথাকথিত এই ধর্মযুদ্ধের পক্ষে রায় দিলেও আমি এই যুদ্ধের বিপক্ষে,
2: কারণ
3: আমি চাই না ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলুক।
2: ক্ষমা করবেন মাতা কুন্তি, এই কথাটি কি আপনি বোঝাতে পেরেছিলেন কর্ণকে? সে তো আপনাকে নিদারুণ ভাবে অপমান করেছে আর আপনি অস্ত্র ফেলে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।
3: তবুও আমি চাই না তোমার এই তথাকথিত ধর্মযুদ্ধ।
2: আসুন আসুন কৌরব জননী।
4: কৃষ্ণ, এ খেলা বন্ধ করো। ভাইদের মধ্যে আত্মীয়দের ভিতর এই অকাল মৃত্যু বহনকারী যুদ্ধ চাই না।
3: আমিও সেই কথাই বলছি কৃষ্ণ।
2: আমিও চাইনি, বহুবার চেষ্টা করেছিলাম, কৌরব রাজসভায় অপমানিত হয়েছি, ক্ষমতার দম্ভে কৌরব ভ্রাতাগণ আমাকে উপহাস করে বন্দী করতে উদ্যোগী হয়েছিল।
4: তুমি কথার মোহজালে যতই এড়িয়ে যাও তবু তোমাকেই দোষী বলবো।
2: সে আমার দুর্ভাগ্য।
3: কৌরব মাতা শান্ত হও, অযথা উত্তেজিত হয়ে কৃষ্ণকে দোষ করছো। আমার মনও খারাপক্রান্ত, প্রতি মুহূর্তে আতঙ্কিত হই, এই বুঝি আমার কোন পুত্র যেদিন অভিমন্য বাছা আমার কি নির্মম নির্দয় ভাবে ওকে।
2: শান্ত হন, শান্ত হন মাতা কুন্তি।
4: সবকিছু সবকিছুর জন্য তুমিই দায়ী কৃষ্ণ। আমি তোমায় অভিশাপ করছি, তোমার যাদব বংশ শেষ হবে ক্ষমতার লোভে, আর তোমারও মৃত্যু হবে আচম্বিতে অপঘাতে।
3: কৌরব মাতা, তুমি কি প্রকৃতিস্থ নও?
2: অবর্ণত মস্তকে অভিসম্পাত, হাসি মুখে গ্রহণ করলাম কৌরব মাতা।
5: ভগ্নি, তুমি কৃষ্ণকে অভিসম্পাত করেছ শুনলাম।
4: হ্যাঁ ভ্রাতা শকুনি। আমি কি কোনো হাস্যরস পরিবেশন করলাম শকুনি? আর এই মুহূর্তে তোমার এই হাস্য বদন অসহ্য লাগছে আমার।
5: গান্ধারী ভগ্নি মোর, এই ধরনের নারীগণের কি বিচিত্র চরিত্র!
4: অর্থাৎ
5: যতদিন তারা অবিবাহিতা, পিতা মাতা ভ্রাতা ভগ্নী ছাড়া আর কারুরই কল্যাণ চায় না, কিন্তু বিবাহিতা যখন হলেন তখন স্বামী আর সন্তান ছাড়া আর কারুরই কল্যাণ চায় না। এই পৃথিবীতে তখন এরা ছাড়া কেউই আপন নহে।
4: কি বলতে চাইছো?
5: মনে পড়ে ভগ্নী, তোমার স্বামী এই জন্মান্ধ ধৃতরাষ্ট্র আর তোমার সন্তানেরা কি দুর্ব্যবহার করেছিল আমাদের সাথে, তাই এদের আমি অন্তর থেকে ঘৃণা করি। কৌরব জননী, প্রথমে তো তুমিও আমাদের জন্য নির্বিতে অশ্রু বাড়ি বিসর্জন দিতে। মনে পড়ে কারাগৃহে আমরা সারাদিন একবার মাত্র আহার সামগ্রী পেতাম, তাও অখাদ্য কুখাদ্য এবং পরিমাণে অতি অল্প। আমার পিতা আমার ভ্রাতার অভুক্ত থেকে ওই খাদ্য আমায় দিয়ে পিতা বলতেন, পুত্র তোমাকে জীবিত থাকতে হবে এই কৌরব বংশ নাশ করার জন্য। আর আমি মৃত হলে আমার সব ছেদন করে আমার কঙ্কাল দিয়ে পাশার ঘুটি করে যে চাল বলবে বাস্তবে তাই হবে, আমি তাই করেছি ভগ্নি। পিতা আমার,
4: তুমি কত নিষ্ঠুর, পরম আত্মীয়র ধ্বংস কামনা করছো।
5: না ভগ্নি, নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর কৌরবেরা।
4: আমি এখনই সকলকে তোমার স্বরূপ প্রকাশ করব।
5: কেউ বিশ্বাস করবে না, আমি শুধু তোমাদের আদেশ পালন করেছি মাত্র।
4: শকুনি, তুমি এত নির্দয়,
5: কি প্রয়োজন ছিল?

ভক্তদের জঘন্যভাবে অপমান করার, গুরুজনদের নিষেধ অমান্য করে রজস্বলা দ্রৌপদীকে চরম লাঞ্ছনা করার, আর তোমার স্বামী যেন মান্দ ধৃতরাষ্ট্র সেগুলো উপভোগ করছিলেন, কেন কেন এর কি হিসাব দিতে হবে না তোমাদের সুদে আসলে?

0: প্রণাম নেবেন ব্রাহ্মণ। আমার পরিচয় আমি সুতপুত্র কর্ণ বা রাধেয়, আমার মাতার নাম রাধা।
1: তুমি দানি বীর বটে,
0: কেহ যদি কিছু চায় আর সেটি আমার ক্ষমতার মধ্যে থাকে তা আমি দান করি।
1: তোমার দান করার মানসিকতা আছে, তাই তো তুমি দাতা কর্ণ। কিন্তু তুমি এই ধর্মযুদ্ধে কৌরব পক্ষ সমর্থন করলে কেন?
0: দুর্যোধন আমায় সম্মান দিয়েছে, রাজ্য দিয়েছে, তাই আজ আমি অঙ্গরাজ কর্ণ, কৃতজ্ঞতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু কি কারণে আপনি আমার নিকটে এসেছেন সেই কারণটা ব্যক্ত করুন অনুগ্রহ করে হে ব্রাহ্মণ।
1: স্নান করে সূর্য প্রণাম করার পর কিছু আহার করো, তারপর না হয়।
0: না না, আপনি এখনই বলুন হে ব্রাহ্মণ, স্নান করার পর কিছু দান করে আমি আহারে বসি।
1: বর্ষা পাই না চাইতে, যদি না পাই, যদি বিমুখ হই,
0: আমার ক্ষমতায় কুলালে তা যতই মহার্ঘ বস্তু হোক তা আমি দান করি।
1: তাহলে আমাকে তোমার ওই কবচ পূর্ণ দান করো।
0: ব্রাহ্মণ, কি চাহিদা আপনার?
1: জানতাম পাব না, ক্ষমতা কয়েক পল নষ্ট হলো, না বিদায় নেই।
0: দাঁড়ান ব্রাহ্মণ, যত কষ্টই হোক আমার মৃত্যু সুনিশ্চিত জেনেও আপনাকে আমি তা দান করব।
1: সার্থক তুমি, কল্যাণ হোক তোমার।
0: ব্রাহ্মণ, এবার আপনার আসল রূপ দেখার সৌভাগ্য হোক আমার।
1: আসল রূপ
0: আমি জানি, আপনি ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ।
2: এ ধরায় তোমার মতো দানবীর আর কেউ যেন না হয় কর্ণ।
0: একটি প্রশ্ন ছিল প্রভু,
2: ব্যক্ত করো নিঃসংকোচে।
0: এ জগতে ভালো লোকেদের আগে এই জগৎকে বিদায় জানাতে হয় কেন?
2: পুষ্প উদ্যানে গেলে কোন পুষ্প তুমি প্রথম চয়ন করবে?
0: নিশ্চয়ই উত্তম বা সর্বশ্রেষ্ঠ পুষ্প।
2: ঈশ্বর তেমনি উত্তম বা সর্বশ্রেষ্ঠই মানুষকে চান।
3: এসো এসো আমার পরম আদরণীয় পৌত্র বারবারি।
4: প্রণাম পিতামহ, আমি যুদ্ধে যোগদান করতে এসেছি।
3: কিন্তু কিন্তু বাছা আমার, এই মহা ধর্মযুদ্ধে তোমার জীবন সংকটময় হতে পারে, তুমি ফিরে যাও বৎস।
4: ফিরে যাব বলে তো আমি আসিনি পিতামহ।
3: তুমি এখন বালক, তুমি এখন প্রাণ।
4: আমি সর্বদাই প্রাণবন্ত। ক্ষমা করবেন, আপনার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত।
3: তুমি আমাদের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে এসেছো, তার জন্য আমি আপ্লুত। কিন্তু
4: আমিও আপ্লুত এই ধর্মযুদ্ধে পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য।
3: কি বোঝাই তোকে, ওরে তোরও যদি তোর পিতার মতো বীরগতি
4: প্রাপ্ত হব না, নিশ্চিন্ত থাকুন। আসুন আসুন তৃতীয় ফুল্লতাত, আমার প্রণাম নেবেন।
5: আশীর্বাদ করি, যশ লাভ করো।
3: ভ্রাতা অর্জুন বারবারিক আমাদের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে চায়।
5: তোমার সাহসিকতার জন্য খুশি হলাম, কিন্তু তার সাথে বলি তুমি ফিরে যাও।
4: ক্ষমা করবেন, আপনার এই আদেশ আমি মানতে পারলাম না।
3: উত্তম পৌত্র, তোমার সাহসিকতায় আমরা মুগ্ধ, তুমি আপাতত বিশ্রাম নাও।
5: হ্যাঁ, তোমার সাথে এই বিষয়ে পরে আলোচনা করা যেতে পারে।
4: উত্তম, অতি উত্তম, তাই হবে।
6: মা অহল্যাবতী, আমার পৌত্রের কোন সংবাদ ব্যর্থ আছে তোমার?
7: মাতা হিড়িম্বা,
6: পুত্রবর নিজ বীরত্ব প্রদর্শন করার জন্য উদ্গ্রীব, ভগবান কৃষ্ণকে আশীর্বাদ করুন। ভয় হয় নিজ পিতার ন্যায় বীরগতি প্রাপ্ত না হয়।
7: মাতা,
6: অবাঞ্ছনীয় চিন্তা ত্যাগ করুন, আমি পুত্রহারা হতে চাই না। আমি কি চেয়েছিলাম পুত্রহারা হতে, কিন্তু কালীর নিয়ম আমরা সবাই মানতে বাধ্য।
7: কালের নিয়ম, বিধির বিধান, এ সব মানতে আমিও বাধ্য, কিন্তু আমি পুত্রহারা হতে চাই না। অকাল বৈধব্য মেনেছি, তা বলে
6: স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হাতে যদি আমার পৌত্রের মুখ

0: সবই মায়া, আমাদের শুধু আসা আর যাওয়া, তারই মধ্যে সুকর্ম করে যেতে হবে।
1: মাতা,
2: শাখা অঙ্গরাজ কর্ণ, শুনেছ পাণ্ডব শিবিরে ভীম পৌত্র বারবারই যোগ দিয়েছে?
3: শুনেছি কৌরব যুবরাজ দুর্যোধন, প্রথমে ওকে রণাঙ্গনে আসতে দাও, তারপর ওর চমৎকারিত্ব না হয় দেখব।
2: গুপ্তচর অবগতি হয়েছি, ও নাকি একদিনই যুদ্ধ শেষ করে দিতে পারে।
3: অযথা দুশ্চিন্তায় মগ্ন না থেকে তুমি বর্তমানে একটি বিষয়ে চিন্তামগ্ন থাকো।
2: কি বিষয়ে?
3: গদা প্রহারে মধ্যম পাণ্ডবকে প্রহার পূর্বক নিধন।
2: আমি গুরুদেব বলরামের শিষ্য, তার আশীর্বাদে আমি গদা যুদ্ধে অজেয় এই ধরা।
3: তাই আসু প্রয়োজন ভবিষ্যৎ রণকৌশলের সঠিক পরিকল্পনা।
2: ঠিক ঠিকই বলেছ,
3: অতএব ক্ষণ নষ্ট না করে
2: চলো মন্ত্রণা কক্ষে।
4: ওই দেখো ভগ্নি, কুরুক্ষেত্রে কত সব দাহ হচ্ছে, কত শত শত নারী স্বামী অথবা পুত্র হারা হয়েছে, তাদের হাহাকার শুনতে পাচ্ছ? এদের মধ্যে তোমারও কয়েক পুত্র আছে, তারা রাজকীয় সম্মানে দাহ হচ্ছে।
5: স্তব্ধ হও শকুনি, আমি সহ্য করতে পারছি না।
4: সহ্য যে তোমাকে করতেই হবে ভগ্নি,
5: এত রক্ত কর্দমাক্ত দুর্গন্ধযুক্ত প্রান্তরে আমি আর থাকতে চাই না।
4: কিন্তু এই দুঃসহ যন্ত্রণার জন্য দায়ী কে? আর পুত্র স্নেহে অন্ধ ধৃত রাষ্ট্র দায়ী নয়, তোমার বীর সুপুত্ররা দায়ী নয়, কিংবা তুমি দায়ী নয় ভগ্নি।
5: স্তব্ধ হও, স্তব্ধ হও, মুহূর্ত এখানে থাকতে চাই না।
4: আমি জানি আমার অকাল মৃত্যু হবে এই রণক্ষেত্রে, তবুও আমি ভীত নই, আমি ভীত হব না। কোথাও যেন আনন্দের লহরি বাজছে আমার অন্তরে।

0: হবে, ধর্ম স্থাপনের ক্ষেত্রে আমার তৈরি সকল সমীকরণ ব্যর্থ হবে, তাই যে কোনো উপায়কে যুদ্ধ যোগদানে বিরত করতে হবে। ওই ওই দূরে ওর আগমনের বাতাস অনুভব করছে, এই মুহূর্তে আমি যোগী ব্রাহ্মণের রূপ নিয়ে সম্মোহ জালে আবৃত্ত করে ওর সম্মুখে উপস্থিত হই।
1: প্রণাম দ্বিজবর, তব আশীর্বাদ ভিক্ষা মাগি, আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে যাচ্ছি।
0: কিন্তু তোমার সাথে সেনা দল এবং পর্যাপ্ত অস্ত্র কোথায়?
1: ব্রাহ্মণ, আমার কোনো সৈন্যর প্রয়োজন নেই এবং অতিরিক্ত অস্ত্রেরও আবশ্যকতা নেই। আমার এই তিনটি বাণের দ্বারা নিমিষে কুরুক্ষেত্র যুদ্ধের যবনিকা পাশ করব।
0: মাত্র তিনটি বাণের দ্বারা? আমি স্তম্ভিত, এ যে অবিশ্বাস্য।
1: বিশ্বাস না হলে আমি পরীক্ষা দিতে প্রস্তুত।
0: এই যে অশ্বত্থের বৃক্ষের ছায়া আমি দণ্ডায়মান, তার সকল সবুজ পত্রকে একটিমাত্র বান দ্বারা কেটে দেখাও।
1: এই কার্য সম্পাদন করার নিমিত্তে কয়েক পল সিদ্ধিমাতার ধ্যান করার সুযোগ দিন ব্রাহ্মণ।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ধ্যানে মগ্ন হও বালক।
2: ও ধ্যানে মগ্ন হয়েছে, ওর অলক্ষ্যে একটি বৃক্ষ পত্র আমার দক্ষিণ পদর নিচে রাখে, তাহলে সকল পত্র ছেদনে ও ব্যর্থ হবে।
1: ব্রাহ্মণ, আমি প্রথম তীর যা মুক্ত করলাম।
0: কিন্তু একই বালক, তোমার প্রথম তীরটি বৃক্ষের সকল পত্রকে চিহ্নিত করে আমার দক্ষিণ পদের উপর স্থির হলো কেন?
1: কারণ আপনার দক্ষিণ পদতলে নিশ্চয়ই একটি পত্র আছে। হে দ্বিজবর, কৃপা করে পদযুগল সরান, নচেত আমার দ্বিতীয় বাণটি পদ ভেদ করে ছেদন করবে পত্রকে। এবার আমার তৃতীয় বাণটি যা মুক্ত করলাম।
0: অতি আশ্চর্য, সকল বৃক্ষপত্র ছেদন করে বাণগুলো ফিরে গেল তুনে। আমি অভিভূত, সেই সাথে অসংকিত।
1: কি কারণে ব্রাহ্মণ?
0: তুমি কোন পক্ষে রয়ে রণাঙ্গনে আবির্ভূত হবে?
1: যে পক্ষ যখন দুর্বল হবে সেই পক্ষ অবলম্বন করব। তবে যেহেতু আমি পাণ্ডব ঔরসজাত, তাই প্রথমে পাণ্ডব পক্ষ নেব। কিন্তু কৌরবরা আমার আত্মীয়, তাই যে মুহূর্তে

0: আপনারা দুর্বল হবেন, তৎক্ষণাৎ কৌরব পক্ষ নেব।
1: কিন্তু এভাবে যুদ্ধ করলে তুমি ছাড়া জগতে আর কেউ জীবিত থাকবে না, সৃষ্টির রসাতলে যাবে।
0: তাহলে উপায় কি ব্রাহ্মণ?
1: একমাত্র সমাধান তোমার যুদ্ধ যোগদানে বিরত।
0: অসম্ভব। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে বারবারিক ভিখু বারবারিক কাপুরুষ। না না না না না না, আপনি আপনি আমায় ক্ষমা করুন যোগীবর।
1: তং ভিক্ষং দেহি ভিক্ষং দেহি।
0: কি নিচ্ছবি ভবান?
1: তব শীল ইচ্ছামি।
0: আপনার প্রকৃত রূপ প্রকৃত পরিচয় প্রদান করুন।
1: আমি আদি ও অন্ত, সৃষ্টি এবং লয়, আমি বিরাজমান সকল আত্মায়, আমি বাসুদেব দেবকী নন্দন শ্রীকৃষ্ণ।
0: শ্রীকৃষ্ণ
1: তোমার মোক্ষ লাভে সুবক্ষণ আগত বারবারে তোমার অন্তে বিপ্সা ব্যক্ত করো।
0: হে বাসুদেব দেবকী নন্দন শ্রীকৃষ্ণ, হে প্রভু, হে অন্তর্যামী মধুসূদন, কুরুক্ষেত্র যুদ্ধের শেষের কদিন আমার দেখার বড় সাধ প্রভু, সে কি অপূর্ণ থাকবে কেশব?
1: আমার আশীর্বাদে তোমার মস্তক ছিন্ন হলেও তা জীবিত থাকবে, কুরুক্ষেত্রে সুউচ্চ স্থানে সুরক্ষিত অবস্থায় স্থাপিত হবে, সেখান থেকেই তুমি এই ধর্মযুদ্ধ অবলোকন করবে।
0: যেমন তোমার ইচ্ছা হে গোবিন্দ।
1: যুদ্ধ সমাপন।

0: 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধে কে বেশি বীরত্ব দেখিয়েছেন?
1: আমার মতে তৃতীয় পাণ্ডব অর্জুন।
0: আমার মতে মধ্যম পাণ্ডব ভীম।
2: আমার মতে পঞ্চম পাণ্ডব বেশি বীরত্ব দেখিয়েছে।
3: সহদেবের তলোয়ারের কোপে শকুনির মৃত্যুর শেষে ধর্মেরই জয় হলো।
4: বারবারে
5: প্রভু,
4: এই দেখো পঞ্চ পাণ্ডব সহ আমি এসেছি। তোমার মতে এই ধর্মযুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর কে?
5: আমি শুধু কৃষ্ণকেই দেখেছি। নিহত নিধনকারী সবই আসলে কৃষ্ণ। শত্রুর প্রাণ নেবার আগেই প্রভু তোমার চক্র সংহার করেছে।
4: বারবারে ভবিষ্যতে এই পুণ্যভূমিতে তুমি পূজিত হবে খাটু শ্যামজি নামে। আজ থেকে শতবর্ষ পর পাণ্ডব বংশজাত ও অভিমন্যু ঔরসজাত সন্তান পরীক্ষিত সিংহাসন আরোহণ কাল থেকে শুরু হবে কলিযুগ। সেই যুগেও তুমি পূজিত হবে। সেই কলিযুগে পুনরায় সাক্ষাৎ হবে আমার সাথে। এই মুহূর্তে শুভক্ষণ আগত তোমার মোক্ষ লাভের, মোক্ষ লাভ করো স্নেহের বারবারই।

যাত্রানুষ্ঠান ঘটোৎকচ পুত্র বারবারিক

0: এখানেই শেষ হল। রচনা ও নির্দেশনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বারবারিক, উদয় ঘোষ, ধৃতরাষ্ট্র, ভোলানাথ ব্যানার্জি, সঞ্জয়, রঘুনাথ মুখার্জি, ভীষ্ম, শ্যামল ঘোষ, দুর্যোধন, সুরজিৎ কোলে, কর্ণ, সৌমিত্র ঘোষ, অর্জুন, সুশান্ত দেয়ালি, ভীম, মনোজ সিংহ, কৃষ্ণ, প্রাণেশ চক্রবর্তী এবং শকুনির ভূমিকায় অরূপ কুমার চৌধুরী। স্ত্রী চরিত্রে রূপদান করলেন হিড়িম্বা কৃষ্ণা ঘোষ মুখার্জি, কুন্তি তাপসী দাস সর্বজ্ঞ, দ্রৌপদী শুভশ্রী ঘোষ, অহল্যাবতী মিনতি সিংহ, ভানুমতি সুভদ্রা লাহা এবং গান্ধারীর ভূমিকায় কেকা বল্লভ। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন অজিত মালিক, মধুসূদন চন্দ্র, পৃথ্বীশ মুখার্জি, মানিকলাল দাস, অরবিন্দ ঘোষ, সুজিত ব্যানার্জি, রত্না ব্যানার্জি, মোনালিসা কোলে ও অপর্ণা চন্দ্র। সঙ্গীত পরিচালনা কমলিকা চন্দ্র। কণ্ঠদানে মধুসূদন চন্দ্র ও কমলিকা চন্দ্র। আবহ সঙ্গীতে স্বপন সাঁতরা, দিবাকর মাখাল ও অসিত চক্রবর্তী। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। প্রযোজনা রাম রঞ্জন দাস রায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নাম্বার 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম লীলাময় সেই সময়, বলছেন ভবেশ দাস।
1: স্বাধীনতার পরে পঞ্চাশের দশকে কলকাতায় বেতারের অনুষ্ঠান প্রযোজনায় যেন নতুন জোয়ার এলো। বেতারে যোগ দিলেন বড় মাপের গাইয়ে বাজিয়ে শিল্পী সাহিত্যিকরা। একজন দুজন ছাড়া এরা যে দীর্ঘদিন বেতারের কাজে যুক্ত ছিলেন তা নয়, তবে বেশি দিন যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে সাহিত্যিক লীলা মজুমদার একজন। ১৯৫৬ থেকে ১৯৬৩ পর্যন্ত সাত বছর তিনি কাজ করেছেন, করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে। অনেক রকম কাজের সঙ্গে জড়িয়েছিলেন তিনি। তারও আগে, দেশ স্বাধীন হওয়ারও আগে, বেতারের অনুষ্ঠানে মাসে অন্তত একবার লীলা মজুমদার আসতেন। তখন বেতারের বড় গুণী মানুষদের সঙ্গে তার আলাপ। সেই বেতারেই তার ঘনিষ্ঠতা হয়েছিল সজনীকান্ত দাস, পরিমল গোস্বামী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এমন আরও অনেকের সঙ্গে। সেই সময় একদিন তিনি দেখেন স্টুডিওর বাইরের ঘরে রোগামতন একজন লোক বসে বসে খুব মন দিয়ে মহিলা মহলে বেলাদের রূপচর্চা শুনছেন। কেমন মধু, কমলার রস, সরবাটা, বাদাম বাটা ইত্যাদি মেখে রূপসী হওয়া যায়, এইসব। তারপরেই তাকে কে যেন স্টুডিওতে ডেকে নিয়ে গেল। মহিলা মহলে তারও কিছু বলার কথা। উনি গিয়েই নিজের বক্তব্য বিষয়ে উত্থাপন না করে বলতে আরম্ভ করলেন, এতক্ষণ মন দিয়ে শুনলাম কী করে রূপসী হতে হয়, তবে আমার ধারণা ওইসব জিনিস যদি গায়ে না মেখে খাওয়া যায় তাহলে অনেক বেশি ফল পাওয়া যাবে, ইত্যাদি। ওই মানুষটির নাম প্রমথনাথ বিশি। লীলা যখন পরে বেতারে ১৯৫৬ সালে যোগ দিলেন, তখন তাকেও কখনো সখনো মহিলা মহল পরিচালনা করতে হয়েছে। তার ওপর কাজের আরও দায়িত্ব ছিল, সাহিত্য বিষয়ে নানা অনুষ্ঠান পরিচালনা, বিশিষ্টজনের সাক্ষাৎকার নেওয়া, বিভিন্ন গীতিকাররা নিয়মিত যে গান পাঠাচ্ছেন তা বাছাই করে সুর দেবার জন্য পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে পাঠানো, শিশুদের জন্য নাটক লেখা, গল্পদাদুর আসরের জন্য গল্প লেখা, এমন সব কাজ। এছাড়া আর যে কাজটিতে লীলা মজুমদার সবচেয়ে বেশি আনন্দ পেতেন তা হলো ছোটদের দু চারজনকে সঙ্গে নিয়ে বাইরে গিয়ে নানা রকমের ধ্বনি রেকর্ড করে আনা। এই দু চারজনের মধ্যে একজন এখনও আমাদের মধ্যে আছেন, তিনি দূরদর্শনের প্রাক্তন প্রযোজক অভিজিৎ সরকার। তখনকার অভিজ্ঞতা লীলাদির ভাষাতেই বলি, ভোরে উঠে সেকালের ভারী পোর্টেবল রেকর্ডার ও একজন ইঞ্জিনিয়ার নিয়ে আকাশবাণীর লজ্জড়ে গাড়িতে চড়ে কি আনন্দে যে আমরা চিড়িয়াখানার জানোয়ারদের ডাক, মায় সাপের গর্জন পর্যন্ত উল্লুকের চিৎকার ইত্যাদি তুলেছিলাম। এখন যেখানে লেক টাউন, তারই কাছে মাছের চাষ হতো, নৌকোয় করে জেলেদের সঙ্গে নিয়ে মাছ লাফানোর শব্দ পর্যন্ত তুলেছিলাম। কৃষ্ণনগরে, শান্তিনিকেতনে, হরিণঘাটায় কত জায়গায় গিয়েছিলাম। গোটা গোটা প্রোগ্রাম তৈরি করে আনতাম যাতে কম কাটছাট করতে হয়। সেকালে যন্ত্রপাতি দিয়ে কি ভালো ভালো জিনিস করা যায় যদি দু চারজন খ্যাপা মানুষের উৎসাহ থাকে। শব্দ সম্বন্ধে এতদিন পরে সচেতন হলাম। একবার একটা বড় বিজুলিবাতি সাংঘাতিক ঝনঝন করে ভেঙে পড়ল। ওই শব্দ ধ্বনিটা নষ্ট হয়ে গেল বলে আমার তখন কি দুঃখ। ভিতরে যা কিছু নিয়ে যত ক্ষোভই থাকুক, তখন আকাশবাণীর কোনো নিন্দে শুনলে লীলাদির গায়ে লাগত। কিন্তু এসব ছাড়িয়েও যে কথাটা বড় করে বলার, তা হলো রেডিওতে কাজ করার সঙ্গে সঙ্গে লীলা মজুমদারের কলমে যেন গল্প, উপন্যাস, নাটক লেখার বান্ডিকে ছিল। রেডিওর কাজ করে কখন লিখতেন? বেশিরভাগ সময় বাড়িতে রাত জেগে লিখতেন। পুরস্কার পাওয়া অনেক সেরা লেখা লিখেছেন, হলদে পাখির পালক, বাঘের চোখ, হীরের প্রজাপতি, ইষ্টকুটুম, গুপির গুপ্ত কথা, বকবধপালা। বকবধপালা তো রেডিও সপ্তাহে গার্স্টিন প্লেসে প্যান্ডেল বেঁধে দর্শকদের সামনে মঞ্চস্থ হয়েছিল। আর টাকা গাছ নামে গল্পটা গল্পদাদুর আসরে জয়ন্ত চৌধুরী ধারাবাহিক পড়েছেন। এটা দুজনেরই মিলিত লেখা। লীলা মজুমদার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রবীন্দ্র জন্ম শতবর্ষে। সারা দেশের সব বেতার কেন্দ্রের জন্য তখন বর্ষব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছিল তার প্রধান ছিলেন অমল হোম। মাঝপথে তার আকস্মিক মৃত্যুতে এই দায়িত্ব পড়ে লীলা মজুমদারের ওপর। এজন্য ১৫ দিন পরপর দিল্লিতে যাতায়াত করতে হতো তাকে। কলকাতা কেন্দ্রেও তখন তুমুল ব্যস্ততা, কত নাটক, কত গান।

0: আলোচনা বিশ্লেষণ কবিকে নিয়ে। কবির নাটক গান দীপনারায়ণ মিঠলিয়া হিন্দিতে অনুবাদ করছেন, বাণীকুমার সংস্কৃতে অনুবাদ করছেন। সে এক মহাসৃষ্টিযজ্ঞের কাল। লীলা মজুমদারের কথা বলতে গিয়ে যখন এসব ভাবি, আজ বেতারের শতবর্ষে পুলক লাগে, রোমাঞ্চ জাগে।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আজ পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের, প্রাণ হারালেন দুজন, আহত 20। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সাম্প্রতিককালের একাধিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন। তিনি বলেন জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়, জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।
1: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস ওর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ড স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে হ্যায়। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে ইনসে ভূজল ভি রিচার্জ হোতা হ্যায়।
0: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আগামীকাল থেকে 3 দিনের গুজরাট সফর শুরু করছেন। মঙ্গলবার কেভাডিয়ার একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভদোদরায় মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি অফ বরোদার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ATS আজ বারাণসীতে এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি TPS-এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছে। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় 2 দশক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা NIA যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। এই সফরের সময় ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাঁটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে।

ওরার মূল লক্ষ্য হল উন্নতমানের বিমান অভিযান এবং দুই বিমান বাহিনীর মধ্যে পেশাদারী মত বিনিময়। আইএএফের দেশীয় হালকা যুদ্ধবিমান তেজাস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেয়। বীর গার্ডিয়ান 2026 মহড়া দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত দু মাসে 2000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতে সাহায্য করা হয়েছে। আজকের প্রসঙ্গে আগামী মঙ্গলবার শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচার অভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ির মোড়ে একাধিক হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকাল স্থানীয় থানার বাইরে এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঢাকায় গত সন্ধ্যায় পৃথক কয়েকটি ঘটনায় 3টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরই এ ধরনের ঘটনা। এদিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ নজরদারি জোরদার করেছে, পুলিশি টহলও বাড়ানো হয়েছে। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এই তল্লাশি অভিযান অব্যাহত আছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে 3-4 মাস লেগে যেতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। সরকার ত্রিশূলি করিডোর অঞ্চলে সেতুগুলি মেরামতের কাজ শুরু করেছে। এদিকে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, চীনে এখনও 500-এরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার ওপর 1000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর ওপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈলশোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেনের 1100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উত্তর কোরিয়া আজ একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের জলসীমার প্রায় 450 কিলোমিটার দূর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার হুমকির 2 দিন পরই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হোডা অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান করে। শেফালি ভার্মা 17 রান করেন। তিনি 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। এই প্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 17 রান করলেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত কৌর 40, স্মৃতি মান্ধানা 37 রান করেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন।
অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে।

0: ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুলের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। এর আগে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল বির উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 19-0 ব্যবধানের বিশাল জয় দিয়ে ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান। ৮:55 এ মাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। ৯:00 শিক্ষাঙ্গন থেকে, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। ৯:30 নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাও রুকাদিকর, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামস উন্নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। ১০:০০ রবিবাসরুই অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে নাদাস্বরম বাদন, শিল্পী বি টি ভেঙ্গাসান্দ্রা গোপাল এবং সহশিল্পীরা। এটি আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন। ১১:০০ নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

0: সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। ৮:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। রাত 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দি নাটক শুনবেন। রাত 10টায় জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 2026 দৈনিক ধারা বিবরণী। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
1: দিকুদা, 100 গ্রাম প্যাড়া দিন তো।
2: 250 গ্রামের কম দেওয়া যাবে না।
1: কিন্তু কেন?
2: মিনিমাম তো নিতেই হবে।
1: আরে দাদা, আজকাল তো ব্যাংক অ্যাকাউন্টেও মিনিমাম ব্যালেন্স চায় না।
3: ব্যাংক অ্যাকাউন্ট মিনিমাম ছাড়াই?
1: হ্যাঁ, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, মানে BSBD অ্যাকাউন্ট। এতে নো মিনিমাম ব্যালেন্স, কিন্তু সুবিধে অনেক। ATM কাম ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সব পাবেন, তাও আবার কোনো চার্জ ছাড়াই।
4: দিয়ে দে, RBI বলছে BSBD অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স নেই, ম্যাক্সিমাম সুবিধা আছে।
5: जीवन के प्रारंभिक वर्षों में ही तय होता है कि बच्चों का कितना मानसिक विकास होगा और वो जीवन में कितना आगे बढ़ेंगे। हमारी आंगनबाड़ियों में बच्चों का प्रारंभिक विकास, सही पोषण, भरपूर प्यार, गर्म ताज़ा भोजन और खेल खेल में सीखने के माध्यम से हो रहा है। साथ ही प्रधानमंत्री मातृ वंदना योजना के तहत पात्र

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই কুর্মি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। পুরুলিয়ার করাডিতে করম মৃত্যু উৎসবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। পার্ক সার্কাসে আইএমএ রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউ ট্রফির সেমিফাইনালে উঠেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে আজ করম মৃত্যু উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।
1: আমরা ইউসিসি আনার জন্য কমিশন তৈরি করেছি, সেখানে ইউসিসির বাইরে আমরা কুর্মি সমাজকে রেখেছি। সাঁওতালি ভাষাকেও অষ্টম তফসিলে স্বাধীনতার পরে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী 2003 সালে দিয়েছিলেন। সংকল্প পত্রেও আমরা বলেছি কুড়মালি ভাষাকে, রাজবংশী ভাষাকে আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব।
0: মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই কুর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। এই বোর্ডের জন্য বাজেটে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভিভি জিরামজি প্রকল্পের আওতায় সবাইকে জব কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। করাডি থেকে পুরুলিয়া শহরে এসে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছড়ায় বিমানবন্দর গড়ে তোলার ব্যাপারে আগামী 28 সেপ্টেম্বর চুক্তি হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও সব শ্রেণীর মানুষের জন্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। জেলায় শিল্পায়নে গতি বাড়ানোর কথাও বলেন শ্রী অধিকারী। পর্যটন শিল্পের উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। একটি অভয়ারণ্য করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান। পরে রবীন্দ্র ভবনে বিভিন্ন জাতীয় সম্প্রদায় সংগঠনের প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। জেলা সফরের ফাঁকে পুরুলিয়া সৈনিক স্কুলেও যান মুখ্যমন্ত্রী। এই স্কুলকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের ওই মৌজাগুলির জমির দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। নবী মুম্বাইয়ের গ্রিনফিল্ড বিমানবন্দরের আদলে কল্যাণী বিমানবন্দর প্রকল্প গড়ে তোলা হবে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও অন্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিস্তারিত প্রকল্প রিপোর্ট এবং নির্মাণের সময়সূচি চূড়ান্ত করা হবে। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে নতুন রোড ওভারব্রিজ আজ চালু হয়ে গেল। এর উদ্বোধন করেন সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যের পূর্তমন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার। অঞ্চলটি শিলিগুড়ির অন্যতম সংযোগস্থল। প্রতিদিন এই রাস্তা দিয়ে দার্জিলিং এবং সিকিমে বহু গাড়ি যাতায়াত করে। শিলিগুড়ির মাটিগাড়া থেকে সেবক সেনা ছাউনি পর্যন্ত 4 লেনের রাস্তা তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং 2027 সালের মধ্যে তা শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা। কলকাতার মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা আইটি সেন্টার অংশে পুশ ট্রলি ইন্সপেকশনের কাজ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার। এরপর ওই অংশে বৈদ্যুতিকীকরণের কাজ শুরু হচ্ছে। অরেঞ্জ লাইনে বর্তমানে কফি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরিষেবা চালু হলে বিশেষভাবে উপকৃত হবেন নিত্যযাত্রীরা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মাটির নিচে থাকা তেলের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগে আজ দুপুরে অশোকনগরের বাইগাছি তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। তিনি বলেন, দেশে তেল উৎপাদন বাড়াতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এই কাজে বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
2: পশ্চিমবঙ্গের আগের যে সরকার, তাদের 19টা চিঠি

0: দেখার পরেও তারা পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে তখন রাজি হননি। আমাদের কোনো খনিজ সম্পদ বা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়, এখানে কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এখানে 5টা ওয়েল ড্রিল করা হবে, প্রায় সালফার বিহীনই বলা যায়, অত্যন্ত উচ্চমানের তেল অশোকনগর থেকে পাওয়া যাচ্ছে।
1: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বিকেল 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2 থেকে 3 এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। যেসব স্কুলে একই ভবনে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিকের ক্লাস হয়, সেখানে উচ্চ মাধ্যমিকের দিনগুলিতে প্রাথমিকের পঠন পাঠন বন্ধ থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।
2: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2014 সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। PLI, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
3: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প, এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পার্ক সার্কাসে IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকে ঢুকতে না দেওয়ায় সংগঠনের কলকাতা শাখার সদস্য কয়েকজন চিকিৎসক মেঝেতে শুয়ে বিক্ষোভ দেখান। IMA কলকাতা শাখার সদস্য ডক্টর PK নেমানি অভিযোগ করেন, আসন্ন রাজ্য শাখার নির্বাচনে যাতে কলকাতা শাখার সদস্যরা মনোনয়ন জমা দিতে না পারেন সেজন্য রাজ্য সম্পাদক শান্তনু সেনের নির্দেশে তাঁদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতে জোর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও এই অভিযোগ খারিজ করে শান্তনু সেন আকাশবাণীকে বলেন, গত মার্চ মাসে হওয়া IMA কলকাতা শাখার নির্বাচনকে অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের ঢুকতে দেওয়া হয়নি। ভুয়ো চিকিৎসক কাণ্ডে দুর্নীতির শেকড় অনেক গভীরে রয়েছে, এর পেছনে বড় চক্র কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর জাল ডাক্তার ধরতে তদন্ত চালাচ্ছে, বেশ কয়েকজন ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এইসব ভুয়ো চিকিৎসকরা পশ্চিমবঙ্গের ঠিকানা ও বিহারের ডিগ্রি ব্যবহার করতেন। বিহার মেডিকেল কাউন্সিল জানিয়েছে অভিযুক্তরা কেউই তাদের নথিভুক্ত নন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিয়াও ট্রফির সেমিফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 রাজস্থানকে হারিয়ে দেয়। ম্যাচে 40 মিনিটে দিয়া বিশ্বাস জয়সূচক গোলটি করেন। বাংলা টানা 3 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ 8-এ পৌঁছল। মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনিতে বন্যার জল নামতে শুরু করেছে, এলাকায় কিছুটা স্বস্তির হাওয়া। গত 4 সেপ্টেম্বর গঙ্গার বাঁধ ভেঙে জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় ভূতনির বিস্তীর্ণ এলাকায়। প্লাবিত হয় ঘরবাড়ি, চাষের জমি থেকে শুরু করে রাস্তাঘাট। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়, গভীর নিম্নচাপ এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
4: একটা নিম্নচাপ তৈরি হয়েছে, বর্তমানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। যারা অলরেডি সমুদ্রে, গভীর সমুদ্রে রয়েছে, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে 21 তারিখ রাত্রির মধ্যে ফিরে আসার জন্য উপকূলে। মৎস্যজীবীদের জন্য 22-25 তারিখ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
1: শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। কুর্মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই কুর্মী উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে।

0: পুরুলিয়ার করাড়িতে করমৃত্যু উৎসবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর রাত 8:10।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

আশ্বিনের শারদ সন্ধ্যায় স্বাগত জানাই সবিনয় নিবেদনের দরবারে আমাদের সকল শ্রোতা বন্ধুদের। হ্যাঁ, খাতায় কলমে আশ্বিন মাস, ক্যালেন্ডারের পাতা বলছে আমরা আশ্বিন মাসে রয়েছি। আর আশ্বিন বলতেই যেমন আমাদের কাছে, বাঙালির কাছে মনটা যেন এক অন্য রকম ভালো লাগা, খুশি, অপেক্ষায় ভরে ওঠে। মা আসার অপেক্ষা, তাই না? আবার সেইভাবে দেখতে গেলে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, এর মাধ্যমে মা দুর্গা আসার যে আগমন বার্তাটা, তা যেন এসেই যায়। সুতরাং তোড়জোড় চলছেই, যাদের বাড়িতে পুজো রয়েছে, যাদের পাড়ায় পুজো রয়েছে, যারা জড়িয়ে থাকেন পুজোর সঙ্গে কোনো না কোনোভাবে, অথবা নেহাতি এমন মানুষ যারা সেভাবে পুজোর সঙ্গে জড়িত না থাকলেও দুর্গা পুজো মানেই এক অন্য রকম আবহ আমাদের সকলের মনে নিয়ে আসে। শুরু করা যাক আশ্বিন মাসের প্রথম সবিনয় নিবেদন। অন্যদিনের মতোই আপনাদের চিঠি মেলে ভরে উঠেছে আমাদের ঝাঁপি, খুলবে সে ঝাঁপি। তার আগে জানিয়ে দিই এই ঝাঁপিতে চিঠি পাঠানোর ঠিকানা। চিঠি লিখুন সবিনয় নিবেদন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই আমাদের ঠিকানা। আর আমাদের মেল করতে পারেন সবিনয় নিবেদন sabinynynibedan sabinynibedan@gmail.com, এই আমাদের মেল আইডি। আজ চিঠির ঝাঁপি খুলে প্রথম যে চিঠিখানি হাতে নিলাম বা হাতে এলো বা চোখ আটকালো যে চিঠির দিকে, সে চিঠির হাতের লেখা একেবারে কাঁচা। দেখেই বোঝা যায় বয়সখানিও কাঁচা বটে। তিনি লিখেছেন, তার বয়স 6 বছর, আমাদের সবিনয় নিবেদনের একেবারে কনিষ্ঠ এক সদস্য ঋদ্ধি ভট্টাচার্য, টেলিগ্রাম আরামবাগ হুগলি থেকে। ঋদ্ধি, তোমার চিঠি দিয়েই শুরু করা যাক। তুমি লিখছ, পিসিমণি, আমি সবিনয় নিবেদনে প্রথম চিঠি লিখছি, আমার বয়স 6 বছর, আমি শিশু মহলে গান আবৃত্তি করতে চাই, আর কি কি করতে হবে, ফর্ম কিনতে টাকা লাগবে কি? পিসিমণি, আমার দাদা, ডাকনাম সৌমু, দাদার নাম সৌমু, 10 বছর বয়স, সেও ভর্তি হবে। আমার বন্ধুদের ভয় পেও না তোমায় মারবো না এই কবিতাটি শুনতে চাই, প্রণাম নেবে। এরপরে লিখেছ, পরীক্ষাতে সবেতেই ফুল নাম্বার পেয়েছি, ইংরেজিতে একটু কম। ঋদ্ধি ভট্টাচার্য, টেলিগ্রাম আরামবাগ হুগলি থেকে। কি যে ভালো লাগলো ঋদ্ধি আজকে তোমার চিঠিখানি পেয়ে। জানি আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, প্রত্যেকের মুখে এক চিলতে হাসি খেলে যাচ্ছে, যে ছেলেবেলাটা, যে নিষ্পাপ মনটা আমরা ফেলে রেখে এসেছি, সেই মনটা নিয়ে চিঠি লিখেছ ঋদ্ধি। সবচেয়ে ভালো কথা একেবারে শেষেরটুকু, পরীক্ষাতে সবেতেই ফুল নাম্বার পেয়েছি, ইংরেজিতে একটু কম। করেছ কি, ফুল নম্বর প্রায় সব সাবজেক্টে, শুধু ইংরেজি ছাড়াই তো ভাবাই যায় না। খুব ভালো করে পড়াশোনা করো, আর একই সঙ্গে রেডিও শোনো, শিশু মহলে গান আবৃত্তি করতে চাও, তার মানে এগুলোও করো তুমি, সবটা চালিয়ে যাও, কেমন? বেশ, তোমার প্রশ্নে আসি। গান আবৃত্তি করতে চাইছো শিশু মহলে, ফর্ম কিনতে কোনো টাকা লাগে না ঋদ্ধি, তবে শিশু মহলে যখন অডিশন নেওয়া হয়, একটা পরীক্ষা বুঝলে, সেটা আকাশবাণীতে এসে এই পরীক্ষাটা দিতে হয়। যদি গান করতে চাও, তোমাকে একটু গান করে শোনাতে হবে, যদি আবৃত্তি করতে চাও, তাহলে এসে খানিকটা আবৃত্তি করতে হবে, এরকম। এই অডিশন যখন যখন নেওয়া হয়, তখন কিন্তু আমরা রেডিওতে জানিয়ে দিই, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে যে ঘোষণাগুলো হয় তাতে। আবার তুমি নিশ্চয়ই শিশু মহল শোনো, গল্প দাদুর আসর শোনো, সেখানেও কিন্তু জানানো হয় যে ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য অডিশন নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ করো। আবেদন করতে হবে তোমার বায়োডেটা, অর্থাৎ তোমার নাম, ঠিকানা, বয়স, ক্লাস, তুমি কি করতে চাও, এসব কিছু জানিয়ে শিশু মহলের জন্য আমাদের ছোটদের বিভাগে চিঠি লিখলেই হবে, সেসব বলা থাকে তখন। এখন যেহেতু আলাদা করে অডিশন হচ্ছে না, তাই অত নিয়মের কথা বললাম না, একটু কান রাখো, শিশু মহল, গল্প দাদুর আসর শোনো, বড়রাও বড়দের অনুষ্ঠান শুনুক, তার মধ্যেই তোমরা ঠিক শুনতে পেয়ে যাবে যখন অডিশন নেওয়া হবে, তখন ফর্ম ফিল আপ করে এখানে এসে পরীক্ষা দিতে হবে, চান্স পেলেই তুমি চলে আসবে আকাশবাণীতে, সরাসরি দেখা হবে তোমার সঙ্গে, কেমন? ভালো থাকো। হ্যাঁ, সৌম্য তোমার দাদার নাম, সৌম্যকেও বলো তুমি আর সৌম্য দাদা দুজনেই তোমরা শিশু মহলের জন্য কিন্তু যোগ্য,
এলিজিবল, কেমন? সুতরাং অডিশন শুরু হলে তোমরা নিশ্চয়ই আসবে, অডিশনে বসবে। খুব ভালো থেকো ঋদ্ধি, খুব ভালো লাগলো তোমার চিঠি পেয়ে। এবারে চিঠির পাতায় হরিদাস দে, আঁটপুর দেপাড়া জাঙ্গিপাড়া হুগলি থেকে। বর্তমানে 64 বছরে অবসর যাপনে সুদীর্ঘ 55-56 বছর যাবত বেতার আমার নিত্য সাথী। সেই সূত্রে দীর্ঘদিনের প্রবীণ অনুরাগী গুণমুগ্ধ শ্রোতা। বহুদিন ধরে অনুষ্ঠান ভিত্তিক ভালো লাগা ভালোবাসার পত্র লিখে যে প্রভূত আনন্দ ভালোবাসা আস্বাদন করি তা তুলনাহীন। ছোট্ট রিকোয়েস্ট, প্রতি সন্ধ্যায় 7:30 সমীক্ষাগুলি সম্পূর্ণ করে সংবাদ শুরু করলে ভালো হয়, ছন্দপতন ঘটলে কারই বা ভালো লাগে। হরিদাস দে, আঁটপুর জাঙ্গিপাড়া হুগলি থেকে লিখলেন। অনেক ধন্যবাদ হরিদাসবাবু আপনার চিঠির জন্য। দীর্ঘদিনের শ্রোতা আপনি, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আপনার বক্তব্যে আসি। সমীক্ষাগুলি প্রতি সন্ধ্যায় শেষ করে সম্পূর্ণ করে তারপর সংবাদ শুরু করতে বলছেন। দেখুন, আমাদের নিয়মটা কিন্তু তেমনই, 7:30 সমীক্ষা এবং 7:35 বাংলা খবর। এখন কোনো কোনো দিন কোনো কোনো কারণে এটা খুব কমই হয়, কোনো কোনো কারণে হয়তো যিনি উপস্থাপক বা উপস্থাপিকা রয়েছেন অনেক স্পট রয়েছে, অর্থাৎ যাকে আমরা জিঙ্গল বলি, যাকে আমরা বলি বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন বাজাতে গিয়ে একটু সময়ের এদিক ওদিক হলেই সমীক্ষা শুরু করতে দেরি হয়ে যেতে পারে। আর তাহলে সেই সমীক্ষাখানি যেহেতু রেকর্ডেড থাকে, শেষ হতে একটু দেরি হয়, সংবাদ শুরু হয়ে যায়। কিন্তু এটা খুবই কম হয়, নিয়ম অনুযায়ী ওই 5 মিনিটের মধ্যে সমীক্ষা শেষ করে তারপরেই সংবাদে যাওয়া উচিত। কখনো কখনো ভুল যদিও বা হয়ে যায়, তা কখনো কাম্য নয়। নিশ্চয়ই এই ভুল যাতে না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকব। ভালো থাকবেন হরিদাসবাবু, চিঠি লিখবেন আবারও। চিঠির পাতায় এবারে শঙ্কর, কদমবংশী গ্রাম পোস্ট নডিহা দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। আমি প্রায় প্রতিদিন প্রাত্যহিকী অনুষ্ঠান শ্রবণ করি, কিন্তু বেতারে আরও অনুষ্ঠানগুলি শ্রবণের চেষ্টা করি, তথাপি ভিন্ন ভিন্ন সময়ে কোনো কারণে কখনো সম্ভব হয় না। গত জুলাই মাসে নিম্নলিখিত তারিখে প্রাত্যহিকী শুনতে পেলাম না, 8, 9, 10, 21, 22 এবং আজ 19 আগস্ট। হঠাৎ করে চ্যানেলে বিরাট শংসু শব্দ হয়। শঙ্কর কদমবংশী দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখলেন, ধন্যবাদ শঙ্করবাবু আপনার চিঠির জন্য। আপনি অগস্ট মাসে লিখেছেন, সেপ্টেম্বরে সে চিঠি আমরা পড়ছি, বলছেন জুলাই মাসের 5টি দিনের কথা এবং অগস্টে একদিন শুনতে পাননি। আমরা এই চিঠি আমাদের কারিগরি বিভাগের কাছে পাঠিয়ে দিচ্ছি। দুর্গাপুরের ঠিক যে জায়গা থেকে, অর্থাৎ নডিহা থেকে আপনার মাঝে মাঝে শুনতে অসুবিধে হচ্ছে, কারণ আমাদের ট্রান্সমিশন রিপোর্টে কিন্তু এই দিনগুলিতে সকালের প্রাত্যহিকী শোনা যায়নি এমন কোনো আলাদা করে কোনো নোট নেই। সুতরাং কোনো একটা স্থানীয় কারণে শোনা সম্ভব হয়নি আপনার পক্ষে। আমরা আমাদের কারিগরি বিভাগের কাছে আপনার এই চিঠি পাঠিয়ে দিচ্ছি, তারা দেখবেন ওই লোকাল বেল্টে কোনো রকম সমস্যা হয়েছিল কিনা, সম্প্রচারে বা সমস্যা আছে কিনা, যাতে করে আগামীতে আর এই সমস্যা না হয়। ভালো থাকবেন কেমন? আমরা গত 26 আগস্ট কলকাতা বেতারের শতবর্ষের পথে পা রাখার যে দিন, সেই দিনে এখানে অনুষ্ঠান করেছিলাম, লাইভ অনুষ্ঠান হয়েছিল। আমাদের এত শ্রোতা বন্ধুদের তা এত যে ভালো লাগবে সত্যি, এবং তারা যে ভালোবাসার কথা এভাবে জানাবেন, আমরা আপ্লুত। প্রচেষ্টা, পরিকল্পনা, শ্রম তো থাকেই এক একটি অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারপর যখন এই অকুণ্ঠ ভালোবাসা পাওয়া যায়, তারপর মনে হয় যেন এমন অনুষ্ঠান আরও নিয়ে আসি আপনাদের জন্য। অনেকগুলি চিঠি এবং মেল আমাদের হাতে, এবং এর চাইতেও সংখ্যায় আরও অনেক বেশি যা হাতে নেওয়া সম্ভব হলো না। অরুণ দাস, সুভাষনগর বি ব্লক পোস্ট নবগ্রাম কোন্নগর হুগলি থেকে লিখছেন, আমাদের অনেক চিঠি যেহেতু জমে গিয়েছে, অনেকেই বেশ বড় করে ভালো লাগার কথা লিখেছেন, একটু ছোট করেই পড়ব কেমন? অরুণবাবু লিখছেন, আকাশবাণী কলকাতার 99তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত 26 আগস্ট সকাল 9:30 রেডিও যন্ত্র নয় বিবর্তন শীর্ষক অনুষ্ঠানটি আসলে সুদীর্ঘ এক পথ পরিক্রমা, প্রায় 100 বছরের নিরবচ্ছিন্ন কথকথা যেন। প্রথিতযশা সাহিত্যিক সপ্তময় চক্রবর্তী, শশাঙ্ক ঘোষ মহাশয়, দেবাশিস বসু মহাশয় ও সঞ্চালিকা শর্মিষ্ঠা সরকার সবাইকার এক সুচারু উপস্থাপনায় অতীত দিনের প্রতিটি ক্ষণ যেন বাংময় হয়ে উঠেছিল, বেশ উপভোগ করেছি আমরা।
এরপর আপনি অনেক কিছু লিখেছেন যেগুলো সেদিন আমরা বলেছি, আলোচনা করা হয়েছে, বিভিন্ন বাইটস শুনিয়েছি, সেসব বিষয় পুরোটা জুড়েই আপনার ভালো লাগার কথা। অনেক ধন্যবাদ অরুণবাবু, আপনাকে সুভাষনগর কোন্নগর হুগলি থেকে লিখলেন। ভালো লাগার কথা জগন্নাথ দে লিখছেন গ্রাম রাজহাটি হাওয়াখানা জাঙ্গিপাড়া হুগলি। গত 26 আগস্ট শতবর্ষের দোরগোড়ায় আকাশবাণীর অনুষ্ঠান, পুরনো বহু পুরনো কলাকুশলীদের সঙ্গে নানান ধরনের বিষয়ে আলোচনা আমরা শুনলাম সঞ্চালনায় শর্মিষ্ঠা সরকার। আশা করেছিলাম আরও অনেক কলাকুশলী আসবেন, কিন্তু তেমনটা হলো না। দেবাশিস বসু, শশাঙ্ক ঘোষ, স্বপ্নময় চক্রবর্তী ছিলেন, তবে তারাও তাদের কথার মধ্যে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছিলেন। এছাড়াও বেশ কিছু কলাকুশলী, যাদের মধ্যে অনেকেই না ফেরার দেশে চলে গিয়েছেন, কিন্তু তাদের গভীর ছন্দময়তা বাচনভঙ্গি আমাদের কাছে অনুরণিত হতে লাগল। তৎকালীন বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার বক্তব্য এই অনুষ্ঠানে প্রচারিত হলো। এই অনুষ্ঠানটি এই স্বল্প সময়ে আকাশবাণীর প্রয়াসকে সার্থক করেছে। তবু আমার অনুরোধ, নতুন ও পুরনো কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠান করলে আমরা বিশেষ আনন্দিত হব। জগন্নাথ দে জাঙ্গিপাড়া হুগলি থেকে অনেক ধন্যবাদ জগন্নাথবাবু, আপনার ভালো লাগার কথা তো জানিয়েছেন বটেই, তার সঙ্গে আপনার প্রস্তাব রেখেছেন। হ্যাঁ, শতবর্ষের পথে যেহেতু এই এক বছর ব্যাপী আমাদের নানান রকম অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা করাও হবে, আপনারা সময় সময় সে সম্পর্কে অবহিতও হবেন। সেদিনের অনুষ্ঠানটি যেহেতু 1 ঘন্টা 30 মিনিটের ছিল, 1.5 ঘন্টার এই সময়টুকুর মধ্যে 3 জন অতিথি ছিলেন, এর চাইতে বেশি আর কাউকে রাখলে কারো কথাই কিন্তু আমরা বেশি শুনতে পারতাম না। আবার যদি সময় অনেকটা বড় করা হয়, ধরা যাক 2.5 থেকে 3 ঘন্টা, তখন আবার এতটা সময় জুড়ে শ্রবণ মাধ্যমে কোনো শ্রোতাদেরকে বসিয়ে রাখা, সত্যি কোথাও একটা শেষের দিকে যেন একটা একঘেয়েমি মনোটোনাস মনে হতে পারে। সেই জন্য অনুষ্ঠানের একটা ঠিকঠাক 1.5 থেকে 2 ঘন্টা সময়সীমা আমরা ধার্য করি, এমন বৈঠকে আড্ডা বা আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে। আপনি আরও অনেককে চাইছেন, সত্যি না ফেরার দেশে চলে গিয়েছেন আমাদের প্রণম্য গুরুজনেরা, গুণীজনেরা, আমাদের পথ প্রদর্শকেরা, রয়েছেন আরও অনেকে, তাদেরকে নিয়ে নিশ্চয়ই আসা যাবে। শুনতে থাকুন এই একটা বছর আকাশবাণী গত 99 বছর ধরে যা করে এসেছে, সেই বলা যায় যে শপথ আমাদের অঙ্গীকার, সেখান থেকে বিচ্যুত হবে না, এটুকু কথা দিতে পারি। আমরা চেষ্টা করব নানা ধারার অনুষ্ঠান, নানা ধরনের অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার, এবং সেখানে আকাশবাণীর সঙ্গে জড়িত যে সকল মানুষেরা এখনও রয়েছেন তাদেরকে আনার চেষ্টা করব, আমাদের অবসরপ্রাপ্ত সে সকল পূর্বসূরীদের নিশ্চয়ই আনব। শুনতে থাকুন অনুষ্ঠান, শতবর্ষের সেই অনুষ্ঠান, ভালো লাগার কথা। মেলের পাতায় চন্দন চক্রবর্তী, মহিষদা, ডিমারিহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে আপনিও লিখছেন, আকাশবাণী শতবর্ষ উপলক্ষে গীতাঞ্জলির এই অনুষ্ঠানে শর্মিষ্ঠাদের সঞ্চালনায় স্বপ্নময় চক্রবর্তী, দেবাশিস বসু, শশাঙ্ক ঘোষ মহাশয়দের আলোচনার মাধ্যমে অনেক বিষয় জানতে পারলাম। জানলাম মহালয়ার ভোরে কালজয়ী মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি একসঙ্গে 53টি কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে, এবং সুষ্ঠু, নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্নভাবে সম্প্রচারের জন্য নির্দিষ্ট ট্রান্সমিটার যন্ত্রের পাশাপাশি অতিরিক্ত ট্রান্সমিটার যন্ত্র প্রস্তুত করা রাখা থাকত। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারগণ সহ কারিগরি বিভাগের কর্তব্যনিষ্ঠার গুণে অনুষ্ঠানটি সাফল্যের শীর্ষ স্থানটিতে বরাবরের মতন আজ রয়েছে, এ আমাদের গর্ব। ঐতিহ্যের আর এক নাম আকাশবাণী। চন্দন চক্রবর্তী, তমলুক, পূর্ব।

মেদিনীপুর থেকে অনেক ধন্যবাদ চন্দনবাবু আপনার এই মেলখানির জন্য। হ্যাঁ, নিশ্চয়ই একখানি অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেমন সেই অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা, রূপায়নে জড়িত মানুষেরা থাকেন, কলাকুশলীরা থাকেন, একইভাবে থাকেন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, কেমন আবার একইভাবে থাকেন এর সঙ্গে জড়িয়ে আমাদের কারিগরি বিভাগ। কারিগরি বিভাগের যে সহকর্মীরা রয়েছেন আমাদের, তাঁদের অকুণ্ঠ সহযোগিতা, তাঁদের অধ্যবসায়, দায়িত্ব বোধ, এসবটা ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। এবং সে কারণেই সেদিন তাঁদের কথা উল্লেখ করা হয়েছিল, আপনিও তাঁদের কথা বললেন, নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য তো বটেই কারিগরি বিভাগের। সবুজ বিশ্বাস, রাধানগর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে আপনারও ভালো লাগার কথা এই অনুষ্ঠানের, শতবর্ষের পথে আকাশবাণীর যে অনুষ্ঠান। আপনি অনেকটা লিখেছেন, একটু ছোট করে বলছি, আপনি বলছেন সম্প্রতি আকাশবাণী কলকাতার শতবর্ষের বিশেষ অনুষ্ঠান আমাদের মতো সমস্ত পুরনো শ্রোতার মন ভরিয়ে দিয়েছে, বিশেষ করে স্বপ্নময় চক্রবর্তী, দেবাশিস বসু ও শশাঙ্ক ঘোষদার আকাশবাণী নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেদিন ছন্দাদি, বরুণ দাস এবং কৌশিক সেন দাদাকে আমরা ভীষণভাবে মিস করেছি। আজ এই চিঠির মাধ্যমে আমার একটি বিশেষ অনুরোধ রইল, আমাদের বহু পরিচিত এবং প্রিয় যে সমস্ত উপস্থাপক উপস্থাপিকা বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন, তাদের নিয়ে যদি মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার করা যায়, তবে আমরা পুরনো দিনের সেই সোনালী কণ্ঠগুলিকে আবারও ফিরে পাব। শেষে আরও একটি কথা না বললেই নয়, প্রাত্যহিকী অনুষ্ঠানে আমার পাঠানো চিঠি মাঝে মধ্যে পঠিত হওয়ায় আমার একটি ভ্রান্ত ধারণাও দূর হয়েছে। বোঝা গেছে যে মানসম্মত চিঠির কদর আকাশবাণীতে আজও সমানভাবে অক্ষুণ্ণ রয়েছে। আগামী দিনেও আকাশবাণী কলকাতার এই পথ চলা আরও বর্ণময় হয়ে উঠুক। সবুজ বিশ্বাস, জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে ধন্যবাদ সবুজবাবু আপনার এই মেইলের জন্য। হ্যাঁ, সেদিনের অনুষ্ঠান ভালো লাগার কথা, একই সঙ্গে ছন্দাদিকে তো আর পাওয়া সম্ভব নয়, বরুণদা, কৌশিকদা, তাদেরকে আমরা কয়েক মাস আগে বেতার দিবসের দিন, মনে করতে পারবেন ফেব্রুয়ারি মাসে, তাদেরকে আমরা এনেছিলাম। এবং অবসরপ্রাপ্ত, ঠিক যেমনটা আপনি বলছেন, অবসরপ্রাপ্ত আকাশবাণীর বিভিন্ন উপস্থাপক উপস্থাপিকা সেদিন এসেছিলেন, রত্নাদি ছিলেন ইংরেজি ভাষার উপস্থাপিকা, এমন অনেকেই ছিলেন সেদিনও। সুতরাং আমরা কিন্তু এই প্রয়াস রাখছি, মাঝে মাঝেই চেষ্টা করছি এমন কিছু অনুষ্ঠান করতে যেখানে আমাদের অবসরপ্রাপ্ত উপস্থাপক উপস্থাপিকা সহ আর স্বপ্নময়দার মতন মানুষেরা যারা প্রোগ্রামকে সমৃদ্ধ করেছেন বারবার, তাদেরকে নিয়ে আসার নিশ্চয়ই পাবেন শুনতে। আপনার পরবর্তী বক্তব্যে আসি, প্রাত্যহিকী অনুষ্ঠানে আপনার চিঠি কয়েকটি পঠিত হওয়ায় আপনি বুঝতে পেরেছেন যে আকাশবাণীতে গুণীর কদর আজও রয়েছে, মানসম্মত চিঠি পড়া হয়, এইখানটায় কিন্তু কোথাও একটু আমাদের খারাপ লাগলো সবুজবাবু, কোথাও একটা যেন মনে হলো যে তাহলে কি আমরা প্রত্যেকে ভেবে নেব যে আমার চিঠিটির মানই সবচাইতে ভালো, আমার চিঠি যদি পড়া হয় তবেই অনুষ্ঠানের মান রয়েছে, আর যদি আমার চিঠি না পড়া হয় তাহলে অনুষ্ঠানের মান কোথাও একটা যেন নেমে গেল, এমনটা কি তার মানে দাঁড়ায়? আমাদের এত পত্রবন্ধু প্রতিদিন প্রাত্যহিকীর সত্যি চিঠির ঝাঁপে উজাড় করে আপনারা ভালোবাসা দিয়েছেন, এত চিঠি, এত মেল আসে, সত্যিই সব চিঠি সব মেলকে স্থান সংকুলান করানো প্রাত্যহিকীতে সম্ভব হয় না। যতটুকু পড়ি আমরা, পড়তে পারি, তার চাইতে অনেক বেশি চিঠি কিন্তু পড়া হয় না, সম্ভব হয় না অনুষ্ঠানে তাদের জায়গা করে দেওয়ার। তার মানে এমনটা নয় যে যাদের চিঠি পড়া হলো না সে সকল চিঠির গুণগত মান খুব খারাপ, এমনটা নয় কিন্তু। সুতরাং আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে অনেকেরই একটি ধারণা, ঠিক যেমনটা আপনিও বলছেন যে ভ্রান্ত ধারণা নিজেই স্বীকার করছেন, এমন ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের আরও অনেক পত্রবন্ধুর রয়েছে, খানিক অভিমান করেন জানি, কারণ চিঠি লেখেন শুনবেন বলে, তারপরেও যদি শুনতে না পান ভাবেন হয়তো আকাশবাণী পক্ষপাত দুষ্ট হয়েছে, আকাশবাণী বায়াস হয়ে গিয়েছে, আকাশবাণী তুল্যমূল্য বিচার করে অগ্রাধিকার দিচ্ছে তার পরিচিত জনেদের, বিষয়টা কিন্তু আদপেই তা নয়। আকাশবাণী চেষ্টা করে সব রকম চিঠির মধ্যে থেকেই তুলনামূলকভাবে একটু বেশি যে সকল চিঠি ভালো লাগছে নির্বাচক মণ্ডলীর কাছে সে সকল চিঠিকে অনুষ্ঠানে স্থান দেওয়ার, কিন্তু এছাড়াও আরও অনেক চিঠি যা পড়া হয় না তাদের মান যে খারাপ তেমনটা কিন্তু একেবারেই নয়।
কেমন? শুধুমাত্র সবুজ বাবুকে বলছি না, এই উত্তর কিন্তু বা আমাদের এই বক্তব্য প্রাত্যহিকী বিভাগের তরফ থেকে জানানো হলো আমাদের সকল পত্রবন্ধুদের, যাদের চিঠি অনেকদিন ধরে হয়তো পড়া হচ্ছে না, যারা খানিক মনক্ষুণ্ণ, যারা খানিক অভিমানে রয়েছেন চিঠি পড়া হচ্ছে না বলে, তাদের সকলের জন্য কিন্তু এই বক্তব্য ছিল প্রাত্যহিকের তরফ থেকে। রথিনকর কলকাতা 91 থেকে লিখছেন, অনুযোগ অভিযোগ নয়, কিছু আবদার। নগর জীবনের অংশভাগ হলেও আমি কৃষিকথার আসরের নিয়মিত শ্রোতা। একসময়ে কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও হয়েছে। অনেকদিন আগে মাননীয় সুধীর চক্রবর্তী এই আসরটি পরিচালনা করতেন, কয়েকজন মিলে বেশ বৈঠকি মেজাজে, যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে থাকে। রামরঞ্জনবাবুও বেশ ভালো পরিচালনা করেছেন, শুধু বক্তৃতা ভিত্তিক অনুষ্ঠান না করে তিন চারজনের ঘরোয়া আড্ডার পরিবেশে অনুষ্ঠানটি পরিবেশিত হলে শ্রোতারা আরও বেশি আকৃষ্ট হবেন আশা করি। হয়তো একজন আঞ্চলিক ভাষায় কিছু বললেন, হাসির রোল উঠল, এইরকম আর কি। কত কি যে জানা যায় এই আসর থেকে, আকাশবাণীর কৃষি বিভাগ এজন্য ধন্যবাদার্হ। আরেকটি আবেদন, আমাদের মঙ্গল কাব্যগুলি কেবল মনোরঞ্জক নয়, এগুলি সাহিত্য গুণান্বিত এবং তৎকালীন সমাজ ব্যবস্থার নিপুণ এবং নিখুঁত চিত্রায়ন। মাঝে মাঝে মঙ্গল কাব্য ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারিত হলে অনেকেই, বিশেষ করে তরুণ প্রজন্ম, ঋদ্ধ হবেন আশা করি। খুব খুব ভালো থাকবেন সবাই। রথিনকর কলকাতা 91 থেকে। অনেক ধন্যবাদ রথিনবাবু আপনাকেও আপনার চিঠির জন্য। আপনি বেশ পুরনো, অনেকটা পুরনো দিনের কৃষি কথার আসরের মেজাজকে ফিরিয়ে দিলেন আপনার লেখায়। হ্যাঁ, একটা সময় তো হতো বটে, কৃষি কথার আসরের আগেও পল্লীমঙ্গলের আসর বলে এই অনুষ্ঠানের নাম ছিল, হতো একটি অনুষ্ঠান, এবং সেখানে মোরল মাসাই এরকম আরও বেশ কয়েকজন ক্যারেক্টার থাকতো, তিন চারজনের, আমাদের আকাশবাণীর কলাকুশলীরাই, তারাই থাকতেন। এবং ঠিক যেমনটা আপনি বলছেন, আপনার স্মৃতি একেবারে বিশ্বাসঘাতকতা করেনি, সঠিক বলছেন আপনি। বিভিন্ন চরিত্র অনুযায়ী তারা এমনভাবে নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে মজা করতে করতে তথ্য দিতেন, যে তথ্যগুলোতে মজাও লাগত, আবার যে তথ্যগুলি আমাদের চাষি ভাইরা যারা রয়েছেন তাদের কৃষিকাজে সাহায্য করত। ক্রমে ক্রমে পল্লীমঙ্গলের আসর বন্ধ হয়েছে, কৃষি কথার আসর এসেছে, তারও চলনে নানান রকম পরিবর্তন এসেছে বটে। এখন ঠিক এইভাবে অনুষ্ঠান আর হয় না, তবে করা যেতে নিশ্চয়ই পারে, একটা বৃহৎ এবং বিশদ পরিকল্পনা লাগবে। সেক্ষেত্রে আপনি যে চাইছেন এমন অনুষ্ঠান, এমন ধারার অনুষ্ঠান সপ্তাহে প্রতিদিন না হলেও দুই একটি যদি ফিরিয়ে আনা যায়, কৃষি বিভাগ একটু ভেবে দেখবেন আদৌ সম্ভব কি না। আসলে যুগের একটা চলন থাকে তো, প্রজন্মের একটা চলন থাকে, কখনো কখনো যা হারিয়ে যায়, যে মানুষগুলি চলে যান তাদেরকে রিপ্লেস করবার মতন সত্যি আর কাউকে পাওয়া যায় না। এই জন্যই তো কোনো আসন শূন্য হয়ে গেলে শূন্যই থাকে, পূর্ণ হতে পারে বটে অন্যভাবে, কিন্তু সেই মানুষটির স্বাতন্ত্র, তাঁদের ভাবনা, তাঁদের অরিজিনালিটি, সেটা আর তৈরি হয় না। দেখা যাক, যদি সম্ভব হয় এমন ধারার অনুষ্ঠান আনার আমরা চেষ্টা করব। মঙ্গল কাব্যগুলিকে বারে বারে শোনাতে বলছেন, মঙ্গল কাব্য রেকর্ডের মাধ্যমে আমাদের কাছে কিছু আছে, চণ্ডীমঙ্গল রয়েছে, মনসামঙ্গল রয়েছে, ধর্মমঙ্গল রয়েছে, বিল্লমঙ্গল রয়েছে, এটুকু তো আমি এক্ষুনি বসেই মনে করতে পারলাম, আরও কিছু আছে দেখতে হবে। সম্পূর্ণরূপে যে সবই রয়েছে তেমনটা নয়, কিন্তু আছে অনেকটাই, আমরা মাঝে মাঝে শোনাইও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বৃহস্পতিবারের গানের ভেলায় সকাল 10টা থেকে 11টায় মাঝে মাঝে কান রাখবেন, কারণ যেহেতু মঙ্গল কাব্যগুলি মূলত আমাদের লোকগীতির যে ছন্দ, সেই ছন্দকে কেন্দ্র করে লোকগীতি নাট্য হিসেবেই রেকর্ড করা হয়েছিল, সুতরাং মাঝে মাঝে এই অনুষ্ঠানে বাজানো হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টা একটু কান রাখবেন, কখনো কখনো শুনতে পাবেন মঙ্গল কাব্য। আরও বেশি শোনাতে চাইছেন, দেখা যাক, কারণ মঙ্গল কাব্যর সময় মোটামুটি এক ঘন্টার চাঙ্ক আমাদের লাগেই, 40 মিনিট থেকে এক ঘন্টার সময় না হলে সম্ভব হয় না শোনানোর, দেখা যাক। ডাক্তার অভয় সামন্ত, বাড়ির নাম ভালোবাসা, মিমারি, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, বাংলা ছায়াছবির জগতে উত্তম কুমার এক জনপ্রিয়তম অভিনেতা, তার শতবর্ষ পূর্তি উপলক্ষে শতবর্ষের আকাশবাণীর নিবেদন, বিশেষ অনুষ্ঠান চির উত্তম।
গোটা অনুষ্ঠানে আলোচিত হলো তার সংক্ষিপ্ত বর্ণময় জীবনের নানা কথা, ফ্লপমাস্টার জেনারেল থেকে ম্যাটিনি আইডলে উত্তীর্ণ হওয়ার কথা, অনেক অজানা তথ্য নিয়ে আলোচনা এক অমূল্য প্রাপ্তি। একটি তথ্য আগে পড়া বা শোনা হয়নি, তা হল সৌমিত্রবাবুর নতুন গাড়ি কেনার রাত্রে উত্তমবাবু পিছনে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললেন সৌমিত্র কন্যা পৌলমী। সহ অভিনেতা অভিনেত্রী পরিচালক পুত্রবধূ পৌত্রীদের ঘরোয়া কথা এবং শিল্পী সংসদ প্রতিষ্ঠার ইতিহাসও আলোচিত হলো। শুনলাম ওনার গাওয়া গান, ছবির ডায়ালগ ইত্যাদি। অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও আড়ালের মানুষদের অভিনন্দন। চির উত্তম অনুষ্ঠানটি যে অতি উত্তম হয়েছে তা জানানোর জন্যই সবিনয়ে এ নিবেদন। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ অভয়বাবু আপনার এই মেইলের জন্য। হ্যাঁ, শতবর্ষে আমাদের প্রত্যেকের ভালোবাসার, ভালো লাগার মহানায়ক উত্তম কুমার, সেই উপলক্ষেই আকাশবাণীর বিশেষ নিবেদন ছিল চির উত্তম। আপনার ভালো লেগেছে, সত্যি এমন একটি অনুষ্ঠানকে আপনাদের কাছে নিয়ে আসার ক্ষেত্রে একটা দীর্ঘ পরিকল্পনা লাগে, প্রয়াস লাগে, পরিশ্রম লাগে। সেসব সার্থক হয় তখনই যখন তা আপনাদের কাছে পৌঁছে যায় এবং প্রশংসা পায়, আপনাদের ভালো লাগায় ভরিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। চির উত্তমের কথাই এবারের মেলেও লিখেছেন প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। কিন্তু আপনার মেলের যা বহর তাতে মোটামুটি তিনখানি মেল, কিন্তু তিনটি থেকে চারটি মেলের সংকলন হয়ে যায়, এতটাই বড় করে। জানি খুব ভালোবাসার একটি অনুষ্ঠান আপনি পেয়েছেন চির উত্তম। আপনার মনের মনি কোঠায় যিনি রয়েছেন সেই মহানায়ক, তার সম্পর্কে নানান কিছু, সেই সব কিছুই আপনি লিখেছেন, অর্থাৎ কী কী পেয়েছেন এই অনুষ্ঠান থেকে এবং উত্তম কুমারের কী কী আপনার ভালো লাগে সেই সবটা আপনি উজাড় করে লিখেছেন। এতটা বড় লেখা পড়তে পারলাম না বটে, তবে আপনার ভালো লাগার কথাগুলি জানিয়ে দিলাম। ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই আকাশবাণী শুনতে থাকবেন। আমরাও চেষ্টা করব এভাবে আপনাদের মন ভরানো অনুষ্ঠান উপহার দেওয়ার। অর্জুন সিং, হাওড়া আমতার রামচন্দ্রপুর থেকে, আকাশবাণীর শতবর্ষের পথে সেই অনুষ্ঠান এবং চির উত্তম দুই আপনার খুবই ভালো লেগেছে, সেই সম্পর্কে লিখেছেন বিস্তারিত। আপনার চিঠির একদম শেষটুকু পড়তে ইচ্ছে করছে, কারণ বাকিটুকু আপনার ভালো লাগা নিয়ে আপনি লিখেছেন। আপনি বলছেন বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান প্রজন্ম যখন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, সহজে সব কিছু পেয়ে যাওয়ার উপায়ে ব্যস্ত, সেখানে আমি আজও অপেক্ষা করি শুদ্ধ নির্ভর আকাশবাণীর সংবাদের উপর এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠানের উপর। আকাশবাণী তুমি রয়ে যাবে হাজার হাজার বছর পরেও, হয়তো আমি থাকবো না, কিন্তু তোমার স্মৃতি রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম। অর্জুন সিং, হাওড়া আমতার রামচন্দ্রপুর থেকে। অনেক ধন্যবাদ অর্জুনবাবু আপনার এই মেলখানির জন্য। সত্যি কালের নিয়মে আমাদের সকলকে যেতে তো হবেই, কিন্তু রয়ে যায় তারাই যারা ইতিহাস সৃষ্টি করতে পারে। আকাশবাণী ভারতবর্ষের ইতিহাসে নিজের জায়গাখানি করে নিয়েছে, সুতরাং সেই গানখানির মতো বলতেই হয় হাম রহে না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। নিশ্চয়ই আমরা থাকি বা না থাকি, আকাশবাণী থাকবে, আকাশবাণীর ইতিহাস থেকে যাবে, স্মৃতি তো থেকে যাবেই। ভালো থাকবেন আপনারাও সকলে এভাবেই, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এভাবে। আকাশবাণীর এই পরিবার আমাদের গর্বের পরিবার। আজকের মতো শেষ করছি সবিনয় নিবেদন এখানেই। ভালো থাকুন সকলে, নমস্কার, শুভরাত্রি।

শুনলেন সবিনয় নিবেদন। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন এ মাসের গান। শিল্পী সুরঞ্জনা বসু, গানটির গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

0: শুনলেন এ মাসের গান। শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, নতুন একটা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আপনাকে জানাই স্বাগত। নতুন শিক্ষাঙ্গনের গল্প মানে আরও একটা নতুন বিদ্যালয়, নতুন জায়গা, নতুন একটা ইতিহাস আবিষ্কার, আর তার সঙ্গে এক ঝাঁক প্রতিভাবান ছাত্রছাত্রী। কে, তাই তো? একদম তাই। আর সেই জন্যই আমি জয়নিকা পৌঁছে গিয়েছিলাম একটা নতুন শিক্ষাঙ্গনে, যার নাম কুলপেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। হাওড়া থেকে ট্রেন, হলদিয়াগামী ট্রেনে নামতে হবে তমলুক স্টেশনে, তারপর স্থানীয় পরিবহনে পৌঁছে যাওয়া যায় কুলপেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে। সড়কপথেও খুব সহজেই আসা যায়। দীঘা বা হলদিয়াগামী বাসে নামতে হবে নিমতৌরি স্টপেজে, তারপর ওই স্থানীয় পরিবহনে অল্প কিছুটা রাস্তা। জানেন তো, যখনই একটা নতুন কোনো শিক্ষাঙ্গনে যাই, আমার সব থেকে বেশি আগ্রহ থাকে নামটা নিয়ে। এক একটা নামকরণের পেছনে তো কত ইতিহাস, কত গল্প লুকিয়ে থাকে, তেমনি এই বিদ্যালয়ের নামটার কারণও আমার জানতে ভীষণ ইচ্ছে করছিল। কিন্তু খুব অদ্ভুতভাবে স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কাউকে কিছু জিজ্ঞাসা না করেই আমি কিন্তু খানিকটা বুঝতে পেরেছিলাম এই নামের কারণটা। কেন? আসলে স্কুলে ঢুকতেই চোখ পড়ে একটা বিশাল ভীম মন্দিরের দিকে। আপনি নতুন গেলে এই মন্দিরের দিকে কিছুক্ষণ আপনাকে তাকিয়ে দাঁড়াতেই হবে, আর এই মন্দিরকে ছুঁয়েই দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার স্কুল বিল্ডিং। স্কুল ক্যাম্পাসের ভেতরটাও অদ্ভুত সুন্দর, বিশাল আকার মাঠ আর তাকে ঘিরে অজস্র ছোট বড় গাছ। তবে শুধু প্রকৃতি দেখে মুগ্ধ হলে কি হবে? তার সঙ্গে স্কুলের বিষয়ও তো জানতে হবে নাকি? অবশ্যই জানবো, তবে প্রথম পরিচিতিটা না হয় স্কুলের ছাত্রছাত্রীদের দিয়েই হোক, ওদের সমবেত সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠা, শ্রেষ্ঠা, অন্বেষা আর প্রিয়শ্রীর কণ্ঠে।

0: যে কথা বলছিলাম, বিদ্যালয়ের গল্প শুনব। সেই জন্যই কথা বলে নিয়েছিলাম প্রধান শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ বেরার সঙ্গে।
1: আমি শ্রী রবীন্দ্রনাথ বেরা, প্রধান শিক্ষক কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। আমি এই বিদ্যালয়ের 2021 খ্রিস্টাব্দের 7ই মে থেকে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজ করছি। এই বিদ্যালয়টি 1971 সালের মাননীয় বলাইচাঁদ মাইতি মহাশয়ের সহযোগিতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে এই বিদ্যালয়েটি সুশৃঙ্খলভাবে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য কুলবেড়িয়া গ্রামের কর্তৃপক্ষ এবং গ্রামবাসীবৃন্দ সহ পার্শ্ববর্তী গ্রামের বহু গুণী ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন বিদ্যালয়টি মাটির ছিল, কেউ খড় কেউ বাঁশ কেউ শারীরিক পরিশ্রম দিয়ে এই বিদ্যালয়টিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। 5 থেকে 7 জন শিক্ষক নিয়ে এই বিদ্যালয়টির পথ চলা শুরু হয়। সরকারিভাবে তারা বেতন হয়তো মাসে বেতনা, ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন নিয়ে তারা এই বিদ্যালয়টিকে চালিয়ে যাচ্ছিলেন। সরকারিভাবে অনুমোদন পায় 1974 খ্রিস্টাব্দে। তারপর থেকে 7 জন শিক্ষক মহাশয় তারা সামান্য বেতনে এই বিদ্যালয়ের আচার্য হিসাবে কাজ করে যান। স্বাভাবিকভাবে এই বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ একদিকে তমলুক ময়না রোড, একদিকে হলদিয়া মেছেদা, হলদিয়া দীঘা মেছেদা দীঘা রোডের সন্ধিক্ষণে অবস্থিত, ফলে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, ফলে সরকারি সমস্ত কাজকর্ম এই বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন সরকারি মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেদিক দিয়ে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে। বিদ্যালয়ের নামকরণের দিক দিয়ে বলতে গেলে বিদ্যালয়ের ঠিক সন্নিকটে একটি ভীম মন্দির আছে, ঐতিহ্যমণ্ডিত, এবং দীর্ঘদিন ধরে এই ভীম মন্দিরটি সবাই শ্রদ্ধার চোখে দেখে এবং ভীম ঠাকুরের পূজা হয়। দীর্ঘ 15 দিন ধরে মেলা হয় এবং বহু মানুষের সমাগম হয়। সেই ভীমদেবের নাম অনুসারে এই বিদ্যালয়ের নামকরণ হয়েছে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বোর্ড এবং কাউন্সিলের সমস্ত ক্যাম্প এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে মিটিং সেই এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টারটিও দুটি সেন্টার এই বিদ্যালয়ে চলত, কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার কারণে বর্তমানে উচ্চ মাধ্যমিক সেন্টার এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয়টি 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত আছে, বৃত্তিমূলক শিক্ষা আছে, ICT আছে, পাইলট প্রজেক্ট আছে। বৃত্তিমূলক শিক্ষার মধ্যে আছে 8+ এবং 10+। 8+-এ চলছে হেলথ কেয়ার, আমিন, এবং উচ্চ মাধ্যমিক স্তরে 10+ ক্যাটাগরিতে আছে সফটওয়্যার কোর্স, কম্পিউটার আছে। এখানে প্রায় 9 জন শিক্ষক শিক্ষিকা কাজ করেন, 8+-এ 2 জন শিক্ষক শিক্ষিকা কাজ করেন। পার্শ্ববর্তী গ্রাম কুলবেড়িয়া, চকশিকৃষ্ণপুর, উত্তর সোনামুই, নিমতৌড়ি, নারকেলদা, গণপতিনগর সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে ভর্তি হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব মেধাসম্পন্ন, শুধু মেধাসম্পন্ন তা নয়, তারা সাংস্কৃতিক দিক দিয়েও সমৃদ্ধ, খেলাধুলাতেও তারা সমৃদ্ধ। আমাদের বিদ্যালয় থেকে সাংস্কৃতিক বিভাগে ব্লক, জেলা এবং রাজ্য স্তরেও তারা পুরস্কৃত হয়েছে। শুধু তাই নয়, খেলাধুলাতেও এই বিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করে। ব্লক স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরেও, সেই সঙ্গে রাজ্য স্তরেও একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখছে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ। এই বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও একটা নজর কাড়া। এই বিদ্যালয় থেকে বহু কৃতী ছাত্রছাত্রী তারা বিভিন্ন জায়গায় স্বমহিমায় প্রতিষ্ঠিত। 2015 সালে পাশ করে এই বিদ্যালয় থেকে সুব্রত দুয়ারী নামক আমাদের ছাত্রটি আজকে বর্তমানে ইউএসএতে গিয়ে পোস্ট ডক্টরেট করছেন। সেই সঙ্গে আরও অনেক কৃতী ছাত্রছাত্রী আছে। সৈকত ভৌমিক 2002 সালে এই বিদ্যালয় থেকে পাশ করে বর্তমানে একজন স্বনামধন্য চিকিৎসক হিসাবে উনি কাজ করছেন। অনির্বাণ সামন্ত 1996 সালে এই বিদ্যালয় থেকে পাশ করে সৌ ডক্টর হিসাবে কাজ করছে। শৈলেন দত্ত 1979 সালে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে তিনিও ডক্টর হিসাবে কাজ করছেন। সোহম খাটুয়া, তিনি এমটেক করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, তিনিও একটি বিশ্ববিদ্যালয়ে সব সমহিমায় তিনি এই বিদ্যালয়কে অলঙ্কৃত করে যাচ্ছেন। কৃষ্ণেন্দু ঘোড়া 1996 সালে এই

0: বিদ্যালয় থেকে পাশ করেছে, তিনিও একজন বর্তমানে ডব্লিউবিসির অফিসার। এই বিদ্যালয় থেকে নবনীতা হাজরা 2012 সালে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়, বর্তমানে একজন স্বনামধন্য চিকিৎসক, এই বিদ্যালয়ের কৃতি ছাত্রী। এই ছাত্রীর জন্য আমরা গর্ববোধ করি। এই বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক হিসাবে নিজেকে গর্ববোধ করি। এই বিদ্যালয়ে আমি জয়েন করে নিজেকে ধন্য বলে মনে করছি, এই কারণে যে একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়, সেই বিদ্যালয়কে আরো উন্নত স্তরে পৌঁছানোর জন্য আমি সদা সচেষ্টা আছি।
1: স্কুলের বিষয়ে আরো কিছু কথা জানালেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক মহাশয়।
2: আমি প্রশান্ত বেরা, ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। আমি আজ বিদ্যালয় শিক্ষার কয়েকটি দিক আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে দেয়। তাই স্কুলের পঠন পাঠন হওয়া উচিত আনন্দদায়ক, সহজ এবং জীবনমুখী। এর মূল লক্ষ্য হবে বোঝার আনন্দ, চিন্তা করার সুযোগ, বাস্তবে প্রয়োগ করা। ক্লাসরুম পরিবেশ হবে বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল। শিক্ষকদের মধ্যে থাকবে সহযোগিতার মনোভাব, থাকবে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার স্বাধীনতা। পড়াশোনার পদ্ধতি হবে খেলার ছলে শেখা, হাতে কলমে কাজ, প্রযুক্তির ব্যবহার। মূল্যায়ন হবে ভীতিহীন, ক্রমাগত মূল্যায়ন। পড়ার পাশাপাশি থাকবে ছবি আঁকা, গান, খেলার মূল্যায়ন। অর্থাৎ স্কুলের মূল কাজ হবে শিশুর অন্তর্নিহিত প্রতিভার জাগরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 7-8 বছর বয়সের মধ্যে অর্জিত দক্ষতা ও ধারণাগুলো শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে দেয়। এই ভিত্তি যত মজবুত হবে, পরবর্তী জীবনে শিশুটি তত বেশি সফল হবে। আমরা ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও অন্যান্য সম্মানীয় সহকারী শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় উপযুক্ত পরিবেশের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায় অংশগ্রহণে এবং বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করে চলেছি। ফলত বিভিন্ন উচ্চস্তরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণে সক্ষম হয়েছে। এজন্য ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের একজন সহকারী শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি।
1: জানেন, এই কথাগুলো শুনতে শুনতে আমি কিন্তু বেশ বুঝতে পারছিলাম এই স্কুল সত্যি সব দিক থেকে শিক্ষিত করে তুলতে সচেষ্ট তার ছাত্রছাত্রীদের। নানান ট্রফি মেমেন্টো ওদের প্রাপ্তিগুলোর সাক্ষী। আর সাংস্কৃতিক দিক থেকে কতটা এগিয়ে সেটা না হয় আপনারাই শুনে নিন।
3: নমস্কার, আমি অন্বেষা কুইলা, ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি। সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিয়া, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে, দবদবিয়ে ফিরে আসে

0: কি বাজাও তুমি, জানিনি শিশুর জাগায় কার মনি কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি।
1: আমি কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী, ক্লাস টুয়েলভের লিপিকা মণ্ডল।

0: উলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা এই স্কুলের মান আরও খানিকটা বাড়িয়ে দেয়। আমি জানি সেটা জানলে আপনারও ভীষণ ভালো লাগবে। চলুন প্রধান শিক্ষক মহাশয়ের থেকে সেই কথাটাই শুনে নেওয়া যাক।
1: বিদ্যালয়ের আরেকটি দিক নিয়ে আমি বলবো। আমাদের বিদ্যালয়ের কাছাকাছি নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি আছে। এই বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা ওই বিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু বিদ্যালয়টি সরকারিভাবে দশম শ্রেণী পর্যন্ত থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত না থাকায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে মাধ্যম দিয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় এবং অনেক ছাত্রছাত্রী তারা ক্লাসও করে। কেউ ব্লাইন্ড, কেউ হিয়ারিং প্রবলেম, কেউ চলতে পারে না, কিন্তু তারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে ভর্তি হয় এবং স্বমহিমায় তারা উত্তীর্ণ হয়। এবং এই বিদ্যালয়ের যে কালচারাল ট্রুপ, আমাদের বিদ্যালয়ের কালচারটি উন্নত করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং এই এই বিদ্যালয়টিও আমাদের বিদ্যালয়ের সঙ্গে একবার একাত্ম হয়ে কাজ করে এবং আমরা সাদরে তাদের গ্রহণ করি। সেদিক দিয়ে বলতে গেলে আমি একজন প্রধান শিক্ষক, আমিও একজন 90% বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এই 90% প্রতিবন্ধকতা নিয়েও আমি দক্ষতার সঙ্গে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজ করছি। এই বিদ্যালয়েরও সার্বিক উন্নয়ন কামনা করি একজন প্রধান শিক্ষক হিসাবে।
0: হ্যাঁ, ঠিকই শুনলেন। আর এই ছাত্রছাত্রীরাও কিন্তু স্কুলের এক একজন সম্পদ। ওরা প্রত্যেকে ভীষণ গুণী। ওদের প্রতিভাই ওদের শক্তি। ওদের নিজস্ব মিউজিক্যাল একটা গ্রুপ রয়েছে। এই যে এতক্ষণ যতগুলো গান আমরা শুনলাম, প্রত্যেকটাতেই যন্ত্রসঙ্গীতে কিন্তু ওরাই রয়েছে। তবলা বাজিয়েছে সুকুমার, আর সোমাশ্রী, স্বপ্নীল ও মধুমিতা ছিল অন্যান্য যন্ত্রসঙ্গীতে। এত সুন্দর করে সাংস্কৃতিক চর্চা করছে যারা, তাদের থেকে সক্ষম আর কেই বা হতে পারে। ওদের কথাই হচ্ছে যখন আরও দুটো গান শুনে নিই আমরা। যন্ত্রসঙ্গীতে ওরাই থাকবে, আর প্রথম গানটা শুনবো দ্বাদশ শ্রেণীর ছাত্রী অমৃতার কণ্ঠে, আর দ্বিতীয় গানটা গাইবে অনুষ্ঠা ও শ্রেষ্ঠা।

0: এরপর ঋষিকার কাছ থেকে শুনে নিয়েছিলাম একটা ভীষণ সুন্দর আবৃত্তি।
1: নমস্কার, জন্মান্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল হেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরের পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সাঙুন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন দিরই কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়াতরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে সাঙুন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে।
0: একটা বিদ্যালয়ে সব দিক থেকে সুন্দর হয়ে ওঠার ক্ষেত্রে অবদান সেই বিদ্যালয়ের সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষেরই থাকে। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা তো আছেই, পাশাপাশি কিন্তু অবদান সমানভাবেই থাকে প্রত্যেক অভিভাবকদের এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীদেরও। তেমনই একজন একসময় যিনি ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র আর এখন বহু বছর ধরে এই বিদ্যালয়ের অশিক্ষক কর্মী হিসেবে কাজ করছেন।
2: নমস্কার, আমি শ্রী ভৃগুরাম দ্বারী, কুলবেড়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের একজন চতুর্থ শ্রেণীর কর্মী। আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1971 সালের 2রা জানুয়ারি, আর ভাগ্যক্রমে আমার জন্মসালটাও 1971। যাই হোক, স্কুলটি প্রথমে যখন শুরু হয় 4-5টি রুম নিয়ে টালির ঘর, খুবই ছোট্ট আকারে ছিল, 4-5 জন স্যার নিয়ে স্কুলটি শুরু হয়। এইভাবে চলতে থাকে, ধীরে ধীরে ধীরে ধীরে স্কুলটি বড় হয়। আর প্রথমে যখন স্কুলটি হয়, প্রথমে 1-2টা রুম নিয়ে পাকা রুম হয়েছিল। এখন সেখানে আমাদের স্কুলের প্রায় 4টি বিল্ডিং আছে, 3-4 তলা করে 4টি বিল্ডিং রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি স্কুলটি ভবিষ্যতে আরও যাতে বড় আকার ধারণ করে।
0: এমন স্কুলগুলোর কথা জানলেও ভালো লাগে। ভালো থাকুক এমন বিদ্যালয়, আরও সফলতা পাক কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ, এগিয়ে চলুক প্রত্যেক ছাত্রছাত্রীরা। আর সুকুমার সোমাশ্রী স্বপ্নীলেরাও তাদের প্রতিভার আলো ছড়িয়ে দিক সর্বত্র। ছাত্রছাত্রীদের কাছ থেকেই আরও একটা সমবেত গান শুনে শেষ হয়েছিল আমার কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে কাটানো দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

অখিল ভারতীয় কার্যক্রমে আজকের নাটক পাগলি। মূল রচনা দেবদত্ত হরিভাউ রুকদিকর, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক পাগলি।

0: জোশী সাহেব, একটা কথা বলবো?
1: হ্যাঁ হ্যাঁ বাপু, বলো বলো।
0: ওই বলা মানে ওই, আপনি কখনো মেয়েদের নিয়ে মজা করেছেন, তাদের উত্তক্ত করেছেন?
1: কেন হে, বস আমাদের কোনো কাজের যোগ্য মনে করেন না, স্ত্রীও কোনো কিছুর যোগ্য মনে করে না। তার মানে কিন্তু এই নয় যে আমরা কখনো যুবক ছিলাম না, কি বলো?
2: ঠিক বলেছো দেশমুখ, একেবারে ঠিক, ঘোর অপমান এটা। আরে বাপর, চুল আমাদের সাদা হয়ে গেছে, তা তোমরা কি ভাবো আমরা জন্ম থেকেই বুড়ো? যাই হোক, তুমি কি মেয়েদের নিয়ে মজা করো, তাদের জ্বালাতন করো?
0: যোশী স্যার, মেয়েদের নিয়ে মজা করারই তো বয়স আমাদের এখন।
2: ডাক্তার এটার জন্য আমাদের নিষেধ করেনি, কি তাই না দেশমুখ?
1: ঠিক ঠিক। শোনো শোনো বাপর, মঞ্জুরেকার, আমরাও কিন্তু একসময় যুবক ছিলাম, বুঝলে?
2: কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, এবং গল্পে সেতারের জায়গায় সারেঙ্গি চলে
0: আসে।
2: তবে ভাই, তখন মজা করা বা জ্বালাতন করা খুব ভদ্রগোচর ছিল, মারধর বা গালাগালি খাওয়ার মতো নয়।
3: আপনাদের সময়ের কথা আলাদা, এখন ভেজালের যুগ।
0: আমাদের দেশমুখ সাহেব কেমন ছিলেন যোশী স্যার, ভদ্র আচার ব্যবহারের নাকি আমাদেরই মতো?
2: দেশমুখ, আর জিজ্ঞেস করো না বাপট, তোমার থেকে ছোট বয়স থেকে দেশমুখ চাকরি করছেন। তবে কি জানো, যখন উনি অবিবাহিত ছিলেন তখনও তার মধ্যে একটা বিবাহিত বিবাহিত প্রেতাত্মা বাস করত।
3: বিবাহিত প্রেতাত্মা মানে?
2: মানে তিনি খুব সাত্ত্বিক মঞ্জুরেকার, দেশমুখের হিম্মত ছিল না এক টাইপিস্টের দিকে নজর তুলে তাকাবো। আজ সেই সময় সেই সব মানুষ আর নেই রে ভাই, এখন অফিস ভরে গেছে কর্ণিকের মতো কর্মচারীতে।
3: ও হ্যাঁ যোশী স্যার, কর্ণিকের কথা মনে পড়ে গেল, বড় সাহেব কর্ণিককে কেন ডেকেছিলেন বলুন তো?
2: কেন ডেকেছিলেন তুমি জানো না? ওজি সাহেব বড় সাহেবকে ডেকেছিলেন, তাহলে বুঝে নাও ব্যাপারটা।
0: গেল গেল গেল গেল গেল। ওর সামনে বসে যে মেয়েটি কর্ণিকের বিরুদ্ধে, সে কোনো অভিযোগ করেনি তো?
2: কর্ণিকের সামনে বসে ও ওই মেয়েটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটির নামটা যেন কি? কর্ণিক তো সবসময় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে, আরে কাজ করলে ভুল হয়, ওই মেয়েটিরও হয়তো হয়েছে। তাই বলে চার দিন ধরে কর্ণিক তাকে নিয়ে যা করছে মেয়েটা কেঁদে ফেলেছে।
1: অফিসে ওই চার পাঁচ দিন আগে যে মেয়েটি এসেছে, ওজি সাহেব তো তাকে নিয়ে রীতিমতো মজা করছেন দেখছি।
2: কোন কোন কোন মেয়েটা বলো তো?
1: আরে ওই তো মঞ্জুরেকারের টেবিলের পাশে যিনি বসছেন।
0: নিসানে, ও কি যে সুন্দর, এত সুন্দর মেয়ে আজ পর্যন্ত এই অফিসে কাজ করে।
2: বাপট, হ্যাঁ বাপট, তুমি এমন করে বলছো যেন আত্মহারা হয়ে গেছো।
0: সত্যি সত্যি বলছি,
3: চলো চলো চলো চলো, অফিসের টিফিন আওয়ার শেষ, অনেক কাজ পড়ে আছে, চলো চলো চলো চলো।

0: আরে এই যে যশু সাহেব,
1: পবনিক
0: বলছিলাম কি, এই যে নতুন মেয়েটা মিসানে,
1: হ্যাঁ মিসানে,
0: ও কিন্তু হাফ ম্যাড,
2: হাফ ম্যাড
0: একদম একদম আধ পাগল।
2: সে কি

0: কেন কেন কেন, সে কি তোমার গালে থাপ্পড় মেরেছে নাকি?
1: না না, বড় অদ্ভুত মেয়ে।
2: কেন, কি হয়েছে কি?
1: আরে কাল লাঞ্চের সময় আমি আপনাদের কাছে আসছিলাম, আসার পথে ওর সঙ্গে দেখা হয়ে গেল। ওর দিকে তাকিয়ে আমি একটু মুচকি হেসেছি যেই ও আমার কাছে এসে বলল, ডার্লিং কর্নিক, তোমাকে আমার খুব পছন্দ, চলো না আমরা বিয়ে করে কোথাও পালিয়ে যাই। বলেই আমার গলা জড়িয়ে ধরার জোগাড়। আমি এত ঘাবড়ে গিয়েছিলাম না, কি বলবো। এখন আপনারাই বলুন, কোনো স্বাভাবিক মেয়ে এটা এটা করবে? নির্ঘাত সে একটা পাগলি।
3: তুমি খুব বাতেল আওয়াজ কর্নিক, কোনো সম্মানিত ভদ্রমহিলাকে অপমান করে খুব আনন্দ পাও না?
1: আমি মিস সানের কথা বলছি মঞ্জুরেখা, তাতে তোমার গায়ে লাগছে কেন?
0: আহা, সে তো মঞ্জুরেখার পাশের টেবিলে বসে, এই সম্পর্কটা কি যথেষ্ট নয় কর্নিক?
3: দেখো কর্নিক, গায়ে আমার লাগছে না, কিন্তু তুমি যে কেমন মানুষ তা সারা অফিস জানে। প্রত্যেক মেয়ে সম্পর্কে তোমার মতামত খুব উচ্চ মানের হয় যে, তাই না? মিস সানি যে পাগলি, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে?
1: প্রমাণ? পুরো প্রমাণ আছে।
3: হ্যাঁ, তাহলে প্রমাণটা দাও।
1: তোমার সামনে তো মিস্টার বাপট বসে, তাকে জিজ্ঞেস করে দেখো, তারও আমার মতো অভিজ্ঞতা হয়েছে, তাই তো মিস্টার বাপট?
3: বাপট, কর্ণিক সত্যি বলছে? সে তোমার সঙ্গে কি করেছে?
0: মানে ওই কর্ণিক সত্যি বলছে, মিস সানে না সত্যি একটা অদ্ভুত স্বভাবের, আমার সঙ্গে সে একই রকম করেছে জানো। সবাইকে আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস এগুলোই নি।
2: কি বলছো বাপুর, মিস সানে পাগলি?
1: শোনো মঞ্জুরেখা, সে তোমার পাশের টেবিলে বসে, ভালো কথা, ভুল করেও তার খুব কাছে যাবে না, তার সঙ্গে বন্ধুত্ব করার ফাঁদে একদম পা দেবে না। উনি পাগল, এবং পাগলের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো।
4: হায় ভগবান, নিয়তি নিয়তি যে কি খেলা কখন দেখায়, এমন সুন্দর একটা মেয়ে সে যে এইরকম পাগলি হতে পারে কেউ ভাবতে পারবে?
1: ওই যে আমার পাশে এসে গেছে, এই আমি চললাম, হ্যাঁ কাল দেখা হবে।

0: এক্সকিউজ মি মিস্টার মঞ্জরেকর।
1: হ্যাঁ, মানে কিছু বলবেন আমাকে?
0: মাফ করবেন, আপনাকে একটু কষ্ট দেব, আমার একটা কাজ করে দেবেন?
1: কাজ?
0: দেখুন, এই ক্যালকুলেশনটা আমি কিছুতেই করতে পারছি না, ডাটাও পাচ্ছি না। আপনি ফাইলটা একটু দেখুন না প্লিজ।
1: ফাইল, ফাইলটা
0: কি হলো?
1: হ্যাঁ,
0: এদিক ওদিক কি দেখছেন?
1: কিছু না, না তো। হ্যাঁ, কি যেন বলেন?
0: হিসেবটা মিলছে না। আপনার যদি সময় থাকে দয়া করে একটু সাহায্য করুন।
1: ফাইলটা কোথায়?
0: এই তো, এই নেন।
1: এই দেখুন মিস্তানে, এই এই এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় আপনার ভুল হয়েছে। আপনার মিসিং নাম্বারগুলো দেখুন, দেখুন এই যে।
0: আরে, এত তাড়াতাড়ি মিলে গেল? আমি চারবার ক্যালকুলেশন করেছি, এই ভুলটা আমি লক্ষ্যই করিনি।
1: সবাই এখানে আটকে যায়, এটাও অভিজ্ঞতা থেকে আসে, আপনিও শিখে যাবেন। আর ফাইলটা ধরুন।
0: থ্যাংক ইউ ভেরি মাচ।
1: না না, এতে থ্যাংক ইউ বলার দরকার নেই, একে অপরকে সাহায্য করার কর্তব্য আমাদের। হ্যাঁ, ও বাবা, 6টা বেজে গেছে। ঠিক আছে মিস্তানে, আমি তাহলে বেরোবার জন্য প্রস্তুত হই। হ্যাঁ, কালকে আবার দেখা হবে।
0: এক মিনিট মিস্টার মঞ্জরেকর, আপনার সাথে আমি আজকে বেরোবো।
1: আমার সঙ্গে? আমার সঙ্গে কিন্তু
0: চলুন।

0: আচ্ছা, এই অফিসে আপনি কতদিন কাজ করছেন মিস্টার মঞ্জুরকর?
1: তা প্রায় দুবছর। দুবছর কেন? কেন কেন
0: না না, এমনি জিজ্ঞেস করলাম।

0: খুব ভালো অফিস।
1: হ্যাঁ, সবচেয়ে ভালো ব্যাপার হলো অফিস শুরু হয় 11:30, সকালের ভিড় ট্রাফিক থেকে বাঁচা যায়, সন্ধ্যার পিক সময়টাও এড়ানো যায়।
0: হ্যাঁ সে তো যাই, কেউ চাইলে সকালে অন্য কোথাও কাজও করতে পারে।
1: আচ্ছা আপনি কোথা থেকে বাস ধরবেন?
0: আমি তো মন্দির স্ট্যান্ড থেকে ধরবো।
1: আচ্ছা আমি ওই উল্টো দিকে, ওই উল্টো দিকে বাস স্ট্যান্ড থেকে। আচ্ছা আচ্ছা আমি তাহলে আসি।
0: আচ্ছা মিস্টার মাঞ্জরেকর, আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমরা কোথাও বসে একটু চা খেতে পারি, আজ আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে।
1: ফেসে গেলাম রে।
0: কি বউ আর সারাদিনই বাড়ি ফিরতে বলেছে?
1: না না বউ নয়, দিদি। দিদি বলেছে তাড়াতাড়ি ফিরতে হবে, যদি অনুমতি দেন।
0: ও আচ্ছা চলি, বাই।
1: বাঁচা গেল।

0: আয় আয় ভাই। আচ্ছা, আজ এত দেরি হয়ে গেল?
1: হ্যাঁ দিদি, একটু দেরি হয়ে গেল। আরে, এ কিসের দোকান খুলে বসেছ?
0: ওসব আমার স্কুলের বাচ্চাদের খাতা, দেখতে বসেছিলাম। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি চা নিয়ে আসি।
1: তুমি এখনো চা খাওনি?
0: না, তোর জন্য অপেক্ষা করছিলাম, তারা এখনই নিয়ে আসছি। এই নে।
1: তুমি নাও। দিদি
0: কি ভাই
1: বলছি, এবার তুমি চাকরিটা ছেড়ে দাও দিদি।
0: চাকরি ছেড়ে দেবো? ফালতু কথা বলিস না তো। চাকরি ছেড়ে বাড়ি বসে বসে কি করব? সময় কাটানোর জন্যই তো আমি চাকরিটা করি।
1: তাই বলে এত কষ্টের দরকার কি?
0: কষ্টের কি আছে, আমি তো বেশ অভ্যস্ত হয়ে গেছি।
1: না দিদি, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমাকে লেখাপড়া করাতে গিয়ে।
0: তুমি বিয়ে পর্যন্ত করনি, আমার সুখের জন্য তুমি দুঃখের পাহাড় মাথায় তুলে নিয়েছো, এই সব তো?
1: আজ পর্যন্ত তুমি যা করেছো অনেক দিদি, অনেক। কিন্তু আর নয়, আমার বেতন এখন যা হয়েছে তাতে ভালোভাবেই আমাদের দুজনে চলে যাবে।
0: বেশ বেশ, কিন্তু মিস্টার সচিন মঞ্জরেকার, আপনার দিদির যে ঘরে মন বসে না, তাই তো চাকরি করে।
1: আমি চাই এই চাকরিটা এবার তুমি ছেড়ে দেবে।
0: আচ্ছা বলছো, যখন ছেড়েই না হয় দেব, তার আগে তুমি বিয়ে করো, তোমার সংসার হোক, তারপর তুমি বাবা হবে, তোমার সন্তান কোলে নিয়ে ছড়া আর গান শুনিয়ে শুনিয়ে মন ভালো করব।
1: কি বলছো দিদি, তোমার সারা জীবনটা কি আমার ভালোর জন্য কাটিয়ে দেবে?
0: আরে ভাই, পরিবারে আমরা মাত্র দুজন মানুষ, তুই চাকরি করছিস, এবার তো তোকে বিয়ে করতে হবে। আচ্ছা, কোথাও কি মেয়ে দেখা আছে তোর?
1: এ কি বলছো দিদি, আমার জন্য মেয়ে দেখতে হলে তো তুমিই দেখবে।
0: ওরে পাগলা
1: পাগলা।
0: আরে হঠাৎ তখন চমকে উঠলি কেন রে?
1: না কিছু না, এমনি এমনি এমনি।
0: কিছু একটা ব্যাপার তো আছে, এই বল বল না।
1: সত্যি বলছি তো, কিছু না কিছু না, এমনি বললাম না।
0: সচিন আমার দিকে তাকা, কি লুকোচ্ছিস আমার কাছে?
1: কিছু না দিদি।
0: সত্যি করে বলতো, কোনো মেয়েকে কি পছন্দ করে রেখেছিস তুই?
1: না দিদি, সত্যি বলছি, তুমি যখন আমাকে পাগলা বললে না, আমার একটা কথা মনে পড়ে গেল।
0: কি কথা?
1: দিন পনেরো হলো আমাদের অফিসে একটা নতুন মেয়ে এসেছে, দেখতে খুব সুন্দর, খুব ভালো কাজ করে, সব ঠিক আছে, কিন্তু
0: কিন্তু কিন্তু কি?
1: সবাই বলে সে নাকি একটা পাগলি।
0: পাগলি?
1: হ্যাঁ দিদি, সৌন্দর্য আর পাগলামির কম্বিনেশনটা আমার অদ্ভুত লাগে।
0: সবাই তাকে পাগলি বলে কেন?
1: সে নাকি সবাইকে বলে আমাকে তুমি বিয়ে করবে, লোকে পাগলি বলবে না তো কি বলবে?
0: তাই? আচ্ছা, তো তোমাকেও কি বলেছে ওই কথা?
1: না, আমাকে এখনো বলেনি, তবে অফিসের কর্ণিক আর বাপটকে বলেছে।
0: অদ্ভুত লাগছে তো মেয়েটাকে, তার চাকরি হলো কিভাবে?
1: জানি না, তবে শুনেছি তার ইন্টারভিউ নাকি খুব ভালো হয়েছিল, আমাদের সাহেব তো তাকে নিয়ে খুব খুশি। যাকে বাদা দিদি। আচ্ছা, তোমাদের স্কুলে একজন টিচার লাগবে বলেছিল না সেদিন? তা বাপট ওটা একজন খুঁড়তুতো বোনের কথা বলছিল।
0: এত দেরি করে বলছিস, কালই তো একজনকে অ্যাপয়েন্ট করা হয়ে গেছে, খুব ভালো মেয়েটা, বিয়ে বিটি, নামটাও কি সুন্দর, বিভাবরি সানে।
1: সানে? বিভাবরি সানে? আমি অফিসে যে মেয়েটার কথা বলছিলাম, সবাই যাকে পাগলি বলে, সেও তো?
0: হ্যাঁ হ্যাঁ বল।
1: না তার পুরো নামটা জানি না, তবে সবাই তাকে মিস সানে বলেই ডাকে।
0: তোদের ওই মিস সানে মানে তো পাগলি, আমাদের বিভাবরি সানে পাগলি নয়, বরং খুব বুদ্ধিমতী, সংস্কৃতি মনা আর সুন্দরও খুব।
1: আশ্চর্য, এদিকেও সানে ওদিকেও সানে, একই দিনে দুই সানে।
0: এই সানেও অবিবাহিত, খুব ভালো লেগেছে ওকে। হেই, কথা পারবো?
1: দেখো কাণ্ড, আমি পড়েছি দুজন সানের ধাঁধায়, আর তুমি পড়েছো এক সানেকে ঘরের বউ করে আনার ধাঁধায়।
0: হ্যাঁ, পড়েছি তো, মেয়েটা না খুব ভালো, দুদিনে আমার খুব আপন হয়ে গেছে। ওর বাড়ির ঠিকানাও দিয়েছে আমাকে, বলেছি একদিন যাব। তা তুই বরং আমার আগে যা না একদিন, পরশু রবিবার বিভাবরীর বাড়িতে যা, দেখে আয়।
1: পাগল হয়েছ নাকি? গিয়ে বলবো বিভাবরী দেবী আমার দিদি, আপনার সঙ্গে আমার বিয়ের কথা ভাবছেন, তাই আপনাকে দেখতে এসেছি।
0: ওর বোকা, বলবি আমার মেয়ের জন্য একজন টিউটর খুঁজছি, এই ব্যাপারে আপনার কাছে এসেছি।
1: ও বাবা, আমার মেয়েও বানিয়ে দিলে, আগে তো বিয়ে হোক।
0: আরে সেই জন্যই তো বলছি, রবিবারে বিভাবরীর বাড়িতে অবশ্যই যাবি টিউটর খুঁজতে, তারপর আসল ফাইল নিয়ে আমি যাব দূত হয়ে। কিরে বল, যাবি?
1: ও আচ্ছা বাবা, আচ্ছা যাবো যাবো যাবো। এখন খেতে দেবে তো নাকি?
0: হ্যাঁ।

0: বলুন।
1: আমার নাম সচিন মঞ্জেকার, আমি
0: ওকে ওকে সচিন তেন্ডুলকারকে জানি, মহান ক্রিকেটার, ভারত রত্ন। সঞ্জয় মঞ্জরেকর ক্রিকেটের কমেন্ট্রি করেন, দেখেছি। আপনি অর্ধেকটা ওদিকে আর অর্ধেকটা এদিকের, তা অর্ধেক অর্ধেক বাবু। আপনি যদি কিছু বিক্রি করতে আসেন তাহলে দিদি কিন্তু আপনাকে দেখে কি বলবে জানেন? বলবে, সামনে যাও বাবা, সামনে যাও, সামনে যাও।
1: তোমার দিদি বিভাবরীর স্থানে বুঝি এইভাবে কথা বলেন মুন্নি? তিনি কি বাড়িতে?
0: আপনি আমার দিদিকে চেনেন? না, সে এখন বাড়িতে নেই, তবে এক্ষুনি আসবে। তার আগে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমার নাম কিন্তু মুন্নি নয়, আমি সুরেখা।
1: সুরেখা, বাহ, চমৎকার।
0: শুনুন, আপনি কিন্তু এবার আবার গ্রিলের গেটটা খুলতে বলবেন না আমায়। দিদি ঘরে না থাকলে আমি গ্রিলের ভেতর থেকেই কথা বলি, গেট কখনো খুলি না। অচেনা লোক কি করে কখন, ক্রাইম সিরিয়াল তো দেখেন, আপনি যেন গেট খুলবেন না।
1: কখনো খুলবো না, কখনো না। তুমি খুব সাবধানী, স্মার্ট,
0: এটা তো আমি জানি।
1: তাই? আচ্ছা সুরেখা, ঠিক করে বলো তো, তোমার দিদি আসলে কখন ফিরবেন?
0: তাড়াতাড়ি ফিরবে বলে গেছে, আমার দিদি কখনো মিথ্যা বলে না। দিদি বলে গেছে মিষ্টি আনবে, তার মানে দেরি হবে না। আপনি চলে যেতে চান তো চলে যান, থাকতে চাইলে থাকুন। আচ্ছা ততক্ষণ কথা বলি, তাই না বলুন?
1: একদম ঠিক।
0: আচ্ছা আপনি তো আপনার নাম বলেছেন, কি করেন, কোথায় থাকেন তা তো বললেন না।
1: থাকি এখানে, এই মুম্বাইতে। আর কি করি সেটা না হয় তোমার দিদিকে বলবো।
0: ঠিক আছে ঠিক আছে, দিদি বলে কারো উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে নেই।
1: আচ্ছা সুরেখা, তোমার দিদি স্কুলে যায়নি তো?
0: আরে আজ তো রবিবার, ছুটির দিন, আপনি সেটাও জানেন? আপনার নাম তো সচিন মঞ্জরেকর, কি বলে ডাকবো আপনাকে? আমার দিদি বলে
1: বড়দের নাম ধরে ডাকতে নেই, তাই তো?
0: হ্যাঁ, আপনি জানলেন কি করে?
1: কারণ তোমার যেমন একটা দিদি আছে, আমারও একটা দিদি আছে, যে

0: খুলে দি, দাঁড়ান। দিদি দিদি এই দেখো।
1: আরে মিস্টার মঞ্জুরকার, আপনি?
2: মিস সানে, আপনি এখানে?
1: আপনি কি করে জানলেন আমি এখানে থাকি?
2: আপনার সঙ্গে নয়, আমি বিভাবরি সানের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু আপনি?
1: আরে বাবা, হ্যাঁ আমি তো,
2: ভুলটা আমারই হয়েছিল। অফিসে সবাই আপনাকে মিস সানে বলে, আমিও বলি, কিন্তু সত্যি আমি আপনার পুরো নামটা জানতাম না।
0: জানো দিদি, ইনি আজব কথা বলেছেন, এনারও নাকি একটা দিদি আছে, আর আর আজই রবিবার, রবিবার যে স্কুল ছুটি থাকে তাই ইনি জানেনই না।
1: সুরেখা যাও, ভেতরে যাও, যাও বলছি।
0: আচ্ছা ঠিক ঠিক আছে, যাচ্ছি।
1: আসুন মিস্টার মঞ্জুরেকার, ভেতরে আসুন।
2: ধন্যবাদ।
1: আপনি কষ্ট করে এখানে এলেন কেন?
2: না মানে, স্নেহলতা মঞ্জুরেকার আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, ওই অফিসের ফাইল, না অফিসের ফাইল না, ওই কি যেন, ওই টিউটর, টিউটর, টিউটর, টিউটরের জন্য, না টিউটরটা, না না কি যেন, ওফ, না অফিসের ফাইলই তো, অফিসের মনগোল হয়ে যাচ্ছে, কি যেন,
1: বুঝলাম না। স্নেহলতা মঞ্জুরেকার আপনাকে?
2: উনি আমার দিদি।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ হয়ে গেলেন কেন, কিছু ভাবছেন?
2: আপনার কথা।
1: আমার কথা কি
2: ভাবছি?
1: দুজাকে চাকরি করি কেন, আর কিভাবে করি, তাই তো? দেখুন, স্কুলটা সকালে হয় বলে অসুবিধা হয় না আমার, স্কুল থেকে আমি সোজা অফিসে চলে যেতে পারি, আর এটা করতে হচ্ছে সংসারের প্রয়োজনে। আমার বাবা মা নেই, ছোট ভাই বোনদের মানুষ করা, লেখাপড়া শেখানো, সব ভার আমাকেই বহন করতে হয়।
2: বুঝেছি, আমার দিদিও খুব কষ্ট করেছে আমার জন্য, এখনো করে যাচ্ছে, পৃথিবীর সব কষ্ট নিজের উপর নিয়ে শুধু আমাকেই সুখী করতে চেয়েছে, নিজের কথা কখনো ভাবিনি।
1: পরিস্থিতির কাছে সবাইকে নত হতে হয় মঞ্জুরেকার বাবু।
2: ঠিক ঠিক বলেছেন, আমার দিদি বলে জীবনকে পরিস্থিতির প্রবাহে বয়ে যেতে দিতে হয়। আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মিস সানে।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
2: অফিসে কর্ণিকার কিছু লোক আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, আপনি জানেন?
1: জানি তো, পাগলি বলে তো।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক তাই,
1: ঠিকই তো বলে,
2: মানে সত্যি সত্যি আপনি?
1: হ্যাঁ করতে হয় শচীন বাবু, নিজের কর্তব্যের প্রতি সজাগ থাকতে অনেক কিছু করতে হয়।
2: বুঝলাম না।
1: সৌন্দর্য কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায়, ওই কর্ণিক আর বাপটের মতো লোকেরা প্রথম থেকেই আমার পেছনে লেগে আছে, ওদের থেকে বাঁচতে অদ্ভুত কিছু একটা করার দরকার হয়ে পড়েছিল, যাতে আমার দিকে ওরা আর কখনো না ঝোঁকে। আরে বিয়ে তো করব নিশ্চয়ই, কিন্তু এমন মানুষকে করব যার আত্মসম্মান বোধ আছে, যে আমাকে আর আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটা সম্মান দেখাবে।
2: কিন্তু লোকে তো আপনাকে পাগলিই ভাবছে, মানসিক বিকারগ্রস্ত ভাবছে।
1: আমি ওসব পরোয়া করি না। আচ্ছা আপনিও কি আমাকে পাগলি ভাবেন?
2: না না না, এ কথা আমি বিশ্বাসই করি না, এর জন্য কর্ণিকের সঙ্গে আমার তো ঝগড়াও হয়ে গেল।
1: আমাকে নিয়ে?
2: হ্যাঁ, আপনাকে আমার অদ্ভুত লাগছে মিস সানি, আপনার জন্য আমার খারাপও লাগছে, অনেক সম্মান আর সহানুভূতি রইল আপনার জন্য।
1: আর আর কিছু বলবেন না?
2: আমার দিদির উদাহরণ আমার সামনে আছে, যে তার ভাইয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, আপনিও সম্ভবত সেই পথেই চলেছেন। আচ্ছা আপনাকে একটা কথা বলবো বিভাবরি?
1: বলুন।
2: আপনি আপনি আমাকে বিয়ে করবেন?
1: কি বলছেন সচিন?
2: আপনার দায়িত্বে কর্তব্যে আমাকেও অংশ নেবার অনুমতি দিন, আপনাকে পেলে না আমার দিদি খুব খুব খুশি হবে। হাসছেন কেন? আপনার কি আপত্তি আছে?
1: না না হাসছি, আপনিও তো দেখছি আমারই মতো পাগল।
2: পাগল?
1: হ্যাঁ পাগল, অফিসে যে কথার জন্য সবাই আমাকে পাগলি সাব্যস্ত করলো, ঠিক

0: কথাই তো আপনি আমাকে বলছেন।
1: তাহলে তাহলে আপনি কি কি করবেন? কি চুপ করে আছেন কেন বলুন, কি করবেন?
0: তাহলে দিদিকে তো জিজ্ঞাসা করা উচিত।
1: আরে আরে দিদি তো ঠিকানা দিয়ে আমাকে পাঠিয়েছেন। আরে চলুন না, চলো না, চলো চলো চলো চলো আমরা দিদির কাছে যাই, চলো চলো আমরা দিদির কাছে যাই, চলো এখনই চলো।
0: দাঁড়ান দাঁড়ান, তবে এই ফাইল, টিউটর ফাইল, এগুলোর কি হবে?

অখিল ভারতীয় কার্যক্রমে পাগলি নাটকটি এখানেই শেষ হল। মূল রচনা দেবদত্ত হরিভাউ রুকদিকর, বাংলা রূপান্তর শামসুন নাহার, অভিনয় করেছেন যোশী, গৌরীশঙ্কর পাণ্ডা, বাপট, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, দেশমুখ, দীপঙ্কর দাস, কর্ণিক, সুপ্রিয় সেনগুপ্ত, স্নেহলতা, নূপুর বসু, সুরেখা, গর্বিতা সাহা এবং মঞ্জরেকর, মুরারি মুখোপাধ্যায় ও বিভাবরী সানে, শ্রীলা মজুমদার। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন অনন্যা মজুমদার।

0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
3: এখন অখিল ভারতীয় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান।
4: ইহ আকাশবাণী হ্যায়। আজ কি রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কে কার্যক্রম মে হম আপকো ভি আর নটরাজু আর উনকে সাথিও দ্বারা প্রস্তুত নাদস্বরম বাদন সুনবা রহে হ্যায়। ভি আর নটরাজু কর্ণাটক কে কোলার জিলে কে বেথ মঙ্গলা কে এক প্রতিভাশালী নাদস্বরম বাদক হ্যায়। আপ এক সমৃদ্ধ আর বিশিষ্ট সঙ্গীত পরম্পরা বালে পরিবার সে আতে হ্যায়। বহুত কম উম্র মে হি আপকা সঙ্গীত সে পরিচয় হুয়া। আপকে পিতা বিদ্বান ভি রমেশ আপকে প্রথম গুরু রহে আর উনহোনে নটরাজু কে সঙ্গীত ব্যক্তিত্ব কো আকার দেনে মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই। পিতা কে মার্গদর্শন মে আপনি না কেবল নাদস্বরম বাদন কা প্রশিক্ষণ প্রাপ্ত কিয়া বল্কি কর্ণাটক শাস্ত্রীয় গায়ন কা ভি অভ্যাস কিয়া, জিসসে শাস্ত্রীয় সঙ্গীত কি মূলভূত অবধারণাও মে আপকি মজবুত নীব তৈয়ার হুই। নাদস্বরম পরম্পরা কে প্রতি আপনি গহরি রুচি আর সমর্পণ কে সাথ ভি আর নটরাজু নে আগে চলকর কই প্রতিষ্ঠিত গুরুও সে উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত কিয়া। ভি আর নটরাজু আকাশবাণী বেঙ্গালুরু কে এ গ্রেট কলাকার হ্যায়। 25 বর্ষো সে অধিক সময় সে ভে মঞ্চ পর সক্রিয় হ্যায়। নাদস্বরম কি পরম্পরা কে এক সমর্পিত সাধক কে রূপ মে আপনি বিশিষ্ট পহচান বনা চুকে হ্যায়। আপকি প্রস্তুতিয়া অনেক প্রতিষ্ঠিত মঞ্চো পর হুই হ্যায়। আপনি দেশ কে বিভিন্ন ভাগো মে অনেক প্রসিদ্ধ নাদস্বরম আর তবিল বিদ্বানো কে সাথ সঙ্গত করনে কা ভি গৌরব প্রাপ্ত কিয়া হ্যায়। সঙ্গীত কে প্রতি আপকি নিষ্ঠা আর যোগদান কো অনেক পুরস্কারো এবং সম্মানো সে সম্মানিত কিয়া গয়া হ্যায়। আজ কি প্রস্তুতি মে আপকে সাথ বিশেষ তবিল পর এস সুধাকর সঙ্গত কর রহে হ্যায়।
5: দিস ইজ আকাশবাণী। In tonight's broadcast of Ravivasariya Akhila Bharatiya Sangeeta Sabha, we bring you Nadaswaram recital by V.R. Nataraju and Party. V.R. Nataraju is an accomplished Nadaswaram artist from Bethamangala in Kolar district, Karnataka. Belonging to a family with a strong and distinguished musical tradition, he was introduced to music at a very young age. His father, Vidwan V. Ramesh, was his first guru and played a significant role in shaping his musical personality. Under his father's guidance, V. R. Nataraju received training not only in Nadaswaram but also in Carnatic vocal music, developing a strong foundation in the fundamentals of classical music. With a keen interest and dedication towards the Nadaswaram tradition, V. R. Nataraju subsequently pursued advanced training under several eminent masters. V. R. Nataraju is an A-grade artist of Akashvani Bengaluru. His performances have been presented at important platforms. He has also had the privilege of accompanying several celebrated Nadaswaram and Tavil Vidwans across different parts of India. His dedication and contribution to music have been recognized through several awards and honors. In tonight's performance, he is accompanied on special tavil by S. Sudhakar.
4: V. R. Nataraju aur unke saathi apne Nadaswaram vadan ka aarambh Tyagaraj Swami ki rachna Abhisht Varada se kar rahe hain. Yeh rachna raag Hansadhwani aur Aditaal mein nibaddh hai.
5: वी आर नटराजू एंड पार्टी बिगिन देयर नादस्वरम रिसाइटल विद अभिष्ट वरदा, अ कॉम्पोजिशन ऑफ त्यागराज स्वामी सेट इन राग हंसध्वनि एंड आदिताला.

নজরুল গীতি শুনলেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে বাংলা আধুনিক গান, শিল্পী মান্না দে।

এবার বাংলা ছায়া ছবির গান। বাংলা ছায়া ছবির গানে প্রথম গানটি প্রেয়সী ছবি থেকে, নির্মলা মিত্রের কণ্ঠে।

0: সবশেষে অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে মান্না দে।
1: তুমি শশী হে।

0: injured in the attack across wider Moscow region. Russia's defense ministry said its forces shot down 1,100 Ukrainian drones across the country. Ukrainian President Volodymyr Zelensky said Kyiv used a range of missiles and drones in the attack, including Ukraine's domestically made Flamingo and Pelican missiles, to hit oil and logistics facilities. Central Board of Secondary Education CBSE organized an interactive talkathon on the theme Nasha Mukt Yuva for Vikasit Bharat yesterday on the call of Prime Minister Narendra Modi for a drug-free India. The CBSE said the 45-minute program brought together experts, educators and students to discuss issues related to substance abuse, prevention and the importance of making healthy and responsible choices. The initiative aimed to directly engage students through social media platforms. CBSE invited questions from students and they raised questions concerning mental health, peer pressure and steps for de-addiction. India made a strong start at the Asian Games in Aichi, Nagoya, Japan, winning two silver medals in shooting on the opening day yesterday. Trio of Ilavanil Valarivan, Vidarsa Vinod and Sonam Maskar won silver in the women's 10M air rifle team event, while Ilavanil added another silver in the individual event. The President and Prime Minister have congratulated the athletes on the feat. Suchika Tarial created history, becoming the country's first athlete to assure an Asian Games medal in mixed martial arts after reaching the women's traditional 60kg semi-finals. In cricket, Indian women's team stormed into the final after a 114-run win over Bangladesh. They will take on Sri Lanka in the gold medal match tomorrow. Indian women's badminton team advanced to quarterfinal with a 3-0 win over Kazakhstan. The men's and women's hockey teams also began campaign with big wins. Men's team defeated Indonesia 13-1 in their Pool A match, while women's team beat Uzbekistan 19-0 in their Pool B opener. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের 21 সেপ্টেম্বর 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা কপি জাতীয় ফসলে এক পেশে রোগ বলবেন ডক্টর উত্তম রায় চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য বিশ্ব অ্যালজাইমার্স দিবস বলবেন ডাক্তার সৌভিক দুবে, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী মানুষ ফুল, 8টায় বিজ্ঞানের খবর সংকলন মৌসুমী সোম মজুমদার, 8:05 ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, 8:20 বাংলা কথিকা আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন পৌলমী বসু, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অয়ন সেনগুপ্ত, 9টায় গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ফেলা উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, 11টায় যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও বিতোষক চক্রবর্তী, 12টায় দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 12:15 লোকগীতি শিল্পী দীপময় দাস, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান উনজমের দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1টায় নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল বিষয়ে সাহিত্য কথা, অতিথি লেখক তপন বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় থাকবেন ব্রততী দাস, 2:30 ছায়াছবির গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, অতিথি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী জহর দাস, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁতালি গানের অনুষ্ঠান শুনবেন লোকগীতি শিল্পী মানুদি মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দে, 6:15 সাঁতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ অ্যালজাইমার্স রোগ কারণ ও প্রতিকার। সাক্ষাৎকার ডাক্তার বিজয় কুমার মুরমু। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস, আমাকে ভুলো না। অতিথি ডাক্তার আশিস দত্ত, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অয়ন সেনগুপ্ত, 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 9:45 সময়ের আয়না। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মানুষ ফুল, 10:45 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 11:00 আধুনিক গানের অনুষ্ঠান দেবজানী লাহিড়ীর কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এবার আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পণ্ডিত যশরাজ, 6:25 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মানুষ ভুল, 6:35 রবীন্দ্র, 6:35 রামচরিত মানুষ, 6:45 ভজন মন্দিরা লাহিড়ীর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 নজরুলগীতি দেবজানী লাহিড়ীর কণ্ঠে, 8:45 লোকগীতি শিল্পী রত্না রাজবংশী, 9:00 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 9:10 রাজধারা, উপস্থাপনায় পপি নাগ, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়স্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি পপি নাগের উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 লোকগীতি শিল্পী দীপময় দাস, 5:20 উর্বশী, উপস্থাপনায় থাকবেন রোশন মোরারকা, 6:10 হিন্দি কথিকা বার্তা, উপস্থাপনায় রোশন মোরারকা, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান, এই ধারাবাহিকে তাঁর সময়কালের মধ্যে গৃহীত প্রধান পদক্ষেপ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডকে আলোকপাত করা হয়েছে। 7:45 দর্পণ উপস্থাপনায় আটটায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 9:30 অনুষ্ঠান পাবলিক স্পিক, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 সালের 20তম এশিয়ান গেমসের দৈনিক উল্লেখযোগ্য বিষয় নিয়ে থাকছে প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম। সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 79%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে বাতাসের গতি ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সর্বোচ্চ ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে, যার দরুন মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর

যারা সমুদ্রে আছেন তাদের 21 সেপ্টেম্বর রাত্রির মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।